আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। আজ শনিবার, 19 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 13 আষাঢ় 1948 শকাব্দ, 4 জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 44 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অমৃতবাণী। পূর্ণ স্বাধীনতা পেতে হলে সকলের আগে আমাদের বিদ্রোহ করতে হবে। সকল কিছু নিয়ম কানুন বাঁধন শৃঙ্খলা মানা নিষেধের বিরুদ্ধে, আর বিদ্রোহ করতে হলে সকলের আগে আপনাকে চিনতে হবে, বুক ফুলিয়ে বলতে হবে আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিশ, বলেছেন কাজী নজরুল ইসলাম। যিনি নিজে স্বাধীন হলেন না, তিনি দেশের জাতির স্বাধীনতা আনবে কেমন করে? আসিয়াছে সুন্দর ধরনীতে সুন্দর যারা তাদের দেখিতে, সুর আমাদের সুন্দরের জন্য, আর তরবারি সুন্দরের অবমাননা করে যে সেই অসুরের জন্য। সত্যকে জানবার যার বিপুল সত্য ইচ্ছা থাকে, তার আঘাত সত্য সহ্য করে, বুকে করে তার সত্যনিষ্ঠা, সত্যকে জাগাবার আকাঙ্ক্ষাকে জগতের ভীরু কাপুরুষ ভণ্ড ভক্তদের চোখের সামনে দেখায় যে ওই ফাঁকির জারির ক্রন্দনে সত্য জাগে না। এ কথা ধ্রুব সত্য যে সত্য আছে, চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে। মুখর মুখ আর বাচাল নয়ন, লাজ সুখে আজ যাচে গুণ্ঠন, আমি গাই তারি গান, দৃপ্ত দম্ভে যে যৌবন আজ ধরি ওষি খরসান হইল, বাহির অসম্ভবের অভিযানে দিকে দিকে, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মানুষ একটি চিন্তাশীল পশু, তাহার বুদ্ধি প্রবৃত্তি এত প্রবল যে ইচ্ছা করিলেই সে তাহার ভিতরকার পশুটাকে দুর্দান্ত এবং নির্মম করিয়া তুলিতে পারে। মানুষ শেখে দেখে নয়তো ঠেকে। ধর্ম সমাজ রাজা দেবতা কাউকে মেনু না, নিজের মনের শাসন মেনে চলো, ভুলের মধ্যে দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়। দেশকে যে নারীর করুণা নিয়ে সেবা করে সে পুরুষ নয়, হয়তো মহাপুরুষ, কিন্তু দেশ এখন চাই মহাপুরুষ নয়, দেশ চাই সেই পুরুষ যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে, বলেছেন কবি কাজী নজরুল ইসলাম।

নারীর ভালোবাসা আর পুরুষের ভালোবাসা বিভিন্ন রকমের। নারীর ভালোবাসায় মমতা আর চোখের জলের করুণাই বেশি, পুরুষের ভালোবাসায় আঘাত আর বিদ্রোহই প্রধান, বলেছেন কাজী নজরুল ইসলাম। অন্যায় করলে, পাপ করলে অন্তরে যে পীড়া উপস্থিত হয় মানুষের, সেইটুকুই ভগবান, সেইটুকুই সত্য। কৃষ্ণ মোহাম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতীয় সম্পত্তি, এই সম্পত্তি নিয়েই যত বিপত্তি। বিদ্রোহ মানে কাউকে না মানা নয়, বিদ্রোহ মানে যেটা বুঝি না সেটাকে মাথা উঁচু করে বুঝি না বলা। পানসে বন্ধুত্বের চেয়ে চুটিয়ে শত্রুতা ঢের ভালো। আমরা বড় কাউকে যখন হারাই তখন তাকে শ্রদ্ধা নিবেদন করি, তার সৃষ্টিকে শ্রদ্ধা নিবেদন করি, তার সাধনাকে শ্রদ্ধা করি। তাকে বাঁচিয়ে রেখে যে বিরাট আত্মার নৈকট্য থেকে আমরা বঞ্চিত হয়েছি তার দুঃখ বহু পরিমাপে ভুলতে পারব, যদি তারই অসমাপ্ত সাধনাকে আমাদের সাধনা বলে গ্রহণ করতে পারি। পূজা মানে দেবতাকে সত্যি করে চিনে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া। যাকে আমি সত্যি করে বুঝতে পারিনি তাকে পূজা করতে যাওয়া মানে তাকে অপমান করা। শোনো মর্তের জীব, অন্যেরই যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব। যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। পাপ করিয়াছি বলিয়া কি নাই পুণ্যের অধিকার? অন্যের পাপ গণিবার আগে নিজের পাপ গোনো। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। কল্যাণী নারী বিশ্বের প্রাণ, এ নারী হিম হয়ে গেলে বিশ্ব প্রাণের স্পন্দনও এক মুহূর্তে থেমে যাবে। নর যদি রাখে নারীকে বন্দী, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভোগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিমান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ও শিকল, যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ। অসতী মাতার পুত্র সে যদি জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। ত্যাগ ও ভোগ দুয়েরই প্রয়োজন আছে জীবনে, যে ভোগের স্বাদ পেল না তার ত্যাগের স্বাদ জাগে না। ক্ষুধিত উপবাসী জনগণের মধ্যে এই সেনাপতি অগ্রনায়ক আগে প্রবল ভোগের তৃষ্ণা জাগান, অবিশ্বাসী নিদ্রাতুর জনগণের বুকে রাজসিক শক্তি জাগিয়ে তাদের তামসিক জড়তা নৈরাশ্যকে দৃঢ় করেন। রাজসিক শক্তিকে একমাত্র সাত্ত্বিকী শক্তি নিয়ন্ত্রিত করিতে পারে, বলেছেন কাজী নজরুল ইসলাম।

এতক্ষণ শুনলেন অমৃতবাণী আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি। ভক্তিগীতির আসলে প্রথম গানটির শিল্পী গীতা সিংহ।

এ গানটির সঙ্গে শেষ হলো ভক্তিগীতির আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000,000,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লিশিয়ঁর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগজনিত কারণে সরকার গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে কয়েকটি অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে নোভাক জোকোভিচ ও ইয়ানিক সিনার প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 এ পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 2,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1,06,00,000 টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তি ইত্যাদি। তিনি

0: জলপাইপুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গতকাল সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। মেলবোর্নে শ্রীমোদী তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসানের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রী রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া দরকার।
2: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলা লিশিয়র গতকাল ফ্রান্সের আইয়া প্রভাঁসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা FDA-র কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখেন তারা। ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগকে দুদেশের মধ্যে আগামী দিনে অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত বার্তালাপের মূল মঞ্চ হিসেবে ব্যবহার করা হবে বলেও উভয় মন্ত্রী মত ব্যক্ত করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এই বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে ভারতে হোয়াটসঅ্যাপে ইউজার নেম ফিচার চালু করার বিষয়ে মেটার একটি প্রতিনিধি দল গতকাল বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মন্ত্রক এ নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছে। বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে মেটাকে। এদিকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে BATBMS, ইপক আই, আয়ন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিক্সা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR-এর আওতায় জাতীয় রাজধানী দিল্লিতে এ পর্যন্ত 1,02,000-এরও বেশি এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন,

এসআইআরের আওতায় 33,14,000-এরও বেশি ফর্ম এ পর্যন্ত বিলি করা হয়েছে। বর্তমানে সেখানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও নাম নথিভুক্ত করার কাজ চলছে। 13,000-এরও বেশি বুথ স্তরের আধিকারিক এই কাজে যুক্ত আছেন। এ মাসের 29 তারিখ পর্যন্ত এই কাজ চলবে। 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো অভাব অভিযোগ জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 7ই অক্টোবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এলনিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এলনিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। দেশের জলাধারগুলিতে নজর রাখারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। মলডোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্র মুন্টিয়ানু পদত্যাগ করেছেন। তার এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্টিয়ানু অবশ্য তার ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। টেনিসে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ফ্রান্সের আর্থার রিন্ডারনেককে 7-5, 6-4, 1-6, 7-6 সেটে হারিয়ে টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এই জয়ের ফলে তিনি উইম্বলডনে 105টি ম্যাচে জিতে পুরুষদের সিঙ্গলসের রজার ফেডেরারের সর্বাধিক ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করলেন। এদিকে পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার আমেরিকার জেনসন ব্রুকসবাইকে 6-4, 6-3, 6-4 সেটে পরাজিত করেন। অন্যদিকে জার্মানির ইয়ান লেনার্ড স্ট্রাফ দানিল মেডভেডেভকে 7-6, 7-6, 7-5 সেটে হারিয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে আমেরিকার জেসিকা পেগুলা ও কোকো গফ এবং জাপানের নাওমি ওসাকা শেষ ষোলোয় জায়গা করে নিয়েছেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার ঊর্ধ্বশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথমে গোল করেন লিওনেল মেসি, কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান ডেরয় ডুয়ার্টে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময় আর্জেন্টিনার হয়ে লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। এরপর আবারও সমতা ফেরায় কাবো ভার্দে, 111 মিনিটে কাবো ভার্দের দেনয়ের আত্মঘাতী গোলে জিতে যায় আর্জেন্টিনা। অন্য ম্যাচে গতরাতে মিশর অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হবে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দেকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। খবর শেষ হল, এরপরের খবর সকাল 7:25।
1: বাংলা সংবাদ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের আসরে প্রথম গানটির শিল্পী মনোজ মুরলী নায়ার।

এই গানটির সঙ্গেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি। নজরুল গীতির আসরের প্রথম গানটির শিল্পী অনুরাধা পারোয়াল।

বেশ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাট গাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করুন। গাছের স্বাভাবিক বৃদ্ধি ও বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী থিনিং বা গাছ পাতলা করুন। আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন। আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়। হালকা বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি হয়। সার ব্যবস্থাপনা, টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়। জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন ও আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় ও রোগ দমনের ক্ষেত্রে রোগ আক্রমণ দেখা দিতে পারে। জুট সেমিলুপার, হেয়ারি কাটারপিলার, জুট অ্যাপিনিয়ান, স্টেম রড রোগ নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করুন। প্রাথমিক অবস্থায় নিমভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আক্রমণ বেশি হলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অনুমোদিত কীটনাশক ব্যবহার করুন। বজ্র ঝড় ও দমকা হাওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন। ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকতে দেখলে দ্রুত তা বের করে দিন। বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত নজরদারির প্রয়োজন। শশার ক্ষেত্রে উঁচু জমিতে রিজ ও ফাড়ো পদ্ধতিতে লঙ্কা, বেগুন, টমেটো, কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন। বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়। সহজ ব্যবস্থাপনা ও পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করা যেতে পারে। আগামী দিনে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুসারে জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষী ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন সনজিৎ মণ্ডলের কণ্ঠে একটি লোকগীতি শুনে নেব।

0: স্বর্ণজিৎ মণ্ডলের কণ্ঠে লোকগীতি শুনে নিলাম আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নিয়ে নেব একটু বিজ্ঞাপনী বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসলাম। এবারে আজ সারাদিন কি কি অনুষ্ঠান রয়েছে সেই সূচি শুনে নেব। ৭:২৫ বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ৭:২৫ শুনবেন স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন ৭:৪৫ সকাল ১টায়। শুভ সকাল, আজ শুভ সকালের বিষয় সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। হ্যাঁ বন্ধুরা, সকলে মিলে যে কোনো কাজ করলেই সেটার গুরুত্ব অনেকটাই হয়ে যায় এবং সেই কাজটা সহজ হয়। অনেক সহজেই আমরা সেই কাজটা করতে পারি। যে কোনো সমস্যার সমাধান আমরা সবাই মিলে একসাথে করলেই করতে পারি। তাই আজকের শুভ সকালের বিষয় সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 9434921300 এবং 0348225968 এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই বিষয়ভিত্তিক কথা বলুন এবং বিষয়ভিত্তিক

ভিত্তিক মেসেজ করুন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। সকাল 9টায় হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:05 বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর। 2:30 শুনবেন অঙ্গনা। দুপুর 3টেই ভ্যালিডিক্টরি সেশন টু বি হেল্ড অ্যাট ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি চেম্বার, 3টে সময় শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনবেন কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলিতে। অনুষ্ঠানের শেষে বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিকেল 5টায় আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুল গীতি কিষাণ বাণী শুনবেন 5:30। সন্ধ্যে 6টায় হিন্দিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6:05 অনুত্তম রায়ের সাক্ষাৎকার। অনুত্তম রায় সবার জন্য সেন্ট জন অ্যাম্বুলেন্স, সাক্ষাৎকার নেবেন দেবী সরকার মুখোপাধ্যায়। কর্মখালী সংক্রান্ত খবর নিয়ে অনুষ্ঠান জীবিকার জন্য 6:30 গ্রামীণ সংবাদ 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ভক্তি গীতি শুনবেন 6:40, 6:55 বিজ্ঞাপনী অনুষ্ঠান সুনিতা গানে গানে, চিঠিপত্রে আসর আজ সন্ধ্যায় শুনতে পাবেন 7:10, 7:30 ভকত আই কেয়ার বিজ্ঞাপনী অনুষ্ঠান, 7:35 বাংলায় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:50 স্থানীয় সংবাদ, হিন্দিতে সংবাদ রাত 8টায়, 8:05 ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 নাটক বাড়ি বাটিক রচনা মানস রায়, আধুনিক গান শুনবেন তারপরে। 9টায় দ্য আকাশবাণী পডকাস্ট ফিচার শ্রী শশী শেখর ভেম্পাটি, চেয়ারপারসন CBFC। অনুষ্ঠানের শেষে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10টায় শ্রুতি মেহফিলের লাইভ ফোন ইন, 10:15 এবং রাত 11টায় আজকের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ রাত 11টা পর্যন্ত কী কী অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কিত একটি ঘোষণা। আকাশবাণী মুর্শিদাবাদ বাংলায় সংবাদ একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল ফ্রান্সে সেদেশের অর্থমন্ত্রী রোলাঁ লিসিয়োর সঙ্গে ভারত ফ্রান্স অর্থনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনে মোট 12,168 জন পুণ্যার্থী আজ পবিত্র গুহামুখে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের কলকাতায় বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ফিফা বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা কাবো ভার্দিকে রুদ্ধশ্বাস ম্যাচে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে কলম্বিয়া ও ঘানার মধ্যে খেলা চলছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর যোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়া। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ ও সাইবার নিরাপত্তা সরবরাহ

0: শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসে 10-12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গেও শ্রী মোদী বৈঠক করবেন। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জেসওয়াল গতকাল জানান, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলান এসিও গতকাল ফ্রান্সের আইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক উন্নয়নে ফরাসি উন্নয়ন সংস্থা এফডিএ এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। ভবিষ্যতের কর্মপরিকল্পনার সম্ভাবনার দিকটিও খতিয়ে দেখেছেন তাঁরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরি জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আগে অপরিশোধিত তেলের চাহিদা 85% বেশি আমদানি করতে হতো, এখন দেশে 24টি তৈল শোধনাগার, 47,000 কিলোমিটারেরও বেশি তেল ও গ্যাস পাইপলাইন এবং 1,00,000-এরও বেশি পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় 8 কোটি মানুষের প্রয়োজন মেটাচ্ছে। ইনস্টাগ্রামে শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তুর বিজ্ঞাপন প্রচারের অভিযোগের বিষয়ে মেটাকে তলব করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রক এ বিষয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়ে পাঠাবে। এদিকে নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে বিএটিবিএমএস, ইপক আই আইওন এবং লসিজি অ্যাপগুলি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। ই রিকশা সহ বিভিন্ন বৈদ্যুতিক যানবাহন দূর থেকে অচল বা অকার্যকরী করে দেওয়ার কাজে এই অ্যাপগুলি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ ওঠার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অমরনাথ যাত্রার প্রথম দিনেই মোট 12,168 জন পুণ্যার্থী পবিত্র গুহামুখে পৌঁছেছেন। সেখানে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছেন তাঁরা। পুণ্যার্থীদের জন্য কড়া নিরাপত্তা এবং ব্যাপক বন্দোবস্তের আয়োজন করা হয়। এদিকে বার্ষিক অমরনাথ যাত্রা গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর নুনওয়ান ও পেহেলগাঁও এবং বালতাল উভয় রুটেই যাত্রা নির্বিঘ্নে চলেছে। পাহাড়ি সরু রাস্তা দিয়ে পুণ্যার্থীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। এদিকে জম্মু থেকে রওনা হওয়া পুণ্যার্থীদের দ্বিতীয় দলটি কাশ্মীর পৌঁছেছে। আজ তারা গুহা অভিমুখে যাত্রা করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এমএসটিসি লিমিটেডের মাধ্যমে নিলাম করে একটি বিমান হকার 800A 3,000 কোটি টাকা বিক্রি করেছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, গত বছর 7 মার্চ এক তল্লাশি অভিযানের সময় বিমানটি রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করা হয়। 792 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় ইডি এই অভিযান চালিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করতে বিধায়কদের কার্যকর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
2: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। গুজরাটের বানাসকান্থা, মেহসানা, নাভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনটির আবদুল্লাহ মোহাম্মদ ওমরের যোগাযোগ ছিল বলে

জানা গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট, রাজস্থান এবং হরিয়ানার কিছু অংশ এবং মধ্যপ্রদেশের বাকি অংশে প্রবেশ করেছে। এর প্রভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব বা রান অফে প্রাক্তন রাষ্ট্রপতি আলবার্তো ফুজিমোরির কন্যা 51 বছর বয়সী ফুজিমোরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমে পোস্টে কিভে রাশিয়া হামলার পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তেহরানে গতকাল ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আল খামেনেয়ির শেষকৃত্যে ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা উপস্থিত ছিলেন। তারা ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে নিহত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে আর্জেন্টিনার হয়ে 29 মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি। কাবো ভার্দের হয়ে 59 মিনিটে সমতা ফেরান দেয়ারাই দুয়ার্তে। নির্ধারিত 90 মিনিটে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময় লিসান্দ্রে মার্টিনেজ 92 মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দিলে 103 মিনিটে সিডনি লোপেজ ক্যাবরালের গোলে আবার সমতা ফেরায় কাবো ভার্দে। 111 মিনিটে দেনয়ের আত্মঘাতী গোলে জিততে যায় আর্জেন্টিনা। এদিকে বিশ্বকাপের রাউন্ড অফ 16 পর্ব আজ রাতে শুরু হচ্ছে। রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি হয়েছে। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলবে। ম্যানচেস্টারে খেলা শুরু হবে সন্ধে 7টায়। চেস্টারলি স্ট্রিটে 5 ম্যাচের সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফরে যাচ্ছেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। পুরুষদের ক্রিকেটে ভারত ও ইংল্যান্ড আজ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপরই শোনো স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গতকালের উদ্বোধন করে বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উল্লেখ করেছেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে চালু করা হয়েছে পাট মিত্র অ্যাপ। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। রাজ্যে সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে বলে হাওড়ার DRM বিশাল কাপুর জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের গতকাল উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা বলে শ্রী বিড়লা উল্লেখ করেন।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বানানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি

0: करती है। इसलिए आप जितनी विधानसभा के अंदर तर्कपूर्ण तरीके से तथ्यों के आधार पर अच्छी चर्चा संवाद करेंगे उतना ही आप अच्छा नेतृत्व दे पाएंगे, और ये विधानसभा के इस नेतृत्व से ही राज्य का नेतृत्व निकलता है, देश का नेतृत्व निकलता है।
1: ওই মঞ্চ থেকেই বিধানসভার আধুনিকীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধানসভার কার্যক্রমের লাইভ সম্প্রচার, ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকি বহাল করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
2: पहली बार जो चुन के आता है उनको सीखना पड़ता है, इसलिए ये दो दिन का कैंप में आप सबको सीखना पड़ेगा।
1: দুদিনের এই ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবনির্বাচিত বিধায়কদের আইন প্রণয়ন, আর্থিক কার্যপ্রণালী, বিশেষাধিকার, নৈতিকতা এবং নেভা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতে 2,000 কোটি টাকার বেশি নতুন শিল্প বিনিয়োগ হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচির ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, খুব শীঘ্রই দুটি বড় শিল্প প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যে প্রথম প্রকল্পটি হোসিয়ারি শিল্পের, প্রায় 600 কোটি টাকা বিনিয়োগে এই কারখানা গড়ে তোলা হলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া প্রায় 1,500 কোটি টাকা বিনিয়োগে একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ে তোলার প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে। ভারী শিল্পে নতুন করে বিনিয়োগের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়নে গতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই দুটি প্রকল্পই শুধু নয়, চলতি বছরের মধ্যেই আরও একাধিক বিনিয়োগের প্রস্তাব সামনে আসতে পারে। কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নম্বর চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল এক শিক্ষা মেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র কলেজে ভর্তি হয়ে 2 বছর পর রোজগারের প্রয়োজনে তার শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারে। এজন্য আধার নম্বরের মতো তাদের জন্য ওই ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। এজন্য জাতীয় শিক্ষানীতিতে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস চালু করা হয়েছে।
3: কেউ ভর্তি হলো কলেজে, ভর্তি হওয়ার পর 2 বছর পড়ার পর তার মনে হলো যে আমার জব রিকোয়ারমেন্টস আছে, আমি 2 বছর পড়ে নিয়েছি, আমি আগামী দিনে জব করতে চাই, সে তার পড়াশোনা ছেড়ে জবে চলে যেতে পারে, ফিরে এসে আবার 2 বছর পর সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে। সেই জন্য একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC তৈরি করা হয়েছে, যেরকম আমাদের আধার কার্ড থাকে সেরকম প্রত্যেক ছাত্রছাত্রীর আগামী দিনে একটি করে ইউনিক নাম্বার হবে। কাউকে মার্কশিট সার্টিফিকেট নিয়ে ঘুরতে হবে না, ওই ইউনিক নাম্বার যখনই কম্পিউটারে নির্দিষ্ট ওয়েবসাইটে দেওয়া হবে তার সমস্ত তথ্য বেরিয়ে আসবে।
1: শ্রী মজুমদার আরও জানান, বিকশিত ভারত গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষাক্ষেত্রের। ছাত্রছাত্রীরা বিকশিত ভারত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে 539 জন PhD, 31 জন MS, 908 জন MTech, 163 জন MBA, 801 জন ডুয়েল ডিগ্রি, 628 জন BTech অনার্স ও 40 জন BArch-এর ডিগ্রি পাবেন। সংস্থার অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, ছাত্র কল্যাণ এবং উন্নত মানের শিক্ষা প্রদানে আরও অগ্রগতি করে এই প্রতিষ্ঠানকে তারা এগিয়ে নিয়ে যেতে চান। রাজ্যে এখন থেকে বিনামূল্যে অনলাইনে সমস্ত খতিয়ান এবং জমির দাগের তথ্যের ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ডিজিটাল জমির রেকর্ড পাওয়ার জন্য কোনো রকম আবেদন ফি বা প্রমাণীকরণ ফি লাগবে না। এই পদক্ষেপের ফলে রাজ্যের জমির মালিক বিশেষত কৃষকরা উপকৃত হবেন। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্য বর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষিকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে পাট বিক্রি করতে

0: হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না।
1: কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট মিত্র বলে একটা অ্যাপ অলরেডি ডেভেলপ করেছে। এই অ্যাপের মাধ্যমে ডিফারেন্ট অ্যাগ্রো অ্যাডভাইসার ফার্মাররা পেতে পারবে। নাম্বার ওয়ান, নাম্বার টু, রেড ওয়াইজ এমএসপি রেট তারা জানতে পারবে। এসিআর পারচেজ সেন্টারের লোকেশন তারা এই পাট মিত্র অ্যাপে জানতে পারবে। এটা ছাড়াও
0: আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। রাজ্যের সমবায় ক্ষেত্রে বিপ্লব আনতে দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 52 বছর পূর্তি উপলক্ষে, আবার পড়ছি, কলকাতায় গতকাল কেন্দ্রীয় সমবায় দপ্তরের 5 বছর পূর্তি উপলক্ষে সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত সরকার সমবায় দপ্তরের অপব্যবহার ও দুর্নীতি করেছে। পূর্বতন শাসক দলের নেতা মন্ত্রীরা সমবায় ব্যাংকের টাকা লুট ও সমবায় সমিতিগুলিকে বিক্রি করে দিয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক ও সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে পরিশ্রম ও একযোগে কাজ করতে অনুরোধ জানান মন্ত্রী, যাতে পশ্চিমবঙ্গ সমবায় ক্ষেত্রে সারা দেশে পদ দেখাতে পারে।
2: আমাদের মূল লক্ষ্য নয় আমাদের করতে, আমাদের থেকে কয়েকজন আগে এগিয়ে গেছে ভারতবর্ষের অন্যান্য রাজ্য। অথচ
0: উল্লেখ্য, 2021 সালের 6ই জুলাই কেন্দ্রে প্রথম পৃথকভাবে সমবায় দপ্তর গঠন করা হয়। চলতি মাসেই পূর্ব রেলের হাওড়া স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে। হাওড়ার DRM বিশাল কাপুর গতকাল হাওড়ায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এছাড়া ইয়ার্ড রিমডেলিংয়ের কাজের পর স্টেশনের 16 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হবে, তবে এর জন্য কিছুটা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেলের ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন লাইনের ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতা সংলগ্ন এলাকায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
3: শোনেন স্থানীয় সংবাদ, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। বাংলা ছায়াছবির গানের আসরের প্রথম গানটি শুনে নেব অনুপম রায়ের কণ্ঠে, ছবির নাম মন্দ বাসার গল্প।

0: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী বাংলা ছায়াছবির গান শুনে নেব, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটু বিজ্ঞাপনী বিরতি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসলাম বাংলা ছায়াছবির গানের আসরে। এবারে শুনে নেব কাটাকুটি ছবির গান, শিল্পী নচিকেতা।

0: এই গানটির সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ বাংলা ছায়াছবির গানের আসরে শুনলেন অনুপম রায় ও নচিকেতার কণ্ঠে কাটাকুটি ও মন্দবাসার গল্প ছায়াছবির গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে শুভ সকাল। শুভ সকালের আসরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল। আজ আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের ফোনে পাঠানো মেসেজ পড়বো। আমি মধুমিতা সাহা, আমাকে কারিগরি সহায়তা করবেন মন্দার গোস্বামী। আজ ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ, তাই আজ আমাদের শুভ সকালের বিষয় সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। হ্যাঁ বন্ধুরা, এটি আমাদের অতি পরিচিত একটি প্রবাদ। মূলত ঐক্যের শক্তি, দলবদ্ধ কাজের গুরুত্ব এবং ফলাফলের কথা চিন্তা না করে একসঙ্গে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার মানসিকতাকে নির্দেশ করে। এই প্রবাদের পেছনে কিছু কথা আছে যে কথাগুলো চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে হয়। ঐক্যের শক্তি, একা যে কাজ করা অসম্ভব, দলবদ্ধভাবে সবাই মিলে তা খুব সহজেই সমাধান করা যায়। কোনো কাজে জিতব কি হারবো তা নিয়ে ভয় না পেয়ে একসঙ্গে চেষ্টা চালিয়ে যাওয়াটাই হলো আসল। কাজটিতে হারলেও কোনো লজ্জা নেই, কারণ সবাই মিলে চেষ্টা করলে সেখান থেকে অনেক অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করা যায়। মূল কথা হলো, একসাথে মিলে কাজ করলে কাজের চাপ অনেক কমে যায় এবং কাজের ফলাফল সবসময়ই অনেক ভালো হয়। আজ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এ বিষয়ে অনেক কথা বলবো। কিন্তু বন্ধু যে ফোনে হাজির, একটু জেনে নি কে আছেন ফোনের ওপারে। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা বলছেন?
1: নমস্কার, আমি মারগ্রাম শীতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: শুভ সকালে স্বাগত।
1: আপনাকেও স্বাগত। আজকের বিষয় সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো আমরা সকলে মিলে যে কোনো কাজ করলেই তার সফলতা আসবে
0: একদম,
1: আর হারলাম কি জিতলাম সেটা কিন্তু বড় কথা,
0: বড় কথা,
1: বড় কথা আমরা ঐক্যবদ্ধ, এটাই সব থেকে বড় কথা,
0: একদম একদম।
1: আর একটা যে কোনো বড় কাজ করতে গেলে ঐক্যবদ্ধ ছাড়া সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়।
0: না একদমই না, যেমন হ্যাঁ বল বলছি, যেমন ধরুন একটা কাঠি খুব সহজেই ভাঙা যায়, কিন্তু এক গোছা কাঠিকে ভাঙতে অসুবিধে হয়।

0: আমরা যেমন একটা আমরা যে রেশমের কাজটা করি ওই মুর্শিদাবাদ সিল্কের, তার সুতো একটা সুতো কিন্তু খুবই দুর্বল, কিন্তু সেটা যখন একটা গোজ করি তখন কিন্তু ওটা মানে এত শক্ত হয় আপনাকে আমি বলে বোঝাতে পারবো না।
1: ঠিক ঠিক একদমই তাই। সঙ্গে থাকুন,
0: ছোট্ট করে বলি, ভালো থাকবেন।
1: একদম একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন। সত্যি তাই, দশে মিলে করি কাজ হারে জিতি নাহিলাজ, এর অর্থ হলো দলবদ্ধ ভাবা, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কঠিন কাজও কিন্তু সহজ হয়, এতে পরাজয়ের কোনো গ্লানি থাকে না বা লজ্জা থাকে না। সত্যি তাই, ফলাফলের কথা না ভেবে একসাথে কাজ করার মধ্যে যে আনন্দ ও সাহসিকতা থাকে তা কিন্তু সব কিছু জয় পরাজয়ের ঊর্ধ্বে, আর দলের সকলের অংশগ্রহণে নতুন নতুন আইডিয়াও পাওয়া যায় এবং তাতে ভুলের পরিমাণও কিন্তু অনেকটাই কম হয়। আবারও এক বন্ধু ফোনে হাজির, জেনে নি কে আছেন ফোনের ওপারে। হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: নমস্কার নমস্কার
1: নমস্কার,
2: শুভ সকাল। আমি জয়নালীন মুন্ডাই পাড়া গোয়ালগঞ্জ থেকে বলছি।
1: বলুন,
2: আজকের আজকের বিষয় হচ্ছে যে মিলেমিশে করি কাজ হারি দিতে নাহি যান, আর তাছাড়া আজকের দিনে একটা আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপিত হচ্ছে, তো এই মিলেমিশে কাজ করা অতি গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ হচ্ছে সবাই মিলে যদি কাজ করি, কথাই বলে না যে একের লাঠি দশের বোঝায় একের লাঠি, তো আমরা দশে মিলে যদি কাজ করি কাজ, তারপরে সেই কাজ সুস্থভাবে সমাধান হবে। সেই কাজ সুস্থভাবে সমাধানই নয়, তার উন্নয়ন অবধারিত এবং উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে। কাজে সবাই মিলে একসঙ্গে কাজ করলে সেই কাজের গতি যেমন বাড়ে, সেই কাজের সাফল্য তেমনি আসে। তাই আমরা সবাই মিলে করি কাজ হারে কিছু নাহি রাজ, তাতে যদি সবাই মিলে কাজ করে যদি আমরা হারি তাহলেও আমাদের কোনো লজ্জা নাই, যদি আমরা পরাজিত হই তাতেও আমাদের কোনো লজ্জা নাই। তো যাই হোক, সবাই মিলে কাজ করলে, একসঙ্গে কাজ করলে, ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধ ভাবে চললে, ঐক্যবদ্ধ ভাবে জীবন কাটালে মানুষের সুখ শান্তি বিরাজ করে, দেশের উন্নয়ন সম্ভব হয়, দেশ সমৃদ্ধিশালী হয়, এটুকুই আমি জানি। অর্থাৎ মানে সবাই মিলে একসঙ্গে থেকে, সবাই মিলে একমত করে, সবাই মিলে প্রচেষ্টা গ্রহণ করে আমাদের নিজেদের যেমন অগ্রগতি সম্ভব, অগ্রগতি হওয়া হয়, দেশেরও অগ্রগতি হয়, দেশেও সমৃদ্ধিশালী হয়। এই কথাটা বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
1: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আমাদের মেসেজ চলে এসেছে মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, লিখছেন, বিষয় সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। নমস্কার রইল, জুলাই মাসের প্রথম শনিবার ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ দিনটি মর্যাদার সাথে পালিত হচ্ছে। 2026 সালের থিম, একটি শান্তিপূর্ণ বিশ্বের জন্য সমবায়। সবাই মিলে কাজ করলে অনেক কঠিন কাজ সহজ করা যায়, এতে যেমন ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় তেমনি কাজের ফাঁকে ফাঁকে নিজেদের আইডিয়া শেয়ার করার সুযোগও হয়ে ওঠে। সমষ্টিযুক্ত কাজ এবং তার প্রোডাকশনগুলো অতি দ্রুত হয়, একা কাজ আর দশজনকে নিয়ে কাজ অনেক তফাত। তাই তো দশের লাঠি একের বোঝা, অর্থনীতিশাস্ত্রে ওয়ার্ক ম্যানেজমেন্টে একটি কাজকে বিভিন্ন স্টেপে নিয়ে প্রোডাকশন যাতে বেশি বেশি হয় তার পরিকল্পনাগুলো আমরা জেনেছি। তাই আজকের দিনে ধৈর্য, সহ্য, কর্ম আর বুদ্ধি দিয়ে সবাই মিলে একসাথে মানব সমাজের প্রতি সুস্থ, সেবামূলক আর কর্মের মধ্যে দিয়ে দিনটি সুশোভিত হোক, এটাই কাম্য। নমস্কার নেবেন, যারা সমবায় কার্যে নিযুক্ত রয়েছেন তাদের প্রতি শুভকামনা রইল। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। একদমই তাই, পরবর্তী মেসেজে পড়ে চলে যাব। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এই মন্ত্রই হোক আমাদের পথ চলার শক্তি, একসঙ্গে কাজ করলে কঠিন পথও সহজ হয়ে ওঠে।

0: আর সাফল্যের শিখরও ধরা দেয়। জয় যেমন শেখায় আত্মবিশ্বাস, তেমনি পরাজয় শেখায় অভিজ্ঞতা ও নতুন করে উঠে দাঁড়ানোর সাহস। তাই হার জিত নয়, ঐক্য পরিশ্রম আর নিষ্ঠাই হোক আমাদের আসল পরিচয়। মনে রাখবেন, যারা একসঙ্গে স্বপ্ন দেখে এবং একসঙ্গে কাজ করে তারাই একদিন ইতিহাস করে। সৌভিক ঢাকুরিয়া থেকে। পরবর্তী ফোনটা নিয়ে নি, কে আছেন ফোনের ওপারে? হ্যালো,
1: তপন দাস ওড়ার থেকে।
0: শুভ সকালে, স্বাগত, বলুন।
1: শুভ সকাল দিদি, সত্যি দারুণ বিষয়। এই যে আমাদের মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, আমাদের প্রায় 500 শ্রোতা পরিবার, শ্রোতাদেরকে নিয়ে যখন একসঙ্গে আমরা জানুয়ারি মাসে দেখা করি না, এই যে আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, জুইতা সরকার দিদি ভাই, হ্যাঁ, এইরকম ঋত্বিক সরকার, অনেকের সঙ্গে এরকম দেখা হয়েছে। তো আমরা তো এই যে কথা বলছি, আপনাদেরকে দেখতে পাই না, যখন মিলেমিশে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয় তখন মনটা আনন্দে ভরে যায়। হ্যাঁ দিদি ভাই,
0: একদম একদম।
1: এইভাবে ছোট করে সবাই বলুন, হ্যাঁ, সবাই ভালো থাকুন, মিলেমিশে করি কাজ, হারি কিছু নাই লাজ। ধন্যবাদ দিদি ভাই, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন,
0: একদম সঙ্গে থাকুন। পরের মেসেজটি পড়ে নিয়ে লিখছেন মানসী বড়াল, মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল, আজকের বিষয়টি ভীষণ মনোগ্রাহী। সবাই মিলে একসঙ্গে যে কোনো কাজ করলে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার সাথে একঘেয়েমি দূর হয়ে কাজের মৌলিকত্ব ফুটে উঠবে। শুভেচ্ছা সহ মানসী বড়াল, মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। পরের মেসেজটি লিখছেন ছোট্ট অভিরূপ, বিরাটি থেকে। শুভ সকাল পিসিমণি, প্রণাম নেবেন। সবে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। খুব সুন্দর, আমার ঠাকুমা কথায় কথায় আমার বাবাকে বলেন যে একের বোঝা দশের লাঠি। ব্যাপারটা আমি বুঝতে পারতাম না। আমার স্কুলে মহারাজজি আমাকে একটি চেয়ার আনতে বললেন। তৎক্ষণাৎ আমি চেয়ারটি আনতে যাই। মহারাজজি আমায় বলেন, তুমি একা পারবে না, তোমরা চারজন যাও। এই সময় মহারাজজি এই কথাটি বলেন যে সবে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। এখন বুঝতে পারছি যে সবাই মিলে একসাথে যদি কোনো কাজ করা যায় তবে কাজটি খুব অল্প সময় লাগবে এবং তাড়াতাড়ি হবে। আমি ছোট্ট অভিরূপ বিরাটি থেকে বলছি, ভালো থাকবেন। অবশ্যই, তুমিও ভালো থেকো। বেলাইপাড়া থেকে আব্দুল হাদি লিখছেন শুভ সকাল, আজকের বিষয় দিয়েছেন সবে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। খুব সুন্দর, ঐক্যের একটা সৃজনশীল বিষয়ের উপস্থাপনা করেছেন। মানুষ সমাজবদ্ধ জীব, একতাই যে সমাজে বৃহত্তম শক্তি এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমরা যখন সকলে মিলে সিদ্ধান্ত নেব তখন তার মধ্যে থাকবে একটি সৃজনশীল মিলিত আলোচনা। সেটা যদি ভুল হয় তাহলে কোনো সমালোচনা আসবে না, হেরে গেলেও লজ্জার কোনো স্থান নেই। সম্মিলিত ক্ষমতা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা। বেলাইপাড়া থেকে লিখছেন আব্দুল হাদি। আচ্ছা, মেসেজ পড়লাম, ফোন নিলাম, আবারও নেব, তবে তার আগে একটু সুচিত্রা মিত্রের কণ্ঠে গান শুনে নিই, সঙ্গে কোরাস।

0: শুনলাম একটি গান, সত্যিই আমরা সবাই রাজা, একসাথে থাকলে আমরা রাজা তো বটেই। সবার সাথে কাজ করা মূলত একটা ইতিবাচক পেশাদার দৃষ্টিভঙ্গি, যা দলগত সাফল্য এবং সহযোগিতাকে ত্বরান্বিত করে। তবে কর্মপরিবেশে সবার সাথে তাল মিলিয়ে চলা নির্ভর করে পেশাদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং কার্যকর যোগাযোগের ওপর। বিভিন্ন ধরনের মানুষের সাথে কার্যকরভাবে কাজ করার জন্য কিছু মূল নীতি অনুসরণ করা যেতে পারে। সবার সাথে কাজ করার মূল চাবিকাঠি হলো স্পষ্ট ও স্বচ্ছ যোগাযোগ। আপনার প্রত্যাশা এবং দায়িত্বগুলো সহকর্মীদের সাথে পরিষ্কারভাবে আলোচনা করুন। এতে ভুল বোঝাবুঝি কমে যায় এবং সবাই একই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। সহকর্মীদের মতামত, দৃষ্টিভঙ্গি এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া অত্যন্ত জরুরি। প্রতিটি মানুষের কাজের ধরন ও চিন্তাধারা আলাদা হতে পারে। অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে যে কোনো সমস্যার সমাধান সহজে বের করা যায়। সবার সাথে কাজ করার ক্ষেত্রে সহকর্মীদের পরামর্শ এবং গঠনমূলক সমালোচনা সাদরে গ্রহণ করা উচিত। সবার সাথে কাজ করার ক্ষেত্রে মানসিকতার ইতিবাচক পরিবর্তন ও কৌশল নিয়ে কিছু চমৎকার অভিজ্ঞতা আমাদের আছে। যেমন ধরুন, একটা কাজ আপনি যদি একা করেন, সেটা কিভাবে করবেন, কিভাবে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন, সবার মধ্যে কী করে ভাগ করে দেবেন, এটা ভাবতে আপনার প্রচুর সময় লাগবে এবং কাজটা ধীর হয়ে যাবে। কিন্তু একসাথে সবাই মিলে যদি কাজটা করেন, তাহলে দেখবেন এই প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আসুন পরের মেসেজটি পড়ে নিই, তারপরে আবারও যাব ফোনে। লিখছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। শুভ সকাল দিদি ভাই, আমার ভালোবাসা নেবেন, আশা করি ভালো আছেন। আজকে শুভ সকালের বিষয় হলো সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা সামাজিক জীব, তাই সমাজবদ্ধভাবে বসবাস করি। একসঙ্গে মিলে যদি আমরা যে কোনো কাজ করে থাকি, সে কাজে সাফল্য আসবেই। আমরা 1919 সালে মুর্শিদাবাদের বেতার শ্রোতা পরিবার গঠন করেছি। সে পরিবার এখনও অবধি ভালো আছে, ভালোভাবে চলছে। ছোট করে বললাম, ভালো থাকবেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। এবারে পরের ফোনটি নিয়ে নি, কে আছেন ফোনের ওপারে? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: শুভ সকালে, স্বাগত, বলুন।
1: এখন সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাগ। দেখুন, আমরা ছোটবেলায় পড়েছি যে দশের লাঠি একের বোঝা। সত্যিকারে সেই রকম আমরা যে সমাজে বাস করি, এই সমাজে বাস করতে গিয়ে আমাদের জীবনে এক কঠিন পরিস্থিতির মধ্যে চলতে হয়। সেই কঠিন পরিস্থিতির মধ্যে চলতে গিয়ে আমরা যদি একা একা কাজ করি, তাহলে কিন্তু সেই কাজ কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা যদি দশজন মিলে কোনো কাজ করি বা করতে যাই, সেটা কিন্তু সহজে হয়ে ওঠে। এর সঙ্গে সবারই যে সহযোগিতা, সবাই মিলে যে সহযোগিতা করি, সেই সহযোগিতা করে কাজটি মানে বড় বড় কাজ উদ্ধার হয়ে যায়। এবং তাতে হয় কি, একতায় হয়, কাজের একটা দায়িত্ব ভাগ থাকে, সেই দায়িত্ব ভাগের জন্য প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য বেড়ে যায়। এটা মানুষের যে চরিত্রের যে গুণগুলো, সেগুলো কিন্তু একটা মানুষকে তৈরি করতে মানে সাহায্য করে। তাছাড়াও যদি আমরা এই কাজ করতে গিয়ে হেরে যাই, তাহলে কিন্তু কাউরির লজ্জা লাগে না, সবাই মিলে সেই হারার কাজটা ভাগ করে নিয়ে যায়। এতে কিন্তু আমাদের মনের যে হতাশা, মনের যে একটা ভয় বা লজ্জা, এগুলো কিন্তু থাকে না। এটা কিন্তু মানে একবারে আমরা দেখেছি, দূর করে দিতে পারি। তাছাড়া একটা দেশের যখন উন্নয়ন হয়, উন্নয়ন করার প্রয়োজন হয় বা উন্নয়ন করতে হয় বা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের নিয়ে

0: হয়, তখন কিন্তু প্রত্যেক মানুষের এবং প্রত্যেকের যে একতা, সহযোগিতা, জাতীয়তাবাদ এইসবের জন্য নিয়ে কিন্তু সেই দেশটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠে। সুতরাং আমাদের মানুষের প্রত্যেকেরই উচিত যে দশে মিলে যদি কাজটা সুষ্ঠুভাবে ভালোভাবে হয় সেটাই কিন্তু তৈরি করা উচিত বা করতে যেতে হবে। নমস্কার,
1: একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোনে কে আছে একটু জেনে নি। হ্যালো হ্যালো,
2: হ্যাঁ হ্যালো দিদিভাই নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন, কোথেকে বলছেন?
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দিদিভাই।
1: হ্যাঁ শুভ সকালে, স্বাগত।
2: হ্যাঁ শুভ সকাল দিদিভাই, আপনাকেও অজস্র ধন্যবাদ, শুভ সকাল। হ্যাঁ এবং দেখুন আমরা একসাথে যে কাজ করছি আজকে, কিন্তু আপনিও আমাদের সাথে একসাথে যে এই যে ইয়েটা চালনা করছেন অনুষ্ঠানটা, এটাও কিন্তু আপনারও একটা কৃতিত্ব থাকা দরকার। কারণ একসাথে সবাই মিলে যদি আমরা একত্রে হয়ে এক কাজ করতে পারি, হ্যাঁ শুনতে পাই তো, সেই জায়গাটা আপনারাও তৈরি করছেন এবং আমরাও দেখুন একজনের সাথে যদি কাজ করতে পারি দিদিভাই, তাহলে কিন্তু আমরা আমাদের বাড়িতে আমার মা রয়েছে, মায়ের সাথে হাতে করে আপনার দিদিভাই আমরা সবাই মিলে একত্রে সব কাজগুলো করে ফেলি, তো মোটামুটি কারোর কোনো কষ্টও হয় না এবং সেই কাজগুলো করতে খুব ভালোও লাগে। হ্যাঁ এই যে গাছ উপরে ছাতে গাছ লাগিয়েছি দিদিভাই, হ্যাঁ তো আমি হয়তো জল দিয়ে দিলাম, আপনার দিদিভাই হয়তো কোনোদিন ঘাসগুলো ছিঁড়ে সেগুলো ফেলে দিল, এই যে একসাথে যে কাজ করার আনন্দটা, এই আনন্দটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শিখছি দিদিভাই। এবং আপনারা যে অনুষ্ঠানগুলো করেন সত্যি করে আপনাদেরকে শত কোটি প্রণাম জানানো দরকার, কারণ আপনারা না থাকলে আমরা কিন্তু এই জিনিসগুলো বলতে পারতাম না এবং শুনতেও পারতাম না দিদিভাই।
1: একদম একদম, আপনারা বললাম দিদিভাই ভালো তো আমাদের সাথে আছেন, একদম সঙ্গে থাকুন, ভালো থাকবেন, কথাতেই তো আছে আসুন আমরা সবাই একসাথে বেঁধে বেঁধে থাকি, তাই না? তো সবাই মিলে বেঁধে বেঁধে থাকলেই কাজটা অনেক সহজ হয়ে যায়। পরের মেসেজটি পড়ে নিই, খাগড়াকান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এ তো সামাজিক জীবনের গোড়ার কথা। আমরা ছোট থেকেই এই অতি প্রয়োজনীয় বাস্তবধর্মী কথা শুনে শুনে নয়, পরিবারে এবং পাড়াতে চাক্ষুষ করেই বড় হয়েছি। এখন দুর্লভ হলেও আমাদের জীবনের প্রথম পর্বে আমরা সবে মিলে করি কাজের প্রথম হাতে কলমে পাঠ নিয়েছিলাম আমাদের একান্নবর্তী পরিবারে এবং খেলার মাঠে। সেখানে সকল সদস্য মিলে মিশে পরামর্শ ও পরিকল্পনা মতো কাজ করে, সবাই সংসারের ও বাস্তবতার খেলাকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হতেন। একই ছবি পাড়াতে এবং বারোয়ারি ক্লাবগুলোতেও দেখা যেত, একটা বিরাট পরিবারের অংশ হিসেবেই সবাই কাজ করতেন, সবার আপদে বিপদে আনন্দে সবাই নিজের মতো করে ঝাঁপিয়ে পড়তেন। মানসিকভাবে সত্যিই কেউ একা ছিলেন না বা কেউ নিজেকে একা ভাবতেন না, এরই বৃহত্তর প্রকাশ সমবায় আন্দোলন। তারপর গঙ্গা পদ্মা নিয়ে অনেক জল গড়িয়ে গেছে, মানুষের মনেও ব্যাপক পরিবর্তন এসেছে। একান্নবর্তী পরিবারগুলো আর নেই বলা নেই বললেই চলে, পুরনো বাড়িগুলো জায়গায় আবাসন সংস্কৃতি গড়ে উঠেছে, ছোট ছোট ফ্ল্যাটে বাস করে মানুষের মনের উদারতা ও সীমাবদ্ধতা এসেছে। এখন তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এর বাইরে আর কিছুই নেই। তাই সকলের দুঃখ সকলের আনন্দ ভাগ করে নেবার মানুষের খুব অভাব। নমস্কার সকলে, ভালো থাকবেন। পরবর্তী মেসেজটি লিখছেন অদিতি দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে, বিষয় শুভ সকালের বিষয়, সবে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ, একেবারে সত্য কথা। জানেন দিদি ভাই, আমার বড় সংসার, স্বামী আমার দোকানে থাকে, রাত 11টায় বাড়ি আসে, সেই জন্য সকালে উঠতে দেরি হয়ে যায়। দেখি যে বাড়ির সব কাজ হয়ে গেছে, তারপর আমি বলি যে এবার কিন্তু আমার পালা, কারণ সকালের সব কাজ তোমরা করেছো, আমি তারপর টিফিন থেকে দুপুরের রান্নাবান্না থেকে খেতে দেওয়া সব কাজ আমি করি। তাই তো বলি মিলেমিশে কাজ করলে হারে জিতি নাহি লাজ, এইভাবে চললে পরে সংসার ঠিক থাকে, সংসারে ভাঙন রুখে দেওয়া যায়, মিলেমিশে থাকার আনন্দটা একেবারে আলাদা। তাই তো আমরা সকল শ্রোতাদের কাছে বিনীত অনুরোধ, মিলেমিশে করি কাজ, হারে জিতি নাহি লাজ। অনেক লিখলাম, ভদ্রটি মার্জনা করবেন অদিতি দাস।

0: রাহার ভগবান গোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ আপনাকে দিদিভাই অদিতি দাস। আধার মানিক থেকে দেবদা মহাদেব, শুভ সকাল। সকলে সুস্থতা কামনা করে আমার বক্তব্য শুরু করি। সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়, হার জিত বড় কথা নয়, একসাথে চেষ্টা করাটাই আসল। তাই প্রিয় রেডিও প্রেমী বন্ধুগণ, আসুন আমাদের নতুন প্রজন্মকে শেখাই, এটাই হোক আমাদের মূল মন্ত্র। সবে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। আধার মানিক থেকে দেবদা মহাদেব। এবারে আমরা চলে যাই ফোনে। কে আছেন ফোনের উপরে একটু জেনে নিই। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথেকে বলছেন?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: শুভ সকালে, স্বাগত।
1: সবে মিলি করি কাজ, হারিয়ে যেতে নাইলাজ। কথার সঙ্গে কাজের মিল ছিল, সেটা হারিয়ে যেতে যেতে আবার ফিরে আসছে। ইতিবাচক দিক, বস্তুত যুগটা সমবায়ের, ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে যাচ্ছে, সেটা স্বাভাবিক। আইনের শাসন চললে গণতন্ত্র রক্ষিত হয়, রাজনীতি সবকিছু নিয়ন্ত্রক, সুস্থ স্বচ্ছতা বা পারে। কাজ করো এবং ভোগ করো, ব্রিটিশ পলিসি মুছে দেওয়ার সময় এসেছে, সেটি মুছে গেলে স্বদেশ সমৃদ্ধ হয়। মানুষ শুধু নয়, পশু পক্ষী জীবজন্তু সবাই রক্ষা পায়। সবই অনুভব, উপলব্ধির বিষয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জয় ভারত,
0: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আবার একটা মেসেজ চলে এসেছে, পড়েনি। রতন ব্যানার্জি আত্মা রামপুরহাট থেকে লিখছেন, নমস্কার দিদি, কোনো কাজ একা একা করলে হয়তো একটু লজ্জা লাগে বা এসব মনে হয় পাছে কে কী বলবে, তাই কাজটা সুচারুভাবে করা হয়ে ওঠে না। আবার ওই কাজটা যদি একসাথে অনেকজন মিলে করা হয় তাহলে সে লজ্জা ভয় কিছুই থাকে না। তাই যে কোনো কাজ সবে মিলে করলে তাতে কাজটা সফলই হোক বা বিফলই হোক, এতে কোনো লজ্জা লাগে না। তাই বলা হয়, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সকলে ভালো থাকবেন আর আপনিও ভালো থাকবেন দিদি। ধন্যবাদান্তে রতন ব্যানার্জি গ্রাম রাতমা রামপুরহাট থেকে। পরের মেসেজটি লিখছেন কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। শুভ সকাল, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। একক প্রচেষ্টায় সব কাজ সবসময় সম্পন্ন করা সম্ভব নয়, প্রয়োজন হয় সামগ্রিক প্রয়াস, যেখানে বর্ধিত শক্তির সাথে সাথে থাকে ভরপুর আত্মবিশ্বাস, যা খুব সহজেই সেই কাজ করতে সাহায্য করে এবং এই সাফল্যে থাকে এক অদ্ভুত তৃপ্তি। সবসময় প্রথম প্রচেষ্টায় হয়তো তা সম্ভব হয়ে ওঠে না, সাময়িকভাবে খারাপ একটু লাগেই, কিন্তু সেখানে কোনো লজ্জা থাকে না, লজ্জা থাকতেও নেই, বরং নিজ নিজ প্রচেষ্টার সার্থকতায় সন্তুষ্টি থাকে। মাঠে একদল খেলোয়াড় খেলতে নামে জেতার জন্যই, তারা তাদের শক্তি কৌশল ও দক্ষতার সবটুকু দিয়ে লক্ষ্যে এগিয়ে চলে, কিন্তু সবসময় কি সাফল্য আসে, এতে লজ্জার কোনো প্রশ্ন নেই, বরং সবটুকু দিয়ে চেষ্টার আনন্দ আছে। যেখানে দশজন মিলে কোনো কাজে যুক্ত, সেখানে হেরে গিয়ে এককভাবে লজ্জিত হওয়ার কোনো অর্থই হয় না, বরং তা মেনে নিয়ে আবার এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। হার জিত তো জীবনেরই অঙ্গ। একদমই তাই। পরের মেসেজটি ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল। শুভ সকাল, নমস্কার মধুমিতা দিদিভাই। সবে মিলে করি কাজ, একসাথে যদি মোরা কাজ করি ওই কাজটি সাকসেসফুল হবে, একসাথে কাজের মতো মজা নেই। খুব সুন্দর অনুষ্ঠান দিয়েছেন, খুব ভালো লাগছে। কিছু কাজ আছে গুরুজনদের সাথে জেনে নিতে হয়, তাই সেই কাজটা হয় দিদি, এটাই শেয়ার করলাম। ভালো থাকবেন, নমস্কার নেবেন। পরের মেসেজটি লিখছেন রেখা মুখার্জি সাটুই থেকে। দিদি, আপনাকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। ছোট বড় যে কোনো কাজে সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই থাকে সর্বোত্তম সফলতা। সম্মিলিত কাজের মধ্যে থাকে বিপুল উৎসাহ, ঐক্যবদ্ধ প্রয়াসে সফলতার সম্ভাবনা থাকে বেশি। মিলিত শক্তিতে নেতিবাচক মানসিকতা স্থান পায় না। সমবেতভাবে কাজ করার মধ্যে সৃষ্টি হয় সম্প্রতি, একতা ও ভ্রাতৃত্ববোধ। সম্মিলিত কাজে ব্যর্থতার গ্লানিও সমভাবে সকলের উপর বার্তায়, সেই জন্য এককভাবে সেই গ্লানিবোধ তীব্র হয় না। মিলেমিশে কাজ করে ব্যর্থ হলে লজ্জা বা অগৌরব নেই, সেই থেকে শিক্ষা নিয়ে যৌথভাবে এগিয়ে যাওয়ার পথের সন্ধান পাওয়া যায়। সেই জন্য সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ প্রবাদটি প্রমাণের উদাহরণ জীবনে বহুবার দেখেছি ও পেয়েছি। রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। এবারে চলে যাব ফোনে। ফোনে কোন বন্ধু আছেন একটু জেনে নি। হ্যালো,

0: হ্যালো দিদি, এই তো নতুনগ্রাম থেকে মোহাম্মদ সাইফান থেকে বলছি দিদি।
1: শুভ সকালে, স্বাগত, বলুন।
0: আপনাদের স্বাগত এক কথায় সকল শ্রোতা বন্ধুকে। তো দিদি, সুন্দর সুন্দর কথা সকলের মুখ থেকে শুনতে পাচ্ছি, তো সবে মিলে করিচাজ কথাটা একদম বাস্তব সত্য, কিন্তু সেই কথাটা কাজে প্রমাণিত করতে হবে। কারণ মানুষ, হ্যাঁ, একে অপরের দুঃখ কষ্টে যদি তাস কাটিয়ে চলে যায়।
2: হ্যাঁ,
0: আজকেরই কথা দিদি, একজনকে বলছি বন্ধু, সেও আমার মতো বন্ধু, সেও সবজিওয়ালা। তা আমি ওকে বললাম, ভাই দাদা আমার একটা সুদ তুলে দেন দাদা। তা ও চলে যেতে পাঁচ কারে চলে এসেছে, এবার অ্যাভয়েড করে চলে যেতে। আমার দিদা, ভাই একটু দেন না গো বুঝেছি, আর আমার হাতটা ঝেড়ে ফেলে দিয়ে চলে যাবে। তাহলে এই যে মন মানসিকতা, আমার মনে হয় সেই সব মানুষ মানুষ বলে আমার মনে হয় তাদেরকে পরিচয় দিতে ঘেন্না লাগে। তারা মানুষ রূপী শয়তান, এইরকম জানোটা না হয়। সুজনে সুজনে কুজন, তো নয় বিছানায় নয় জন, আর কুজনে কুজনে সুজন, এক বিছানায় নয় জন। তো কথা হলো দিদি, হ্যাঁ, সত্যের জয় সর্বোচ্চ। তো মানুষ যদি একটু নম্র ভদ্র, সকলেই চেষ্টা করে যে আমি আমি সকলের কাজে লাগলে, পারলে লাগবো, আমার মার শিক্ষা পারলে উপকার করবো, ক্ষতিকারক করবো না। ক্ষতিকারক অধিকার কেউ কাউকে দেয়নি। সকল জীবের আর জীবে প্রেম করে যেজন সে বিশ্বেশ্বর, কথাটা কিন্তু বাস্তব সত্য কথা। আপনি জীব সেবা যদি, জীব সেবা পরম ধর্ম, জীব সেবা যদি না করতে পারেন আপনার কিচ্ছু হবে না, পরে পরে আপনি পার হতে পারবেন না। এটা বুঝলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জানি না আপনার বিষয় মধ্যে বলতে পারলেন কি।
2: একদম একদম ঠিকঠাকই বলেছেন, আর সত্যি কথাই, এই রকম মানসিকতা নিয়ে চলাটা আমাদের পক্ষে একদমই উচিত নয়। সকলের উপকারে আমরা লাগবো, একটু সাহায্য করলে, আপনার ঝুড়িটা যদি একটু তুলে দিতেন তাহলে কি ক্ষতি হতো? কিছুই ক্ষতি হতো না, তার কাজটা একটু সুবিধা হতো। তো এই রকম মানসিকতা কেন থাকবে আমাদের, তাই না? আমরা সবাই ভালো মন নিয়ে, ভালো মানসিকতা নিয়ে এগিয়ে যাব, যাতে সবার সাথে আমরা চলতে পারি, একসাথে কাজ করতে পারি। সবাই একটা টিমের সদস্য হয়ে যদি সহযোগিতা করি এবং পরামর্শ বিনিময়ের মাধ্যমে কাজের পরিবেশ ও দক্ষ আরও মজাদার করা যায়। একসাথে কাজ করার ক্ষেত্রে একে অপরের প্রতি মর্যাদা বজায় রাখা এবং সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে কোনো ধরনের কাজ, অফিসিয়াল হোক, একাডেমি হোক বা অন্য কোনো প্রজেক্ট, একসাথে অনেকজন মিলে কাজ করলে সেই প্রজেক্ট বা সেই কাজটা খুব সুন্দরভাবে তৈরি হবে, খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। পরবর্তী ফোনটা জেনে নিই, কে আছেন ফোনের উপরে। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার
3: থেকে জয়দেব চক্রবর্তী,
2: শুভ সকালে স্বাগত, বলুন।
3: হ্যাঁ, সকলকে স্বাগত বলছি। আজ যে বিষয় দিয়েছেন, বিষয় হচ্ছে সবে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো বিদ্যাসাগর বলেছেন যে একতাই সর্বশ্রেষ্ঠ বল, আর চালক্য বলেছেন যে বহুজন মিলে যদি কাজ করা হয় তা হলো যুদ্ধ। যুদ্ধ করার জন্য বহু মানুষ প্রয়োজন হয়। সবে মিলে যদি আমরা যুদ্ধ করি তাহলে শত্রু দমন করা হয় অনেক সহজ। হ্যাঁ, তো সেই জন্য বলছি বহুজন মিলে যে সবাই মিলে যদি কাজ করি তাহলে সবে মিলে কাজ করি, কাজ হারবো বা জিতবো কোনো লাজ নাই। তবে জিততে পারলে ভালো, আবার হেরে গেলেও অভিজ্ঞতা শিখা যায়
2: সঞ্চয় যে আমরা একদম এগিয়ে যাওয়ার।
3: নমস্কার,
2: সঙ্গে থাকুন, ভালো থাকবেন। একতাই শক্তি, একতাই বল, কথাতেই আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, চিরন্তন সত্য ও অত্যন্ত শক্তিশালী একটি প্রবাদ। এর মূল অর্থ হল ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অসম্ভবকে সম্ভব করা যায়। ব্যক্তিগত শক্তির চেয়ে সংঘবদ্ধ বা দলবদ্ধ শক্তি সর্বদা অসীম। মানুষ একা অনেক সময় দুর্বল হয়ে পড়ে, কিন্তু বহুজন এক হলে অপ্রতিরোধ্য শক্তি জন্মায়। একতার বলে যে কোনো বড় চ্যালেঞ্জ মোকাবেলা, কঠিন বাধা অতিক্রম এবং সাফল্য অর্জন করা সম্ভব হয়। পিপীলিকার দল একত্রে থেকে বিশাল কাজ সম্পন্ন করে, তেমনি মানব জীবনের পরিবার, সমাজ বা রাষ্ট্র তখনই উন্নতি লাভ করে যখন সবাই ঐক্যবদ্ধ থাকে। ঐক্যের মূল মন্ত্রই হলো যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে জয় করার সর্বশ্রেষ্ঠ বল। একদমই তাই। পরবর্তী মেসেজটা পড়ে নিই, লিখছেন, নমস্কার দিদি ভাই, আমি খাগড়া থেকে নমিতা রায় বলছি, শুভ সকাল। আজকের বিষয় অর্থপূর্ণ। আমরা ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে এই কথা শুনে আসছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা অনুভব করি। একা একা কোনো কাজ করতে গিয়ে খুব কষ্ট পেতে হয়েছে, সেই কাজটা যখন কয়েকজন মিলে করেছি তখন সেই কাজ সহজেই হয়ে গিয়েছে এবং আনন্দের সঙ্গেই হয়েছে। তাই একতাই বল, এইটুকু বলে শেষ করলাম। নমস্কার।

0: পরবর্তী মেসেজটা লিখছেন তন্ময় প্রামাণিক, কে বলরামপুর মন্দির পাড়া থেকে। নমস্কার দিদি ভাই, শুভ সকাল। সবাই মিলে একসঙ্গে কাজ করলে সে কাজ আনন্দের সঙ্গে করা যায়। আমরা যখন স্কুলে আমাদের শ্রেণীকক্ষ পরিষ্কার করতাম তখন খুব আনন্দ পেতাম। মনোজ কুমার পাল এবং উত্তম কুমার দাসকে আমার ফোন নম্বরটা একটু জানাবেন। 8927717273। নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন। আপনার ফোন নম্বর জানিয়ে দিলাম। পরবর্তী মেসেজ, সৌমেন মণ্ডল। শুভ সকাল দিদি ভাই, আজকের বিষয়টি খুবই প্রাসঙ্গিক। আমরা সবাই একসঙ্গে কাজ না করলে কোনো দিনই এগোতে পারবো না, তাই আমাদের সকলে মিলে কাজ করা উচিত। দশে মিলে করি কাজ, হারে জিতি নাহিলাজ। পাকুড়িয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে সৌমেন মণ্ডল। এবারে আবার পরের ফোনে চলে যাব, জেনে নি কে আছেন ফোনের উপারে। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার,
1: বীরভূমের দুবরাজপুর থেকে বলছি।
0: শুভ সকালে স্বাগত।
1: হ্যাঁ দিদি, দেখুন, একটা উদ্যম আর একটা শুভ উদ্যোগ, এই দুটো মিলে যখন একটা কাজ হয়, হ্যাঁ, তখন সেই কাজের আনন্দটাই কিন্তু আলাদা হয়ে যায়। যেমন ধরুন, যারা সঙ্গীত শিল্পী যারা, হ্যাঁ, তাদের পেছনেও কিন্তু দেখুন সুরকার, হ্যাঁ, গীতিকার এবং যারা বাদ্যযন্ত্র বাজান, তাদের মিলিত প্রচেষ্টা একটা গান আমাদের কানে সুখসাব্য হয়ে ওঠে, এবং তারা সেই প্রচেষ্টাটা করেন বলেই আমরা সেই গানগুলোকে চিরস্মরণীয় কাল মনে রাখি। আবার ধরুন, এই যে কালকে যে খেলাটা দেখলাম, যেখানে, হ্যাঁ, একটা ছোট্ট দেশ কে ভাগ্যে, যেখানে আর্জেন্টিনার মতো দলকে, হ্যাঁ, যখন মানে তারা সবাই মিলে যখন জেতা ছিল, তখন কিন্তু তারা দুই গোল দিয়েও ছিল, হ্যাঁ, এবং সেটা হচ্ছে দলগত খেলা, এবং তাদের এই মনোভাবটা ছিল যে সবে মিলে করি কাজ, হ্যাঁ, হারি জিতি নাহিলাজ। কিন্তু তারা দুর্ভাগ্যক্রমে, হ্যাঁ, তারা আত্মঘাতী গোলে হেরেছিল। এইভাবেই দেখুন, ছোট ছোট উদ্যোগগুলো থেকে আমরা যখন একটা বড় উদ্যোগে, যখন ধরুন আমরা যখন বন মহোৎসব করি, হ্যাঁ, এবং সবাই মিলে যখন আমরা বৃক্ষ রোপণ করি, তখন সেই বৃক্ষ রোপণের যে আনন্দটা, সেটা কিন্তু করেনি। আর কোনো মরণাপন্ন রোগী যখন, হ্যাঁ, মানে ডাক্তারবাবুরা একটা টিম গঠন করেন যে রোগীকে পুনর্জীবন দান করতেই হবে এই মনোভাব নিয়ে, এবং সেই রোগী যখন পুনর্জীবন লাভ করেন, তখন ডাক্তারবাবু এবং রোগী উভয়ের যে হাসি, সেই হাসি কিন্তু একে অপরের সঙ্গে বিনিময় হয়ে যায়। দিদি, এইটুকুই শেয়ার করলাম, ভালো থাকবেন।
0: নমস্কার, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোন জেনে নি কে আছেন ফোনের উপারে। হ্যালো,
2: নমস্কার দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোত্থেকে বলছেন?
2: কিছু কাজ আছে সেখানে কিন্তু সবাই মিলে করলে পরে সেই কাজটাও আবার বন্ধ হয়ে যায়। দেখুন, আমরা যেমন একটা কাজে গিয়েছিলাম পিকনিক করতে অনেক কজন বন্ধু মিলে, তা রান্না করতে করতে একজন হয়তো রান্নাটা ছেড়ে দিয়েছে, আমি লবণ টবণ দিয়ে চলে গেছি, কিন্তু আর একজন এসে সেইটাতে বসেছে যে সেও আবার লবণ দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতে কিছু কিছু কাজ আছে কিন্তু মানে বন্ধ হয়ে যায় কাজ, আবার কিছু কিছু কাজ আছে যেখানে সংঘবদ্ধ না হলে সেই কাজটা সম্পূর্ণ হয় না। যেমন কিছু কিছু দেখুন খেলা আছে, আমাদের ক্রিকেট খেলাটা 11 জন প্লেয়ার যদি সমানভাবে ভালোভাবে খেলে, আমরা যেমন ওয়ার্ল্ড কাপ জয় করলাম, যেমন ফুটবল খেলা দেখুন দিদি, ওখানে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের একটা কিন্তু একতার প্রয়োজন, কারণ যদি আমরা একতা না হয় কে কাকে ভালোভাবে পাস দেবো এবং নিয়ে গিয়ে সেই বলটাকে গোলের মধ্যে জড়িয়ে দেবো, এই যে একটা ইউনিটি, এই ইউনিটিটা কিন্তু বজায় না রাখলে সেই সব খেলাগুলো কিন্তু মানে জেতা যায় না, বা মানে হার জিত তো আছে খেলার মধ্যে, কিছু কিছু জিনিস আছে মানে একটাই বল এবং কিছু কিছু জিনিস আছে একটাই কিন্তু জিনিস বন্ধ হয়ে যায়। এটুকুই বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: একদম সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। তবে মজা করে আপনি যে কথাটা বললেন সেটার মধ্যে একটু আমি ধরিয়ে দিই, সবাই মিলে রান্না করলে অবশ্যই ভালো হয়। যিনি নুন দিয়ে রান্না থেকে সরে যাচ্ছেন তার উচিত ছিল অবশ্যই অপরজনকে বলে দেওয়া যে তিনি নুন দিয়েছেন, তাই না? এইভাবে যদি আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করি তাহলে কোনো কাজই পণ্ড হবে না। আচ্ছা, অনেক ফোন নিলাম, মেসেজও পড়লাম, আবারও ফোন নেব, মেসেজ পড়ব। তবে তার আগে আসুন একটু মানবেন্দ্র মুখোপাধ্যায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনে নিই।

জাতর পেটর লাজ তাজ যাচ্ছে দেখা আহারে ওরে চার পেয়ে বিপদ প্রাণীর বুদ্ধি কোথায় পাবি এই আদালতের গোলক ধাদায় খাবি শুধু খাবি মুলবে সবাই কান্নেরে আর আগাশ এই কালো কোটের রংটা গালে লাগা।

0: ले जाबि सावधान रे या कोनो सावधान ऐ दिख दे ठेले ऐ बेला तुई दे शॉर्टकट
1: अरे छुटके जा रे तू ऐ माथार घाये पागल होबी तोके जदि छू
2: अरे आईन आमार चौद्द पुरुष आईन आमार भगवान आईन आमार चोखेर मणि आईन आमार देहेर प्राण
0: अरे গলাটা বেশ মিষ্টি ভাঙা হাড়ির আওয়াজ শুধু ঘটায় অনা সৃষ্টি ওটা শ্যাওলা গাছের কেলে মানিক মেনে নিলাম সত্যি তুই সাতচুন্নির প্রাণের সখা মিথ্যে নয় রত্তি
1: বারে বা বেশ বলেছিস আমাকে ঠিক চিনেছিস তোর কথাটা তুই বুঝলে হাড়ে হাড়ে সত্যি আর গাছটা শুধু বেল গাছ আর লোকটা ব্রহ্ম দত্তি ধার মোটকে দিলে রে তোর লাগবে না যার গতি
0: ঝাঁকুর ঝাঁকুর ঝাঁকুর ঝাঁকুর অহংকারের মাথায় পা
1: ভিন্নাক ভিন্নাক ভিন্নাক ধাতুর সেই পায়েতে লাতির ঘা
0: অহংকারের মাথায় পা
1: তোর সেই পায়েতে লাতির ঘা
0: রাদুর বাদুর চাটুকা
1: তুই গোবর মেখে ঘরে যা
0: যা যা যা যা
1: যা রে যা রে যা রে যা যা যা যা যা যা যা
0: তুই জলদি চুটির চাটনি খা
1: তুই খাগে পচা গরম চা
0: পাগল হো রে ভাগল বা
1: তুই চাপা তুলে খেউড়ি যা
0: গেদার পাতার চা
1: তুই নাচটা তুলে সজ্জে যা
0: যা যা যা
1: যা আরে যা যা যা তুই যা আরে যা
0: যা রে যা
1: তুই শিগগির যা
0: তুই ঘুরে
1: তুই ঘুরে হয়ে যা
3: শুনলাম গান আবার চলে আসি ফোনে কোন বন্ধু ফোনে অপেক্ষা করছেন একটু জেনে নি হ্যালো হ্যালো
4: হ্যালো
3: হ্যাঁ কে বলছেন কোথেকে বলছেন
4: বহরমপুর কাশিমা থেকে মনারাজ বলছি
3: হ্যাঁ শুভ সকালে স্বাগত
4: স্বাগত যারা বহুদিন পর আসে তাদের স্বাগত বলে যায় রোজ তাদের স্বাগত বলে না
3: আচ্ছা
4: যাই হোক টপিক আছে শ্রোতা বন্ধুদের একটা জানা বোঝা উচিত যে আমরা রোজই ফোন করি তো একদিন পরপর যদি ফোন করে তাহলে সবাই কথা বলতে পারে তা না নিজের সম্পত্তি রোজই ফোন করে
3: আর কিছু বলার আছে আপনার
4: একতাই বড় বল
3: হ্যাঁ
4: একতাই বড় বল একতার নীতি কিছু নাই এটুকুই বলার
3: আচ্ছা সঙ্গে থাকুন ভালো থাকুন আমরা সকলেই ফোনে আসছি এখন কিন্তু শ্রোতা বন্ধুরা সবাই আমাদের কথা মতো তারাও বুঝেছেন অল্প কথায় ছাড়ছেন অতএব একজন অপরজনকে আমরা দোষ করে সকালবেলায় সম্পর্কটা খারাপ করাটা কি ঠিক সবাই আমরা বুঝে ঠিক মতো ফোন করব ঠিক আছে চলে যাই মেসেজে রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে বলছি বিষয় সবে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ এটা শুধুমাত্র একটি প্রবাদ বাক্য নয় এর মধ্যে লুকিয়ে আছে একতার শক্তি একসঙ্গে কাজের গুরুত্ব অগ্রপশ্চাৎ বিবেচনা না করে একসঙ্গে কাজে যোগদানের মানসিকতা

0: একা কোনো কাজ যখন খুব কঠিন, দুর্বোধ্য এবং অসম্ভব বলে মনে হয়, তখন আমরা অনেকজন মিলে সেই কাজটা করার চেষ্টা করি। এক একজনের মাথা থেকে এক এক রকম সিদ্ধান্ত বুদ্ধি বেরিয়ে আসে, যা কাজটা অনেকটা সহজ সরল এবং দ্রুত করে ফেলে। শিক্ষাক্ষেত্রে, স্কুলে, কলেজে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে কোনো কিছু খুব সহজে করানো যায় বা শেখানো যায়। শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মাধ্যমে ঐক্যের, সহযোগিতার, সহমর্মিতার মনোভাব গড়ে ওঠে এবং তারা কাজের আনন্দ উপভোগ করে, যাতে করে কাজটা তাদের কাছে আরও সহজ হয়ে ওঠে। তবে সবাই মিলে কাজ করতে গিয়ে নানা মনির নানা মত, এই ব্যাপারটাও অনেক সময় হয়ে ওঠে। সেটাও পরে কাটিয়ে ওঠা যায় আলোচনার মাধ্যমে। চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখেছি, কোনো রোগীর অবস্থা সংকটজনক হলে বা রোগ নির্ণয় অসুবিধা হলে একজন ডাক্তার নয়, অনেকজন ডাক্তার মিলে মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, চিকিৎসা করা সম্ভব হয়। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই কথাটি বাস্তবে হারের ভয়কে দূর করে ইতিবাচকভাবে নতুন কিছু শেখার মানসিকতার পথ উন্মুক্ত করে। পরের মেসেজটি সোমনাথ দাস, সম্বলপুর, উড়িষ্যা থেকে। সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে শুভ সকালে সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সমবায় কথার অর্থ সম্মিলিত উদ্যোগ। 1904 সালে ভারতে সমবায় আইন প্রবর্তন হয়। সমবায়ের উদ্দেশ্য সেবা করা, লাভ করা নয়, বৃহদার্থে দেশের সামগ্রিক কল্যাণে একসাথে কাজ করা। ব্যক্তিগতভাবে লাভ ক্ষতির ক্ষেত্র না থাকায় হেরে যাওয়ার অপমান থাকে না। বিশেষ করে সাংসারিক ক্ষেত্রে এই নীতির প্রয়োগে সুখ শান্তি বজায় থাকে। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, সম্বলপুর, উড়িষ্যা থেকে। পরবর্তী মেসেজটা লিখছে, শুভ সকাল, নমস্কার দিদিভাই। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের সকলকে নিয়ে আমরা বাস করি। ধনী দরিদ্র, ভালো মানুষ, হিংসুটে মানুষ, সকলকে নিয়ে কিন্তু আমরা বাস করে থাকি। আমি যে সমাজে বা যে পাড়ায় বা যে গ্রামে বাস করি, আমি যদি মানুষের কোনো উপকারের কাজে না লাগি, তাহলে আমার থাকা আর না থাকা সমান। সকলে মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। এবারে পরের ফোনটি নিয়ে নিই, কে আছেন ফোনের উপরে? হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
1: আমি শীষ মোহাম্মদ বলছি।
0: হ্যাঁ, শুভ সকালে স্বাগত। কেমন আছে শরীর আপনার?
1: ভালো আছি। বলছি, আমাদের যাই হোক না কেন, রেডিও স্টেশনে যে কাজটা চলছে সেটাও একটা টিম গেম। ফুটবল খেলায় গোলকিপার দরকার, ব্যাট দরকার, আপ ব্যাট দরকার, সাইড লাইন দরকার। এমনি যখন রেডিও স্টেশনে আমরা দেখছি আপনি আছেন, আমরা আছি, রেডিও রেপারে সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, তারপরে সর্বোপরি কেন্দ্র অধিকর্তা আছেন, সবাই মিলে আমরা এটা প্রোগ্রামটাকে সাফল্য মনে করতে পারছি। এমনি দেখুন, স্কুলে যে লোক ঘন্টা বাজায় তারও দরকার আছে, আবার হেডমাস্টার মশাই তারও দরকার আছে, ছাত্রদের অবশ্যই দরকার আছে, মাস্টার মশাইদেরও দরকার আছে, সাবজেক্ট ওয়াইজ মাস্টার মশাইদের দরকার আছে। আসলে প্রত্যেকটা কাজই টিম গেম, একা একা কাজ সম্ভব নয় এবং করাও সম্ভব নয়। সেই জন্য বলেছে, দশে মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। ধন্যবাদ,
0: একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরের মেসেজটি লিখছেন রজত বিশ্বাস, বানপুর, নদিয়া থেকে। শুভ সকাল, সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। কাজ যদি সবাই মিলে একসাথে করা যায়, তাহলে সেই কাজে সঙ্গবদ্ধতা থাকে, কাজে গতি আসে এবং বিফল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই একসাথে কাজ করা খুব দরকার। রজত বিশ্বাস, বানপুর, নদিয়া থেকে। পরবর্তী মেসেজটি পড়ে নেব। লিখছেন, শুভ সকাল পিসিমণি, আমি সারগাছি বিনকার, মুর্শিদাবাদ থেকে। মৃণাল পাল, মৃণাল পালের একটা মেসেজ পড়লাম মনে হলো। বিষয়, মিলেমিশে করি কাজ। পিসিমণি, মিলেমিশে কাজ করলে সে যত কঠিন কাজ হোক না কেন, তা সহজ হয়ে যায়। একটা গল্প ছিল এই প্রসঙ্গে, তাই আমাদের উচিত সবাই মিলেমিশে কাজ করা। পরবর্তী মেসেজ লিখছেন পলাশ সরকার, মধুপুর থেকে। দিদিভাই শুভ সকাল, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের বিষয়, সবে মিলে করি কাজ।

0: আরে যেদিন আহিল আজ খুব সুন্দর প্রোগ্রাম দিদি, এক বালতি জল ভরা আছে, তাতে আপনি যদি এক গ্লাস জল, এক গ্লাস করে জল তুলেন তাহলে বালতিটা খালি হতে অনেকক্ষণ সময় লাগবে, আর যদি 10 জন এক গ্লাস করে জল তুলতে থাকে তাহলে বালতিটা খুব তাড়াতাড়ি খালি হবে। অতএব একসঙ্গে কাজ করলে কোনো কাজ ভারী বলে মনে হয় না। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা কৃষকের 3টি ছেলে ছিল, তারা সবসময় ঝগড়া করতো। তখন তার বাবা এক পাটকাঠি দিয়ে বললেন এটা ভাঙতো চট করে, এবং চট করেই ভেঙে ফেললো, কিন্তু ওটা এক বান্ডিল করে যখন দিল তখন আর ভাঙতে পারলো না। অতএব একতাই বল, পলাশ সরকার মধুপুর থেকে। একদমই তাই, এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একতাই বল। পরবর্তী ফোনটায় একটু নিয়ে নিই, কে আছেন ফোনের ওপারে? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন?
1: হ্যাঁ শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ আমি বারিদি বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হুম বলুন।
1: এখন সত্যি চাই দশমিলি করি কাজ হারিয়ে যেতে নাই লাগ।
0: হুম
1: যে কোনো কাজ যদি একা একা করি তাহলে সেই কাজটা সম্পন্ন হয় ঠিকই, কিন্তু কষ্ট হয়। হ্যাঁ আর যদি সেটা সবাই মিলে একসঙ্গে করি, যে কোনো সামাজিক কাজই বলুন বা আমাদের নিজেদের ঘর সংসারের কাজই বলি না কেন, সেটা যদি একা একা কেউ করে তাহলে তার কাজটা হয় করা একটু কঠিন হয়ে যায়, আর সবাই মিলে যে কোনো সমবেত ভাবে যদি করি সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এবং সফলতাটাও খুব শীঘ্রই আসে আর কি। আর ধরুন সামাজিক কাজ যেগুলো আছে সেগুলো একার দ্বারা যদি যে কোনো কিছু, ধরুন একটা কোনো পাড়াতে কল বা কোনো যদি একটা সমস্যা হয় সেটা যদি একা একা আমি প্রতিবাদ করতে যাই তাহলে কিন্তু সেটা আমার গ্রাহ্য হবে না, কিন্তু আমরা 5 জনে মিলে যদি সেটা প্রতিবাদ করি বা যদি বলি তাহলে কিন্তু সেই কাজটা আমার খুব তাড়াতাড়ি বা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ তো এইরকমই আমরা ছোট ছোট উদ্যোগের মধ্যে কিন্তু আমরা আমাদের বড় কিছু করতে পারবো, আমাদের দেশ জাতি সবকিছুই একটা উন্নতি হবে বলেই আমি মনে করি। তো সময় কম, ছোট বক্তব্য, ভালো থাকবেন, নমস্কার।
0: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোন নেব, তবে তার আগে আমরা একটু নিয়ে নিই ছোট্ট বিজ্ঞাপনী বিরতি।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসলাম শুভ সকালের আসরে। আজ আমরা কথা বলছি সবে মিলে করি কাজ হারে জিতি নাহিল আজ। জেনে নি ফোনের ওপারে কোন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার, কি বলছেন, কোথেকে বলছেন?
3: আমি স্নেহার পাটন বলছি।
0: শুভ সকালে স্বাগত।
3: শুভ সকালে স্বাগত। সবাই মিলে কাজ করাই একান্তই ভালো। একা একা কাজ করতে মনও বসে না, ভালোও লাগে না। আর সবাই মিলে কাজ করলে একটা আনন্দ লাগে, ভালো লাগে। এইটুকু বলে আপনাকে নমস্কার।
0: একদম, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। এবারে আমরা একটু আবহাওয়ার খবর জেনে নিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে। তবে চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আজ মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী 2 দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার বিজ্ঞপ্তি। শুনে নিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি, এবারে চলে আসি শুভ সকালের ফোনে। জেনে নি কে আছেন ফোনের ওপারে। হ্যালো,
4: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
4: আপনি ভালো আছেন তো?
0: একদম, আপনারা সাথে থাকলে ভালো।

0: থাকবো।
1: আমি বাতাসি, ভালো আছি, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। আমি আর এখন বেশি ফোন করি না, আমার রেডিওটা একটু ডিস্টার্ব করে, রেডিওটা আপনাদের চ্যানেলটা ডিস্টার্ব হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা,
1: তবে সবাই বললো শুনলাম। হ্যাঁ, কাজ একটা কাজ মানে যদি সবাই করা যায় সেটা তো মানে স্বাবলম্ব হয়, আর একা করতে গেলে জমিতেই, আপনি জমিতেই কাজ করতে যান, জন দিতে যান। এখন এই পাটের কাজ, মাঠে মাঠে থাকি, মানে সব জমি মানুষ মানুষের দশটা পাঁচটা মানুষের দেয়া থাকলে মানে যে কাজটা পারবো না সেটাও করে আসা যায়। আর একা একা ধরেন জমিতে কাজ করতে গেলাম, মানে একা মনে হচ্ছে ভয় লাগছে, এই জমি এতটা জমি করা যাবে না, মারা যাবে না, এরকম একটা ভাব হয়। ঠিক আছে, যে কোনো কাজই মানে পাঁচজন দশজন মিলে গেলে ভালো হয়। আমি শুনছি, সবার কথা শুনলাম, অমৃতা দিদিভাই কথা বললো, তবে উনি আর একটু কম বললে পরে ভালো হয়, দিলেই আসে তো, একটু কম বললে ভালো হয়। নমস্কার,
0: সঙ্গে থাকুন, ভালো।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার, হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। পরবর্তী ফোনটা নিয়ে নিই, আবারও কে আছেন ফোনে? ফোনের লাইনে প্রচুর গোলমাল। হ্যালো
2: হ্যালো, আমি ওমান মিত্র, গৌতম বলছি, গৌতম দেব।
0: হ্যাঁ, শুভ সকালে, স্বাগত, বলুন।
2: দশমিলি কলিকা হারিয়ে দিতে নেয় লাভ, এই দশমিলি কাজ অনেকে, যেমন সামাজিক কাজ, মুসলিমদেরকে জালসা, হিন্দুদের দুর্গা পূজা, এইসব বড় বড় কাজ করতে গেলে অনেকেই, অনেক মানুষই দরকার, একা একা এইসব কাজ সম্ভব না।
0: না,
2: এই কাজটা, এই কথাটা একেবারে সত্য কথা,
0: একদম একদম। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। যে কাজই আমরা করি, আমরা যদি একসাথে বেঁধে বেঁধে থাকি আর সেই বেঁধে থেকে আমরা একসাথে কাজটা করি, তাহলে দেখবেন খুব সহজেই কাজটা হয়ে যাবে এবং খুব কম সময়ের মধ্যে কাজটা নির্ঝঞ্ঝাটে এগিয়ে যাবে। তো সেইভাবেই আমরা কাজটা করব একসাথে। কথা বলতে বলতে আবার ফোনে বন্ধু হাজির, জেনে নিই কে আছেন ফোনের উপরে। হ্যালো, ফোনটা কেটে যাচ্ছে বারবার। ঘড়ির কাঁটা দেখতে দেখতে আমাদের বিদায় নিতে বলছে, কেননা অনেকক্ষণ আমাদের সময় দিয়েছে। যদিও আমরা যে বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে শুরু করেছি, সবে মিলে করি কাজ, হারি যেতি নাহি লাজ, হ্যাঁ, এই কাজটা একসাথে সবাই মিলে যদি আমরা করতে থাকি তাহলে কোনো কাজই যেমন সমস্যা করে না, তেমনি খুব সহজেই আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। হ্যালো, ফোনটা বারবার কেটে যাচ্ছে। এবার যে কথাটা বলা আমাদের, একতাই বল, এই একতাই শক্তি, একতাই বল, মূল কথা হলো ইউনিটি ইজ স্ট্রেংথ, এইটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা যদি আমরা মাথায় রেখে এগিয়ে যাই তাহলে দেখবেন কোনো কাজ করতেই আমাদের সমস্যা হবে না। একা মানুষের শক্তি সীমিত, তবে বহুজন যখন একই লক্ষ্য অর্জনে একত্রিত হন তখন তাদের সম্মিলিত শক্তি যে কোনো বড় বাধা বা চ্যালেঞ্জ কিন্তু খুব সহজেই মোকাবিলা করতে পারে। সকলে মিলেমিশে কাজ করলে কাজের বোঝা ও পরিশ্রম কমে যায়, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক কল্যাণে কাজ করলে যে কোনো কঠিন কাজই কিন্তু সহজ হয়ে যায়। প্রকৃতির শিক্ষা দেখে আমরা একটু শিক্ষিত হতে পারি, এটা আমরা সবসময় খেয়াল করি না, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণীরাও কিন্তু দলবদ্ধভাবে বিশাল কাজ সম্পন্ন করতে পারে, যা একতার প্রতীক। এটা কিন্তু আমাদের শিক্ষা নেওয়া অবশ্যই উচিত। মানব জীবন, পরিবার, সমাজ, এমনকি একটি রাষ্ট্রও একতাবদ্ধ থাকলে উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে সক্ষম হয়। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও আমাদের এই শিক্ষা দিয়ে যেতে হবে একসাথে কাজ করার কথা। একসাথে চলতে গেলে মানসিকতা যেমন ভালো হয় তেমনি খুব সহজেই আমরা অনেক কিছু করে উঠতে পারি, কেননা এই কথাটাই তো সত্যি, একতাই শক্তি, অর্থাৎ ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হলো সাফল্যের।

বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠান গানে গানের আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গানের ভেলা।

মম অন্তর উদাসী, এমনই উদাসী অন্তর নিয়ে তার নিত্য যাতায়াত আমাদের প্রতিদিনের জীবনে। সেই রবীন্দ্রনাথ যার মধ্যে একাধারে রয়েছে নির্লিপ্তি এবং সকলকে জড়িয়ে নিয়ে সেই সমবেত যাত্রার পথে নিজেকে মিলিয়ে দেওয়া। বারে বারে এই যাত্রাপথে এসেছেন বহু মানুষ নানাভাবে। আমরা তো জানি ছোট্ট থেকেই স্কুল পালানো সেই ছাত্র রবীন্দ্রনাথ, কোথাও যেন তার মন বাঁধা রয়েছে অনেক বড় সেই জ্ঞানের জগতে, যা উপলব্ধি করতে বইয়ের পাতা উল্টানোর প্রয়োজন হয় না। আর হয়তো তাই বাঁধা ধরা সময়ের নিগড়ে, বাঁধা ধরা সিলেবাসের বইপত্তরের শিকলে বাঁধা পড়তে চায়নি তার মন। আর সে কারণেই হয়তো জীবনের নানা পর্বে, নানা বয়সে নানা মানুষ বিভিন্ন ভূমিকায় তার জীবনে এসেছেন। তারা রবীন্দ্রনাথকে পেতে চেয়েছেন সেই মুক্ত পথের পথিক হিসেবে। দেখা হয়েছে দুজনের, তেমনি কিছু মানুষ তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ, সম্পর্ক, তার টুকরো টুকরো দিক, যার মধ্যে সেই নির্লিপ্তি এবং আসক্তি দুয়েরই প্রকাশ, তাদের নিয়েই আজকের গানের ভেলা। বিশেষ এক দিন আজ, হয়তো কিছুটা মন খারাপেরও, আর সেই বিষণ্নতার ছায়ায় বারবার আসা যাওয়া করেন যে মানুষটি, তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্কও ছিল বড্ড নিবিড়। হয়তো সমস্ত মতাদর্শ, ভাবনা একরকম ছিল না, তবু দেখা হয়েছিল বাইরের নানা অনুষ্ঠানে, বিভিন্ন সাক্ষাতে, বাড়িতে, এসবে তো বটেই, তার বাইরেও অন্তরের যোগাযোগে সেই দেখা।

তার কথা দিয়েই আজকের গানের ভেলা শুরু করব। প্রথম পর্বে সেই সম্পর্কের কথা উঠে আসবে বারবার, আর তারপর তারই সূত্র ধরে আসবেন সেই সব মানুষজন যাদের নির্দিষ্ট গণ্ডিতে ঠিক বাঁধা যায় না, অথচ কর্মযোগী হিসেবে যারা বারবার বাধা পড়েছেন। রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের প্রাত্যহিক জীবনচর্যার সঙ্গে

অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে। গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। ১৯০৮ সালে স্বামীজি সম্পর্কে এক সভায় বলছেন রবীন্দ্রনাথ, বলেছেন নানা সময়ে ডাক্তার সরসীলাল সরকারকে ১৯২৮ সালের ৯ এপ্রিল লেখা একটি চিঠিতে তিনি বলছেন, আধুনিককালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা তোমাদের সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছে, তাই এই বাণীর ফল দেশের সেবায় আজ বিচিত্র ত্যাগে ফলেছে। তার বাণী মানুষকে যখনই সম্মান দিয়েছে, তখনই শক্তি দিয়েছে।

শুরুটা আমরা অনেকেই জানি। নিত্য যাতায়াত ছিল দুই বাড়ির মধ্যে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবার আর শিমুলিয়ার দত্তদের, সেই কলকাতার উত্তর কলকাতার বৃহৎ পরিবার। নিত্য যাতায়াতের ফলেই দেবেন্দ্রনাথের সঙ্গে নরেন্দ্রনাথের পরিচয়।

প্রথম দেখাতেই পুত্রতুল্য এই যুবকের প্রতি তিনি খুবই আকৃষ্ট হন। নরেন্দ্রনাথও দেবতুল্য মহর্ষির নীতি নিষ্ঠা সব কিছুতেই শ্রদ্ধাশীল ছিলেন।

শ্রেষ্ঠ খ্যাতি বাল্মীকি প্রতিভা বিদ্যুৎসাহী সমাজকে আলোড়িত করেছে। এমনই একটা অনুষ্ঠানের পথ বেয়ে তাদের আরও বেশি নিবিড় হওয়ার সুযোগ। তারপর ধীরে ধীরে নানানভাবে, কখনো সাক্ষাতে, কখনো লেখার পাতায় তাদের যোগাযোগ। স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার পরেও রবীন্দ্রসঙ্গীত ধরা ছিল নরেন্দ্রনাথের কণ্ঠে। আমরা তো জানি ঠাকুর রামকৃষ্ণদেবকেও নানা সময়ে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন তিনি। 1885 সাল 14 জুলাই বাগবাজারে বলরাম বসুর বাড়িতেই তিনি শোনালেন এই গান।

0: নমস্কার, কি রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
2: নমস্কার,
0: নমস্কার, কি
2: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন সব্যসাচী।
2: আমরা যদি হিরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের দুই মনীষী গ্রন্থটি দেখি, তাহলে তার শেষ অধ্যায়ে জানা যাচ্ছে যে রবীন্দ্রনাথের জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথের পুত্র দ্বীপেন্দ্রনাথ

0: নরেন্দ্রনাথ ছিলেন সহপাঠী। আর সেই সময় কলকাতার বিখ্যাত সাপ্তাহিক পত্র সঞ্জীবনীর সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। কৃষ্ণ কুমার মিত্রের সঙ্গে রাজনারায়ণ বসুর কন্যার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহেতে রবীন্দ্রনাথ রচিত কয়েকটি গান স্বয়ং নরেন্দ্রনাথ গিয়েছিলেন। দীপেন্দ্রনাথের কথা, তার কন্যা তার স্ত্রী হেমলতা, তিনি আবার ছিলেন রামমোহন রায়ের নাতনির কন্যা। তো তার একটি স্মৃতি কথায় খুব সুন্দর স্বামীজিকে নিয়ে তিনি লিখছেন যে আমার স্বামী আর স্বামী বিবেকানন্দ ছিলেন বাল্য বন্ধু, সন্ন্যাস ধর্ম নেওয়ার আগে তিনি প্রায়ই আমার স্বামীর কাছে আসতেন, কিন্তু পরে দেখা সাক্ষাৎ হতো মাঝে মাঝে, এবং যখন নাকি বিবেকানন্দ জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এসেছিলেন তখন তার পরনে গেরুয়া পোশাক এবং মাথায় পাগড়ি, এবং তিনি মহর্ষির সঙ্গে খুব আলাপ আলোচনা করতে আসতেন। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, নিশ্চয়ই আপনি জানেন, যখন বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে যৌথভাবে নরেন্দ্রনাথ সংগীত কল্পতরু গ্রন্থের সংকলন প্রকাশ করলেন, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের তিনি আটখানি গান সেখানে সংকলিত করেছিলেন। এবং পরবর্তীকালে স্বামীজি রবীন্দ্রনাথের প্রায় গোটা পঁচিশেক গান কি তারও বেশি হবে এমন গান পরিবেশন করতেন। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার, যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের দেখা হয় 1883 সালে 7ই এপ্রিল এবং 1885 সালে 9ই মে, তিনি কিন্তু গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, এবং যখন 1884 সালে 14ই সেপ্টেম্বর দেখা হলো আবার, তখন দিবানিশী করিয়া যতন হৃদয়েতে রয়েছি আসন গিয়েছিলেন, এবং 1885 14ই জুলাই রথযাত্রার সময় তোমারই করিয়াছে জীবনের ধ্রুবতারা এই সঙ্গীত দুটি পরিবেশন করেছিলেন। সব শেষে বলবো যে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত জগতের রবীন্দ্র জীবনী, সেখানে একটা খুব উল্লেখযোগ্য ঘটনার নিদর্শন পাওয়া যায় যে রবীন্দ্রনাথ স্বয়ং যখন শোভাবাজারে স্বামী বিবেকানন্দের সম্বর্ধনা সভা হয়েছিল তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং তিনি সেই ঘটনা অমল হোমকে বলেছিলেন। তো এই নিয়ে দুই মহাপুরুষ, দুই পরম পূজনীয়, এবং আমাদের দুজন অত্যন্ত প্রাত্যহিক, মানে যাদের নিয়ে আমরা প্রতিনিয়ত চর্চা করে চলি, তারা রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ। ধন্যবাদ আপনাকে,
1: ভালো থাকবেন। যে কথা শ্রোতা বন্ধু বললেন, যে কথা শুরুতেই বললাম, সেই বিবাহ আসরের কথা, রাজনারায়ণ বসুর কন্যা লীলাবতীর বিবাহ। রবীন্দ্রনাথ তিনটি গান লিখেছিলেন, দুই হৃদয়ের নদী, জগতের পুরোহিত তুমি এবং শুভ দিনে এসেছে দোহে। তিনি নিজে এই তিনটি গান নরেন্দ্রনাথকে শেখান, এবং সেই দিনে সেই বিবাহ সভায় ছিলেন অনেকে, সুন্দরী মোহন দাস, নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, চুনিলাল। সেই সভায় রবীন্দ্রনাথ ও নরেন্দ্রনাথ গলা মিলিয়ে গান গিয়েছিলেন উদাত্ত কণ্ঠে। এটাও শোনা যায় মহড়ার সময় রবীন্দ্রনাথ যখন অর্গান বাজাতেন, নরেন্দ্রনাথ বসতেন পাখোয়াজ নিয়ে। ভাবা যায়, বড্ড দেখতে ইচ্ছে করে কেমন ছিল সেই সম্মেলন।

0: স্বামী বিবেকানন্দের প্রয়াণের পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন চিঠিতে, বিভিন্ন সভায় তার সম্পর্কে রবীন্দ্রনাথ নানান কথা, নানান স্মৃতি তুলে ধরেছেন। আবার এটাও জানা যায়, রোমারোলা তার সেই দিনপঞ্জিতে জানিয়েছেন, গঙ্গার ধারে বিবেকানন্দের সঙ্গে কাকুরা দেখা করলে স্বামীজি তাঁকে বলেন, এখানে আমার সঙ্গে আপনার কিছুই করণীয় নেই, এখানে তো সর্বস্ব ত্যাগ, আপনি রবীন্দ্রনাথের সন্ধানে যান, তিনি জীবনের মধ্যে আছেন। ওকাকুরাকে এইভাবে তিনি যেন দেখিয়ে দেন জীবনের আরেকটি দিক, দিক নির্দেশ করে দেন। বিখ্যাত উক্তিগুলোতে তো বটেই, স্বামীজি যখন বলেন, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ে কোথা খুঁজেছ ঈশ্বর, রবীন্দ্রনাথের কণ্ঠ যেন মিশে যায় তার সঙ্গে, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। কিংবা ধরুন না, গোরা উপন্যাসে অনেকেই তো তার চারিত্রিক দৃঢ়তা, তেজস্বিতা, বলিষ্ঠ কথাবার্তায় কোথাও হয়তো খুঁজে পান স্বামীজির ছায়া। এইভাবেই কোথাও একাকার হয়ে যান কবি ও সন্ন্যাসী। নমস্কার। কে বলছেন? হ্যাঁ বলুন।
1: আমি ঢাকা থেকে বলছি, বর্ধমান।
0: হ্যাঁ, আপনার নাম?
1: আমার নাম কাশ্যাম মন্ডল।
0: বলুন।
1: অনেকদিন ধরে চেষ্টা করছি, ধরছে না, আজ কুকুরাম ধরে গেল।
0: আচ্ছা,
1: খুব ভালো লাগে, প্রত্যেকদিন রেডিও শুনি।
0: আচ্ছা আচ্ছা,
1: প্রত্যেকদিন শুনি, সারিয়ে গান খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই, বুঝলেন?
0: ভালো থাকবেন।

রবীন্দ্র জীবনে স্বামী বিবেকানন্দ তো বটেই, আরও এমন বহু মানুষের নিত্য যাতায়াত যাদের কথা শুরুতেই বলছিলাম,

একদিকে তারা কর্মযোগী, অন্যদিকে অন্তরের দিক থেকে সর্বত্যাগী। ঠিক নিয়ম নিগড়ের বাঁধনে বাঁধা যায় না তাদের। আসলে ছাত্র রবীন্দ্রনাথ, আগেই তো বললাম স্কুল পালানো ছেলে, আমরা সবাই জানি পুঁথিগত বিদ্যা, ডিগ্রি, ডিপ্লোমা এগুলো কোনোদিনই তাকে আকর্ষণ করতে পারেনি। তবে আনুষ্ঠানিকভাবে তার হাতে খড়ি হয়েছিল কিনা জানা সেভাবে না গেলেও, তার জন্য সর্বপ্রথম কী বই কেনা হয় তা কিন্তু কিছুটা উদ্ধার করা গেছে মহর্ষি দেবেন্দ্রনাথের এক হিসেবের খাতা থেকে। ওই হিসেবে বিদ্যাভ্যাস খাতা নামে আলাদা একটি অংশ পাওয়া যায়। তাতে 1865 সালের 6 জানুয়ারির হিসেবে লেখা আছে দাদা সোমেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের জন্য বর্ণপরিচয় ও শিশু শিক্ষা কেনা হয়েছে। খুবই ছোট্ট তখন রবীন্দ্রনাথ। আরেকটি হিসেবে রয়েছে সেজুবাবু অর্থাৎ হেমেন্দ্রনাথ, তার হুকুমে নাকি কেতাব খরিদ, ভারতবর্ষের ইতিহাস একখানা, ব্যাকরণ কৌমুদী একখানা, ঋজুপাঠ দুখানা। অনুমান তাও রবীন্দ্রনাথ ও সোমেন্দ্রনাথের জন্যই কেনা। সেজদাদা হেমেন্দ্রনাথ তার এই ছোট দু ভাইয়ের পড়াশোনার ভার নিজে নিয়েছিলেন। আর ছেলেবেলা জীবন স্মৃতি মিলিয়ে পড়লে আমরা তো বারবার পাই তার সেই প্রথা ভাঙা পাঠের কথা, প্রথাগত পাঠের মধ্যে দিয়ে যা শুরু হয়েছিল। তিনিও এককালে ছাত্র ছিলেন, স্কুলে যেতে হয়েছিল বইকি, তবে কোথাও যেন তার মন অন্য রকম পড়ার দিকে, অন্য পাঠশালার দিকে ঝুঁকেছিল। আমরা তিনটি বালক, তিনি বলছেন, অর্থাৎ দাদা সোমেন্দ্রনাথ, ভাগ্নে সত্যপ্রসাদ আর নিজে একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমার সঙ্গী দুটি আমার চেয়ে 2 বছরের বড়। তারা যখন গুরুমহাশয়ের কাছে পড়া আরম্ভ করিলেন, আমারও শিক্ষা সেই সময়ে শুরু হইল। চণ্ডীমণ্ডপ থেকে স্কুল, আর শিশির ফলকে খোদাই করা স্লেট। তার এটাও মনে পড়ে জল পড়ে পাতা নড়ে নামে একটি বাক্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, ইংরেজি পড়ানো প্রথম বই, ফার্স্ট বুক। ছেলেবেলায় তার বিবরণ পাই আমরা, মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপরে আসত ঘুম, তারপর চলত চোখ রগড়ানি, আর তাতে মিশে যেত সোনার টুকরো ছেলে সতীশের গল্প, যে সতীশ মাস্টারমশাইয়ের অন্য ছাত্র। পরবর্তীতে আমরা আরেক সতীশের কথা পাই, সে কিন্তু এমন সোনার টুকরো তথাকথিত মাস্টারমশাইদের কথায় নয়। তারও সঙ্গে রবীন্দ্রনাথের দেখা সেই স্কুল পালানো ছুটির গানে।

0: নমস্কার।
1: নমস্কার, বীরগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
0: বলুন সুখদেব।
1: 32 মিনিট শুনলাম, গানও শুনছি আর বহু তথ্য জানতে পারছি, খুব ভালো লাগছে। এই তথ্যগুলো না সত্যি করে খুব মন ভরে যাচ্ছে। আর যখনই রবীন্দ্রসঙ্গীত হয় তখন গানগুলো না অবাক হয়ে শুনি।
0: সত্যি তো, আমরা
1: গান করে হে গুণী, আমি অবাক হয়ে শুনি
0: একদমই।
1: খুব ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।

স্কুল পালানো রবীন্দ্রনাথের গল্প আমরা জানি নানাভাবে, টুকরো টুকরো সেসব কথা তো আসবেই, কিন্তু আসবে সেই সব স্কুল পালানো ছাত্রদের কথা, ঘর পালানো মাস্টার মশাইদের কথা, যাদের জীবনে কর্মযোগ এবং ত্যাগ মিলেমিশেছিল। সতীশচন্দ্র রায়। কোন সতীশ? বরিশালের সতীশচন্দ্র রায়। তিনি যখন রবীন্দ্রনাথের স্কুলে শান্তিনিকেতনে এলেন,

বয়স মাত্র ১৯। বালক বললেই চলে, বিএ ক্লাসের ছাত্র, পড়াশুনোয় বেশ ভালো। বাবার ইচ্ছে ছেলে বিএ পাশ করে আইন নিয়ে পড়ুক, কিন্তু সেটা তো বাবার ইচ্ছে, ছেলের ইচ্ছেও কি তাই? বোধহয় নয়। আর নয় বলেই বিএ পরীক্ষা যখন বাকি, সতীশচন্দ্র চলে এলেন রবীন্দ্রনাথের কাছে। তার শটান আর্জি পরীক্ষা তিনি দেবেন না। রবীন্দ্রনাথ কারণ জানতে চাইলেন। তার শটান উত্তর, পরীক্ষায় বসলে পাশ তো করবই, তারপর যা যা করতে হবে মন চাইছে না। রবীন্দ্রনাথ নানাভাবে বোঝালেন তাকে। তার পর কি হল আসবো সে কথায় একটি গানের পর।

রবীন্দ্রনাথের বাড়ির পড়াশোনার পালা সাঙ্গ হয়েছিল গৌরমোহন আড্ডের ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হওয়ার পর, সেও আবার কান্নার জোরে। সেই সময় একজন শিক্ষক তাকে বলেছিলেন, এখন স্কুলে যাবার জন্যে যেমন কাঁদিতেছ, না যাবার জন্য ইহার চেয়ে বেশি কাঁদিতে হইবে। সেই অব্যর্থ ভবিষ্যৎ বাণী তার জীবনে কতখানি যে ফলপ্রসূ হয়েছিল সে কথা তো তিনি বারবারই নানাভাবে বলেছেন। আর কোথাও তার এই অভিজ্ঞতার সঙ্গে মিলে গিয়েছিল সতীশচন্দ্রের অভিজ্ঞতা। পরীক্ষা তো তিনি দিলেনই না, ওইটুকু বয়সে চলে এলেন শান্তিনিকেতন স্কুলে, সবচেয়ে কম বয়সী মাস্টার মশাই তিনি। রবীন্দ্রনাথ বলেছেন, তার বাড়িতে অভাব ছিল, অর্থের প্রয়োজন ছিল, কিন্তু সেদিকে নজর ছিল না সতীশের। স্কুল থেকে মাইনে তিনি নেবেনও না। রবীন্দ্রনাথ তার অগোচরে তার পিতার কাছে যথাসাধ্য মাসিক বৃত্তি পাঠিয়ে দিতেন। যখন সে স্কুলে এসেছিল তার গায়ে জামা ছিল না, একটা চাদর আর পরনে ছেঁড়া একটা কাপড়। বিয়ে

করার দুর্নাম নেই তার, আবার বিএ পরীক্ষা দিয়ে পাশ করার রেকর্ডও নেই। কিন্তু তিনি হলেন কবিপুত্র রথীন্দ্রনাথের প্রিয় ইংরেজির মাস্টারমশাই। সেই অল্প বয়সে ইংরেজি সাহিত্যে তার সুগভীর অভিনিবেশ আর কারো মধ্যে খুঁজে পাননি রবীন্দ্রনাথ। শুধু ইংরেজি কেন, নানা রকম বিষয়ে পড়াশোনা ছিল সতীশচন্দ্রের, গাছপালা ছিল তার বন্ধু, ছেলেদের সঙ্গে নিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন, গাছপালা চেনাতেন, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করাতেন, ঠিক যেমনটি ছিলেন রবীন্দ্রনাথ। 1882 সালে সতীশচন্দ্রের জন্ম। খুব বেশি দিন তিনি পাননি রবীন্দ্রনাথকে। 1903 সালের প্রথম দিকে শান্তিনিকেতনে আসা, আর 1904-এর শুরুতে বসন্ত কেড়ে নিল তার জীবন। একটি মাত্র বছর, মাত্র একটি বছর, এই কিশোর শান্তিনিকেতনের মন প্রাণ মাতিয়ে দিয়ে চলে গেলেন, সার্থক নামা তিনি। অজিত কুমার চক্রবর্তীকে চিঠিতে লিখেছিলেন, রবীন্দ্রনাথ, সতীশচন্দ্র রবীন্দ্রনাথের স্কুলকে শক্তি দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। রথীন্দ্রনাথ নিজেও বলেছেন, সাহিত্যে তাঁর জ্ঞানের সমৃদ্ধি আমাদের বিস্মিত করে। 21 বছর বয়সে তিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে মুক্ত কণ্ঠে ভার্জিল, দান্তে, শেক্সপিয়ার, কালিদাস আবৃত্তি করতে পারতেন। ব্রাউনিং ও রবীন্দ্রনাথ তার প্রিয় ছিল। এমন প্রায়ই দেখা যেত সারা রাত খোলা মাঠে শুয়ে আকাশের নক্ষত্র দেখতুম, আর পাশে তিনি অর্থাৎ সতীশচন্দ্র বাংলা কবিতা মুখস্থ বলতেন। এমন করেই যোগে এবং ত্যাগে, গভীর পড়াশুনায় অথচ স্কুল পালানো ঔদাসীন্যে, কোথাও মিলে গিয়েছিলেন সতীশচন্দ্র ও রবীন্দ্রনাথ।

0: নমস্কার।
1: নমস্কার, কাঠমান্ডির তাৎপর্য বা পূর্ণতা এখানেই যে চৌঠা জুলাই 1902 চলে গেলেন বিবেকানন্দ।
0: আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন?
1: পরিবারের গানের ভেলাকে বাংলা তথা বিশ্বের দুই মহাপ্রাণকে এক করে দিলেন আকাশবাণীর উপস্থাপিকা।
0: ধন্যবাদ।
1: আজকে আপনার এই বিষয় নির্বাচন এবং তথ্যভিত্তিক উপস্থাপন অতি আকর্ষণীয়। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। আর রবীন্দ্রনাথের ধুলা মন্দির কবিতায়, দেবতা বিদায় কবিতায় আমরা দেখতে পাই সেই বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুলিতে ঈশ্বর, যে প্রেম করে যে জীবন ছাড়িতে ঈশ্বর। নমস্কার।
0: অপরিচয়ের আড়ালেই আমরা পেলাম এই শ্রোতা বন্ধুকে। পরিচয় অপরিচয়ের গণ্ডি কাটিয়ে অনেক বৃহত্তর ক্ষেত্রে মুক্তি পেয়েছিল সেই সব সম্পর্ক, যার মধ্যে যুক্তি এবং বিযুক্তি দুই ছিল সমমাত্রায়। চলে যাব আরেক মাস্টার মশাইয়ের কথায়। তেজিশচন্দ্র সেন, তার কথা আমরা অনেকেই শুনেছি, তার নাম। তিনি কিন্তু কোথাও সতীশের থেকেও এক ধাপ এগিয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষা দেওয়ার কথা, ঢাকা কলেজিয়েট স্কুলের তুখোড় ছাত্র তিনি, সকলের আশা খুব ভালো ফল করবেন। কিন্তু পরীক্ষা না দিয়ে চলে এলেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তাকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়েছিলেন, বাড়ির লোকেরা এসে নিয়েও গিয়েছিলেন। প্রবেশিকা পরীক্ষা দিলেন তেজিশচন্দ্র, ঠিক যেমন সতীশ বলেছিলেন পরীক্ষা দিলে পাশ তো করবই। কিন্তু তারপর ঠিক তাই, প্রথম বিভাগ পেলেন তেজেশ, কলকাতায় এসে কলেজে ভর্তি হলেন। কিন্তু প্রমাদ গুনছেন, আবার পরীক্ষায় বসতে হবে নাকি? না, কলেজ ছেড়ে সেই যে শান্তিনিকেতনে এলেন আর ফিরলেন না। এ যেন কি কত কম ডিগ্রি নিতে পারেন তার প্রতিযোগিতা। আশ্রমের সেই স্কুলে ছোটরা তো ছিলই।

আর ছিল নানা রকম বিষয়ে। তেজশ্চন্দ্রও পড়াতেন নানা বিষয়ে, আর ঠিক সতীশচন্দ্রের মতোই গাছপালা ফুল ফল চিনিয়ে দিতেন, কোন পাখির কি নাম, কেমন দেখতে, তার ডাক কেমন, বাসা কিভাবে তৈরি করতে হয়, কোথায় করে তারা, সবই তিনি ধরে ধরে শেখান। কিন্তু একটুও মনে হয় না তিনি কিছু শেখাচ্ছেন। এইভাবে বছরের পর বছর প্রকৃতি চেনাতে চেনাতে একসময় তার মনে হলো, এসব নিয়ে লিখলে তো আরও অনেক ছোট ছোট ছেলেমেয়েরা পড়তে পারে সেগুলো। তখন তিনি নানান মাসিক পত্রিকার জন্য কলম ধরলেন। ফরাসি লেখকের লেখা ছোটদের দুটি বই চমৎকার অনুবাদ করেছিলেন তেজশ্চন্দ্র। তাদের নাম কুড়ানো ছেলে ও হারানো ছেলে। আরেকটি বই চন্দ্র সূর্যের কাহিনী আমরা যদি হাতে পাই, দেখব ঠিক কীভাবে সিলেবাসের বোঝা না চাপিয়ে দিয়েও ছোটদের পরিচয় করিয়ে দেওয়া যায় জগৎ জীবনের বৃহৎ রহস্যের সঙ্গে। রবীন্দ্রনাথের স্কুলে এমনভাবেই চলল পঠন পাঠন। ১৯০১ সালে তৈরি হওয়া স্কুলে সতীশচন্দ্র এসেছিলেন ১৯০৩-এ। প্রকৃতি পাঠের দরজাটা খুলে দিয়েই নিজে চলে গেলেন অচিন দেশে। আর শান্তিনিকেতনের মাঠে ঘাটে অন্যান্য মাস্টারমশাইয়েরা ছুটতে লাগলেন, আর তাদের সঙ্গে এক দঙ্গল ছোট্ট ছোট্ট ছেলে, জানার চেনার বৃহত্তর এক জগৎ। ১৮৯৩-তে তেজশ্চন্দ্রের জন্ম। শান্তিনিকেতনে ছিল তার ঘর সংসার, সাদামাটা জীবনযাপন, আর দীনু ঠাকুর দীনেন্দ্রনাথের সঙ্গে খুব ভাব। রবীন্দ্রনাথের গানের সুর তার কাছেও ধরা ছিল অনেকখানি। কবির গানের ভাণ্ডারী দীনেন্দ্রনাথ কখনো যদি হাজির না থাকতেন, রবীন্দ্রনাথের গানের সেই সুর তেজশ্চন্দ্রের গলায় তুলে দিতেন, পরে সেই সুর পৌঁছে যেত দীনেন্দ্রনাথের কাছে। দশাশয়ী দীনেন্দ্র আর রোগাপটকা তেজশ্চন্দ্র দুজনে যখন শান্তিনিকেতনে পাশাপাশি হেঁটে হেঁটে গল্প করতে করতে যেতেন, তখন বেশ মজার লাগত। সঙ্গে ছিল বেহালা সুর, বিজ্ঞানের নানা ম্যাগাজিন পড়া, আর প্রকৃতিকে জানা চেনা। রবীন্দ্রনাথের সঙ্গে এই জায়গাটাতেও কোথাও একাকার হয়ে গিয়েছিলেন তেজশ্চন্দ্র। শিলাইদহের বোটে জমিদারি দেখার কাজ সারা হলে বিজ্ঞানের নানা বই আর ম্যাগাজিন সঙ্গী হতো রবীন্দ্রনাথের। সুরেন কর কবির সঙ্গে ছিলেন, তিনি তেজশ্চন্দ্রের স্মৃতিচারণ করেছেন নানানভাবে। বড়দের কাছে তিনি তেজুবাবু, নতুনদের কাছে তেজেশদা, আর ছোটদের কাছে তেজিশদা। তালোধ্বজ ঘরে থাকতেন তিনি, তেজেশবাবুকে তাই তিনি বলতেন রাজা তালোধ্বজ। অনেককাল পরে, তখন তেজেশবাবুর বেশ বয়স হয়েছে, তালোধ্বজের অবস্থাও তথই বচ, তখন তিনি এই বাড়ি ছেড়ে একটা দালান বাড়িতে উঠে এলেন, কিন্তু থাকতে পারলেন না। কদিন পর দেখা গেল একটি গরুর গাড়িতে মালপত্র চাপিয়ে আবার ফিরে এসেছেন তালোধ্বজে। জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেলেন এখানেই, আর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রইল তার সঙ্গী হয়ে। এও কি কম সন্ন্যাসের জীবন, ত্যাগের জীবন, অথচ কত সম্পৃক্ত জীবনের সঙ্গে, ছোটদের সঙ্গে, প্রাণোচ্ছলতার সঙ্গে।

0: নমস্কার,
1: নমস্কার।
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আপনি রেডিও সেটটা একটু দূরে রাখুন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। কে বলছেন?
1: হ্যালো,

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস কইলা বলছি।
0: বলুন আশিস বাবু।
1: জাস্ট আপনি তো বিবেকানন্দের একটা প্রিয় গান বাজিয়ে দিচ্ছেন, তোমার এই করে আরো অনেক গ্রুপ গান আছে বলছি, যদি হয় মহা সিংহাসনের থেকে ওনার প্রিয় সত্য সংশয় তিমি তোমাদের তোমারই তরে মা অন্তরে হয়েছে বা অন্তরে জাগিছ অন্তরে জানি, এগুলো প্রচন্ড প্রিয় প্রিয় গান ছিল। ঠাকুর রামকৃষ্ণ বারবার শুনতে চাইছেন, যদি হয় এরই মধ্যে একটা যদি শোনান তো ভালো লাগে।
0: চেষ্টা করবো, শুনতে থাকুন।

এবার আসব একটি মজার ঘটনায়। রবীন্দ্রনাথ তখন ঠাকুরবাড়ির সাধনা পত্রিকা সম্পাদনা করছেন। পত্রিকার দপ্তরে আসত নানান ধরনের লেখা, বিজ্ঞানের লেখাপত্তরও আসত মাঝে মাঝে। জনৈকা মহিলা সেই লেখাগুলো পাঠাতেন বেশ ঝরঝরে, রবীন্দ্রনাথের বেশ ভালো লাগত। লেখিকার খবর নিলেন রবীন্দ্রনাথ, কিন্তু দেখা গেল তিনি লেখিকা কোথায়, আসলে তো লেখক জগদানন্দ রায়। নিজের স্ত্রীর নাম দিয়ে তিনি লেখাগুলো পাঠাতেন। সংসারে তখন বেশ অভাব, যে কোনো ধরনের একটা কাজ পেলে ভালো হয়। পরিচয়ের পর রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদারিতে জগদানন্দকে সেরেস্তার কাজ দিলেন, কিন্তু তিনি চিনতে পেরেছিলেন কোথাও জগদানন্দের অন্তরকে। এই কাজ তো তাঁর পক্ষে মানায় না। তার পাশাপাশি বললেন বাড়িতে ছেলে মেয়েদের পড়াতে। একসময় শিলাইদহের কাজও শেষ হল, রবীন্দ্রনাথ ফিরে যাবেন শান্তিনিকেতনে। ডাকলেন জগদানন্দকে, কি করবে তুমি, সেরেস্তার কাজ করবে নাকি আমার সঙ্গে শান্তিনিকেতনে গিয়ে ছাত্রদের পড়াবে? তখনও কিন্তু শান্তিনিকেতনে স্কুল তৈরি হয়নি, ভাবনা চিন্তা স্তর। সেরেস্তার কাজে জগদানন্দের একটুও আগ্রহ নেই। তিনি সংসার করেছেন বটে, কৃষ্ণনগর কলেজ থেকে বিএ পরীক্ষাও দিয়েছেন, কিন্তু মন টানছে অন্যদিকে। রবীন্দ্রনাথের ডাকে সাড়া দিলেন, চলে এলেন শান্তিনিকেতনে। প্রথম দিন থেকে 1901-এ আশ্রম বিদ্যালয় শুরু হল, সেই প্রথম থেকে সেই স্কুলের মাস্টারমশাই জগদানন্দ। রথি ঠাকুর রথীন্দ্রনাথকে অঙ্ক শেখাতেন তিনি, স্কুলে অঙ্ক আর বিজ্ঞান পড়াতেন। রথীন্দ্রনাথ যখন তাঁর কথা বলেন, সবচেয়ে ভালো লাগত যখন জগদানন্দবাবু বিজ্ঞান পড়াতেন। প্রমথনাথ বিশি থেকে লীলা মজুমদার সকলেই তাঁর কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। নানা বিষয়ে পরম পণ্ডিত, লেখক, চমৎকার মানুষ এবং ছাত্রগত প্রাণ। 1901 থেকে 1932, এক টানা 32 বছর পড়িয়েছেন তিনি।

স্কুলের অভিভাবক বললেও কম বলা হয়। ছোটদের নানান কাগজে লিখতেন, বই হিসেবে সেগুলো প্রকাশিতও হয়েছে। আর তারই মধ্যে, এই সম্পৃক্তির মধ্যেও চলেছে সমান্তরাল এক সন্ন্যাস জীবন। রবীন্দ্রনাথের জীবনের সঙ্গে যেন তার জীবনের খুব মিল। মাত্র 35 বছর বয়স যখন স্ত্রী শরৎকুমারী চলে গেলেন চিরদিনের মতো, 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে অল্প বয়সে বিধবা, তাঁর 4 ছেলে মেয়ে নিয়ে জগদানন্দের সংসার। এক মেয়ে শৈশব থেকে পঙ্গু, তারও দেখাশোনার ভার নিতে হয়েছিল তাকে। এমন হরেক দায়িত্ব সামলেও কোথাও ডিগ্রি ছাড়া, পুঁথিগত বিদ্যা ছাড়া জীবনের শিক্ষায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন জগদানন্দ। কল্পবিজ্ঞানী H.G. ওয়েলস, অন্য গ্রহের বাসিন্দাদের কথা তার কল্পবিজ্ঞানের বইয়ে লিখেছেন 1889 সালে। আর জগদানন্দ তার 32 বছর আগে এমন গল্প তুলে ধরেছিলেন 1857 সালে লেখা সেই গল্প শুক্র ভ্রমণ। কোথাও হয়তো আমাদের কাছে অপরিচিতই থেকে যান তারা, তাদের কলম। কিন্তু যখন তাদের কথা জানতে বসি, পড়তে বসি, কোথাও শ্রদ্ধায় নত হয়ে আসে মাথা। সম্পৃক্তি ও বৈরাগ্য মিলে মিশে থেকেছে তাদের জীবনে, আর সেই জীবনকে তারা মিলিয়ে নিয়েছেন সেই সংসারী সন্ন্যাসী রবীন্দ্রনাথের সঙ্গে। তাদের জীবনে সন্ন্যাসীর সংজ্ঞা যে অন্যতর, জীবন সম্পৃক্ত সেই সন্ন্যাসে স্বামী বিবেকানন্দের সঙ্গে কোথাও এক হয়ে যান রবীন্দ্রনাথ, সতীশচন্দ্র, তেজেশচন্দ্র আর জগদানন্দেরা, এমন বহু মানুষের সান্নিধ্যে এগিয়ে চলেছে রবীন্দ্র যাপন আমাদের। আজকের অনুষ্ঠানে তেমনি ছোট্ট ছোট্ট কথা, আর তারই বুননে গানের সুর। গানে অভিরূপ গুহঠাকুরতা, দেবব্রত বিশ্বাস, রাজেশ্বর ভট্টাচার্য, সত্য সুন্দর মুখোপাধ্যায়, মনোজ মুরলী নায়ার, মনীষা মুরলী নায়ার। আর সমবেত সঙ্গীত তো ছিলই, সমবেত ভাবনায় রবীন্দ্র জীবনের এই চর্চা এগিয়ে চলুক। সংসারে সন্ন্যাসী আর তাদের সেই ভূমিকা যেভাবে গানে গানে তুলে ধরেছেন তিনি জীবনে কাজে, তা মিশে থাক আমাদের সম্পৃক্ততা ও বৈরাগ্যে। সঙ্গে ছিলাম হৈমন্তী দে।

0: ভালো মানুষ নয়। গানের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াসমা গঙ্গোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের এই থমথমে গা ছমছমে এই মিউজিকটা শুনেই হয়তো বুঝতে পেরেছ আজকের এই সিনেস্কোপের আড্ডা একটু অন্যরকম হবে।
1: একদম অন্যরকম হওয়ারই তো কথা, কারণ যারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজ মানে যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ দেখে ফেলেছো, তারা তো বুঝেই গেছো যে আজকের এই সিনেস্কোপের আড্ডাটা কি নিয়ে হবে। অবশ্যই, মানে আমরা সেই মেজাজ নিয়েই শুরু করলাম আজকের শোটা।
0: একদম, কারণ এই যে একটা দারুণ উইকেন্ড আমরা পেয়েছি, ঝমঝমিয়ে বৃষ্টি, অ্যাকশন, থ্রিল, এইগুলো যদি না থাকে, স্পেশালি রহস্য, এই গোটা বিষয়গুলো যদি না থাকে, তাহলে এই বৃষ্টির ওয়েদারকে মাটি করে দেওয়ার মানে কোনো দায়িত্ব মানে এসব কিন্তু তোমাকে কেউ বলেনি। সুতরাং এই যে এত সুন্দর একটা ওয়েদার, ওয়েদারকে এনজয় করো, আজকের আমাদের অনুষ্ঠানটা এনজয় করো। আজ তোমাদের জন্য বেশ কিছু সিনেমার প্লেলিস্ট এনেছি, যে বাকেট লিস্ট আবার পূরণ হবে সিনেস্কোপের আড্ডায়। আজকে রয়েছি আমি তোমার যুবাণীর বন্ধু ব্রতদীপ এবং আমার সঙ্গে
1: প্রিয়সমা। আর এই যে বিভিন্ন সিনেমার কথা বললো, যে সিনেমার বাকেট লিস্ট নিয়ে এসেছি, কি সিনেমা? ডিটেকটিভ সিনেমা, অবশ্যই ডিটেকটিভ সিনেমা এবং ওয়েব সিরিজ বিভিন্ন রকম, যেগুলো আমাদের খুব প্রিয় এবং যেগুলো একটু রিসেন্ট। মানে আমরা তো প্রচুর ডিটেকটিভ সিরিজ এবং প্রচুর বাংলা সিনেমা, হিন্দি সিনেমা প্রচুর দেখেছি, কিন্তু তাদের মধ্যেও যেগুলো রিসেন্ট, একটু নতুন নতুন, মানে 2025 বা 2026 রিলিজড বা হয়তো রিলিজড হবে, তো সেই রকম কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ নিয়ে আজকে গল্প হবে এই সিনেস্কোপের আড্ডায়। আর সেই আড্ডায় তোমরা কি করে আসতে পারো বলো তো? আমাদের যুবাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ তো আছেই, আমাদেরকে কল করে জানাও তোমার প্রিয় ডিটেকটিভ সিনেমা কোনটা, বা তুমি রিসেন্টলি কোন ডিটেকটিভ সিনেমা বা ওয়েব সিরিজ দেখেছো। অবশ্যই আমাদেরকে কল করে জানাও বা কমেন্ট করে জানাও, কেমন?
0: আর তাহলে এই যে গোটা আড্ডাটা তোমরা বেশ জমিয়ে বসো, আর জমি একটা যদি গান না হয়, এবং শুরুতেই যে গানটা নিয়ে ভেবেছি আর কি, সেই গানটা দিয়েই আর কি আজকের এই আড্ডাটা শুরু করা যায়।
1: হ্যাঁ, এবং সেই আড্ডাটা শুরু করবে আমাদের এই গানের মাধ্যমে, নোবেল। তো সেই গানটা শুনে আমরা কিন্তু আমাদের আড্ডায় আবার ফিরে আসছি। কোথাও যেও না, গানে রাখো যুবাণী, গানটা শুনতে থাকো।

0: যেমনটা কথা দিয়েছিলাম, আমাদের এই সিনেস্কোপের আড্ডায় আমরা গানের পর অবশ্যই ফিরে আসবো তোমাদের কাছে, আর তোমরাও নিশ্চয়ই আমাদের কাছে ফিরে আসবে। কিভাবে আসবে? আমাদের ফোন লাইন খোলা রয়েছে 03322131342। সেই নাম্বারে চলে এসো তোমার প্রিয় ডিটেকটিভ সিনেমা বা সিরিজের কথা নিয়ে, বা তোমার রিসেন্ট রিলিজ কোনো সিনেমা দেখা হয়েছে ডিটেকটিভ নিয়ে, সেটা মানে যে সিনেমা দেখেছো সেটা আমাদেরকে ফোন করে জানাও, বা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আজকে তো আড্ডায় রয়েছি আমি তোমাদের যুবানীর বন্ধু প্রিয়সমা, আমার সঙ্গে ব্রতদীপ। আর প্রথম সিনেমা যেটা রিসেন্ট রিলিজের মধ্যে আমাদের বেশ প্রিয় সেটা হচ্ছে দি একেন। আর দি একেনের মধ্যে যেটা সিনেমাটার নাম সেটা হচ্ছে বেনারসে বিভীষিকা।
1: আমার এই একেন নিয়ে একটি কথা বলার, সেটি হচ্ছে যে এই যে একেনের যে ফ্র্যাঞ্চাইজি আমরা দেখতে পাচ্ছি একের পর এক হিট, এবং সেখানে অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে যারা যারা রয়েছে, সমক রয়েছে, পাশাপাশি আরও অনেকে রয়েছে যাদের অভিনয় ক্ষমতা থেকে শুরু করে, স্পেশালি আমরা বাঙালিরা ডিটেকটিভ বলতে তো ওই সবসময় ব্যোমকেশকে ইমাজিন করেছি, কিরিটি

0: ইম্যাজিন করেছি, ফেলুদাকে ইম্যাজিন করেছি, আরও অনেকেই রয়েছেন আমাদের মধ্যে, কিন্তু সেখানে জয়ন্ত বানিক থেকে শুরু করে বিমল কুমার কে নেই সেই লিস্টে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একেন নিজেকে করেছে আলাদা। হ্যাঁ, সিনেমায় আমরা যে একেন বাবুকে দেখছি, গল্পের সঙ্গে হয়তো তার মানে ওই বাহ্যিক মিল হয়তো খুব একটা নেই, কারণ সিনেমার চমকপ্রদ এই বিষয়টা বানানোর জন্য হয়তো খানিকটা এদিক ওদিক করা হয়েছে, কিন্তু অনির্বাণ চক্রবর্তীর অভিনয় বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে একটা কথা, ডিটেকটিভ মানেই কিন্তু সেই রকম গাম্ভীর্য, তোমার নাম কি এইসব নয়, তার বাইরে গিয়েও মানে একটা একটা কমিক রিলিফ আছে তার মানে এইসব মধ্যে। এবং বলা ভালো, বেনারসে বিভীষিকা এই পুরো গোটা কাস্টিংয়ে রয়েছে অনির্বাণ চক্রবর্তী, সুহর্ত মুখোপাধ্যায়, সৌমক ঘোষ, যাদের মেইন কাস্টিং যাদেরকে, এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। মানে যেটা বললাম, একেন বাবু মানে কিন্তু নিখাদ বিনোদন, আর মগজাশ্রেণ এক অদ্ভুত কম্বিনেশন
1: একদম। আর যেটা তুমি বললে যে এই ফ্র্যাঞ্চাইজির কথা, একেন বাবুতে, একেন বাবুর প্রথম ফ্র্যাঞ্চাইজিতে মানে ক্যারেক্টার কিছু, মানে যিনি প্রধান চরিত্র অনির্বাণ চক্রবর্তী, তিনি ছাড়াও যে আর বাদবাকি দুটো চরিত্র ছিল বাপি বাবু, মানে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু পরে চেঞ্জ হতে হতে এসেছে, এবং এখন এই বর্তমানে দাঁড়িয়ে সেখানে সুহোত্র মুখোপাধ্যায় এবং সৌমক ঘোষ ফাটিয়ে অভিনয় করছে এবং যথেষ্ট ভালো নিজেদের ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলেছে এবং দুজনকে দেখে বেশ মজা লাগছে। এবং এই অনির্বাণ চক্রবর্তী এবং সুহোত্র মুখোপাধ্যায় আর সৌমক ঘোষের যে একটা বন্ডিং, যে একটা সুন্দর কেমিস্ট্রি, সেটা কিন্তু প্রতিটা সিনেমা এবং প্রতিটা ওয়েব সিরিজে এখন ফুটে উঠছে একেন বাবুতে। এই রিসেন্টলি যেমন এইটা দেখলাম বেনারসি বিভীষিকা, তারপরেও রাজস্থান জমজমাট, এই যে বিষয়গুলো, এইগুলো দেখে মানে সত্যি পুরুলিয়ায় যে মানে পুরুলিয়া নিয়ে যেটা হলো সেইটা, মানে প্রত্যেকটা ওয়েব সিরিজ এবং সিনেমা কিন্তু আমাদের কাছে মানে সত্যিই দেখবার মতো সিনেমা। এবং যেহেতু এই বেনারসি বিভীষিকাটা হল রিলিজ হয়েছে, সেখানে একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় দেখবার মতো,
0: একদম একদম।
1: মানে বেনারস জায়গাটাকে তো প্রথমত ভীষণ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দ্বিতীয়ত শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা, যে ভিলেন ক্যারেক্টারটা, সেটা প্রথম থেকেই খুব ওয়েল ডেভেলপড, ঠিক আছে। মানে আমরা সাধারণত ডিটেকটিভ সিরিজে কি দেখি, মানে এই সিনেমাটা একটু কোথাও থেকে আলাদা, কারণ ডিটেকটিভ সিনেমায় আমরা যথারীতি দেখি হচ্ছে প্রথম থেকে ভিলেনকে মানে একদম এক্সপোজ করা হয় না সাধারণত, কিন্তু এখানে ভিলেনকে প্রথম থেকেই এক্সপোজ করা হয়েছে এবং তার ফলে কি হয়েছে, পুরো ভিলেন ক্যারেক্টারটা বিল্ড আপ হতে হতে হতে হতে গেছে। এবং লাস্ট সিন, যারা যারা এই সিনেমাটা দেখেছো, মানে বেনারসি বিভীষিকা দেখেছো, তাদের কাছে লাস্ট সিনটা মানে তুখর একটা, মানে তুখর মানে সুন্দর একটা সিন, তো সেটা তো দেখবার মতোই। এবং যারা যারা এই মানে একেন বাবুর পাগলামিকে দারুণভাবে কমপ্লিমেন্ট দাও, তাদের কাছেও কিন্তু এটা বেশ বড় পাওয়া এই বেনারসি বিভীষিকা সিনেমাটা, কারণ এখানে যেরকম কমেডি রিলিফ আছে, তেমনি একটা সিরিয়াস মোমেন্ট আছে, তেমনি রোমান্টিক কিছু দৃশ্য আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেনারসি বিভীষিকা একটা দুর্দান্ত সিনেমা। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখো, একটা মাস্ট ওয়াচ সিনেমা। এবং এই দায়কেনের পর আমরা আরো তো অনেক গল্পে যাবো,
0: তার আগে একটা টেলিফোন নিলে কিন্তু বুকটা বন্ধ হয় না আমাদের। টেলিফোন লাইনে বন্ধু চলে এসেছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: নমস্কার,
2: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
1: শায়ন,
2: এটা আমি কোইন্সিডেন্ট বলবো না কি বলবো আমি জানি না, আমি কালকে একটা থ্রিলার সিরিজ দেখলাম।
1: আচ্ছা,
2: সেটা হচ্ছে খুব সম্প্রতি মুক্তি পেয়েছে, ঠাকুমার ঝুলি। এবং গল্পটার মধ্যে যেটা পারিবারিক মোচড় ছিল, আজকে মানুষের না পাওয়া, তার রিভেঞ্জ, এবং তার যে বিলিভ, সে বিশ্বাসটা সে করছে, কিন্তু যে সম্পূর্ণ কথা হ্যারি বেলাফন্টে,
0: ধন্যবাদ শায়ন, ধন্যবাদ এত সুন্দর একটা রিভিউ আমাদেরকে দেওয়ার জন্য। এরকমই তোমাদের শ্রোতা বন্ধুদের থেকেও এরকম আরো আরো আরো রিভিউ কিন্তু আমরা এক্সপেকটেশন নিয়ে বসে আছি। এবং বলা ভালো যে সিনেমাটা নিয়ে আর কি কথা বললো, ঠাকুরমার ঝুলি, এবং সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আমরা এতদিন নায়িকা হিসেবে দেখেছি, যদিও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দুর্ধর্ষ একটি সিনেমা রয়েছে বলা ভালো, সেটি হচ্ছে গয়নার বাক্স, সেখানে তার অভিনয় দেখার মতো ছিল অপর্ণা সেনের নির্দেশনায়। কিন্তু সেখান থেকে বেরিয়ে যখন ঠাকুরমার ঝুলি,
1: ঠাকুরমার ঝুলি মানে আমরা যেটা সবসময় যেটা জেনে এসেছি দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের লেখা বিভিন্ন রকম গল্প হবে, সেটা কিন্তু খুব একটা নয়, এটা সম্পূর্ণ একটা ডিটেকটিভ স্টোরি। এবং এই যে হ্যারি বেলাফন্টে বললো, আমরা সাধারণত হ্যারি বেলাফন্টের বিভিন্ন জামাইকা ফেয়ারওয়েল আর অন্যান্য গান শুনেছি, কিন্তু এখানে হরি বেলা আর ফন্টে, এটা হচ্ছে তিনটে বেড়াল, ঠিক আছে। এই তিনটে বেড়ালকে

0: তারও সেই সিনেমারও একটি গান শুনলাম। আর তোমরাও যদি আজকের এই আড্ডায় চলে আসতে চাও চলে আসো 0332131342। ইতিমধ্যে দুটো সিনেমার কথা বলে ফেলেছি, আমাদের টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: নমস্কার। অসীম কুমার মন্ডল
1: বলুন,
2: বেতালাং মঙ্গলপুর বাঁকুড়া থেকে। বেশ কিছুদিন আগে আমার একটা আর্ট ফিল্ম দেখার সৌভাগ্য হয়েছিল, শিশির সাহানা পরিচালিত। সিনেমাটির নাম হচ্ছে মাটি ও মানুষ। ওখানে পরিচালক দেখিয়েছেন মানে কুসংস্কার মুক্ত তিনি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছেন। এখনো ডাইনি প্রথা গ্রাম বাংলায় দেখা যায়। তো সিনেমাটা দেখার সৌভাগ্য হয়েছিল, শুধু সিনেমা দেখাই নয়, সিনেমার টোটাল শুটিংটাই দেখার সৌভাগ্য হয়েছিল। কারণ আমার বাড়ি বা আমার গ্রাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে হয়েছিল, এখানে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, শিলা মজুমদার, তাপস পাল, শান্তিলাল,
0: সব্যসাচী চক্রবর্তী,
2: সেনগুপ্ত, সব্যসাচী চক্রবর্তী, রিমঝিম সেনগুপ্ত, উনি ডাইনিটা দেখানো
0: হয়েছে।
2: সমাজ এখনো কতটা মানে পিছিয়ে আছে এই জিনিসটা উনি তুলে ধরেছিলেন।
0: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবং হ্যাঁ, এরকমও কিছু সিনেমার রিভিউ, অফকোর্স এরকমও কিছু সিনেমার রিভিউ নিয়ে আমরা কোনো এক সিনেস্কোপের আড্ডায় আসবো। তবে আজ আমরা কথা বলছি ডিটেকটিভ সিনেমা, কুসংস্কার, যে কোনো রকম কুসংস্কারকে আমরা কোনোদিনই প্রাধান্য দিইনি এবং আগামীতেও কোনোদিন দেবো না। সুতরাং আগে থেকেই বিষয়টা আমরা ক্লিয়ার করে রাখলাম।
1: এবং এই যে সিনেমাগুলো নিয়ে কথা বলছি, তোমাদের যদি এইরকম ডিটেকটিভ কোনো সিনেমা নিয়ে গল্প থাকে, মানে ধরো আমরা তো কিছু রিসেন্ট রিলিজ সিনেমা নিয়ে কথা বলছি, ধরো 2025-26 কিছু সিনেমা, তেমনি ধরো আমরা যদি একদম পুরনো কিছু ডিটেকটিভ নিয়ে কথা বলতে চাই, সেখানে ফেলুদা, ব্যোমকেশ, আরও অন্যান্য অনেক কিছু সিনেমা আসবে। কিন্তু আমরা রিসেন্ট কিছু সিনেমা নিয়ে কথা বলছি, এবং তোমরাও এরকম রিসেন্ট কিছু সিনেমার গল্প নিয়ে বা যে সিনেমাটা দেখেছো এবং মনে করো যে সবার দেখা উচিত সেরকম কিছু সিনেমা থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করে জানাও বা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমাদের ফোন লাইন কিন্তু খোলা রয়েছে 0332131342, সেখানে এসে কমেন্ট ফোন করো এবং আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর ইতিমধ্যে আমরা তো গল্প তো মানে চলবেই, আমাদের গল্প তো চলতেই থাকবে, কিন্তু এই যে মন মানে না গানের জন্য, তো সেই গান শুনে আমরা কিন্তু আবার ফিরে আসবো আমাদের আড্ডায়। ফেলুদার গান শুনি বরং, ফেলুদার গান কে গেয়েছেন সেটা না হয় তোমরা একটু শুনে গেস করো, নামটা না হয় আমরা গান থেকে ফিরে আসার পর বলবো, কেমন?

0: এই যে এত সুন্দর একটা গান কার গলায় শুনলাম আমরা?
1: অঞ্জন দত্ত। না না না, তার অঞ্জন দত্ত,
0: কারণ এই দার্জিলিং গানটার পরেই বোধহয় এইরকম একটি গান আমরা পেয়েছিলাম অঞ্জন দত্তের, ফেলুদার গান, এন্ড এটা আমার খুব পছন্দের গানের মধ্যে একটি। বেশ, এরপরে আমরা যাব যে সিনেমা, সেই সিনেমা হচ্ছে
1: সবথেকে গুরুত্বপূর্ণ দুটো ক্যারেক্টারের রিভিউ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অর্জুন চক্রবর্তী এবং রাইমা সেন। এখানে বহু ক্যারেক্টার, মানে সোহিনী রয়েছে, আরো অন্যান্য অনেক কলা কৌশলী রয়েছে, কিন্তু দুজনের ক্যারেক্টার কিন্তু এখানে সব থেকে বেশি মানে কথা হয়েছে যাদেরকে নিয়ে, তিনি হচ্ছেন অর্জুন চক্রবর্তী এবং রাইমা সেন। এবং মূল চরিত্র আরও অন্যান্যরা রয়েছেন অবশ্যই। আর এই মানে ফুলপেশি এডওয়ার্ড সিনেমাটা কিন্তু খুব মানে খুব ধীর লয়ের একটা ডিটেকটিভ সিনেমা আমি বলতে পারি, মানে একটা খুনের সেই জট পাকানো একটা
0: অবশ্যই,
1: সেখান থেকে ধীরে ধীরে ধীরে ধীরে সেই জটটাকে খোলার একটা গল্প, এবং খুব সুন্দর করে কিন্তু সেই জট খোলা হয়েছে। একটা সিনেমা তুমি মানে কিছু সিনেমা দেখেছি আমরা ব্রত, যে কিছু কিছু সিনেমায় দেখি যে যে রহস্যটা থাকে সেই রহস্যের জটটা খোলার সময় অনেক জায়গায় সেই ঘেটে যায়
0: ব্যাপারটা,
1: মানে অনেক কিছু দেখাতে গিয়েও না, অনেক কিছু
0: দেখানো হয় না, একদম
1: প্রত্যেকটা সিনেমার শেষে আমাদের মনে হয় যে এইটা দেখালো না, এটা এটা তাহলে কি ছিল, মানে ধরো অনেকগুলো ঘটনা দেখানো হলো, সেই দেখানোর পরে যখন রহস্যের জটটা খুললো সেখানে হয়তো সাতটা মানে ঘটনা দেখিয়েছিল, রহস্যের জট খোলার পর দেখা গেল যে তিনটে ঘটনা দেখানো হয়েছে, বাদ বাকি চারটে দেখানো হয়।
0: আমার মনে হয় কি জানো তো, লেখক বা ডিরেক্টর তারাই থাকুক এই বিষয়তে, তারা না চায় যে শ্রোতারাও একটু ভাবুক বা দর্শকেরাও একটু ভাবুক। আমার মনে আছে এই কথার চলেই চলে আসছে হ্যারি পটার, আমরা সবাই দেখেছি আটটা পার্ট রয়েছে, এবং শেষে এমন একটা মুহূর্ত আসছে যেখানটায় আমরা অনেক কিছু বুঝে উঠতে পারছি না, মানে সিনেমাতে সেগুলো দেখানো হয়নি। হ্যাঁ, বইতে তার উল্লেখ আছে, প্রত্যেকটা গল্পে তার উল্লেখ আছে, কিন্তু অনেক কিছু রয়েছে সেটা দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়। তোমরা ভাবো, যেটা কিন্তু আমরা প্রায় দেখতে পাই সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্পে, সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কোনো গল্প যদি আমরা পড়ি, সেটা ইয়েতি রহস্য থেকে শুরু করে বা লালফুল, আরো অনেক কিছু আছে কাকাবাবুর বিভিন্ন গল্পে, সেখানে না শেষে কিন্তু মিস্ট্রিটা না সলভ হচ্ছে না, লাইক ওই গল্পটা যেখানে কনিষ্কের মাথাটা কোথায় আলটিমেটলি সেটা কিন্তু আমরা কেউ জানতে পারলাম না, ঠিক সেই রকমই আমারও মনে হয় যে ডিরেক্টর বা পরিচালক যারাই আছেন তারা প্রত্যেকেই চায় যে দর্শকরাও বোধহয় একটু ভাবুক। তো দর্শকরা তোমরা কি ভাবছো সেটা আমাদেরকে ফোন করে জানাও, 0332131342 আমাদের টেলিফোন লাইনেও, বন্ধু বন্ধু কি বলছে শুনি, তারপর এবার এই গল্পে আসবো আমরা।
2: হ্যালো,
0: কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যাঁ, মানে নদিয়া থেকে মিষ্টি বলছিলাম।
0: বলুন বলুন।
2: বলছিলাম যে ওই যে সিঙ্গারটার নাম মনে হচ্ছে গেতা হবে তো মনে হয়,
1: আমাদের ফোন লাইন খোলা রয়েছে, কিন্তু ডিটেকটিভ সিনেমা নিয়ে যদি কোনো কথা বলার থাকে তবেই এসো, কেমন?
0: চলো। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
0: হ্যালো, না ফোনটি করে চুপটি করে থাকলে হবে না বন্ধু।
1: এবং তোমাদেরকে অনুরোধ করব যে যখন ফোন করছো তখন অবশ্যই যে রেডিও সেট রয়েছে তার থেকে একটু দূরে গিয়ে করো, কারণ তোমাদের কথা আমরা শুনতে পাইনি, বিশ্বাস করো।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: না বন্ধু,
0: হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে?
1: হ্যালো,
0: না বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তবে হ্যাঁ মেঘলা ওয়েদার একটু নেটওয়ার্ক সমস্যা হবে না, সেটা কি আর হয়, সেটা খুব স্বাভাবিক যদিও, বাট আমরাও নেটওয়ার্কের অপেক্ষায় টেলিফোনে। বন্ধু বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
3: বহরমপুর আসমাদার থেকে বলছি মামাদার।
0: হুম, বলো।
3: দেখতে বলতে গেলে ফেলুদা,
0: একদম একদম।
1: বেশ, মানে এই বন্ধু বলে
0: একদম একদম ডিটেকটিভ, মানে ফেলুদা, আর কোনো কথা হবে
1: না,
0: ঠিক আছে ঠিক আছে। অফকোর্স আমরা আমাদের আমাদের একটা বয়স ছিল যখন আমরা শুধু ফেলুদাকেই পড়ছি, কারণ ব্যোমকেশকে পড়তে দেওয়া হতো না আমাদেরকে,
1: কারণ ব্যোমকেশ একটু অ্যাডাল্ট,
0: না অ্যাডাল্ট বলা, একটু একটু প্রাপ্ত মনস্কতার জন্য বলা যেতে পারে, কারণ আমরা হয়তো অনেক কিছুই বুঝে উঠতে পারতাম না ওখানে, তারপর বড় হয়ে গিয়ে দেখলাম এমন কিছু।

0: ছিল না যেটা আমরা বুঝতে পারবো
1: না। না না, ব্যোমকেশের ব্যাপারটা কি বলতো, মানে ফেলুদার কি হতো, খুব মানে
0: কাট কাট কাট
1: একটুখানি প্রেডিক্টেবল,
0: একদম একদম একদম,
1: মানে প্রথম থেকে বোঝা যাচ্ছে যে
0: না, প্রেডিক্টেবলটা 16 বছর বয়সের পরে গিয়ে হচ্ছে বিষয়টা আমাদের,
1: তার আগে তো মানে সবই আমাদের কাছে উপপা কি হবে কি হবে কি হবে, মানে গা ছমছম কি হয় কি হয় মুহূর্ত, কিন্তু পরে যখন যখন ব্যোমকেশ দেখতাম, ব্যোমকেশ মানে ব্যোমকেশ ছোটবেলাতেও সিনেমা কিছু
0: দেখেছি,
1: একটা সিনেমা দেখেছি কিন্তু তখন বুঝতে
0: পারিনি, দাগ কাটেনি,
1: হ্যাঁ, কিন্তু পরে যখন দেখেছি যে আরে ভাই এরকমও লেখা যায়, এরকম ভাবে একটা গল্প সাজানো যায়,
0: কারণ আমি যখন প্রথম অর্থমর্থম শুনছি বা পড়ছি এবং মানে থিয়েটারও যখন দেখছি আর কি, তখন মার মার কাটকাট একটা ব্যাপার, ব্যোমকেশের প্রতি তো একটা আলাদা ফ্যানবেস আছে, কিন্তু ফেলুদা ফেলুদাই একদম সত্যি কথা, আর ফেলুদার কথাই যখন হলো
1: তখন কথা হবে যত কাণ্ড কলকাতাতে, না এটা মানে ফেলুদার কোনো সিনেমা না, ফেলুদার আদলে
0: আদলে
1: সিনেমা, একদম তো যত কাণ্ড কলকাতা বলতে গেলেই যার কথা প্রথম বলতে হয় তিনি হচ্ছেন শ্রদ্ধেয় অনিল
0: অনিক দত্ত,
1: অনিক দত্ত, এবং অনিক দত্ত প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হলো,
0: বেশ কিছুদিন, হ্যাঁ,
1: কিন্তু তার প্রত্যেকটা সিনেমা, তার প্রত্যেকটা কীর্তি আমাদের মনে দাগ কেটে গেছে,
0: একদম দা কাল্ট ক্লাসিক, আমি অনিক দত্তের নাম হচ্ছে ডিরেক্টর অনিক দত্তের নাম হচ্ছে, আমরা তার একটা তার কাল্ট ক্লাসিকের নাম বলবো না, তা তো হয় না, অফকোর্স ভূতের ভবিষ্যৎ, ঠিক আছে, সেরকম একটি সিনেমা আমরা তাদের কাছ থেকে তার কাছ থেকে উপহার পেয়েছি, যে সিনেমা একবার কেন 100 বার 1000 বার 2000 বার দেখলেও সেটা একই রকম ভাবে থাকে,
1: আর পুরনো হবে না, সেই সিনেমা কখনো পুরনো হবে না,
0: যদি আজকে আমরা ভূতের ভবিষ্যৎ নিয়ে গল্প করছি না, আমরা বলছি
1: যত কাণ্ড কলকাতাতে নিয়ে কথা, এবং যত কাণ্ড কলকাতাতেই যে আবির, আবির চট্টোপাধ্যায় তার যে ক্যারেক্টারটা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ডিটেকটিভ বলতে গেলে ফেলুদা যখন আমরা দেখেছি, ফেলুদাতে ফেলুদা বা ব্যোমকেশ যখনই দেখেছি সেখানে মেন পটভূমিটা ছিল হচ্ছে কিন্তু কলকাতা, কলকাতাতেই সমস্ত কিছুর কেসে শুরু হচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবার এই যত কাণ্ড কলকাতাতেই কি হয়েছে যে পুরো কেসটাই, পুরো ডিটেকটিভ ঘটনাটাই চলেছে একদম কলকাতার মধ্যে, কলকাতার বুকে, সেখানে আমাদের কলকাতার অলি গলি, ট্রাম লাইন, পুরনো বাড়ি, চেনা রাস্তার মনে মনে লুকিয়ে থাকা নানান গল্প নিয়ে এই যত কাণ্ড কলকাতাতে এই সিনেমাটা, এবং বেশ মজাটা হলো এখানে শুধু রহস্য নেই, কলকাতার সেই চেনা গন্ধ রয়েছে, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু এই যত কাণ্ড কলকাতাতে এই তো আগের বছর পুজোয় রিলিজ করেছে, এবং এই সিনেমাটা শুধুমাত্র অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক তাদের জন্য নয়, এবং বাচ্চারাও দেখে খুব মজা পেয়েছে এই সিনেমাটা, এই বছর পুজোতে প্রচুর সিনেমা রিলিজ হয়েছে একসঙ্গে, সেখানের মধ্যে যত কাণ্ড কলকাতাতেই দেখে সব থেকে বেশি ভালো রিভিউ পেয়েছে কিন্তু যত কাণ্ড
0: কলকাতা। তাহলে আমি এই বিষয়ে একটা কথা বলে দিতে পারি যে এই যে উইকেন্ডটা তোমরা পেয়েছো, এই যে বর্ষামুখর উইকেন্ড, সেই বর্ষামুখর উইকেন্ড কিন্তু তোমাদের জন্যই রইল, আর এই বর্ষামুখর উইকেন্ডে কিন্তু অ্যাড করে নাও যত কাণ্ড কলকাতাতেই, আর আপাতত তোমাদের জন্য রইল একটা হিস্ট্রি র‍্যাপ, ফিরছি হিস্ট্রি র‍্যাপের পরে বিক্রম ঘোষের পরিচালনায়, চলো।

0: বলে ব্যাস বলবো না আমাদের
1: মানে আমরা যদি ব্যাস বলি আমরা যদি ব্যাস বলি শ্রোতা বন্ধুরা রেগে যাবে কি দরকার আমাদের 03221342 নাম্বার রিপ্লিং করছে দেখি বন্ধু কি বলছে
0: হ্যালো
1: কি বলছো কোথা থেকে বলছো
0: হ্যালো
2: নমস্কার
1: নমস্কার
2: হ্যাঁ বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি
0: বলুন
2: 30 মিনিট হলো অনুষ্ঠানটা জমে গেছে
1: আরে
2: দারুণ জমে গেছে তবে আমার ফেলুদাই পছন্দ
1: হ্যাঁ ফেলুদা তো সবার পছন্দ
0: ফেলুদা তো সব সময় থাকবে
1: একদম
2: ফেলুদাই পছন্দ
1: একদম ডিটেকটিভ মানে ফেলুদা আমাদের সবার প্রথমে এটাই মাথায় এসেছিল ছোটবেলায় ঠিক আছে ডিটেকটিভ মানে ফেলুদা
0: কারণ ফেলুদার বাইরে তো আমরা কিছু পড়িনি বা দেখিনি
1: আমার শুধু মনে হয় ওই যে একটা মিম বের হয় মানে মাঝে মাঝে ঠিক ষষ্ঠী আসার দুদিন আগে পরশু তো ষষ্ঠী বাঙালি পুজো ভুলে যাচ্ছে ঠিক আছে তো উই আর অল ওয়েটিং ফর দ্য মোমেন্ট অ্যাকচুয়ালি যে সেই চতুর্থী পরশু তো ষষ্ঠী আপনার কাজ শেষ হয়ে যাবে উনিও রেগে যান মাঝে মাঝে
0: সত্যি লোকটা বলে প্রত্যেক বছর এসে আপনাকে এই কথাটাই
1: বলতে হবে ঠিক আছে
0: না এরকম মানে অনেক রকম এইসব ফেলুদা তো থাকবেই তার সঙ্গে নতুন নতুন যে ডিটেকটিভ সিরিজ বা সিনেমা সেগুলো নিয়ে কথা বলবো না তা তো হয় না
1: এইবারে যে সিরিজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জ্যাজ সিটি জ্যাজ সিটি মানে শুনেই মনে হয় না যে কোনো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেখানটায় হয়তো একটা জ্যাজিং চলছে কোথাও কোথাও একটা জ্যাজ জ্যামিং চলছে বাট না এইটা গল্পটা 1971 সালের যুদ্ধের আবহ কলকাতার পার্ক স্ট্রিটের গল্প সেখানে কিন্তু জ্যাজ কালচার আজকের নয় সেটা কিন্তু বহু পুরনো ঠিক আছে মানে ঐতিহাসিক নিদর্শন রয়েছে সেখানে সেই জ্যাজের তো সেই জ্যাজ কালচারকে কেন্দ্র করে এই সিরিজটি একটা ভিজুয়াল ট্রিট বলা যেতে পারে গৌরব চক্রবর্তীকে একজন আন্ডার কভার স্পাই হিসেবে দারুণ স্পট অফকোর্স লেগেইছে আর কি এক্সপেক্টেড এবং সায়নী গুপ্ত পাশাপাশি আরও যারা রয়েছে তারা মানে এই ওই পিরিয়ডিক লুকটা জাস্ট ফাটিয়ে দিয়েছে তারা 1971 মাথায় রাখতে হবে যে এটা একটা মানে অনেক পুরনো এবং এখানে যে ইতিহাস রাজনীতি এবং গোয়েন্দাগিরি এই সমস্তটা একসঙ্গে রয়েছে এবং ওই যেহেতু একটা ক্লাসিক টাচ রয়েছে তোমরা কিন্তু দেখতে ভুলো না কারণ সেখানে ওইভাবে হয়তো মানে এখনকার সময় যেভাবে আমরা ক্রিমিনালদেরকে ধরি সেইভাবে তো ধরা হতো না সেখানে তো অত মানে সহজে ট্রেস পাওয়া যেত না সুতরাং তখন ছিল কিন্তু আরও কঠিন সেই কঠিনের মধ্যেও তারা কীভাবে বিষয়টাকে সহজ করতো সেই সহজ বিষয়টাকে দেখার জন্য কিন্তু তোমাদেরকে দেখতেই হবে এই ওয়েব সিরিজটি জ্যাজ সিটি তোমরা যে কোনো তোমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে কিন্তু দেখে নিতে পারো যে কোন ওটিটিতে তোমরা দেখতে পারবে এটি
0: এবং যখন কলকাতা নিয়ে কথা হচ্ছে কলকাতার বুকে পার্ক স্ট্রিট নিয়ে কথা হচ্ছে তখন আরও একটা হিন্দি যখন বলছি সেখানে আরও একটা হিন্দি ওয়েব সিরিজ সেটা হচ্ছে ব্রাউন মানে রিসেন্ট রিলিজ একদম মানে বিভৎস একটা ফাটাফাটি ওয়েব সিরিজ সেখানে অনেক দিন পর অনেক বছর পর আমরা করিশ্মা কাপুরকে দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে যিশু সেনগুপ্ত না আদার দ্যান যিশু সেনগুপ্ত ঠিক আছে যিশু সেনগুপ্ত তার সঙ্গে হেলেন মানে হেলেনকে মানে হেলেন আমাদের তো একটা কাল্ট ক্লাসিক মানে হিরোইন তো সেই হেলেন কে দেখতে পাচ্ছি তার মধ্যে সূর্য শর্মাকে দেখতে পাচ্ছি এবং আমার যেখানে মানে সব থেকে ভালো লেগেছে করিশ্মা কাপুরকে দেখে এত বছর পর অভিনয় জগতে ফিরে এসে

0: সে যে এত সুন্দর একটা জিনিস উপহার দিচ্ছে সেটা মানে ফাটাফাটি বিষয়।
1: শি ইজ লাইক, এবার একটু চুপ করে বসো, আমি এসে গেছি,
0: কুরসি কি পেটি
1: বানলি জি।
0: মানে অসাধারণ একজন পুলিশ অফিসার হয়েছেন, ডিটেকটিভ, মানে ডিটেকটিভ প্রোগ্রামিং এর। তো সেখানে এই সিনেমাটার গল্পটা খানিকটা এরকম যে একটা সিরিয়াল কিলিং হচ্ছে, সিরিয়াল কিলিং এ সেখানে এমন একটা একটা প্যাটার্ন রয়েছে যে মানুষটাকে একটা মেয়েকে ঝুলিয়ে তার মাথা হাত পা সব কেটে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সিরিয়াল কিলিং এর প্যাটার্ন।
1: ওকে, আমরা আমরা একটু সেন্সর অ্যালার্ট করে দিচ্ছি, আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে একটু সেনসিটিভ, তো তাই আমরা এত ডিটেইলিং আমরা যাব না, ঠিক আছে?
0: যাব না, যাব না। তো এই এই এই খুন করা হচ্ছে, এবং এরপরে এই ডিটেকটিভ যে অফিসার এসেছেন, ডিটেকটিভ ব্রাঞ্চের করিশ্মা কাপুর, তো সেই করিশ্মা কাপুর পুরো কেসটা সলভ করবে। এবং করিশ্মা কাপুরেরও নিজস্ব কিছু মেন্টাল প্রবলেম রয়েছে তার বিভিন্ন পাস্ট রিলেটেড কিছু কেস নিয়ে। তো সেই রকম একটা দারুণ ওয়েব সিরিজ, যারা দেখোনি তারা মানে মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। বহুদিন পর যারা এরকম থ্রিলার বা ডিটেকটিভ সিরিজ দেখতে পছন্দ করো তারা অবশ্যই দেখো। এবং একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি, এটা কিন্তু যেমনটা প্রতিদিন বললো খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে, এবং আরও একটা বিষয়, বেশ বড় ওয়েব সিরিজ, মানে এক একটা এপিসোড প্রায় 45 মিনিট থেকে 50 মিনিটের, মানে বেশ বড়।
1: আমার থ্রিলার সিরিজের কথা বলতে গেলে আমার একটি সিরিজের কথা, বিশ্ববিখ্যাত একটি সিরিজের কথা বলতে মনে আসে, যদিও এটা ডিটেকটিভ নয়, বাট জাস্ট ফর ইউর ইনফরমেশন গাইজ, যদি তোমরা সুযোগ পাও প্লিজ মাস্ট ওয়াচ ব্রেকিং ব্যাড। এই সিরিজটা না দেখলে তুমি মাথায় রাখবে যে তুমি পৃথিবীর অন্যতম একটা, গোটা পৃথিবীর অন্যতম একটি সেরা সিরিজ, সেরা অভিনয়, সেরা স্টোরি লাইন, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা বিজিএম কি নেই ওতে, ইউ শুড, ইউ মাস্ট ওয়াচ। আমি বলবো যে তোমাদের সকলের দেখা উচিত, বিশ্ববিখ্যাত সিরিজ, ঠিক আছে? মানে এমনি এমনি বিশ্ববিখ্যাত নয়, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে। তো হ্যাঁ, এই নিয়েও আমরা কোনো একদিন নিশ্চয়ই কথা বলবো, এই রকম সিরিজ নিয়ে
0: বলতে তো হবেই। এবং এই যে ব্রাউনের কথা বললাম, এই করিশ্মা কাপুরের কামব্যাক নিয়ে কথা বললাম, কারণ আমার কাছে, আমার নিজের মনে হচ্ছে করিশ্মা কাপুর মানে প্রথম দিক থেকে আমি যখন করিশ্মা কাপুরের সিনেমা দেখেছি, বেশ তো পুরনো, মানে 90s সিনেমা বা 80s সিনেমা, সেখানে কিন্তু করিশ্মা কাপুরকে আমার বেশ ভালো লাগতো। তো সেখান থেকে যখন দেখছি যে তার কিছু মানে প্রবলেমের পর সে যখন আবার নতুন করে কামব্যাক করছে, এবং সেটা আমাদের কলকাতা শহরে, এটা দেখে আমার দারুণ লেগেছে। এবং কলকাতা শহরটাকে এত সুন্দর করে দেখানো হয়েছে, এত ডার্কলি দেখানো হয়েছে, আমার দারুণ লেগেছে।
1: যেমন আমরা কাহিনীতে দেখেছিলাম, টেলিফোনে লাইনে বন্ধু, হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
1: নমস্কার, হ্যালো,
0: হ্যাঁ বলুন,
2: আমি কোচবিহার থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: অনির্বাণ
0: ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা শুনে ফিরে আসছি আমরা আবার আমাদের এই ডিটেকটিভ সিনেমা সিরিজের আড্ডায়, সিনেস্কোপে তোমাদের সঙ্গে রয়েছি আমি তোমার যৌবনের বন্ধু প্রিয়শমা, আমার সঙ্গে ব্রতদীপ, এবং পিকচার অভি বাকি হে মেরে দোস্ত। তো গান শুনে আবার ফিরে আসো, কারণ একদম শেষে কিন্তু আমাদের আরো এক বন্ধু রয়েছে, সেই বন্ধুর কথা তো অবশ্যই শুনবো গানটার পর। কেমন,
1: চলো আপাতত গানটান উত্তেজনা থাকুক।

0: তোমরা এসেছো কিনা জানি না, কিন্তু আমরা কিছু বদল নিয়ে আসবো কিছুক্ষণ পরে। কিন্তু আরো কিছু সিনেমা এবং ওয়েব সিরিজের কথা তো তোমাদেরকে বলতেই হবে, কিছু কিছু। যেমন ধরো ইন্সপেক্টর অবিনাশ, এটা ওয়েব সিরিজ, এটা সিজন টু যদি বলি, সিজন টু রিসেন্ট রিলিজ।
1: এইখানেও কিন্তু বেশ কিছু এরকম ডায়লগ বাজি রয়েছে, পাশাপাশি রয়েছে দারুণ অ্যাকশন, দারুণ থ্রিল, আর সেই রকম রহস্যের মানে ওই সব ব্যালেন্সে রয়েছে,
0: সবকিছু ব্যালেন্সড, মানে সবকিছু, মানে ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে বা ইনভেস্টিগেশন পুরোটা হিসেবে প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অন দা পয়েন্ট টু দা পয়েন্ট।
1: সিজন 1 একটু স্লো থাকলেও সিজন 2 কিন্তু বেশ ফাস্ট এবং খুব তাড়াতাড়ি বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং হ্যাঁ, ওই অ্যাড্রেনালিন রাশ, এই বিষয়টা যদি তুমি একটা ডিটেকটিভ সিনেমা বা একটা থ্রিলার সিনেমা দেখে না পাও, তাহলে বলবো যে সিনেমাটা একটু কোথাও না কোথাও একটু পড়ে গেছে। তো ইয়েস, অ্যাড্রেনালিন রাশটা কিন্তু খুব ম্যাটার করছে এই সিরিজটার জন্য। আর গল্প করতে করতে আর একটি সিরিজের নাম না বললেই নয়, সেটা হচ্ছে
0: কোহরা। কোহরা সিজন 2, এটাও সিজন 2, এটাও রিসেন্ট রিলিজ। সেখানে কিন্তু মানে সুবিন্দর, ভিকি, বরুণ বাডোলা, মোনা সিং সবাই রয়েছে। এবং এইখানে সিজনের মানে ফার্স্ট সিজন যেটা রয়েছে, ফার্স্ট সিজনের প্রচুর প্রচুর ডিমান্ড ছিল ফার্স্ট সিজনের পর, যে সেকেন্ড আসা দরকার। তো কোহরার সেকেন্ড সিজনে প্রত্যেকটা, প্রত্যেকের পারফরমেন্স এবং সেকেন্ড সিজনের মেকিং আমার মনে হয় ফার্স্ট সিজনের থেকে অনেক বেশি উচ্চ মানের এবং অনেক বেশি ভালো। এবং বলতে বলতে ফোন লাইনে বন্ধু চলে এসেছে, বন্ধুর কথা শুননি।
1: হ্যালো, যা বন্ধু চলে গেল,
0: চলে গেল
1: না বন্ধু, যেও না, আজকে আর তোমাদের দুটো ফোন কথা বলবো। আমরা ইতিমধ্যেই তোমাদের কিন্তু লিস্টটা বলে দিই আরো একবার, কি কি তোমাদেরকে দেখতে হবে ছটপট বলে দেখি। যত কাণ্ড কলকাতাতেই, দা একেন, রবীন্দ্র কাব্য রহস্য, এবং
0: ফুলপিশি এডওয়ার্ড,
1: ঠাকুর মাঝুলি, ইন্সপেক্টর অবিনাশ, আরো বেশ কিছু এরকম সিরিজের নাম
0: বললাম,
1: জ্যাজ সিটি বললাম, ঠিক আছে। তো এই সমস্ত কিন্তু তোমরা একটা লিস্ট করে নাও, এবং এই উইকেন্ডে না হোক কোনো একটা উইকেন্ডে তো দেখা হবে। আর আমাদের টেলিফোন লাইনেও দেখি বন্ধু, বন্ধু কি বলছে?
0: হ্যালো,
2: হ্যালো,
1: কি বলছো, কোথা থেকে বলছো?
2: বলছি যে আপনাদের যে অনুষ্ঠান গুলো হচ্ছে, আপনারা ওই বিশ্বকাপ কাউন্টডাউন ফুটবল বলছেন, কিন্তু এমন এমন কিছু শোনাচ্ছেন যে শুনে বিরক্ত হয়ে
0: যাচ্ছে।
1: আচ্ছা বেশ, আমরা আপনার বিরক্তির কারণের জন্য সত্যি ক্ষমা প্রার্থী, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কি শোনাচ্ছি সেটা উনি যদি আপনারা যদি মেনশন করতে পারতেন খুব ভালো হতো। কারণ যা যা আছে তা তাতে আমরা যতদূর জানি বা আমরা যতদূর খেলা দেখছি এবং সমস্ত কিছু, কোথাও তো ভুলভাল বকার কোনো জায়গা দেখছি না। তবু যদি লেগে থাকে সেটা আলাদা ব্যাপার, সেটাতে মানে আমরা ক্ষমা প্রার্থী কিছুটা, পুরোটা নই। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, বেশ কিছু সিনেমার লিস্ট কিন্তু আমরা তোমাদেরকে দিয়েছি। অ্যান্ড ইয়েস, উনিও বলে গেলেন আর কি আমাদের শ্রোতা বন্ধু, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিন্তু সময়

0: এসেছে।
1: কারণ আমাদের বন্ধু তো থাকবেই, যেমন ফোনটা এসে আমাদের পুরো বিষয়টাকে কিন্তু একদম লিংক করে দিল,
0: একদম লিঙ্ক করে
1: কারণ
0: দিল।
1: আমাদের সৌরিক রয়েছে, আমাদের জোয়ানের বন্ধু, তোমাদের বন্ধু, সেই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। এবং গতকাল, মানে গতকাল না, আজকে সকালবেলা, মানে ভোরবেলা, ভোর 3:30
0: আমার পাশে,
1: সময়
0: আমার পাশে মানুষটি জেগে বসে আছে সারা দিকে,
1: মানে সারা রাত জেগে রয়েছি 3:30 থেকে, যে ম্যাচটার সাক্ষী আমরা থাকলাম, আর্জেন্টিনা ভার্সেস কাবে ভার্দে। মানে সেই ম্যাচটা আমার মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় শেষ হবে না আজকে, মানে এই যে 15 মিনিট করে যে এক্সট্রা টাইমগুলো, সেগুলো যে যেভাবে বাড়ছে, এবং টান প্রথম দিকে মনে হচ্ছিল না তো, ম্যাচটা প্রথম দিকে আমার কিছুক্ষণ মনে হয়েছিল যে এত স্লো কেন খেলছে, 3:30 সময় আমি জেগে আছি এই ম্যাচটা দেখার জন্য, মানে এর কি হচ্ছে, দুজনে মনে হচ্ছে জগিং করতে বেরিয়েছে, জাস্ট হাফ টাইমটা হলো, তারপর যে এই গোলের খেলাটা শুরু হলো, সে মানে অসম্ভব ভালো খেলা। এবং কাভে ভার্দের মতো একটা টিমকে কুর্নিশ জানাই, এত ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও, এত ছোট একটা মানে কান্ট্রি হওয়া সত্ত্বেও, সেখানে যে ফাইটটা কাভে ভার্দে দিল, মানে হ্যাটস অফ। কিন্তু বেটার লাক নেক্সট টাইম, কারণ এটা রাউন্ড অফ 32 চলছে, রাউন্ড অফ 32-তে এটা নক আউট হয়ে গেল, তো কাভে ভার্দে এলিমিনেট হয়ে গেল এইবারের জন্য, এইবারের ওয়ার্ল্ড কাপে। এবং আর্জেন্টিনা,
0: তাকে কিন্তু মনে রাখা হবে,
1: সব কিছু মনে রাখা হবে, কাভে ভার্দের গোলকিপার এবং কাভে ভার্দের টোটাল টিম। আজকের যে গোলটা, সেকেন্ড গোলটা কাভে ভার্দে দিয়েছে, সেই গোলটার মানে প্রতিটা জিনিস কিন্তু আমরা মনে রাখবো, এবং কাভে ভার্দের দলটাকে মনে রাখবো, কারণ এই প্রথম কাভে ভার্দে এবং ডিয়ার কঙ্গো, এরা দুজন কিন্তু একদম নতুন এইবারের ওয়ার্ল্ড কাপে,
0: এবং তারা দেখিয়ে দিয়েছে দেয়ার ইজ সামওয়ান, ওকে, সারা পৃথিবীকে কিন্তু দেখিয়ে দেওয়ার ক্ষমতা
1: আছে, এবার আমরা আসছি,
0: এবার আমরা আছি।
1: তো সেই সেই সমস্ত, মানে এই গতকালকের এবং আজকে সকালের সমস্ত ম্যাচের গল্প নিয়ে কিন্তু আমাদের জোবানের বন্ধু সৌরিক রয়েছে তোমাদেরকে সেই গল্প বলতে। সৌরিকের কথা শুনে আমরা বরং আড্ডায় আবার ফিরবো, কিন্তু সময় কিন্তু আমাদের খুব বেশি নেই, ফিরে আসবো সৌরিকের কথা শুনে। কেমন
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ,
3: ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 32 এর শেষ লগ্নে উপস্থিত। 32টা দলের মহাযুদ্ধ শেষে টুর্নামেন্ট এখন দাঁড়িয়ে এক নির্মম মোড়ে, যেখানে ভুলের কোনো ক্ষমা নেই। অর্ধেক দল বিদায় নিয়েছে, আর টিকে থাকা বাকি 16টা দল এখন প্রস্তুত নকআউটের আসল অগ্নি পরীক্ষার জন্য। তবে 32-এর এই শেষ লগ্নে গোটা ফুটবল বিশ্ব সাক্ষী ছিল নাটকীয় কয়েকটা ম্যাচের। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের সঙ্গে আজ আমি সৌরিক। ফুটবল বিধাতা বোধহয় এমন এক রাতের জন্যই মহাজাগতিক চিত্রনাট্য লিখে রেখেছিল মায়ামি গার্ডেন্সে। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ লগ্নে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একচিলতে দ্বীপরাষ্ট্র কাবো ভার্দের মধ্যেকার দ্বৈরথটা স্রেফ কোনো ফুটবল ম্যাচ ছিল না, এটা ছিল ডেভিড আর গোলিয়াথের এক শ্বাসরুদ্ধকর আধুনিক উপাখ্যান। মাঠের দখলে 60% রাজত্ব ধরে রেখেও আর্জেন্টিনা প্রতি পদে পদে টের পেয়েছে আফ্রিকার এই কাবো ভার্দে আজ এসেছে ইতিহাস পাল্টাতে। কিন্তু যে কথাই আছে, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যাম। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তায় 3-2 গোলের জয় শেষ করে নকআউট 16-এর টিকিট কাটল আর্জেন্টিনা। ম্যাচে শুরু থেকে মিডফিল্ডের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেছিল আর্জেন্টিনা। এনজো ফার্নান্ডেস ও ম্যাকালিস্টারদের বুনে দেওয়া পাশের জাল কাবো ভার্দেকে কোণঠাসা করার প্রচেষ্টা চালায়। অবশেষে 29 মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। লিসান্দ্রো মার্টিনেজের এক চমৎকার পাসে কন্ট্রোল নিয়ে মায়ামির মাঠে অলৌকিক স্পর্শে গোল করে অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। ফার্স্ট হাফে ম্যাচ শেষ হয় 1-0 ব্যবধানে, যেখানে মনে হচ্ছিল ম্যাচটা আর্জেন্টিনার জন্যই হতে চলেছে। কিন্তু সেকেন্ড হাফে যেন এক অন্য কাবো ভার্দে উদয় হল। আর্জেন্টিনার খেলায় কিছুটা উইক ক্লিয়ারেন্স আসতেই মরণ কামড় বসায় কাবো ভার্দে। 59 মিনিটে মায়ামি স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় 1.5-2। রিয়ান মেন্ডেসের মাপা পাস থেকে এক নিখুঁত কোনাকুনির শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে 1-1 সমতায় নিয়ে আসে কাবো ভার্দেকে। অতিরিক্ত সময় শুরুতেই ঠিক 92 মিনিটে আর্জেন্টিনার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনে লিসান্দ্রো মার্টিনেজ। কর্নার থেকে আসা বল নিখুঁত ফিনিশিং এ নেটে পাঠিয়ে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয় সে। কিন্তু কাবো ভার্দে

0: ঘুমে যাওয়ার পাত্র ছিল না। 103 মিনিটে সিডনি লোপেজ কাব্রালের বক্সের প্রান্ত থেকে এক অবিশ্বাস্য চোখ ধাঁধানো ভলি শটে বল নেটে জড়ায় এবং স্কোরবোর্ড দাঁড়ায় 2-2। টুর্নামেন্টের অন্যতম সেরা গোলের হাত ধরে আবার সমতায় ফেরে আন্ডারডগরা। ট্রাইব্রেকারের জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই 111 মিনিটে দৃশ্যপটে আবারও মেসি ম্যাজিক। মেসির মাপা ক্রস রুখতে গিয়ে নিজেদের জালি বল জড়িয়ে বসে কাবো ভার্দের ডিফেন্ডার ডিনের বোহেস, আর্জেন্টিনা স্কোরলাইন পৌঁছায় 3-2। শেষ বাঁশি বাজার আগে কাবোভারদের একটা নিশ্চিত হেড দিবু মার্টিনেজ চিতার মতো ক্ষিপ্রতায় প্রতিহত না করলে ম্যাচের গল্প হয়তো অন্যরকম হতে পারত। তবে একটা কথা নিশ্চিত এবং বলতে বাধ্য হচ্ছি, বিশ্বসেরার মুকুট যার মাথাতেই উঠুক না কেন, আপামর ফুটবল প্রেমীদের কাছে এবং ফুটবল বিশ্বের কাছে এই কাবোভারদে আজ বিশ্ব চ্যাম্পিয়ন। বীরের মতো লড়াই করে তারা চোখের জলে মাঠ ছাড়লেও কাবোভারদের দল এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত নাস্তানাবুদ করে ছেড়েছে। অন্যদিকে আর্জেন্টিনা সগৌরবে মাথা উঁচু করে নকআউট 16-এ পা রেখেছে। অন্যদিকে গতকাল রাতে ড্যালাস স্টেডিয়ামে চলে পেনাল্টি ড্রামা, আসলে এক চরম নাটকীয় থ্রিলারে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট। ফার্স্ট হাফে ফারাওদের দাপট ছিল স্পষ্ট, অ্যাটাকিং ফুটবলের স্ট্র্যাটেজি সাজিয়ে ম্যাচের ঠিক 13 মিনিটে প্রথম গোলটা করে মিশর। বক্সের ভেতরে ক্লাসিক একটা ক্রস থেকে ভেসে আসা বল লাফিয়ে উঠে হেডার করে ইমাম আসর, 1-0 গোলে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া। সেকেন্ড হাফ শুরু হতেই খোলস ছেড়ে বেরিয়ে আসে অস্ট্রেলিয়া, হাই প্রেসিং ফুটবলে মিশরীয় ডিফেন্সকে কোণঠাসা করতে শুরু করে তারা, আর সেই চাপের মুখে পড়েই ম্যাচের 55 মিনিটে একটা বড় ভুল করে ফেলে ইজিপ্ট। অস্ট্রেলিয়ার অ্যাটাক ডিফেন্ড করতে গিয়ে নিজেদের নেটেই গোল করে বসে মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি, আত্মঘাতী গোলে 1-1 সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত সময়ের 30 মিনিটেও দুই দলের ডিফেন্স ভাঙা সম্ভব হয়নি, তাই খেলা মোড় নেয় পেনাল্টি শুটআউটে। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শট নিতে আসে হ্যারি সুটার, কিন্তু খুব বাজেভাবে মিস করে বসে। এরপর চতুর্থ শটে লুকাস হেডিংটনও বল নেটে পাঠাতে ব্যর্থ হলে গোটা দল নেমে আসে স্তব্ধতায়। জ্যাকসন আরভিন এবং আওমার মাবিল গোল করলেও ইট ওয়াজন্ট এনাফ। অন্যদিকে মিশর ছিল একেবারে ক্লিনিক্যাল, মাহমুদ সাবের রামি রাবিয়া এবং দলের প্রাণ ভোমরা মোহাম্মদ সালাহ কোনো ভুল করেনি। সবশেষে হোসাম ঠান্ডা মাথায় শেষ পেনাল্টিটা নেটে জড়াতেই 4-2 ব্যবধানে শুট আউটে জয় নিশ্চিত করে ফুটবল ইতিহাসে প্রথমবারের জন্য রাউন্ড অফ 16-এ জায়গা করে নেয় মিশর। এবং এই রাউন্ড অফ 16-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইজিপ্ট। তবে আজ রাত 10:30 সেই মহেন্দ্রক্ষণ, রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে উত্তর আমেরিকার জায়ান্ট কানাডা এবং অ্যাটলাস লায়ন্স মরক্কো। কানাডা যেখানে কাউন্টার অ্যাটাক এবং উইং ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করতে প্রস্তুত, সেখানে মরক্কো পাসিং ফুটবল এবং স্ট্র্যাটেজিক ডিফেন্সে বিশ্বাসী। আজ রাতে কোনো দলই 1 ইঞ্চি জমি ছাড়বে না। মরক্কোর অ্যাটলাস লায়ন্স নাকি কানাডার ম্যাপের লিভস, কার নাম লেখা থাকবে কোয়ার্টার ফাইনালের টিকিটে দেখা যাক। এতক্ষণ তোমাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে ছিলাম আমি সৌরিক।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের কিছু ম্যাচের কথা তো আমরা শুনলাম, কিন্তু আজকের একদম সকালের যে ম্যাচটা, মানে আমরা আর্জেন্টিনা এবং গাবোভারদের ম্যাচের পর যে আরও একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে কলম্বিয়া ভার্সেস ঘানা, এটাও মানে রাউন্ড অফ 32 এর আরও একটা ম্যাচ। তো সেখানে কলম্বিয়া কিন্তু ঘানাকে পরাজিত করেছে এবং 2026-এর এই মানে এই নকআউট ম্যাচে সেখানে কিন্তু একমাত্র নির্ণায়ক মুহূর্তটা আসে তখন প্রথমার্ধের একেবারে মানে 14 মিনিটের মাথায় জে আরিয়াস গোল করে, কলম্বিয়াকে এগিয়ে দেয় এবং এই লিড তারা শেষ করে একদম ম্যাচের শেষে। কারণ এদের এই পুরো কলম্বিয়া টিমের বল দখলে ছিল, কলম্বিয়ার দারুণভাবে মাঠে নিয়ন্ত্রণে ছিল এবং এদের বল পজিশন ছিল কিন্তু প্রায় 62% এবং যেখানে ঘানা মাত্র 38% বল নিজেদের পায়ে রাখতে পেরেছে এবং কলম্বিয়ার আক্রমণ ভাগ বেশ সক্রিয় এবং আগ্রাসী ছিল। তারা প্রতিপক্ষের গোলমুখে মোট 20টি শট মিলিয়েছে এবং যার মধ্যে 8টি শট ছিল অন শট অন টার্গেট। তো এই যে ঘানার ব্যর্থতা এই ওয়ার্ল্ড কাপে 2026

0: বিশ্বের ওয়ার্ল্ড কাপে, সেটা অবশ্যই দুঃখজনক। এবং তারা এই নকআউট 32 থেকে এলিমিনেট হয়ে গেল। এবং কংগ্রাচুলেশন টু কলম্বিয়া, সে কিন্তু কোয়ালিফাই করে গেল নকআউট 16-এর জন্য। এবং আগামী দিন থেকে, মানে আজকে থেকে রাউন্ড অফ মানে 16 শুরু হচ্ছে, সেই রাউন্ড অফ 16-এ কিন্তু বিভিন্ন টিম খেলবে এবং যে যার ফেভারিট টিমকে সাপোর্ট করবে। আর আমাদের যুবাণী থেকে কিন্তু থাকবে এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের বিভিন্ন আপডেটস ঠিক 11:50 কিন্তু। যারা যারা এই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ শুনছো, তাদের কোথাও গিয়ে হয়তো কিছু খারাপ লাগছে বা হয়তো খুব ভালো লাগছে, তো কি ভালো লাগছে এবং কি খারাপ লাগছে
1: সমস্তটাই কিন্তু আমাদেরকে জানিয়ে দাও। আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে যুবাণী কলকাতা, তার যে কমেন্ট বক্স রয়েছে আর পোস্টার রয়েছে আজকে সিনেস্কোপে, সেই কমেন্ট বক্সে চলে এসো। তোমাদের ভালো লাগা খারাপ লাগা সেগুলো সমস্তটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারো, আমাদের মেইল করে জানাতে পারো, তোমাদের যেমন ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তোমাদের মেইল আইডিটাও বলে রাখি, yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com। আর সেখানে এসে তোমার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু আমাদের কিন্তু জানাতে পারো, এবং সেই সমস্ত কিছুর হিসেব নিকেশ নিয়ে বসবো কিন্তু আমরা যুবমঞ্চে। আর আজও আমাদের কিন্তু জানানোর পালা, বিদায়। খুব সুন্দর একটা আড্ডা হলো এবং তোমাদেরকে দিলাম কিছু বাকেট লিস্ট, এই লিস্টগুলো ফলো করো, ভালো ভালো সিনেমা দেখো, আর সঙ্গে রেখো কানে রেখো যুবাণী।
0: আর যেতে যেতে এই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হলো, সেহেতু একটা সুন্দর খেলার গানই শুনতে শুনতে আমরা আজকের আড্ডা থেকে বিদায় নিচ্ছি সিদ্ধার্থ রয়ের কণ্ঠে।
1: আর যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর থেমে নয় বরং প্রেমে থেকো। টাটা।

0: কাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুনতে কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 MHz, DTH বাংলা পরিষেবা ও নিউজ অন AIR অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলার মুখ।

0: বৃষ্টি মাথায় সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘুরতে ঘুরতে এসেছি কালুয়া আকুব গ্রামে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার ডেবরা ব্লকের দুয়াদশের এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামটি ছবির মতো সুন্দর। চোখে পড়ল নানান রকম গাছপালা, পুকুর, ছোট বড় বাড়ি। ঘুরতে ঘুরতে মনে হলো চির সবুজ কালুয়া আকুব গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। কথা বললাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাঁদের জানালাম মনের কথা। খুশি তাঁরা, বসা হলো একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা। গ্রামের ঐতিহ্য, কৃষিকাজ সম্পর্কে বললেন শ্যামপদ কর।
1: আমাদের শীতলা মাতা রয়েছেন অধিষ্ঠাত্রী দেবী গ্রামের, ওনাকে কেন্দ্র করেই আমাদের গ্রামের যা কিছু সুনাম সে একটা ধারাবাহিক ভাবে চলে আসতেছে। এখানে দুবার করে ওই মায়ের পুজো হয়, দুবার এই পুজোতে একবার যাত্রা ইত্যাদি হয়ে যায়। পাঁচাল গ্রামটা কিন্তু লাস্ট থাকবেই একবারে, এটা কিন্তু হতে হবে একেবারে। আমরা পূর্বপুরুষদের স্মৃতি আঁকড়ে ধরে এখনো পর্যন্ত সেই তাদের প্রদর্শিত পথে এখনো পরিক্রমা করে চলেছি। পরবর্তী জেনারেশন যারা আমাদের পরে এসেছেন তাদের মধ্যেও কিন্তু এই চেতনাটা সম্প্রসারিত হয়েছে। এটা একটা খুব লক্ষণীয় বিষয় যে আমরা কিন্তু সেই জায়গা থেকে এক কদমও পিছিয়ে আসিনি বা সরে যাইনি। অনেক কিছু অনেকদিন দীর্ঘদিন ধরে অনেক জল গড়িয়ে গেছে এই কালুয়া আকুব, কিন্তু তার সেই পুরনো যে ঐতিহ্য বা সংস্কৃতি এখানটা কিন্তু আমরা জানি যে পরিমণ্ডলে আমি বড় হয়েছি বা জন্মেছি, এটা কিন্তু একটা সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্মগ্রহণ করেছি। তাই যতদূর সম্ভব আমাদের যারা পূর্বসূরি তাদের কাছ থেকে যেটুকু সংগ্রহ করার, যে আগে কিন্তু ওই কালুয়া নামটাই ছিল, এই আকুবটা সম্পর্কে আমরা কিন্তু সেরকম কিছু পাই না। যাক, ওদের মুখ থেকে যেটুকু জানলাম যে কেউ না কেউ এরকমভাবে বলার প্রেক্ষিতে এরকম একটা নামকরণ এসে যায়, তখন তো আর আমাদের জন্ম হয়নি বা এত সব নিয়ে বিচার বিবেচনা করার মতো যারা বিচক্ষণতা দেখাতে পারবেন সেরকম কিছু নেই। কারণ গ্রামের দিক থেকে অনেকখানি আমরা আর্থিক দিক থেকে সমৃদ্ধ হলেও এখানে কিন্তু শিক্ষার আলোটা অনেক পরে প্রবেশ করেছে, আমরা কিন্তু ওই দিক থেকে অনেকটা পিছিয়ে ছিলাম। পরে পরে আমরা কিন্তু এগুলো নিয়ে অনেকটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি, কিন্তু সঠিক উত্তর কারো কাছ থেকে পাইনি। যা কিছু চলে আসছে ওইটা রেকর্ডভুক্ত হয়ে গেছে এটুকুই জানি, এর বেশি তো কিছু আমার পক্ষে বলা সম্ভবপর নয়। যারা ছিলেন পূর্ববর্তী তারাও সেরকম কিছু সদুত্তর তাদের কাছ থেকে পাইনি। এই আমাদের এখানে ঐতিহ্য বলতে

0: ওইটুকুই বেঁচে আছে একমাত্র। আর এছাড়া পরবর্তী সময়ে আমরা সেরকম কিছু করে যে একটা জনতার দরবারে তুলে ধরতে পারবো বা সবাই সঙ্গে একরকমভাবে থাকতে পারবো, সেরকম কিছু আমরা পারিনি এখনো পর্যন্ত, তবে আগামী দিনে হয়তো সেই লক্ষ্যে পৌঁছতে পারবো।
1: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
0: গ্রামের আশেপাশে বলতে এখানে পার্শ্ববর্তী কালুয়া বৃন্দাবন, আবার এখানে পাশে পিংলা থানা হয়ে যাচ্ছে সুরত চক, একেবারে লাগোয়া বলতে গেলে, এদিকটায় রামপুরা, একেবারে পিংলা থানা, আমরা একবারে বর্ডারে আছি এই গ্রামটা। তারপর এদিকে আছে শ্রীধরপুর একবারে কাছে, যেটা ঝাঁঝিয়া এর আগে রয়েছে, যেখানে হাই স্কুল আছে ঝাঁঝিয়া রয়েছে, ওদিকে একটা ছোট্ট হলেও ওর একটা মৌজার নাম আছে রতনপুর, এরকম করে পাশাপাশি যেগুলো, আর দামোদরপুর এদিকটায় রয়ে গেছে, এদিকটাতে পশং তো আছে, একটু ছাড়িয়ে গেলেও পশং আছে, তো এরকম পাঁচগেড়িয়া আছে ওখানে, এরকম গ্রাম সব রয়েছে। আর পাশে একেবারে মিরুপুর, একবারে লাগোয়া আমাদের ডেবরা থানার, তো এদের সঙ্গে আমাদের যোগাযোগ ওতপ্রোতভাবে আমরা প্রায় জড়িয়ে আছি বিভিন্নভাবে, তা এদিকটা সুরত চক পাইক চক পর্যন্ত এরকমভাবে আমাদের একটা যোগাযোগ গড়ে উঠেছে। আর যোগাযোগের যে মাধ্যমটা সেটাও কিন্তু আমাদেরকে অনেকটা কাছে এনে দিয়েছে, এটুকু বলতে পারি। কয়েক বছরে মানুষের নিরলস প্রচেষ্টায় প্রত্যেকে বলতে গেলে এখন সেলফ স্যাটিসফাইড বলতে পারি, যে তারা যেটুকুর উপরে দাঁড়িয়ে তাদের এই যে একটা কাঠামো গড়ে তুলেছে এটা কিন্তু মজবুত হয়ে গেছে। যে এখানে যত কিছু আসুক আমরা অনেক কিছু কাটিয়ে এসেছি, এই গ্রামের মানুষ হিসাবে যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে একটা কি ক্রাইসিস পিরিয়ডে জন্মগ্রহণ করেছিলাম, সেখান থেকে দেখেছি যে সেই ফুড প্রবলেম এগুলো কাটিয়ে এসেছি। এই গ্রামের মানুষরাও কিন্তু তারাও তার বাইরে ছিল না, তো সেখানে কারণ প্রত্যেকেই বলতে গেলে একেবারে সে বিলো পভার্টি লাইন এরকম একটা অবস্থায় ছিল। ধীরে ধীরে কিছুটা জমি জায়গা একটু একটু কিনলো, তাদের পরিশ্রমের ফসল তারা পেল, এইভাবে কিন্তু এখন কিন্তু আর সেই খাদ্যাভাবটা নেই। তার বাইরে বিলাসিতা বলতে সেই অর্থে করতে পারিনি আমরা হয়তো, বা এই যে দু একটা পাকা বাড়ি এগুলো কিন্তু তারা নিজেদের উপরে উপার্জনের পয়সা এটা সম্ভবপর হয়েছে। চাষ এখানে ধানটাই বেশি করে, কারণ এখানে ধানটা ভালো ফলে, এই মাটিটা ধান চাষের উপযোগী। এখানে তো আমন চাষটা ছিল, ওটা প্রাচীন। সবজি চাষটা ইদানিং একটু দেখা দিচ্ছে, স্থানীয়ভাবে হাট অনেক গড়ে উঠেছে, পুরনো হাটগুলো চলে গেছে কিন্তু মারা যায় না, সব কিছু সেইখানে আবার জন্মগ্রহণ করেছে এরকম কিছু, পাশাপাশি অনেক হাট হয়েছে, যার ফলে স্থানীয় মানুষরা অনেকে দেখলো যে আমাদের একটা নগদ অর্থ, এটা একটা অর্থকরী চাষ, তারা একটা আনাজ চাষ এগুলো করতে শুরু করেছে। আর বেশিটা ডেভেলপ করেছে ফুল চাষে, ফুল চাষে কিন্তু ভালো একটা পয়সা এনে দিচ্ছে, ওটা সবাই প্রায় আর্নিং পজিশনে আছে এখন, ভালো পয়সা ফুল চাষে, এই চাষবাসের বিকল্প হিসাবে এরকমই। আর অন্যান্য ফল বাগান করার ইচ্ছা অনেকের থাকলেও হয়তো সেরকম জায়গা পাচ্ছে না, সেরকম যে ওই জায়গাটা ধান চাষের পক্ষে উপযুক্ত এটাকে নষ্ট করে কেন বা করি ইত্যাদি, তো এইভাবে চলে যাচ্ছে আমাদের সুখে দুঃখে, সবাই একসঙ্গে আছি।
2: জানতে চাইলাম গ্রামের শিক্ষা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। পঞ্চানন মাইতি বললেন,
3: আমার বাড়ি ডেবরা থানার কালোয়াকুপ গ্রাম, পোস্ট ঝাঁঝিয়া, জেলা পশ্চিম মেদিনীপুর। শিক্ষা ব্যবস্থা বলতে যদি 1974-75 সালের দিকে দেখি, তখন 25% হয়তো শিক্ষিতের হার ছিল, মেয়েদের পড়ানো হতো বড়জোর ক্লাস 4 বা 5-6 পর্যন্ত, ক্লাস 8-এর মুখ অর্ধেক মেয়ে বা 75% মেয়ে দেখতে পেত না, তাদেরকে ওই বাল্য বিবাহ মানে 7-8-এ পড়লেই তাদেরকে বিয়ে দেওয়া হতো। আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা পরিবর্তন বর্তমানে হয়েছে। এখন আমাদের গ্রামে মোটামুটি আনুমানিকভাবে বলা যায় 99% শিক্ষিত, হয়তো 1% বয়স্ক অশিক্ষিত মানুষ রয়ে গেছেন। শিক্ষার ক্ষেত্রে শিশুদের মায়েরা বা বাবা মায়েরা খুব সচেতন, 2.5-3 বছর হলেই তারা ICDS-এ পাঠিয়ে দেয়। বর্তমানে আমরা যেখানে বসে আছি সামনে ICDS, এখানে আমাদের কালুয়াকু গ্রামের প্রত্যেকটি শিশুকে এখানে ভর্তি করানো হয়, এবং একজন

0: দিদিমণি আছেন, তিনি পড়ান, আরেকজন রাঁধুনি আছেন, শিশুরা বেশ মনোগ্রাহী। তারপর 5 বছর হলেই তার সামনেই আমরা যেখানে বসে আছি কালুয়াকু শিশু শিক্ষা কেন্দ্র, এটা 2000 সালে স্থাপিত হয়। মাত্র একজন দিদিমণি আছেন। আজকের এই 2026-এ মাত্র 8 থেকে 10 জন স্টুডেন্ট আছে। যে দিদিমণি আছেন তাকে অনেকটা আগ্রহ নিতে হবে, প্রত্যেকটি বাচ্চাকে যাতে এই শিশু শিক্ষায় আসে। এই শিশু শিক্ষাটা হওয়ার কারণ, গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই, হাই স্কুলও নেই, কোনো হাসপাতালও নেই। আমরা একবারে একটা ইন্টেরিয়ার গ্রামের মধ্যেই আছি।
1: প্রাইমারি স্কুল কোথায় আছে?
0: প্রাইমারি স্কুল পাশের গ্রামে কালুয়া বৃন্দাবন, ওখানে প্রাইমারি স্কুল আছে। তারপরে বর্তমানে মানুষের একটু ইংলিশ মিডিয়ামে পড়ানোর ট্রেন্ড হয়ে গেছে। আমাদের গ্রামে পিচ রাস্তা যোগাযোগ হয়ে যাওয়ার কারণে সকালবেলা বিভিন্ন প্রাইভেট স্কুল, এমনকি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ায় প্রচুর ছাত্রছাত্রী ওখানে চলে যাচ্ছে। ফলে আমাদের এই শিশু শিক্ষা কেন্দ্রে কিন্তু ধুঁকছে, অদূর ভবিষ্যতে আশঙ্কা করছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হাই স্কুল আমাদের গ্রামে নেই, পাশে ঝাঁঝিয়া হাই স্কুল রয়েছে, আর একদিকে পশং হাই স্কুল আর রামপুরা হাই স্কুল, সব প্রতিবেশী স্কুলগুলো আছে। এগুলোতে ছেলেরা যায়, আবার অনেকে ইংলিশ মিডিয়ামেও পড়ে, দূরে 10-12 কিলোমিটার দূরে সিবিএসসি আইসিএসসি মিডিয়াম যে স্কুল রয়েছে সেখানে পড়ে। কলেজ এখানে নেই, কলেজ এখান থেকে 10 কিলোমিটার দূরে ডেবরা কলেজ রয়েছে, আর 25-30 কিলোমিটার দূরে পাঁশকুড়া বনমালী কলেজ, ট্রেনে করে ছেলে মেয়েরা যায়। তবে ইদানিং একটা দেখা যাচ্ছে যে যারা ছেলে তারা এই মানে চাকরি বাকরির অবস্থার পরিপ্রেক্ষিতে তারা বেশিরভাগটা উচ্চ মাধ্যমিক পড়ার পরে এই যে প্রাইভেট যে আইটিআই, সেই আইটিআইগুলো পড়ে এই 10-12 হাজার 15 হাজার টাকার চাকরিতে তারা চলে যাচ্ছে। ফলে ছেলেদের মধ্যে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট এই হওয়া, এটা কিন্তু প্রবণতা একেবারে কমে গেছে। মেয়েদের পড়ার কিন্তু এর বিপরীতমুখী, মেয়েরা বর্তমানে কলেজে যাচ্ছে। তবে আমাদের গ্রামে পোস্ট গ্রাজুয়েট সেরকম নেই মনে হচ্ছে, তো যারা মাস্টার ডিগ্রি এরকম। মোটামুটি শিক্ষিতের দিকে এখন সবাই সচেতন, একটা চাকরি বাকরি যদি সুযোগ সুবিধা হয় তাহলে ছেলেদের কিন্তু আবার কলেজে পড়ার প্রবণতাটা আসবে। যোগাযোগ আমাদের লোকাল স্টেশন রয়েছে বালিচক, যে বালিচক রেল স্টেশন, ওখান থেকে বালিচক সবং একটা 2-লেন রাস্তা হয়ে গেছে। এবার ওর থেকে গ্রামীণ প্রধানমন্ত্রী গ্রামীণ যে সড়ক যোজনা পিচ রাস্তা ওটা হয়েছে, এবং বর্তমান অঞ্চল থেকে প্রচুর ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু গ্রামের দিকে এখনও অনেক কাদার রাস্তা রয়েছে, মানুষের খুব কষ্ট হয় কাদায়। যদিও বা হয়তো কিছুদিন আগে মোরাম দেওয়া হয়েছিল, সেগুলো আরও রিপেয়ারের দরকার হয়েছে। মোটামুটি যোগাযোগ কলকাতা বা আমাদের যে সদর মেদিনীপুর খড়গপুর, এটা যাওয়ার জন্য ট্রেন সড়ক দুটোই ব্যবস্থা আছে। যদিও আমাদের গ্রামে সেরকম বাসের যোগাযোগটা নেই, ওই সাইকেল মোটরসাইকেলে করে স্টেশনে যেতে হবে, তারপরে শহরের দিকে যাওয়া যায়।
2: গ্রামের আর্থসামাজিক অবস্থা কেমন, কি রকম চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন গ্রামবাসীরা, জানালেন সুদর্শন পাখিরা।
3: আমাদের এই চিকিৎসা সম্পর্কে বলতে গেলে, পাশাপাশি সেরকম যে বড় ডাক্তার এমন আছে আমাদের গ্রামে তেমন নেই, যে অন্য গ্রামে থাকলেও তারা দূর দূরান্তে চলে গেছে, সেখানে চিকিৎসা ক্ষেত্রে আমাদের খুব দেখানোর ক্ষেত্রে খুব অসুবিধা। তবে পাশে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে যেটা পশং, সেখানে যেতে হলেও আমাদের একটু সময় লাগে, থাকলেও সেখানে আবার রুগী ভর্তি করার কোনো ব্যবস্থা নেই, সিট থাকলেও রেফার রোগে আমরা ভুগছি মোটামুটি, ডাক্তারের অভাব। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুব দুর্বল এখানে। আমাদের আগে বলতে গেলে 1985 সালের দিকে আমরা লক্ষ্য করছি, আমরা যে তখন কাদা রাস্তা ছিল, আমাদের খাটিয়ায় করে নিয়ে যেতে হতো মূল রাস্তায়, তখন মূল রাস্তা পাকা ছিল নি, যাই হোক মোরাম রাস্তা ছিল, সেগুলো আমরা দুর্ভোগ অনেক পেয়েছি। সেখান থেকে গড়িয়ে গড়িয়ে আজ বর্তমানে এখন মোটামুটি পাড়াগাঁয়ের মধ্যে মোরাম থেকে আবার কংক্রিট ঢালাই রাস্তা রূপান্তরিত হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত মোটামুটি বলতে গেলে। এবং ওই প্রধানমন্ত্রী যে ওই সড়ক যোজনা, তাতে পিচ রাস্তা একটা মূল রাস্তা আছে আমাদের, সেই রাস্তা আমাদের এই ট্রেন লাইনকে যেতে বা হাইরোডকে যেতে আমাদের খুবই সহায়তা করে। সেক্ষেত্রে আমাদের ওই ডেবরায় একটা

আমাদের যে সুপার ফেসিলিটি হাসপাতাল আছে ওখানে নিয়ে গেলে মোটামুটি একটা চিকিৎসা নেওয়ার একটা সুবিধা হয়। গ্রামে কোয়াক ডাক্তার বেশ কিছু আছে, তারা কিছু কিছু ব্যক্তি মানে ডাক্তারবাবুরা

0: ওই ব্যাপারটা মোটামুটি চিকিৎসার ক্ষেত্রে আর অসুবিধা হয়নি। তো বড় বড় রোগের ক্ষেত্রে যেগুলো অসুবিধা হয় ওই হাসপাতালের ক্ষেত্রে খুব, ওই যে ভর্তি করা মানে ওখানে ভর্তির 1 ঘন্টা পরে না এখানে চলবে নি, ওখানে মেদিনীপুর নিয়ে যান, কলকাতা নিয়ে যান, এইগুলো আমাদের শুনতে শুনতে একবার বধির হয়ে গেছি আমরা। কিভাবে আমরা তার প্রতিকার ঘটবে সেটাই অপেক্ষায় আমরা আছি। তবে এখানে আমাদের কালবা, আমরা যে গ্রামটা, আমরা অতি সাধারণ বাসি আমরা আছি, বসবাস করে বেশিরভাগ সাধারণ মানুষ। এখানে 3টি পাড়া নিয়ে আমাদের মোটামুটি গ্রাম অবস্থিত। এর মধ্যে প্রায় 231টি প্রায় পরিবার আছে, তার মধ্যে 10 থেকে 15টা পরিবার STSC, না হলে সবাই আমরা সাধারণ। এখানে আমরা কৃষির উপর সবাই থাকি, কৃষি নির্ভরশীল। তবে এর মধ্যে প্রাণী বিকাশের কিছু, এই পশুপালন এর ক্ষেত্রেও আমাদের খুব ভূমিকা আছে। প্রতি বাড়িতে বাড়িতে অর্থের আমরা লাভবান হয়েছে প্রায় সেই সময়কার, বা এখনও চলে আসছে। এছাড়া আমাদের গ্রামে এই যেমন 2টো স্কুল আছে, একটা অঞ্চল অবস্থিত আমাদের 10-এর-1 অঞ্চল, সেখানেও আমাদের মানুষজন খুব সুবিধা পায়। এবং একটি সমিতি মানে সংবাদ সমিতি আছে, এই স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে গরিব মানুষদের ক্ষেত্রে খুব ওটা সুবিধা লাভ করে এবং লোন পায় মানুষ বিপদ আপদে, এটা আমাদের ক্ষেত্রে খুব মানুষকে খুব সহযোগিতা করে। এই আমাদের যে মায়ের প্রতিষ্ঠান, এখানে মন্দির খুব দর্শনীয় না হলেও মায়ের খুব প্রতাপ আছে, এই মাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।
1: কথা হলো রবীন্দ্রনাথ জানার সঙ্গে, গ্রামের উৎসব পূজা পার্বণ সম্পর্কে তিনি জানালেন।
2: পুজো বলতে আমাদের এখানে মায়ের পুজো সব থেকে প্রথম আদি, এখানে বছরের দুপুর পূজা হয় এবং যাত্রার অনুষ্ঠান হয়। লক্ষ্মী পূজাটা হয় আমাদের পাশের গ্রাম বৃন্দানকলা, ওখানে বছরে ওখানে 3-4 দিন ধরে অনুষ্ঠান হয়, এবারে ওখানে যাত্রা পালা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা এসব হয়। আমাদের গ্রামে 2টো জগদ্ধাত্রী পুজো হয়, ওতে 4-5 দিন ধরে অনুষ্ঠান হয়, ওখানেও বহু মানুষের আনন্দ উপভোগ করতে আসে। আর পাশে আমাদের দুর্গাপুজো, এখানে একমাত্র বালিচক ছাড়া আমাদের ঝাঁঝিয়া পাশের গ্রাম, ওখানে ক্লাবের আমি সদস্য, ওখানে আমাদের দুর্গাপুজোর সময় 4-5 দিন ধরে আমাদের অনুষ্ঠান হয়। এবারে ওইখানে সবাই আমাদের পাশে যেহেতু মায়ের দিনে, ওখানে অষ্টমীর দিন সবাই পুজো দিতে যান, মানে বেশি ঠাকুরের যে বেশি হতো বালিচকে মানে দূরত্ব থাকার জন্য যাদের মোটামুটি হেঁটে যায় তারা মোটামুটি এইখানে আমাদের আনন্দ উপভোগ করেন, আর যাদের গাড়ি ফাড়ি থাকে তারা ওই গাড়ি ভাড়া করে তারা ওই বালিচকে যান, মোটরসাইকেল করে যান। আশপাশের মধ্যে সেরকম আর কোনো অনুষ্ঠান বেশি হয় না। আর রথযাত্রা বলতে আমাদের এখানে বলতে পাশের আমরা গ্রাম আছে মানে হরিহরপুর, ওখানে হাই ওখানে একটা রথ হয়, আর আর পাশে আপনার ওই বালিচক যাওয়ার মুখে একটা ওখানে একটা হয়, এই এখন হয়। আর এখানে মধ্যে দূরে বলতে ডেবরাতে হয় সে মানে চন্দাবুড়ি, ওইখানে রথ হয়, আর আশপাশে হয় না। আর আরেকটা হয় আমাদের এই কাঁটা পুকুরে, ওইখানে একটা রথের অনুষ্ঠান হয়, ওইখানে ওইখানে মানুষ যায়। মেলা বলতে আমাদের ওই ওই মানে একে কেন্দ্র করে আপনার ওই দুর্গা পুজোকেও কেন্দ্র করে মেলাটা হয়। পাশের গ্রামে যে কালী পুজো টুজো হয় ওখানে মেলাটা হয়।
1: মধুসূদন পাখিরা বললেন গ্রামের সংস্কৃতি ও খেলাধুলা চর্চা সম্পর্কে।
3: এই কালুয়াকুব গ্রাম, এই গ্রামে আমাদের সঙ্গীতের শিল্পী বা মাস্টারমশাই যারা শিক্ষাদান করে অনেকেই রয়েছে, কিন্তু এই গ্রামের ছেলেরা কেউ আর ভালোভাবে শিক্ষা গ্রহণ করে উঠার চেষ্টা করেনি। তার ফলে সেই সব মাস্টারমশাই যারা আসেন 2টা-1টা ক্লাস করলো, তারপরে আজকে ভালো লাগেনি, কালকে আসবো না, কালকে শিক্ষা যেটা মাস্টারমশাই দিয়ে যাচ্ছে সেটা করছে নি, এইভাবে শিক্ষাটা লিপ্ত হয়ে যাচ্ছে। যে কয়েকজন মুষ্টিময় কয়েকজন আমরা সঙ্গীতের সঙ্গে যুক্ত আছি, তার মধ্যে আমরা যে যার একটা যে যেমন লাইনে, কেউ লোকগীতি লাইনে, কেউ কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীত। আমাদের এই গ্রামের বড় প্রতিষ্ঠা হচ্ছে যেটা হচ্ছে আমাদের গ্রামের গর্ব বা আমাদের ঐতিহ্য, আমাদের পূর্বাপুরুষ আগে থেকে এই শীতলা মা খুব জাগ্রত, এবং মায়ের উদ্দেশ্যে আমাদের গ্রামে প্রতি বছর 2 বার অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের মায়ের গান তো 3 দিন থাকছেই, উপরন্তু আমাদের এই যাত্রা মাঠে, আমাদের গ্রামের একটা মাঠ রয়েছে, এই মাঠেতেই আমাদের প্রতি বছর মায়ের উদ্দেশ্যে যাত্রা হয় 2 দিন। এইভাবে আমাদের আরও রয়েছে আমাদের গ্রামের হরি মন্দির, সেই শ্রীহরির কাছে আমাদের ঋষি প্রহার উপলক্ষে একটা মহোৎসব হয় মাঝে সাঝে, প্রতি বছর করা

0: সম্ভব হয়নি। তো এইভাবে আমাদের সঙ্গীতটা, আমাদের অনুষ্ঠানটা আমাদের গ্রামে এইভাবে চলে। অঙ্কন শিখাচ্ছেন, ছবি আঁকা শিখাচ্ছেন, যে যেরকম আবৃত্তি শিখাচ্ছেন, মাস্টারমশাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। তো এইভাবেই হচ্ছে এখনও অবধি মোটামুটি। সেরকম প্রতিষ্ঠিত লাভ করে যে বাইরে কোনো সুনাম নিয়ে আসছে এরকম এখনো হয়নি, চলছে মোটামুটি। খেলাধুলা বলতে আমাদের গ্রামে প্রতি বছরই মাঝে সাঝে ক্লাবের ছেলেরা, ছোটো ছোটো বাচ্চা, ওনারা ওই এখনকার ফুটবল তো উঠেই গেছে, তার মিনি ফুটবল বলুন বা একটা ঢালাই বলকে প্রতিযোগিতা কেন্দ্র করে এইভাবে একটু খেলাধুলা হয়।
1: গান শোনালেন নারায়ণ চন্দ্র বালা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

ঘুরে দেখলাম পশ্চিম মেদিনীপুর জেলার কালুয়া আকুব গ্রাম। বাংলার মুখ আজ এই পর্যন্ত, আবারও কথা হবে আগামী শনিবার বেলা ১২টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুদীপ্তা ভাদুরি, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। রাজ্যে পাটের সহায়ক মূল্য 275 টাকা বাড়ানো হয়েছে। কৃষকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদার জানিয়েছেন। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত 1 জুলাই শুরু হওয়া শস্যবর্ষে সরকার নির্ধারিত মাঝারি মানের TD3 পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,925 টাকা ধার্য করেছে। একই সঙ্গে 2026-27 শস্যবর্ষে সব চাষীকেই পাটমিত্র অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করেই সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে

0: বিক্রি করতে হবে। অ্যাপের মাধ্যমে স্লট বুকিং না থাকলে কোনো কৃষকই এবার নিগমের কাছে পাট বিক্রি করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল এল নিনোর কারণে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার পাশাপাশি দেশের জলাধারগুলিতে নজর রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। মিলেটস এবং ডালের মতো জল কম লাগে এমন বিকল্প শস্য চাষের ওপর জোর দেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূল জুড়ে রাত থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকায় মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে থাকা বহু মাছ ধরার ট্রলার নামখানা কাকদ্বীপ ও পাথর প্রতিমার বিভিন্ন ঘাটে ফিরে এসেছে। জনগণনার কাজে প্রশিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য কোচবিহার জেলা প্রশাসন এক বিশেষ কর্মসূচি শুরু করেছে। ল্যান্সডাউন হলে আয়োজিত এই কর্মসূচি 8 জুলাই পর্যন্ত চলবে। এখানে প্রশিক্ষণপ্রাপ্ত ফিল্ড ট্রেনাররা পরবর্তী স্তরে এনিউমারেটর এবং সুপারভাইজারদের জনগণনার কাজ সম্পর্কে অবহিত করবেন। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26 জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় এই মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে এরাজ্যেও সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। উল্লেখ্য, 1995 সালে রাষ্ট্রসংঘ জুলাই মাসে প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে ঘোষণা করে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। শুরুতে অতুল প্রসাদের গানে পাহাড়ি সান্নাল।
2: কহে চল মোর সাথে

শুনলেন দ্বিজেন্দ্র গীতি, অতুলপ্রসাদের গান ও রজনীকান্তের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শুরু হচ্ছে রৌম্য গীতি।

রোমগীতিতে আজ প্রথম গানটি রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে, কথা সৌমিত্র মজুমদার, সুর উদয় কুমার দাস।

রোমগীতিতে এবারে শিল্পী মানসী ঘোষ দস্তিদার। অচিন্ত বন্দ্যোপাধ্যায় সুরে প্রথম গানটির গীতিকার অজয় মুখোপাধ্যায়।

অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় সুরে মানসী ঘোষ দস্তিদারের কণ্ঠে গানটি শুনলেন গীতিকার জিয়াউর রহমান। এবারে শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। গানটির কথা মনীন্দ্র ঘোষ, সুর স্বপন মাস্টরক।

0: রোমগীতি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা, শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে।

যে শুধু ক্রিকেটটাই বোঝে, তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়, শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education educationedukashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ের শেষকৃত্যে আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী

0: পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রীমোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রীমোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগাকার্তায় যাবেন। সেখানেই শ্রীমোদী পরম্বানান মন্দির ঘুরে থাকবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। 2025 সালে সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবায়োর সফরের সময় থেকেই শুরু হওয়া দ্বিপাক্ষিক অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতেই সফর সহায়ক হবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রীমোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। শ্রী মোদী শ্রীমতী ফুজিমোরির রাষ্ট্রপতিত্বের মেয়াদের কামনা করেছেন এবং দু দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সে দেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় 2টি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদ, লস্কর এ তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপি এর আওতায় এই ঘোষণা করা হয়েছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ 2 দিনের মধ্যপ্রদেশ সফর শুরু করেছেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর তিনি প্রথম মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। ইন্দোর, উজ্জয়িনী, দেওয়াস এবং খান্ডোয়ারের 1,500-এর বেশি বিএলওর সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিয়োগ সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।
1: SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
0: পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউন বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। অধ্যক্ষ বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 100 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পূর্ণ কাগজবিহীন হয়ে যাবে। সমস্ত নথিপত্র, কার্যসূচি এবং অন্যান্য কাজ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে।

0: ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের শেষকৃত্যে আজ তেহরানে সম্পন্ন হচ্ছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, আইনসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ ওয়াহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী ইউগান্ডাতেও 20 জনেরও দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নিয়ে 21 বার ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই ঘটনার ফলে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে। IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রসি এই পারমাণবিক কেন্দ্রের দুর্ঘটনা এড়াতে উভয় দেশের সামরিক বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাইস্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
1: বুলেট ট্রেন কা কনস্ট্রাকশন ভি বহুত তেজি সে চল রা হ্যায় অর আগলে সাল সুরত সে বিলিমোরা কা পহলা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে সুরত কা সেকশন আরম্ভ করেঙ্গে উসকে বাদ মে ওয়াপিস সে আহমেদাবাদ কা পুরা কমপ্লিট করেঙ্গে ফির আহমেদাবাদ সে ঠাণে অর উসকে বাদ মে আহমেদাবাদ সে মুম্বাই ইস তরহ সে সেকশন বাই সেকশন ফেজ বাই ফেজ 2029 কে এন্ড তক কমপ্লিট করেঙ্গে প্রজেক্ট বহুত 80% কাম গুজরাট কে ক্ষেত্র মে কমপ্লিট হো চুকা হ্যায় অর বহুত হি আচ্ছি প্রোগ্রেস।
0: শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রামলালার মন্দিরে অনুদানের অর্থ সম্পদ নয়ছয় নিয়ে বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট আলোচনার জন্য আগামীকাল এক বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রশাসনিক ও ট্রাস্টের আর্থিক লেনদেন বিষয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম ট্রাস্টি ডক্টর অনিল মিশ্রের পদত্যাগ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায়কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতা সভ্যতাগত চেতনার উপর ভিত্তি করে গড়ে ওঠা সমবায় ব্যবস্থা কৃষক, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক বার্তায় উপরাষ্ট্রপতি স্বামী বিবেকানন্দকে একজন মহান দেশপ্রেমিক, দার্শনিক এবং আধ্যাত্মিক দূরদর্শী হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের প্রাণ দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে আজ তিনি একথা জানান।
1: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি। আজকে মূল বিষয়টা হলো যে আমাদের গণতন্ত্রে বিধানসভার ভূমিকা কী, সেই ভূমিকা নিয়ে আলোচনা হলো, বিধায়কদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা হলো।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে প্রশিক্ষণের প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে। ভবিষ্যতেও ছোট ছোট পরিসরে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে অধ্যক্ষ জানান। প্রয়োজনে দেশের বিভিন্ন রাজ্যের অধ্যক্ষ বা বিশেষজ্ঞদের আমন্ত্রণও জানানো হবে।

0: প্রযুক্তিগত কারণ এবং অন্যান্য জটিলতায় যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সঠিকভাবে দেওয়া যায়নি, রাজ্য সরকার তাদের পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিনিধি দলের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত বৈঠক করেন। সেখানে বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার দাবি জানানো হলে রাজ্য সরকার 2008 থেকে 2015 সাল পর্যন্ত কর্মচারীদের বকেয়া পেনশনের 50% অ্যাডহক ভিত্তিতে দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন। বাকি অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলে সুব্রতবাবু তাদের আশ্বাস দেন। এছাড়াও গ্রান্ট ইন এডের আওতায় থাকা কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো, এজেন্সি প্রথার বিলুপ্তি করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। হাওড়া স্টেশনের 635 মিটার লম্বা 24 নম্বর প্ল্যাটফর্ম এ মাস থেকেই চালু হচ্ছে। 2,69,00,000 টাকা ব্যয়ে এটি তৈরি হয়েছে বলে হাওড়ার DRM বিশাল কাপুর জানিয়েছেন। এছাড়াও 10, 11, 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্মগুলিকেও লম্বা দৈর্ঘ্যের জন্য ট্রেনের জন্য বাড়ানো হচ্ছে। হাওড়া ডিভিশনের একাধিক স্টেশনে 47টি ফুট ওভারব্রিজ এবং 50 থেকে 55টির মতো স্বল্প উচ্চতা সাবওয়ে তৈরির কাজও চলছে। ইতোমধ্যেই 8টি স্টেশনে 15টি লিফট বসানো হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বরানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভারব্রিজের গার্ডার উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন CCR লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর জন্য আজ ও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। বিজেপি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য কুমন্তব্য করার অভিযোগে আজ পুলিশ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে রেজিনগর থানায় জিজ্ঞাসাবাদ করছে। গত শুক্রবার 26 জুন রেজিনগরের একটি সভা থেকে হুমায়ুন কবির বিজেপি ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিতর্কিত উস্কানিমূলক মন্তব্য করেন। গত সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন এবং সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। মুখ্যমন্ত্রীর বার্তার পরের দিনই সোমবার রাতে রেজিনগর থানা এলাকার পুলিশ অভিযান চালিয়ে সভার মূল আয়োজকদের গ্রেপ্তার করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি IIT খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ মোট 3,936 জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার ডিগ্রি পাওয়া মেয়েদের সংখ্যা 12% বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এই প্রতিষ্ঠানের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের আচরা গ্রামে একটি 3তলা বাড়ি ও কাপড়ের দোকানে আগুন লাগায় এক কিশোর সহ 3 জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। জানা গেছে, পুজো উপলক্ষে বাড়ির নিচতলার পোশাকের দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুদ ছিল। গভীর রাতে হঠাৎই সেখানে আগুন ধরে যায়। ওই বাড়ির বাসিন্দা ব্যবসায়ী উদয় ঘোষ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলে মারাত্মকভাবে জখম হন। তাদের প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে এবং পরে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভাতুরি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে গতকাল তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বিবাদমান দুগোষ্ঠীর সংঘর্ষের জেরে রান্নাঘরে তালা দিয়ে দেওয়া হয়। নতুন গোষ্ঠীগুলি রান্নার কাজে সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানায়। এই নিয়ে শুরু হয় উত্তেজনা। স্বামী বিবেকানন্দের 124তম প্রয়াণ দিবসটি সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ সশ্রদ্ধ চিত্তে পালন করা হচ্ছে। 1902 সালের আজকের দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলুরে রামকৃষ্ণ মঠ ও মিশনে আজ দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক সমবায় দিবসের এবারের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। এই উপলক্ষে অর্থনৈতিক, সামাজিক, কৃষিজ উন্নয়নে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরা হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: বড় বৌমা, এটা তোমার জন্য।
3: এত তারা কিসের ছিল মা?
2: আরে, আর ছোট বৌমা, এইটা তোমার।
4: কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধা হবে।
2: ও সব কি বলছো?
5: RBI এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
7: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত।

0: এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম,
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, মহিলা মহলে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, আজ আমরা বেশ ছুটির আমেজে, মানে সপ্তাহান্তের প্রায় তো শেষ দিন, ছুটির আমেজটা বোধহয় আমাদের শুক্রবার রাত থেকেই খানিকটা শুরু হয়ে যায়। তো আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, সেই বিষয়টা আমাদের শ্রোতা বন্ধুরা অনেকেই জানেন যে যে বিষয়টা আমাদের থাকে আজ শনিবার, সেটি হচ্ছে ক্রীড়ার ভুবন। তো এই ক্রীড়ার ভুবনে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আড্ডা দেব, সেটি হলো, অনেকেই গেস করতে পারছেন আশা করি, হ্যাঁ ঠিকই, আজকে ফুটবল নিয়ে আমরা কথা বলবো। এই ফুটবল মানে বাঙালিদের প্রতি বাঙালিদের একটা অন্যরকম আবেগ, আর এখন তো বিশ্বকাপ শুরু হয়েছে, তো এখন তো শুধুমাত্র কলকাতা নয়, সমগ্র বিশ্ব এই ফুটবল বিশ্বকাপ জ্বরে কাঁপছে। 2026 ফিফা বিশ্বকাপ গত 11 জুন মধ্যরাত, অর্থাৎ বলাই যেতে পারে যে 12 জুন থেকে শুরু হয়েছে, চলবে 19 জুলাই পর্যন্ত। কানাডা, মেক্সিকো আর আমেরিকা, এই তিনটি দেশ আয়োজন করেছে এই গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে প্রায় 48টি দেশ, যেটা গতবারের বিশ্বকাপে থেকে কিন্তু অনেক বেশি। তো বুঝতেই পাচ্ছেন যে কত বড় আকারের এই এই বছরের যে বিশ্বকাপ, কত বড় আকারের হচ্ছে। দেখুন, আমরা একটা জিনিস জানি যে খেলা, এই যে খেলা সেটা কি শুধুই খেলা? এই খেলার নেপথ্যে যে বিষয়গুলো থাকে তার মধ্যে কিন্তু অনেক সাফল্য থাকে, ব্যর্থতা থাকে, হতাশা আছে, আনন্দ আছে, অনেক না বলা কাহিনী আছে। এই যে সমস্ত খেলোয়াড়দের আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তারা ছুটে চলেছেন, আমাদের প্রিয় তারকা, তাদের যে না বলা কত গল্প, এবং এই যে খেলার মাঠ, সেই মাঠের কত না বলা কথা। তাছাড়াও তো থাকে আর্থসামাজিক, রাজনৈতিক জটিলতা, বিভিন্ন রকম মানসিক টানাপোড়েন, আর এই যে এতগুলো দেশ খেলছে, এত দর্শক, এত উন্মাদনা, সমস্ত কিছু মিলিয়ে সে যেন এক বিরাট যজ্ঞের মতো বিষয়। দেখুন, একটি বিষয় আজ আপনাদের সঙ্গে ভীষণ বলতে ইচ্ছে করছে, যে এই যে এখনো পর্যন্ত আমরা নারী দিবস পালন করছি, তাছাড়া আমরা নারীর অধিকার, কর্মক্ষেত্রে তাদের সমান পারিশ্রমিক, এবং প্রত্যেকটি নারী

বর্তমান যুগে নিজেকে প্রমাণ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই সময়ে আজকে বিশ্বকাপের মাঠে আমাদের একজন প্রিয় তারকার কথা আমি আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাই, একটু বলতে চাই যে দেখুন, আজকে আমরা যার কথা বলবো, যে আমরা সবাই বিশ্বকাপ দেখছি, আমরা জানি সবাই তার নাম। আজকে আমি যার কথা বলবো, তিনি টোরি পেনসো। এই টোরি পেনসো আমি বুঝতে পারছি যে আপনারা অনেকেই চিনে গেছেন এবং অনেকেই জানেন তার ইতিহাস। এই টোরি পেনসো একজন আমেরিকান বংশোদ্ভূত মহিলা, যিনি পুরুষদের সিনিয়র বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করলেন এই 2026 ফিফা বিশ্বকাপে। চেক প্রজাতন্ত্র এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব কিন্তু পালন করেছিলেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে খুব সুদক্ষভাবে সেই ম্যাচ পরিচালনা করেছেন। অবশ্য এর আগেও 2022 সালে স্টেফানি ফ্রাপার, তিনি কাতার বিশ্বকাপে অংশ নিয়েছিলেন এবং প্রথম নারী ফুটবল রেফারি হিসেবে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তিনি কিন্তু ফরাসি বংশোদ্ভূত একজন নারী ছিলেন। তাহলে একটা জিনিস কিন্তু বেশ পরিষ্কার যে দেখুন, আমরা এখনো পর্যন্ত আমাদের সমাজ যে পুরুষতন্ত্রের মানসিকতা নিয়ে চলে, এই পুরুষতন্ত্রের মানসিকতা ছেলে মেয়ে উভয়ই তো বহন করছে, তো আমরা কিন্তু এখনো পর্যন্ত এই যে খেলায় মেয়েদের সঠিকভাবে অংশগ্রহণ এবং তাদের একটা খেলতে গেলে তাদের যে মানসিক স্টেবিলিটি, তাদের খাওয়া দাওয়া, শারীরিক পরিচর্যা এবং তাদের যে এগিয়ে দেওয়ার মানসিকতা, এইগুলো কিন্তু এখনও আমাদের সমাজ সঠিকভাবে তৈরি করতে পারেনি। আমি এই দুজন মানুষের কথা বললাম, দুজন না, বহু উদাহরণ আছে। এই বছরে 2026-এ 6 জন নারী রেফারিকে নির্বাচিত করা হয়েছে। আমি নারী রেফারি এই কথাটা, আমি নারী কথাটা উল্লেখ করলাম রেফারির আগে, আমি প্রথমেই তারকা বা ফুটবলার হিসেবে তাদের বলছি, এখানে নারী পুরুষের কথা নয়, কিন্তু আমাকে এই কথাটা বলতেই হলো, কারণ তাদের নির্বাচিত করা হয়েছে, তাদের নেওয়া হয়েছে এই এত বড় একটা রাজসূয় যজ্ঞের মতো যে বিশ্বকাপ, সেটা পরিচালনা করার জন্য। আমার যে কথাটা বলার, যে এখনও পর্যন্ত আমরা কোথাও অনেকটা পিছিয়ে রয়েছি মানসিকভাবে। মেয়েরা যে ফুটবল খেলবে সেটা আমরা খুব একটা একদম মানে নিচু স্তরের যে মানুষরা রয়েছেন তারাও কিন্তু, যারা খেটে খাওয়া মানুষ বা তার উপরের যে মানুষ, বা এখনও অনেক মানুষ রয়েছেন যারা সঠিকভাবে মেনেই নিতে পারেন না যে একটি মেয়ে ফুটবলের মাঠে গিয়ে দাপিয়ে ফুটবল খেলছে, এবং তাদের যে এগিয়ে দেওয়ার মানসিকতা সেটাও কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও অনেকটা পিছিয়ে রয়েছে। আমি এনাদের কথা বললাম, যারা বিশ্বজুড়ে ফুটবলে ব্যাপকভাবে সাড়া ফেলেছিলেন। তাহলে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে আত্মবিশ্বাস, যে বিষয়ে আমি চাইছি আমার সাফল্য পেতে, সেই বিষয়ের প্রতি অদম্য ভালোবাসা মানুষকে কিন্তু সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এছাড়াও আমি আরেকজন প্রাক্তন গোলরক্ষকের কথা বলবো, যিনি জেনি বিন্দন। 2007 এবং 2011 সালে ফিফা মহিলা বিশ্বকাপে তিনি প্রতিনিধিত্ব করেছেন নিউজিল্যান্ডের হয়ে, আর বর্তমানে মানে 2026-এ মায়েরই পথ অনুসরণ করেছেন তার ছেলে। নটিংহ্যাম ফরেস্টের হয়ে তিনি খেলছেন। আমরা এতদিন যেটা দেখেছি সেটা পিতা পুত্রের একটা বিশ্বকাপের যেটা যুগলবন্দি দেখেছি, কিন্তু এই যে মা ছেলের এই বিশ্বকাপে অংশগ্রহণ, এই মানুষের কিন্তু এই প্রথম যে মায়ের পথকে অনুসরণ করে ছেলে এই বছর 2026-এর ফিফা বিশ্বকাপে তিনি ফুটবল খেলছেন। দেখুন, আমি এই তথ্যগুলো তুলে ধরছি একটাই কারণে, যে আমরা যাকে বলি যে মেয়েরা অনেক শারীরিকভাবে অনেকটা পিছিয়ে রয়েছে, মানে শারীরিক গঠনের জন্য বা বিভিন্ন কারণে, অর্থনৈতিক

রাজনৈতিক আর্থসামাজিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে, আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। আমাদের আমার একটাই বক্তব্য যে মানুষ যদি মানুষ হিসেবে, আগে নারী নয়, আগে মানুষ হিসেবে যদি তার পাশে দাঁড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের বিশ্বের সামনে আমাদের ভারতীয় মেয়েরা একটি দৃষ্টান্ত কিন্তু স্থাপন করতে পারবেন। 2023 সালে মহিলাদের যে বিশ্বকাপ হয়েছিল সেখানে যৌথভাবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই খেলাটি হয়েছিল 20 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্টে চলেছিল। সেই টুর্নামেন্টে কিন্তু স্টেফানি বানিনি, স্যামকার, মার্টা ভিয়েরা, মিগান রাপিনোরা, লিন্ডা কাইসেডো, রেকেল রড্রিগেস, অস্ট্রেলিয়া পুটেলাস, এইরকম অনেক মহিলা তারকাদের নাম কিন্তু রয়ে গেছে ইতিহাসের পাতায়। এবার যদি আমরা যদি একটু ফিরে যাই এই মহিলা বিশ্বকাপ যবে থেকে শুরু হয়েছিল সেই ইতিহাসে, তাহলে আমরা দেখতে পাবো যে 1991 সালে চীনে প্রথম ফিফা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর বন্ধুরা, আমাদের ভারতেও শান্তি মল্লিকের কথা আমরা সবাই জানি, তাছাড়াও আমরা ভারতীয় ফুটবলের ইতিহাসে বেমবেম দেবী, যাকে বলা হয় ভারতের দুর্গা, তাছাড়া আমরা বালা দেবীর কথা জানি, সঙ্গীতা বাসফোরের কথা জানি, মনীষা কল্যাণ, মৌসুমী মুর্মু, সুলঞ্জনা রাউলের মতো খেলোয়াড়রা, এই যে ফুটবলের যে মাঠ, সেই মাঠকে একেবারে জাগিয়ে তুলেছিলেন। আজ কিন্তু বিশ্বের ইতিহাসেও তাদের কোথাও নাম রয়েছে। দেখুন আরেকটি বিষয় যে আমার এই আজকে যেটা মূলত বলার যে আমরা মেয়েরা কিন্তু কখনো কোথাও পিছিয়ে নেই, আমাদের মানসিকতা, আমাদের পিতৃতান্ত্রিকতা আমাদের কোথাও একটা পেছনের দিকে টেনে রেখেছে। যেটি বলার সেটি হচ্ছে সমাজকে আরও পিতৃতন্ত্রের যে কাঁটা তার সেটাকে পেরিয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে একটি ছেলে বা বলুন বা একটি মহিলা খেলোয়াড় বলুন, একটি পুরুষ খেলোয়াড় বলুন, উভয়কেই সমানভাবে এগিয়ে দিতে হবে। খেলার জগতে বলুন, বিনোদন জগতে বলুন, কোনো মানুষ কোনো লিঙ্গ বৈষম্য যেন না থাকে, লিঙ্গ বৈষম্যের শিকার যেন মহিলারা না হন, এটুকুই বলার। আরেকটি বিষয় আপনাদের জানানোর, যেটা হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে বড্ড ভালো লাগে। এই 2026-এর ও আরেকটি বিষয় যে আপনাদের একটু বলি যে এই বিষয়টি আপনাদের না জানালে বা আপনাদের সঙ্গে ভাগ করে নিলে বোধহয় আজকের এই অনুষ্ঠানটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে অসম্পূর্ণ থেকে যেত, কারণ আমরা সবার পক্ষে তো আমাদের বিশ্বকাপ দেখা বা সেই জায়গায় পৌঁছে গিয়ে তো দেখা সম্ভব হচ্ছেই না। সেই জায়গাকে যে আমাদের একেবারে চোখের সামনে তুলে ধরছে বিভিন্ন ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, সেই রকম একজন মানুষের কথা বলবো, এখানে আমি মানুষ বললাম, নারী তো তার পরে। 2026 সালের বিশ্বকাপে ভারতেরই কন্যা ক্রীড়া সাংবাদিক তিনি গীতিকা তালুকদার, তিনি এই পুরো বিশ্বকাপ কভার করছেন। তার পথ চলা শুরু হয়েছিল 2018 সালে রাশিয়া বিশ্বকাপ এবং 2022-এর কাতার বিশ্বকাপ কভার করে। তিনি কিন্তু শুধুমাত্র বিজয়ের মুহূর্ত নন, এই যে প্রত্যেকটি খেলোয়াড় খেলছেন, তাদের হেরে যাওয়া আছে, তাদের সাফল্য আছে, এবং এই সাফল্যের পরে তাদের যে আনন্দ, ভালোবাসা, আবার এই হেরে যাওয়ার ফলে তাদের যে মানসিক উদ্বেগ, কান্না বলুন, সমস্ত কিছুকে কিন্তু তারা ক্যামেরায় বন্দি করে আমাদের সামনে তুলে ধরছেন। সময় তো বলছে এবার যাওয়ার পালা, কিন্তু সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই, যাওয়ার আগে এই গানটি রইল আপনাদের জন্য।

হঠাৎ খেলতে খেলতে খেলোয়াড়দের লাগলো ঠোকাঠুকি, সঙ্গে সঙ্গে দর্শকদের হাতে ইটের লোফালোফি, নিমেষেতে খেলার মাঠে রাজ।

এতক্ষণ কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছিলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। আজ বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসরে প্রথম গানটি শুনুন জ্যোতি ছবি থেকে, শিল্পী আশা ভোসলে। শিল্পীর কণ্ঠে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নওদা মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল, মিতা, সৃজা, চুমকি, সঞ্জয়, ধনঞ্জয় এবং শ্রীহান পাল।

0: পরের ছবি ফুলেশ্বরী, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। অনুরোধ করেছেন খাগড়া মোল্লাগেরের বহরমপুর থেকে পাঁচকড়ি দাস এবং শেফালি দাস।
1: টুপুর বৃষ্টি

অনুরোধে আসরে শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে গানটি শুনুন অনুসন্ধান ছবিতে শিল্পী লতা মঙ্গেশকর। অনুরোধ পাঠিয়েছেন তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, আরিফ মণ্ডল, বিষম সরকার, পরিমল মণ্ডল, সুমন মণ্ডল, জিয়ারুল মণ্ডল, ঈশান মণ্ডল, মহর্ষি।

পরের গানটি শুনুন মান্না দে এবং বনশ্রী সেনগুপ্তের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি হারমোনিয়াম। অনুরোধ করেছেন রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি, ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌ, তাথৈ এবং কৌশিক।

0: ছিল।
1: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
0: আরে না বাবা না।

পরের গানটি শুনুন অভিমান ছবি থেকে, শিল্পী অনুরাধা পারোয়াল। গানটি শুনতে যেয়ে অনুরোধ করেছেন পল সন্ডা মুর্শিদাবাদ থেকে, রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি এবং পুচকু।

বাংলা ছায়াছবি গানের আসরের শেষ গানটি শুনুন দাদার কীর্তি ছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরী এবং বিটু সমাজপতি এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। অনুরোধ করেছেন মারগ্রাম মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল এবং চামেলি দালাল।

0: অনুরোধের আসর আজ এই পর্যন্ত। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

নমস্কার, অঙ্গনে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? ভালো তো? দেখুন, প্রত্যেক সপ্তাহেই অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য একটাই থাকে, সেটা হচ্ছে যে বাড়ির মহিলারা কী করে আরেকটু ভালো থাকবেন। কারণ তারা ভালো থাকলে তবেই তো তারা অন্যদের ভালো রাখবেন, তাই না? আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকে জুলাই মাসের প্রথম শনিবার। জুলাই মাসের প্রথম শনিবারটাকে আমরা আন্তর্জাতিক সমবায় দিবস হিসেবে পালন করে থাকি। এই সমবায় যে

0: ধারণাটা, এই ধারণাটাই হচ্ছে যে যারা একটু নিম্ন আয় বা মধ্য আয়ের মানুষ তারা কীভাবে জীবনযাপনটা আর একটু সহজে করতে পারবেন এবং অনেকে মিলে একসঙ্গে করতে পারবেন। একই সঙ্গে উন্নয়ন এবং সংঘবদ্ধতা, এই দুটো ধারণা সমবায় কথাটার মধ্যে মিশে আছে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদ রেঞ্জের সমবায় উন্নয়ন আধিকারিক, অন্যতম আধিকারিক প্রকাশ দাস বিশ্বাস। নমস্কার প্রকাশবাবু, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে সমবায়ে যে একটা আন্দোলন, এটার পিছনের দর্শনটা কী, চিন্তাভাবনাটা কী এটার পিছনের?
1: অ্যাকচুয়ালি সমবায় দর্শন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের একসঙ্গে থেকে কোনো কাজকে সহজ করে তোলা। আমাদের দেশে 1904 সালে প্রথম সমবায় আইন তৈরি হয়েছিল এবং তারপরে বিধিবদ্ধ সমবায় আন্দোলনের সূচনা হয়েছে। কিন্তু আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখব যে মৌর্য যুগে সেখানে সমবায়ের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, গুপ্ত যুগে সমবায়ের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। সত্যি কথা বলতে কি, মানুষ যবে থেকে দলবদ্ধ সংঘবদ্ধ জীবনযাপন শুরু করেছে সেদিন থেকেই সমবায়ের সূচনা। তারা একা যা পারত না দল বেঁধে সেটা পারত, সেটা এক ধরনের সমবায় বলা যেতে পারে। তারপরে বিভিন্ন মনীষী বিভিন্ন সময়ে এতে নতুন নতুন ধারণা যোগ করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তা আরও ধারালো হয়েছে দর্শনটা, প্রয়োজনের তাগিদে নীতিমালা প্রণয়ন হয়েছে যে নীতি মেনে সমবায় চলবে, এরকম বিষয় যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে যেটা না পাল্টাবে সে তো টিকে থাকতে পারবে না, সময়ও ঠিক একইভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পাল্টেছে।
0: আচ্ছা, এই যে বিধিবদ্ধ রূপের কথা আপনি বললেন, একটা সংগঠন হিসেবে সমবায় যে গড়ে উঠেছে এবং তার কার্য পরিচালনা হচ্ছে, সেটা ঠিক কিভাবে?
1: সমবায় কী সে কথাটা তাহলে প্রথমে বুঝতে হবে। সমবায়ের বিভিন্ন রকমের সংজ্ঞা বিভিন্ন জন দিয়েছেন, তো একটা সাধারণভাবে যদি আমরা বলি সমবায় হচ্ছে কিছু ব্যক্তির ঐচ্ছিক মিলনের ফলে গঠিত একটি আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে সমবায়, যা তার সদস্যদের সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক মানোন্নয়নের কথা বলে। তার মানে তিনটে উদ্দেশ্য রয়েছে, সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মানোন্নয়ন। মানে আমরা যদি দেখি আমাদের জাগতিক যাবতীয় চাহিদা এই তিনটে জায়গার ভেতরেই রয়েছে, তাহলে এই তিনটে জায়গার মানোন্নয়নের জন্যে কেউ সমবায় করবে।
0: কিভাবে করবে?
1: কিভাবে করবে? সমবায় আইনে বিভিন্ন রকমের সমবায় তৈরির কথা বলা হয়েছে। কিছু লোক যারা একই ধরনের কাজ করে তারা এক জায়গায় মিলে একটা সমবায় তৈরির সিদ্ধান্ত নিতে পারে। ভারতবর্ষের সংবিধানে এখন সমবায় তৈরির অধিকারকে অধিকার নাগরিকের অধিকার হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার ফলে সে কি করতে চায় সেটা ঠিক করে, সে মানে তারা একটা দল, তারা সেটা ঠিক করে কিছু নথিপত্র জমা দিতে হয়। সেসব নথিপত্র জমা দিয়ে আমাদের যে রেঞ্জের অফিস আছে, প্রত্যেকটি জেলায় একটা করে রেঞ্জের অফিস থাকে, কোনো কোনো জেলায় বড় জেলাতে একাধিক রেঞ্জও আছে, যে রেঞ্জের অধীনে সেই এলাকাটা পড়ে সেই রেঞ্জে দরখাস্ত করতে হয়। দরখাস্ত করার পরে এই সমিতি নিবন্ধীকৃত হয়। বলে রাখা দরকার যে সমিতি নিবন্ধনে, সমবায় সমিতি নিবন্ধনের জন্য কিন্তু কোনো ফিজ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে এই নিবন্ধন করা যায়। এবং এই নিবন্ধন সেটাকে আবার পুনর্নবীকরণেরও কোনো ব্যাপার থাকে না, একবার নিবন্ধীকৃত হলে যতদিন সে কাজ করবে ততদিন
0: মানে রিনিউ
1: করার কোনো দরকার করে না।
0: আচ্ছা, আপনি যে এক্ষুনি বললেন যে যে কয়েকজনে মিলে যারা কিছু একটা করতে চায়, তো আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে কিছু একটা করতে চায় মানে কী কী করা যায়, মানে কী কী করতে পারে তারা?
1: আমাদের ওই জাগতিক প্রয়োজনের জন্যে যা যা করতে হয় আমাদের সমস্ত বিষয় নিয়েই সমবায় তৈরি করা যায়। যেমন ধরুন আমাদের কী কী সমবায় এখন তৈরি হচ্ছে, প্রথাগতভাবে যেগুলো তৈরি হচ্ছে, প্রথমত হচ্ছে কৃষকদের সমবায়।
0: আচ্ছা,
1: কৃষকদের আমাদের জেলার আমাদের দেশের সারা পৃথিবীর কৃষকেরাই চিরদিন মহাজনী শোষণের কবলে পড়েছে। আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক সেসব তো খুব বেশি দিনের নয়। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক যবে থেকে এসেছে তার বহু আগে থেকে

0: কৃষিকাজ চলছে এবং প্রত্যেকেই কৃষি কাজের সময়ে তার মরশুমি একটা চাহিদা থাকে, তাকে বীজ কিনতে হয়, সার কিনতে হয়, লাঙল দিতে হয়, ইত্যাদি ইত্যাদি থাকে। তো সেই মূলধনটা আসতো কোথায় থেকে? না, মহাজনের কাছ থেকে,
1: চড়া সুদে।
0: সমবায় যখন এলো তখন সমবায় করলো কি, এই প্রয়োজনের সময়ে কৃষকদের ঋণ দেওয়া শুরু করলো, যাতে তাকে মহাজনের কাছে হাত না পাততে হয়। আবার একইভাবে উৎপাদিত ফসল যাতে তাকে স্বল্প মূল্যে বাজারে বিক্রি, যখন ফসল ওঠে তখন
1: অভাবী মূল্যে যাতে বিক্রি না হয়,
0: তার জন্য সেই ফসলটাও সমবায় কিনে নিচ্ছে। কি ধরনের সমবায় তৈরি হচ্ছে? আমাদের সমবায় দু ধরনের তৈরি হয় মূলত। একটা হচ্ছে আমরা বলি ক্রেডিট স্ট্রাকচার। ক্রেডিট স্ট্রাকচার মানে হচ্ছে যেটা ঋণ দেওয়া নেওয়া করে, আর তার বাইরে আছে নন ক্রেডিট স্ট্রাকচার। নন ক্রেডিট স্ট্রাকচারে ঋণ দেওয়াটা আসল কথা নয়, ঋণ দেওয়া ছাড়া অন্য কাজ হয়। যেমন আমরা লেবার কোঅপারেটিভ, শ্রমিক সমবায় যদি তৈরি করি। শ্রমিক সমবায় কি? একটা বড় কাজ, একজন শ্রমিক সেই কাজটা করতে পারবে না, আমরা যদি দলবদ্ধ হই 100 জন মিলে সেই কাজটা করতে পারবো। আমি একা থাকলে আমাকে হয়তো কাজেই নিত না, কিন্তু যখন আমি একটা শ্রমিক সমবায়ের ব্যানারে যাব তখন হয়তো সেই কাজটা পাবো। ঠিক একই রকমভাবে ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ তৈরি হয়, ফেরি কোঅপারেটিভ তৈরি হয়, পরিবহন সমবায় সমিতি তৈরি হয়, দুগ্ধ সমবায় সমিতি তৈরি হয়। আমাদের জেলায় দুগ্ধ সমবায় সমিতি এবং তাতে মহিলাদের অংশগ্রহণ খুব উল্লেখযোগ্য। আমরা অভিজ্ঞতা থেকে জানি যে গোপালনের সঙ্গে মূলত যুক্ত হচ্ছে মহিলারা, এবং এই মহিলারা তাদের যে, তারা যেখানে থাকেন, যে গ্রামে থাকেন, সেখানে সেই তাদের উৎপাদিত দুধ কেনার লোক নেই, বিক্রি হয় না, বিক্রি হলে খুব কম দামে বিক্রি হয়। আমাদের জেলার ভাগীরথী দুগ্ধ ইউনিয়ন, তারা সেই দুধটা সংগ্রহ করে নিয়ে এসে প্রসেস করে বাজারে বিক্রি করছে, এবং শুধু জেলা নয়, জেলার বাইরেও তারা সাপ্লাই দিচ্ছে। তাহলে তার ফলে কি হচ্ছে, যে ওই গোপালিকারা, মহিলা যারা গোপালন করছেন, তারা তাদের দুধের একটা বাজার পাচ্ছেন। বাজার নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, কারণ ভাগীরথী সেই দুধটা কিনে নেবে। তারা ন্যায্য মূল্য পাচ্ছেন, দাম পড়ে যাওয়ার, কমে যাওয়ার এরকম একটা জায়গা নেই। বেশি উৎপাদন হলে দাম পড়ে যায়, এটা আমাদের সাধারণ অভিজ্ঞতা, তো সেটা সম্ভাবনা নেই। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে তারা বছর শেষে একটা বোনাস পান, হ্যাঁ, সেটা তাদের দুধের মূল্যের অতিরিক্ত বোনাস। এর বাইরে যেটা হয় সেটা হচ্ছে গোপালকদের অন্য প্রয়োজন যেটা থাকে, যেমন কৃত্রিম প্রজনন করানোর ব্যবস্থা, তারপরে গোখাদ্য সরবরাহ, এগুলো সব কিন্তু ভাগীরথী তার নিজস্ব চ্যানেল মারফত করে থাকে। হ্যাঁ, তার ফলে মহিলারা এই ধরনের দুগ্ধ সমবায় সমিতি যদি তৈরি করে তাহলে তারা তাদের জীবিকার কাছে ব্যাপারটা সহজ হয়ে যেতে পারে।
1: এটা এক ধরনের এম্পাওয়ারমেন্টও কিন্তু তাদের, একটা ক্ষমতা।
0: তারপরে সবচেয়ে যেটা বড় ব্যাপার মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে যেটা কাজ করছে সেটা হচ্ছে স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি। আমাদের এই জেলাতে সমবায়ের আওতায় প্রায় 22,000 গোষ্ঠী রয়েছে, 22,000, এবং সব গোষ্ঠী হচ্ছে 100% মহিলা তাদের সদস্য।
1: আচ্ছা,
0: তারা এখানে সঞ্চয় করে,
1: হ্যাঁ,
0: এবং সেই সঞ্চয়ের উপর ভিত্তি করে তারা ঋণ পেয়ে থাকে।
1: হ্যাঁ,
0: এখানে একটা বিষয় আছে যে সঞ্চয় তো করছে সমবায় গোষ্ঠী, স্বয়ম্ভর গোষ্ঠী, স্বয়ম্ভর গোষ্ঠীর 10 জন মেম্বার আছে, তাহলে 10 জনে মিলিত একটা মূলধন তৈরি হচ্ছে। এই মিলিত মূলধনটার উপরে ভিত্তি করে কিন্তু সমবায় এর অন্তর্গত যে স্বয়ম্ভর গোষ্ঠী, সেই স্বয়ম্ভর গোষ্ঠীর কোনো একজন ব্যক্তিও ঋণ নিতে পারেন।
1: হ্যাঁ
0: হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই ঋণের সুদ খুব কম, খুব সহজে পাওয়া যায়, এবং এই ঋণের উপরে সরকারি ভর্তুকি। সরকার এই সময়ে যদি ঋণ শোধ দেয় কেউ ঋণ গ্রহীতা, তাহলে তাকে সরকার আবার ফেরত দেয়। অ্যাকচুয়ালি তার 4%, মানে 100 টাকায় 1 বছর যদি সে কাজে লাগায় তাহলে তাকে 4 টাকা সুদ দিতে হয়। প্রথমে সে 12 টাকা দেয়, কিন্তু পরে 8 টাকা সে ফেরত পেয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর ঋণ যখন নেয়, যখন ইন্টারেস্টটা দলের অন্য সদস্যদের মধ্যেও তো ভাগ হয়ে যায়, সেটা সবাই তো বেনিফিটেড।
0: হ্যাঁ, সবাই বেনিফিটেড। আমরা যেটা বলি সেটা হচ্ছে ইন্টার লেন্ডিং এর কথা বলা হয়, যে পারস্পরিক লেনদেন, তাদের নিজেদের যে সঞ্চয় সেই সঞ্চয় থেকেই তারা পরস্পরকে একটা ছোট ব্যাংকের মতন কাজ করতে পারে। 10 জন মিলে জমাচ্ছে, 10 জনের তো ঋণের প্রয়োজন হচ্ছে না, 1 জনের ঋণের প্রয়োজন হচ্ছে, তাহলে সেই 10 জনের সঞ্চয় থেকেই 1 জনকে দেওয়া যেতে পারে। আবার যদি তাদের

0: মূলধনের না কুলোই, তাহলে তাকে ব্যাংক বা সমবায় সমিতি তাকে ঋণ দেবে,
1: ঋণ দেয়
0: তার প্রয়োজন মাফিক।
1: মুর্শিদাবাদ জেলায় সমবায় আন্দোলন বা সমবায়গুলো মোটামুটি প্রতিষ্ঠার ইতিহাসটা আপনি যদি একটু সংক্ষেপে বলে দেন।
0: 1904 সালে বিধিবদ্ধ সমবায় তৈরি হয়েছে। মুর্শিদাবাদ জেলার যে সমবায়ের ইতিহাস সেটা 1907-08 সাল থেকে পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা,
0: 1907-08 সালে আমাদের এখানে হুইলার সাহেব এসেছিলেন, এডওয়ার্ড মন্টেগু হুইলার। উনি কৃষ্ণনাথ কলেজের
1: প্রিন্সিপাল ছিলেন,
0: প্রিন্সিপাল হিসেবে এসেছিলেন এবং তিনি ছিলেন সমবায় সেবক। তাকে সরকারিভাবে একজন সমবায় সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি তার জন্য কোনো বেতন পেতেন না, ব্রত হিসাবে এটা করতেন এবং তিনি তার সহকর্মীদের অনেককেই সমবায়ের মন্ত্রে দীক্ষিত করেছেন। তার ভিতরে বিশেষ নাম যদি আমরা বলি রাধাকমল মুখোপাধ্যায়, যিনি পরবর্তীকালে লখনৌ
1: বিশ্ববিদ্যালয়ের
0: সমাজতত্ত্ববিদ। তো এই হুইলার সাহেব এবং তার সহকর্মী, কতিপয় সহকর্মী, তারা আরও অনেক সাধারণ মানুষের ভেতরে সমবায়ের মন্ত্র ছড়িয়ে দেন। তারা তাদের হয়ে, তাদের পরামর্শক্রমে, তাদের নির্দেশ মতো জেলার বিভিন্ন জায়গাতে সমবায় তৈরি করতে শুরু করে। আমাদের জেলাতে এখন পর্যন্ত যে প্রাচীন সমবায় সমিতি আছে, এখনও তার অস্তিত্ব বজায় রেখেছে, 1908 সালে তৈরি সমবায় সমিতি এখানে আছে। তিনটে সমবায় সমিতি আছে, এগুলো হচ্ছে বহরমপুর ব্লকেই আছে, রুহারপাড়া এসকেইউএস, গঙ্গাপ্রসাদ এসকেইউএস এবং নওদাপাড়া এসকেইউএস। তখন মুর্শিদাবাদ রেঞ্জ কিন্তু তৈরি হয়নি, এগুলো কিন্তু সমস্ত নিবন্ধীকরণ হয়েছিল কলকাতার অফিস থেকে।
1: আচ্ছা,
0: তারপরে এগুলো পরে কলকাতার অফিস থেকে আরও বিকেন্দ্রীকরণ হয়েছে এবং মুর্শিদাবাদ রেঞ্জ তৈরি হতে আরও দীর্ঘ সময় লেগেছে।
1: হ্যাঁ হ্যাঁ, অন্য জেলার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে মুর্শিদাবাদের অভিজ্ঞতাটা আপনার কাছে কেমন? হ্যাঁ,
0: আমি কাজ করেছি হুগলি এবং বাঁকুড়া জেলায় আর মুর্শিদাবাদ জেলায়। আমি প্রথম যখন হুগলিতে যাই তখন সেখানকার সমবায় দেখে খুব অবাক হয়েছিলাম। সমবায়ের সঙ্গে একটা দর্শন জড়িয়ে আছে আমরা বললাম, তার ফলে সমবায় প্রসারের সঙ্গে শিক্ষার প্রসারের একটা যোগ আছে। যেখানে শিক্ষার হার যত বেশি সেখানে সমবায়ের প্রসারের অনুকূল পরিবেশ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলা শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে থাকা জেলা, এখনও অনেক জেলার পিছনে তার অবস্থান। খুব স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলা সমবায়ের ক্ষেত্র থেকে খুব যে উন্নত জেলা এটা বলা যাবে না। মুর্শিদাবাদের চেয়ে অনেক উন্নত সমবায়ের ক্ষেত্রে জেলা রয়েছে এবং তারা ওই শিক্ষার জায়গা থেকে এগিয়ে আছে। মুশকিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সমবায়ী চেতনা সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন আমি সমবায় করব বা আমি টাকা জমাবো, কেন অন্য একজন ঋণ পাবে আমার টাকার উপরে, এই জায়গাটা অনেকের মনে একটা ভ্রান্ত ধারণা থেকে গেছে। তার ফলে এই জায়গাটা ওভারকাম করতে গেলে আমাদের কিন্তু বিভাগীয় অনেক তৎপরতা করতে হয়, অনেক সময়তে
1: মানে সচেতনতামূলক অনেক কর্মসূচি।
0: আমাদের সচেতনতামূলক যে অনুষ্ঠান, তার একটা উইং রয়েছে জেলা সমবায় ইউনিয়ন। জেলা সমবায় ইউনিয়ন তারা সারা বছর ধরে এই সমবায় সচেতনতার কাজ করে, সমবায় সচেতনতার কাজ করে। এইটা তারা ফান্ড কোথা থেকে পায়? তাদের ফান্ডটাও আবার খুব অদ্ভুতভাবে সমবায় সমিতিরাই যোগায়। কোনো সমবায় সমিতি যদি লাভ করে তাহলে তাকে বাধ্যতামূলকভাবে এই ফান্ডে একটা টাকা জমা দিতে হয়। এই ফান্ডের টাকা থেকে কিন্তু ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, জেলা সমবায় ইউনিয়ন, তারা কিন্তু জেলায় সমবায় আন্দোলনের প্রচার প্রসারের কাজটা করে। তারা পত্রপত্রিকা বের করে, তারা বিভিন্ন প্রশিক্ষণ দেয়, এই সমস্ত কাজের মাধ্যমে তারা এই সারা বছর ধরে এই সমবায়ের দর্শনের প্রচার তারা করতে থাকে। অনেক সময় প্রচুর নতুন লোক সমবায়ের সঙ্গে যুক্ত হয় যে কখনো সমবায়ের সঙ্গে ছিল না। হ্যাঁ, তাদেরকে সমবায়ের মন্ত্রে দীক্ষিত করা, এগুলো তাদের কাজ।
1: এই যে সমবায়গুলোকে আপনারা কি বড় সমবায়, তার থেকে একটু ছোট ছোট, এরকম কোনো ক্লাসিফাই করেন, এরকম কোনো বিভাজন আছে?
0: অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে ক্রেডিট স্ট্রাকচার, নন ক্রেডিট স্ট্রাকচার, ঠিক এইরকম অন্য একটা ক্লাসিফিকেশনও আছে। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, সেন্ট্রাল কোঅপারেটিভ, আর একটা হচ্ছে অ্যাপেক্স কোঅপারেটিভ। আমরা প্রাথমিক যেগুলো, ওই যে কৃষকদের সমবায় বললাম বা এদের লেবারদের বা ইঞ্জিনিয়ার্সদের বা ফেরি বললাম, এরা সব প্রাথমিক সমবায় সমিতি। এই প্রাথমিক সমবায় সমিতিগুলো এক জায়গায় হয়ে তারা আবার ফেডারেশন তৈরি করে।
1: আচ্ছা,
0: এই ফেডারেশনটা হচ্ছে একটা কেন্দ্রীয় সমিতি। যেমন আমাদের এখানে

0: জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক আছে, জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক একটা সেন্ট্রাল সোসাইটি, যেমন এখানে আমাদের সমবায়িক আছে হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ, এও হচ্ছে কিন্তু একটা সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি, সে হচ্ছে অনেকগুলো প্রাইমারি কনজিউমার্স মানে প্রাথমিক ক্রেতা সমবায় সমিতির ফেডারেশন।
1: আচ্ছা,
0: ঠিক একই রকম ভাবে এই যে জেলা সমবায়গুলো রয়েছে, জেলা সমবায় ব্যাংকের কথা বললাম, সমবায়িকার কথা বললাম, এরা কিন্তু আবার রাজ্যস্তর একটা ফেডারেশনের মধ্যে, স্টেট কোঅপারেটিভ ব্যাংক রয়েছে, তার মেম্বার হচ্ছে সাধারণ
1: জেলা
0: সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। একই রকমভাবে বেনফেড আছে, কনফেড আছে, তাদের আন্ডারে কনফেড হচ্ছে কনজিউমার্স কোঅপারেটিভের যে তার হচ্ছে ফেডারেশন। তাহলে এই থ্রি টায়ার একটা সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু কোঅপারেটিভগুলো কাজ করে। প্রাইমারি কনজিউমার্স হচ্ছে সেগুলো যার মেম্বার হচ্ছে সাধারণ লোক, ইন্ডিভিজুয়াল মেম্বার, কিন্তু সেন্ট্রাল কোঅপারেটিভ তার মেম্বার হচ্ছে কিন্তু এই প্রাইমারি কনজিউমার্সগুলো, সেখানে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মেম্বার হতে পারে না, এটা হচ্ছে পার্থক্য।
1: আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন আমরা যে দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান, ধরুন একটা স্কুল বা একটা কলেজ বা এরকম একটা কিছু, তারা কোঅপারেটিভ তৈরি করছে, তো এই কোঅপারেটিভগুলো যে তারা তৈরি করছে এইগুলো আপনার অভিজ্ঞতায় তারা কি ভালো করে চালাতে পারছে, মানে কতদিন চলছে বা কীভাবে চলছে আমাদের জেলায়?
0: আমি তো বললাম যে আমাদের এখানে শতবর্ষ প্রাচীন কোঅপারেটিভ রয়েছে। কোঅপারেটিভ চলছে বা ভালোভাবে চলছে বা ভালোভাবে চলছে না, সেটা নির্ভর করে সমবায় সমিতিটি কারা পরিচালনা করছেন, তারা এই দর্শনের সঙ্গে কতটা পরিচিত, না শুধু তাৎক্ষণিক কোনো প্রয়োজনের ভিত্তিতে সমবায় করতেছেন। সমবায় দর্শনকে আত্মীকরণ না করে সমবায় যদি করা হয় তাহলে সেই সমবায় সমিতি টেকে না, আমাদের অভিজ্ঞতা বলে। কিন্তু যারা সমবায় দর্শনটাকে আত্মীকরণ করে সমবায় করতে আসছেন তাদের সমবায় কিন্তু কালের পরীক্ষায় উত্তীর্ণ।
1: আচ্ছা, মোটামুটি এখন আমাদের এই জেলায় কতগুলো সমবায়, রেজিস্টার্ড সমবায় কতগুলো?
0: এটা আমাদের রেঞ্জের আওতায় যে সমিতি আছে সেটা হচ্ছে 1770, 31/25 31শে মার্চ 2025 1770 কোঅপারেটিভ রয়েছে, যেগুলো সরাসরি মুর্শিদাবাদ রেঞ্জ দেখভাল করে। এর বাইরে আরও বিভিন্ন ধরনের কোঅপারেটিভ আছে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখে, যেমন মৎস্য দপ্তর, তারা মৎস্যজীবী সমবায় সমিতি তাদের দেখে, সেটাও প্রায় 100টা মতন এখানে মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে, সেটা ওরা দেখে। ঠিক একই রকমভাবে ভাগীরথী, তারা যে দুগ্ধ সমবায়গুলো রয়েছে সেগুলো তারা দেখভাল করে, তাদের আন্ডারেও প্রায় 700-800 সমবায় সমিতি রয়েছে। ঠিক একই রকমভাবে উইভার্স কোঅপারেটিভ রয়েছে, উইভার্স কোঅপারেটিভ হ্যান্ডলুম বিভাগ তারা দেখে, তাদেরও প্রায় 200 কোঅপারেটিভ রয়েছে। এই বিভিন্ন সেক্টরের কোঅপারেটিভ নিয়ে মুর্শিদাবাদে কম বেশি 2500-এর মতন সমবায় সমিতি রয়েছে।
1: আচ্ছা, এর মধ্যে মোটামুটি মহিলা পরিচালিত সমবায় সমিতির সংখ্যা কীরকম?
0: মহিলা পরিচালিত এইরকমভাবে বলা যাবে না, মহিলাদের জন্য এক্সক্লুসিভলি মহিলাদের জন্য সমিতি তৈরি হয়। এখন মহিলা ক্রেডিট কোঅপারেটিভ তৈরি হচ্ছে, মানে মহিলাদের তৈরি ব্যাংক। আমাদের জেলাতে এরকম 7-8টি ব্যাংক রয়েছে যারা, যেটা মহিলারা পরিচালনা করে।
1: আচ্ছা আচ্ছা,
0: আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে মহিলাদের সশক্তিকরণের জন্যে বলা হয়েছে যে প্রতিটি সমবায় সমিতির যারা পরিচালক, ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর, সেই বোর্ড অফ ডিরেক্টর সে দুটি পদ কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত রাখবে।
1: আচ্ছা,
0: তার ফলে কি হচ্ছে, এই সমবায় পরিচালনায় মহিলাদের প্রত্যক্ষ অংশগ্রহণ হচ্ছে, এবং মহিলারা যাতে আরও বেশি করে সদস্য হয়, আরও বেশি করে সমবায় পরিচালনায় আসে, তার জন্য আমাদের নিরন্তর প্রচার চলছেই। তার কারণ মহিলারা হচ্ছে অর্ধেক আকাশ, জনসংখ্যার অর্ধেক তারা, তারা যদি সমবায়ে না আসে তাহলে সমবায় কখনোই সার্থক হতে পারে না। এই যে আমি প্রায় স্বয়ম্ভর গোষ্ঠীর কথা বললাম, এই স্বয়ম্ভর গোষ্ঠীতে প্রচুর মহিলারা, তারা সমবায়ের সঙ্গে যুক্ত হয়েছে, তারা আগে কিন্তু সমবায়ের সঙ্গে যুক্ত ছিল না। 97-98 সাল থেকেই জায়গাটা শুরু হয়েছে, এবং এর মধ্যেই মুর্শিদাবাদ জেলা কিন্তু একটা লক্ষণীয় জায়গায় পৌঁছে।
1: তো আপনার কি মনে হয় যে এই যে চলার পথে, আপনি একটা তো শিক্ষা বললেনই, আর লিমিটেশনগুলো কী কী আমাদের জেলায়, যেটা অন্য জেলার তুলনায় আমাদেরটা একটু পিছিয়ে আছে, কি কি সীমাবদ্ধতা তাকে অতিক্রম করতে হবে?
0: শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ,
0: শিক্ষার সঙ্গে অন্যগুলো রিলেটেড।
1: হ্যাঁ,
0: এই যে আমি পালস পোলিও টিকা খাওয়াবো না, এটা যদি তার শিক্ষা থাকতো তাহলে সে বলতো না।
1: হ্যাঁ,
0: জায়গাটা সমবায়ের সঙ্গে যে সমস্যাগুলো রয়েছে আজকে, সেই সমস্যাগুলো যদি দেখতে যাই তাহলে

0: গোড়াতেই ওই শিক্ষার কথাটাই আসবে। এর বাইরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ওই আপনারে লয়ে বিব্রত রহিতে আসি না কেহ অবনী করে, এটা আমরা কবিতাই বলি মঞ্চে বলি কিন্তু সবাই হয়তো বিশ্বাস করি না। আমি নয় আমরা এই জায়গাটাতে এখনো কিন্তু আত্মকেন্দ্রিকতা থাকার কারণে সমবায়ের দর্শনটা ঠিক
1: বাধাপ্রাপ্ত হচ্ছে। প্রথমেই হিসেব করে লোকে যে আমি যেটা করব আমার কি সুবিধা হবে,
0: ঠিক এই সমস্যা থেকেই সমাধানের কথাটাই বলে সমবায় দর্শন। আমরা হয়তো তাদেরকে এই দর্শনে দীক্ষিত করতে পারছি না, এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা। আমরা আমাদের চেষ্টা করছি, প্রচুর সমিতি খুব ভালো কাজ করছে, আবার কিছু সমিতি সত্যিকারেই ভালো কাজ করছে না। আমরা নিরন্তর চেষ্টা চালাই তাদেরকে আরও ভালো করার, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ধরনের ইনপুটস দিয়ে সরকারি সহায়তা বিভিন্ন রকমের দিয়ে তাদেরকে যাতে ভালোভাবে চলে সেটা আমরা চেষ্টা করি।
1: সংখ্যা কি বাড়ছে?
0: প্রতি বছর আমাদের সমবায় পরিবারে নতুন নতুন লোক যুক্ত হয়, নতুন নতুন সমবায় তৈরি হয়। হ্যাঁ, প্রতি বছর ধরে নিন যে অন অ্যান অ্যাভারেজ 25-30টা করে কোঅপারেটিভ মিনিমাম রেজিস্ট্রেশন হয়।
1: তাহলে তো ভালোই বলতে হবে আমাদের, মানে আশাহত হওয়ার কোনো কারণ
0: না, একদমই আশাহত নয়, আমরা এগিয়ে চলি সম্মুখ পানে।
1: এই যে সমবায় যে গোটা ব্যাপারটা সেটা কিন্তু দর্শন হিসেবে যেমন একটা আশাব্যঞ্জক, তেমনি মানুষের বাঁচার ক্ষেত্রেও একটা অভিমুখ বা একটা দিশা দেখায়। সেই দিশাটাও হচ্ছে যে বাঁচতে হলে সবাই মিলে একসঙ্গে বাঁচতে,
0: জোট বাঁধতে হবে,
1: জোট বাঁধতে হয় সবাই মিলে। মানে আয়ারও বেঁধে বেঁধে থাকি এটা যে আমরা বলি, এটা এই সমবায় আন্দোলনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আমরা অনেকটাই জানলাম, আমাদের জেলার কথাও জানলাম। আমাদের জেলায় একটা প্রশ্ন করছি একটু বিশেষ করে, সেটা হচ্ছে যে এই বিভিন্ন স্কুলগুলো যে কোঅপারেটিভ এখন তৈরি করছে সেগুলো কিরকম চলছে বলে আপনার ধারণা, বিশেষ করে গার্লস স্কুল বা গার্লস কলেজগুলো?
0: যথেষ্টই ভালো চলছে। আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টাই যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা সমস্যা হচ্ছে, অনেক স্কুলের মাস্টারমশাইদের
1: চলছে,
0: এসব নিয়ে চলছে। কিন্তু সার্বিকভাবে আমরা যদি দেখি তাহলে সমবায়ের সবচেয়ে উজ্জ্বল জায়গাটা কিন্তু এই এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, কর্মচারী ঋণদান সমবায় সমিতি।
1: আচ্ছা,
0: মহিলাদের স্কুলে যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠান মিশ্রভাবে চলে। মিশ্রভাবে চলে মানে হয়তো দেখা যায় যে কারো খুব তাৎক্ষণিক ঋণের প্রয়োজন, সেই জন্যে তিনি খুব উদ্যোগ নিচ্ছেন সমবায় সমিতি তৈরি করার জন্য, কর্মচারী ঋণদান সমবায় সমিতি। তারপরে তার প্রয়োজন মিটে যাওয়ার পরে সেই সমবায়ের সম্পর্কে তিনি উদাসীন হয়ে যান, উৎসাহ হারিয়ে ফেলেন। নতুন লোক যদি না আসে তাহলে সমবায়টাকে পরিচালনা করার জন্যে একটু সমস্যা তৈরি হয়। আমরা বিভিন্ন রকমভাবে সাহায্য করি, ট্রেনিং দেওয়া, উৎসাহিত করা। তা সত্ত্বেও কোনো কোনো সমিতি খারাপ করে, কোনো কোনো সমিতি খুবই ভালো করছে। মিশ্র ব্যাপার, একটা মিশ্র অভিজ্ঞতা রয়েছে
1: সেটাই। মানে এইরকম আমাদের একটা মানে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। এটা
0: আমাদের এখানে মহিলা যে কোঅপারেটিভগুলো রয়েছে, ক্রেডিট কোঅপারেটিভ, তারা খুব ভালো কাজ করছে। মানে গ্রামের সাধারণ মহিলারা, তাদের কারো প্রফেশনাল ডিগ্রি নেই, তারা খুব চমৎকারভাবে সমবায় চালাচ্ছে, আমরাই তো অবাক হই মাঝে মাঝে।
1: হ্যাঁ, মানে বাইরে আসছেন, লেখাপড়া করছেন, কার সঙ্গে কথা বলতে হবে, কিভাবে করতে হবে, এই যে পুরো ব্যাপারটা ম্যানেজ করা আমরা যেটাকে বলি, এটা তো অনেক কদম।
0: আমাদের এখানে একটা মহিলা কোঅপারেটিভ আছে, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের পুরস্কার নিয়ে এসেছে। হ্যাঁ, এরকম তো সাফল্যের নিদর্শন আছে।
1: এই খবরগুলোই আমাদের মন ভালো করে দেয়। এই যে পিছিয়ে পড়া জেলা, পিছিয়ে পড়া জেলা শুনতে শুনতে যে ফ্রাস্ট্রেশন বা হতাশাটা তৈরি হয়, সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে এই খবরগুলো। আজকে তো আর ঘড়ির কাঁটা বলছে সময় নেই, শেষ করতে হচ্ছে অঙ্গনা অনুষ্ঠানে। আমরা এতক্ষণ শুনলাম আমাদের মুর্শিদাবাদ রেঞ্জের অন্যতম সমবায় উন্নয়ন আধিকারিক প্রকাশ দাস বিশ্বাসের কথা, তার অভিজ্ঞতা আমরা শুনলাম। আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন পশ্চিমবঙ্গ বিধানসভা কক্ষে যে বিদায়ী অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে তার সরাসরি সম্প্রচার আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলির থেকে সম্প্রচারিত হবে।
1: অনাথান বাথান রে ও কাঞ হুদিস ঞাপান মিয়াইন ধরম ওরা তালারে মেনাম গিয়া আমদ পাসেজ বের গাজার তালারে দরু মেনাম পাসেজ ওনা দা দরিয়া তালারে মে দা ইন জর লেদা সরিসার জম্বুট রে রুমাতেন তকে লেনা ভুঙা বঙা ধীরি চেতান রে ওকারে বা মেনা মিয়া নোয়া ধরতি তালারে চিদা গিবাম দানাং আকান ওকা সোনাগার রে হুদিস কাতেন গুণন গদা অন্তর জীবী তালারে লেলহা আড়ি ইন্দো সরি নোয়া ধরতি চেতান রে আগোচ কিদাঞ মেনাম গিয়া নোয়া সিরজন পুরী রে ঞাপাম মিয়েন আমদো চাঁদো মন মিদুলোর তালারে।
2: হই আড়ি মচ অনার হবন আজমকে তাবনা আর তেহিয়া নোয়া আখড়ারে তো সেটারে তাহে কানা মানতান অনরহিয়ে শিবু সরেন গমকে গমকে সান্তারি আখড়া পাড়া খন আড়ি আড়ি সারহাও সাঁতে মা জোহার।
1: হ্যাঁ জোহার।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্শিয়াং কেন্দ্র থেকে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

একজন জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নিজের কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা রাজ্যের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মানুষের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নেওয়াও তাদের কর্তব্য। গতকাল এই কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।

জনগণ আপনাদের অনেক প্রত্যাশা নিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে অনুভব করতে হবে, রাজ্যের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার দায়িত্বও আপনাদের। গতকালই একথা বলেছেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা।

এই কথা বলেছেন শ্রী ওম বিড়লা বা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল। আপনারা জানেন গতকাল এবং আজ এই দুদিনব্যাপী রাজ্যে চলছে এক বিশেষ কর্মসূচি। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে আয়োজন হয়েছে এক কর্মসূচির। সাম্প্রতিক নির্বাচনের প্রেক্ষিতে যে বিধায়করা নির্বাচিত হয়েছেন, মূলত তাদের মধ্যে যারা নবনির্বাচিত প্রথমবারের বিধায়ক, তাদের জন্যই আয়োজন করা হয়েছে এক প্রশিক্ষণ শিবিরের। আজ সেই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। বিধায়ক হিসেবে কিভাবে কার্যকর ভূমিকা নেওয়া যায়, প্রশ্নোত্তরসহ অন্য সংসদীয় প্রক্রিয়া কিভাবে চলে, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং প্রাইভেট মেম্বার বিল, আইনসভায় আর্থিক কার্যাবলী এবং বাজেট প্রক্রিয়া, শিষ্টাচার, এইভাবে বিষয় ভাগ করে অতিথি বক্তারা বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে এক একটি অধ্যায়ে পরামর্শ

দুদিনের এই যে শিবির, আজ তার দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব আর একটু পরেই অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম পর্ব অনুষ্ঠিত হয়ে গিয়েছে, দ্বিতীয় পর্বে যারা থাকবেন উপস্থিত, বক্তব্য রাখবেন শ্রী রথীন্দ্র বোস, বিধানসভার মাননীয় অধ্যক্ষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, বক্তব্য রাখবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ। এছাড়াও এই পর্বে বক্তব্য রাখবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লা। এই পর্বে সমাপ্তি ভাষণ দেবেন রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবি। ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়।

প্রথা বললেও যেন সঠিক শব্দটা বলা হয় না, আসলে প্রকৃতির এটাই নিয়ম যে যারা নতুন, যারা নবীন, তারা পরামর্শ নেবেন, তাদের দিশা দেখাবেন অগ্রজরা, প্রবীণরা। বিধানসভার ক্ষেত্রেও সেই একই ধারা অনুসৃত হয়ে চলেছে বছরের পর বছর। আমরা একবার একটু নজর করব যে আজ যারা এই পর্বে বক্তব্য রাখবেন বা সমাপ্তি ভাষণ বা ধন্যবাদ জ্ঞাপন করবেন, তাদের কাছ থেকে যারা নতুন তারা যে প্রাণিত হবেন, তারা যে উদ্বুদ্ধ হবেন, তারা যে দিশা দেখবেন, সেই মানুষদের রাজনৈতিক জীবনের দিকে একবার একটু তাকিয়ে দেখব। যে অভিজ্ঞতা তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক জীবনে সঞ্চয় করেছেন তা আজ উজাড় করে দেবেন নবীনদের জন্য, যাতে আমাদের আগামীর পথ চলা প্রশস্ত হয়, সুগম হয়। প্রথমেই বক্তব্য রাখবেন আমাদের মাননীয় স্পিকার অধ্যক্ষ শ্রী রথীন্দ্র বসু। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এবছর থেকে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। খুব সম্প্রতি তাকে আমরা পেয়েছি। উত্তরবঙ্গ থেকে তিনি প্রথমবার বিধানসভার স্পিকার হয়েছেন। রথীন্দ্র বসু উত্তরবঙ্গের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেছেন। শিক্ষাজীবনে তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়াশুনো করেছেন। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হন এবং তিনিও এবারের প্রথম বিধায়ক। প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমরা 15ই মে এবছর তাকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে পেয়েছি এবং প্রথমবার স্পিকার হওয়ার পাশাপাশি তিনি এই পদের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতিনিধিত্বও করছেন।

আজ বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা শুনবেন তার কথাও, তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। 2024 সাল থেকে ভারতের 34তম আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ভারী শিল্প এবং সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী, 2016 থেকে 2017 সাল পর্যন্ত অর্থ এবং কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী এবং 2016 থেকে 2017 সাল পর্যন্ত জলসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2009 সাল থেকে রাজস্থানের বিকানের নির্বাচনী এলাকা থেকে লোকসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2013 সালে তিনি শ্রেষ্ঠ সংসদ সদস্য পুরস্কারে ভূষিত হন। রাজস্থানের বিকানেরের ডুঙ্গার কলেজ এবং ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর, LLB এবং MBA ডিগ্রি অর্জন করেন। 1977 সালে আইনে স্নাতক হওয়ার পর 1979 সালে কলা বিভাগে স্নাতকোত্তর করেন। 2009 সালে বিকানের নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2014 সালের সাধারণ নির্বাচনে তিনি বিকানের নির্বাচনী এলাকা থেকে 16তম লোকসভার জন্য পুনরায় নির্বাচিত হন। তিনি লোকসভায় ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ এবং হাউস কমিটির চেয়ারম্যান ছিলেন। 2019 সালের মে মাসে শ্রী মেঘওয়াল সংসদীয় বিষয়ক এবং ভারী শিল্প ও সরকারি উদ্যোগ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তিনি রাজনীতিতে, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার আগে রাজস্থানের একজন উচ্চপদস্থ IAS অফিসার ছিলেন। এমন অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদদের কাছ থেকে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের কাছ থেকে নবীন বিধায়করা পরামর্শ পাবেন। আশা করা যায় তাতে আমাদের এই রাজ্যের রাজ্যবাসী হিসেবে তার সুফল আমরা নিশ্চয়ই পাবো।

আজ এই নবনির্বাচিত বিধায়করা। শুনবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন শ্রী হরিবংশ নারায়ণ সিং এর কথাও। শ্রী হরিবংশ নারায়ণ সিং সাংবাদিক, পাশাপাশি রাজনীতিবিদ। তিনি রাজ্যসভার ১৩তম ডেপুটি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ভারতের রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য বা এমপি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার পরিচিতি এবং কাজের জন্য ভারতের রাষ্ট্রপতি তাকে রাজ্যসভায় মনোনীত করেন। এর আগেও তিনি ২০১৪ থেকে দুটি মেয়াদে বিহারের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন গণমাধ্যমেও কাজ করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখরের অতিরিক্ত মিডিয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী হরিবংশ নারায়ণ সিং, যিনি এই মুহূর্তে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। তার কাছ থেকেও এই নবনির্বাচিত বিধায়করা শুনবেন আগামীর পথ চলার দিক দিশা সম্পর্কে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য গতকাল 3রা জুলাই থেকে আজ পর্যন্ত এই দুদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন গতকাল করেছেন লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, রাজ্যসভার উপসভাপতি হরিবংশ, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এবং বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু স্বাগত ভাষণ দিয়েছেন। এবং দুদিনের এই প্রশিক্ষণে বিধায়কদের আইনসভায় কিভাবে কাজ করতে হয়, প্রশ্নোত্তর পর্ব, বিল পাশের নিয়ম, বাজেট কমিটির কাজ, বিধায়কদের অধিকার দায়িত্ব এবং ডিজিটাল বিধানসভা ব্যবস্থা সম্পর্কে জানানো হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের আইনসভার অধ্যক্ষ, সাংসদ এবং সংসদীয় বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন। তাদের অভিজ্ঞতা থেকে নতুন বিধায়করা আইনসভা পরিচালনার বিভিন্ন দিক শিখে নিচ্ছেন। আজ অর্থাৎ 4রা জুলাই এই কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও উপস্থিত থাকবেন আজ লোকসভা স্পিকার ওম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল থাকবেন, রাজ্যসভার উপসভাপতি শ্রী হরিবংশ এবং বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রথীন্দ্র বসু। লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা।

রাজ্যের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দলমত নির্বিশেষে সব বিধায়কদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রশিক্ষণে। একই সঙ্গে বাংলার ঐতিহাসিক গৌরব পুনরুদ্ধারের কথাও তিনি বলেছেন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হলে বিধানসভাকে কার্যকর, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের সব দলের বিধায়কদের নিয়ে আয়োজিত দুদিনের এ বিশেষ ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। লোকসভার অধ্যক্ষ

বিড়লা এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার রথীন্দ্র বসু, বিরোধী দলনেতা, বিভিন্ন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক ও বিরোধী দলের বিধায়করা। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়ন, বিধানসভার রীতিনীতি এবং গণতান্ত্রিক দায়িত্ব সম্পর্কে সম্যক ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আপনারা গরিব প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুন, তাদের কথা আপনারা বলুন, তবেই তো এগিয়ে যাবে রাজ্য। আজ গোটা ভারত এ রাজ্যের দিকে তাকিয়েছে অনেক আশা নিয়ে। সাধারণ মানুষ আপনাদের বিধানসভায় পাঠিয়েছেন, প্রায় 200 জন প্রথমবার জিতে এসেছেন, তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুক্রবার গতকাল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে যোগ দিয়ে নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশ্যে এ কথা বলেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষ মাননীয় ওম বিড়লা আরও বলেছেন যে আপনারা আরও অনেক জানুন, শিখুন, নেতৃত্ব দিন। বিধানসভা থেকে আপনারা দেশের নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসুন, বিধানসভা থেকে দেশের নেতৃত্বের জায়গায় অবশ্যই আসবেন আপনারা, আমরা আশাবাদী। যতক্ষণ বিধানসভায় থাকবেন শুধু নিজের কথা নয়, অন্যের বক্তব্যও শুনুন, তর্ক শুনুন, তথ্য জানুন, তবেই সমৃদ্ধ হবেন।

গতকাল থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই যে কর্মশালা প্রশিক্ষণ শিবির নবনির্বাচিত বিধায়কদের জন্য, সেই অনুষ্ঠানের প্রথম দিনে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেছেন, যারা এখন নতুন বিধানসভায় এসেছেন তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক জীবন, দীর্ঘ সংসদীয় জীবন, সব

কিছু ভালো করে জেনে নিন, শিখে নিন। সংসদীয় গণতন্ত্রে টিকে থাকার জন্য কঠোর শ্রম এবং নিষ্ঠার প্রয়োজন। এবং এই যে ভালো করে সব কিছু শিখে নিন, জেনে নিন, এই উদ্দেশ্য নিয়েই আজ বক্তব্য রাখবেন আমাদের দেশের বিশিষ্ট, প্রবীণ এবং অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিক এবং ভারপ্রাপ্ত মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত বিশিষ্টজনেরা। সেই পর্বে গতকাল আমরা শুনেছি এবং আজও বিধায়করা শুনবেন লোকসভার মাননীয় অধ্যক্ষ শ্রী ওম বিড়লার কথা, তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং সংসদীয় গণতন্ত্রের পাঠ তিনি দেবেন তার বক্তব্যের মধ্য দিয়ে এই নতুন বিধায়কদের। 2019 সালে তিনি প্রথম লোকসভার স্পিকার নির্বাচিত হন। বর্তমানে তিনি লোকসভার 17তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা 2024-এর 26 জুন তাকে পেয়েছি দ্বিতীয় মেয়াদের জন্য আরও একবার। 2014 সাল থেকে তিনি রাজস্থানের কোটা নির্বাচনী এলাকা থেকে লোকসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 2003 থেকে 2008 এই সময়কালে তিনি রাজস্থান সরকারের প্রতিমন্ত্রী পর্যাদার পদমর্যাদার সংসদীয় সচিব ছিলেন। সংসদ সদস্যও তিনি কোটা নির্বাচনী এলাকা থেকে 16তম, 17তম এবং 18তম লোকসভায় নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য হিসেবে, তাকে আমরা পেয়েছি এই ভূমিকায়। এবং 16 লোকসভায় শক্তি বিষয়ক স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন শ্রী ওম বিড়লা। জুন 2024 সালে তিনি দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হয়েছেন। তার এই দীর্ঘ সংসদীয় যে রীতিনীতি সম্পর্কে অভিজ্ঞতা, তা তিনি ভাগ করছেন এই দুদিন ধরে নতুন বিধায়কদের মধ্যে।

এই কর্মশালার প্রথম দিন গতকাল রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলেছেন, বিধানসভার সমস্ত কাজকর্ম এখন থেকে ডিজিটাল হবে। এতে বিধায়করা নিজেরাও যেমন সমৃদ্ধ হবেন, তেমনি তার এলাকার মানুষরা সরাসরি অভাব অভিযোগের কথা জানাতে পারবেন। দেশের অন্যান্য রাজ্যের মতোই এই বঙ্গেও ডিজিটাল বিধানসভা হবে, ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ বলেন, কলকাতা মানেই তার কাছে সিটি অফ জয়, বাংলা মানেই সাহিত্য, বিজ্ঞান, ধর্ম এবং দর্শনের পীঠস্থান। এই বাংলায় একসময় তিনি 5 বছর ছিলেন, সেই সুখস্মৃতিও তিনি ভাগ করেছেন নতুন বিধায়কদের মধ্যে।

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি, আর ব্যাখ্যায় বলি লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে গতকাল থেকে আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠান, কর্মশালা, একটি প্রশিক্ষণ শিবির রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে। তাদেরই জন্য এর মূল উদ্দেশ্য নতুন বিধায়কদের আইনসভায় কাজের নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের আরও দক্ষ জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা। এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন, প্রথম পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় দিনের প্রথম পর্বের অনুষ্ঠান ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এই পর্বের দ্বিতীয় অধিবেশন, দ্বিতীয় পর্ব। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটু একটু করে বিভিন্ন প্রতিনিধিরা এসে উপস্থিত হচ্ছেন বিধানসভার মূল কক্ষে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই পর্বের মূল অনুষ্ঠান, অর্থাৎ দুদিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠান।

বিধানসভার। মূল কক্ষের একটি বিশেষ জায়গাও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফুলে মালায় তাকে সাজিয়ে তোলা হয়েছে।

গতদিন এবং আজ এই দুদিনই আমরা লক্ষ্য করেছি তার উপস্থিতি। তিনি এ রাজ্যের মাননীয় রাজ্যপাল আর এন রবি, রবীন্দ্র নারায়ণ রবি আর এন রবি। 2026 সালে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নাগাল্যান্ড, মেঘালয় এবং তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হিসেবে সংক্ষিপ্ত কর্মজীবনের পর 1976 সালে ভারতীয় পুলিশ সার্ভিসে তিনি যোগ

দান করেন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মরত ছিলেন। 2014 সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। 2018 সালের অক্টোবর মাসে তিনি উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। আমলাতান্ত্রিক কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর রবীন্দ্রনারায়ণ রবি 2019 সালের অগস্ট মাসে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন এবং 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। 2019 সালের ডিসেম্বরে তিনি মেঘালয়ের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তামিলনাড়ুর রাজ্যপাল এবং অবশেষে সবশেষে 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে তিনি আসন হয়েছেন, পালন করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার।

ইতিমধ্যেই আসন অনেকটাই ভরে গেছে বিধানসভার মূল কক্ষের। চলছে ফটো সেশন বিধানসভা কক্ষের মধ্যে। আবার অনেকেই বসে আছেন তাদের জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে আসন অনেকটাই ভরে গিয়েছে। তবে অপেক্ষা, নিশ্চিতভাবেই আরও কিছু আসন এরকমভাবেই ভরে যাবে পূর্ণগৃহ। তারপরেই শুরু হয়ে যাবে আজকের দ্বিতীয় দিনের এই পর্বের অনুষ্ঠান।

আজকের এই যে অনুষ্ঠান, অর্থাৎ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের এই সমাপনী পর্ব বা সমাপ্তি পর্ব, যাই বলি না কেন, সেই অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করবেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায়। তিনি পশ্চিমবঙ্গের সরকারি উদ্যোগ এবং শিল্প পুনর্গঠন মন্ত্রী, বর্তমানে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শিল্প বাণিজ্য উদ্যোগ, সরকারি উদ্যোগ, শিল্প পুনর্গঠন, অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। মানিকতলা থেকে তিনি বিধানসভার নির্বাচিত সদস্য, কলকাতা পৌর কর্পোরেশন এবং 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, তিনি দুবার কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বিদ্যাসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সেই দায়িত্বে ছিলেন 2001 সাল পর্যন্ত। বড়বাজার এবং বরানগর এই দুই ক্ষেত্রেই তিনি বিধায়ক ছিলেন। এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের পরিসংখ্যান, পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে। বর্তমান বিধানসভায় তিনি স্বল্প সময়ের জন্য অস্থায়ী স্পিকারও হয়েছিলেন।

মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, আইনসভায় কিভাবে কাজ করতে হয়, কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে নীতি নির্ধারণে অংশ নিতে হয়, সেই বিষয়গুলো মন দিয়ে শেখা প্রয়োজন। এই বক্তব্য উঠে এসেছে এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বক্তাদের মধ্য দিয়ে, বক্তাদের কথার মধ্য দিয়ে। এবং এই যে প্রশিক্ষণ, তা থেকে সবাই বাস্তব অভিজ্ঞতার কিছুটা হলেও অর্জন করতে পারবেন, এটাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিধানসভার মূল কক্ষে বিভিন্ন আসনে যারা আসীন হয়ে রয়েছেন,

ছাড়া উঠে দাঁড়ালেন। তারা সবাই উঠে দাঁড়ালেন এবং যে নির্ধারিত আসন সেখানে এক এক করে আসন গ্রহণ করে

মূল আজকের এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানের সমাপ্তি পর্বের যে অনুষ্ঠান, খুব শিগগিরই শুরু হয়ে যাবে।

0: We now request Sri Rothindra Bose, Honorable Speaker, West Bengal Legislative Assembly, for his address.
1: সবাইকে নমস্কার। আজকে আমাদের খুব আনন্দের দিন। বহুদিন পরে এমন একটা সময়ে আমরা এসেছি যেখানে আমাদের এত সুন্দরভাবে একটা প্রশিক্ষণ পর্ব শেষ হচ্ছে। মাননীয় আমাদের রাজ্যের রাজ্যপাল আর এন রবি মহাশয়, মাননীয় লোকসভার অধ্যক্ষ এম বিড়লা মহাশয়, হরিয়ানার রাজ্যপাল মাননীয় শ্রী অসীম ঘোষ মহাশয়, সম্মানিত মন্ত্রীবৃন্দ, নবনির্বাচিত বিধায়কবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আমি সংক্ষেপে দু চার কথাই বলছি। আজ এই দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সফল সমাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। এই কর্মসূচি শুধুমাত্র বিধানসভার নিয়মকানুন ও কার্যপ্রণালী জানার সুযোগ নয়, বরং একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের প্রতি নিজের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। বিকশিত ভারত 2047 এর লক্ষ্যে বাস্তবে সুশিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল জনপ্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নবনির্বাচিত সদস্যদের সংসদীয় জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা আরও সমৃদ্ধ করবে বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি বিশেষভাবে আনন্দিত যে লোকসভা সচিবালয় পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করতে কেন্দ্র এবং রাজ্যের এই রকম সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা মহাশয়কে। ওনার এই ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার যে মানে পশ্চিমবঙ্গের প্রতি যে গভীর অনুভূতি, সেটার জন্যই আজকে এটা আমাদের সম্ভব হচ্ছে। আমি আন্তরিকভাবে সকল সম্মানিত রিসোর্স পার্সন, অতিথিবৃন্দ এবং কর্মসূচির সফল আয়োজনের সঙ্গে যুক্ত সকল কার্যকর্তা এবং কর্মচারীদের আবার ধন্যবাদ জানাই। আমি আশা করি এই দুই দিনের শিক্ষা অভিজ্ঞতা আমাদের নবনির্বাচিত সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে, বিধানসভার গৌরবময় ঐতিহ্য রক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সমুদ্রিত রাখতে অনুপ্রাণিত করবে। আমার এই শুভকামনার মধ্য দিয়ে আমার আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। শুধু সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমার মাননীয় লোকসভার অধ্যক্ষ এমপি বিড়লা মহাশয়কে, শ্রী এম বিড়লা মহাশয়কে আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
0: কিউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ইনসাইট। মে আই নাও প্রফেসর অসীম কুমার ঘোষ, অনারেবল গভর্নর হরিয়ানা, ফর ইস অ্যাড্রেস।
2: I am really extremely fortunate and happy to be present at this august occasion when West Bengal is at the crossroad of history. It is a defining moment in the life of the people of West Bengal. They have, through long struggle, emerged out of dark tunnel to the broad daylight. The challenge before all the members of the House are huge and gigantic. It is be their solemn duty to wait.

লোকসভা সচিবালয়ের পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার যৌথ উদ্যোগে দুদিনের জন্য আয়োজন হয়েছিল এক কর্মশালার, পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের জন্য দুদিনের গতকাল এবং আজ বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছিল গতকাল, আজ একটু আগেই তার সমাপ্তি ঘোষণা হলো।

আপনাদের সঙ্গে আজ এই সমাপ্তি অনুষ্ঠানের এই পর্বে আকাশবাণী থেকে উপস্থিত ছিলাম সুতপা চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন পশ্চিমবঙ্গের বিধানসভা কক্ষে আয়োজিত পশ্চিমবঙ্গের বিধায়কদের প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্শিয়াং কেন্দ্র থেকে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টসে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।

0: জানিয়ে দিই চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে কিষাণবাণী, ভক্তিগীতি শুনবেন সন্ধে 6:40, 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:10 থাকবে নাটক বাড়ি বাতিক, আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:40, রাত 10:00 থাকবে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। লাইভ ফোন ইন মেহফিল শুনবেন রাত 10:15, জিন্দেগি কা নাম দোস্তি এই শিরোনামে শুনবেন মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি। মাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাছ চাষের কথা আমরা বলি, উনি সেই চিরাচরিত মাছ চাষ থেকে একটু বেরিয়ে এসে অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ চাষ, এই যে রঙিন মাছ চাষ করেন, এই রঙিন মাছ চাষ করেও কিন্তু অনেক লাভবানও হয়েছেন। প্রথমে একটু পরিচয় করে নিই, কী নাম আপনার?
1: মৃণাল দাস।
0: মৃণাল দাস,
1: মৃণাল দাস
0: বাড়ি কোথায়?
1: জিয়াগঞ্জ ফুলতলা।
0: জিয়াগঞ্জ ফুলতলা মানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ
1: ব্লকের ফুলতলা,
0: ফুলতলা গ্রামে আপনার বাড়ি। আপনার বয়স কত এখন?
1: 38।
0: মাছ চাষের সঙ্গে কবে থেকে যুক্ত?
1: মাছ চাষের সঙ্গে যুক্ত আমি 2005-06 সাল থেকে।
0: 2005-06 সাল
1: থেকে চাষের সঙ্গে বিজনেস ভাবে আমি যুক্ত,
0: মানে বাণিজ্যিকভাবে যুক্ত।
1: আচ্ছা, কেননা 2004 সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমি মাছের প্রতি ইন্টারেস্টেড বেশি হয়ে পড়ি, মাছটাই কালচার শুরু করি। আর মাছটা কালচার শুরু করার মেন কারণ ছিল আমি ছোট থেকেই মাছটা নিয়েই পড়ে আছি, যার জন্য আমার বাড়িতে কিছু ট্যাঙ্ক ছিলই, সেই ট্যাঙ্কগুলোকে আস্তে আস্তে কনভার্ট করে বিজনেসের জন্য টুকটাক মাছ ওখানেই সেল কাউন্টার শুরু করি। তারপর সেল থেকে আস্তে আস্তে রেয়ারিং বা আপনার ব্রিডিং এই ব্যাপারগুলো স্টার্ট করে ফেলি। স্টার্ট করতে করতে একটা টাইম দেখা যাচ্ছে আমার যে সেট আপ সেটা খুব ছোট আয়তনে ছিল, যেখান থেকে মান্থলি একটা বেশি আর্নিং করা যাচ্ছিল না, যার জন্য ওটা আবার পরে বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলার পরে, আপনার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমাদের মিন ভবনের সঙ্গে কথা বলার পরে একটা সরকারি স্কিমের আমরা অ্যাপ্লাই করি এবং সেই স্কিম থেকে আমরা একটা লোনও পাই। সেই লোন থেকে একটু বড় মাপে, এটা বিশাল বড় মাপের নয়, একটু বড় মাপের আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি।
0: আপনি যেটা এখন চাষ করছেন সেটা হচ্ছে যে অর্নামেন্টাল ফিশ বা রঙিন মাছ চাষ, এর জন্য সরকারিভাবে কোনো প্রজেক্ট বা প্রকল্পের টাকা পেয়েছেন?
1: হ্যাঁ, এখন যে জায়গাটাতে মেনলি আমার মাছ চাষটা হচ্ছে সেই টাকাটা পুরোটাই, শুধু জায়গাটাই আমার নিজের, পুরো টাকাটাই সরকার থেকেই দেওয়া এই 60% সাবসিডি লোনে আমি একটা ওখান থেকে লোন পাই, সেই লোন থেকে আমি পুরো জায়গাটা করেছিলাম। তাতে যা খরচ হয়েছিলো তার 60% গভর্নমেন্ট সাবসিডি হিসেবে আমি পেয়েছিলাম, আর কিছু টাকা আমার নিজেরও গিয়েছিল, কিন্তু এখানে যে প্রজেক্ট অ্যামাউন্ট যেটা ছিল তার থেকে কিছু সংখ্যক আমার বেশিই খরচ হয়েছিল।
0: কত টাকা পেয়েছিলেন?
1: এটা স্কিমটা ছিল পুরো 8 লাখ টাকার, আমি পেয়েছিলাম 4,80,000 মতো।
0: 4,80,000
1: টাকা আমি সাবসিডি পেয়েছি, আর আমার খরচ হয়েছিল প্রায় 10.5 মতো।
0: 10.5
1: মতো আমার খরচ হয়ে গিয়েছিল।
0: আচ্ছা,
1: ওইটাতে কিছু এক্সেস খরচ হয়েছিল, তার মধ্যে ধরুন ওখানে এখনো পর্যন্ত আমার প্রায় 3 বছরে টাকার পুরোটা আমি উঠি।

0: রিকভারি করে নিয়েছি, প্লাস আমার ওখানে এখনও ওটা পুরো যে জায়গাটা আমার ফার্মটা করেছে সেটা পুরো আদিবাসী বেল্টেড এরিয়া। ওখানে দুটো মহিলা রাখা হয়েছে যারা ওই বাচ্চাগুলো কালেক্ট করে, একটা অ্যামাউন্ট তারাও পায়, আর একজন কনস্ট্যান্ট বয়স্ক ভদ্রলোককে রাখা আছে, সে 24 ঘন্টা ওই জায়গাটা মনিটরিং করে।
1: এবার যে আপনি এই লোনটা নিলেন, লোনটা সাবসিডি পেলেন, বাদবাকি যে টাকাটা সেই টাকাটা শোধ করে ফেলেছে?
0: হ্যাঁ।
1: কীভাবে শোধ করেছে?
0: আমি এই লোনটা নেওয়ার আগেই আমি আমি জানতে পারি যে এখানে দুটো সিস্টেমে এটা করা হয়। একটা হচ্ছে নিজের কিছু টাকা দিতে হবে, আর না হলে ব্যাংক থেকে পুরো লোনটা নিতে হবে। তো আমি চিন্তাভাবনা করে দেখি যখন আমি পুরো টাকাটা ব্যাংক থেকে লোন নিব, এই ব্যাংক অনেকে আমাকে বলেছিল যে ব্যাংক এই পুরো লোনের ক্লিয়ারনেস বা এনওসিটা দিতে একটু ইয়ে করে, যার জন্য নিজের টাকা হলে খুব ভালো হয়। সে সময় আমি আমার নিজস্ব বুড স্টকের প্রায় আপনার 2.5 লাখ টাকার মাছ দুদিনে বিক্রি করে শেষ করে দিয়েছিলাম। একদম ফুল একটা 207 পিক আপ গাড়িতে আমি লোড দিয়ে দিয়েছিলাম, তাতে যে টাকাটা পেয়েছিলাম আর আমার কিছু নিজস্ব ব্যাংক ব্যালেন্সে মোটামুটি আমার যেটা ব্যাংক অ্যামাউন্ট দেখাতে হতো প্লাস আমার নিজস্ব ক্যাশ অনেকটাই হয়ে গেছিলো, যার জন্য ব্যাংক থেকে আমাকে কোনো লোন সেইভাবে নিতে হয়নি। এবার ওই টাকাটাই রিপিট এ করে আমি পুরো এটাই কভার করেছিলাম। যে ওখানে আমার মেন যে আপনাকে বললাম প্রথমে যে একটু বেশি খরচ হয়ে গেছিলো, ওই কারণে প্রথম টাইম আমি বাজেটটা অতটা মানে ঠিক পারফেক্ট করতে পারিনি, যার জন্যই আমার কিছু এক্সেস খরচ চলে এসেছিলো, পরে সেগুলো আবার মেক আপ হলো।
1: আপনি মার্কেটটা কোথায় পাচ্ছেন?
0: দেখুন আমার রিটেল মার্কেট একটা আছে, আমি আপনাকে আগেই বলেছি, জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আমরা
1: রঙিন মাছের
0: রিটেল কাউন্টার আছে, যেখান থেকে আমি অন্ডামেন্টাল ফিশগুলোর কিছুটা আমার প্রোডাকশনে সেল করি, আর বাকি পুরো মাছটা আমি হাওড়া বা আপনার বেশ কিছু আপনার বহরমপুরেও ভগবান গোলায় আপ টু শিলিগুড়িতে পর্যন্ত কিছু রিটেল কাউন্টার আছে যাদেরকে আমি মালগুলো পার্সেল করে পাঠিয়ে দিই।
1: খরচ খরচাটা কেমন আপনার এই মাছ চাষ বা এই রেয়ারিং করতে?
0: দেখুন রেয়ারিং করতে যেটা মেন খরচ সেটা হচ্ছে দুটো হিসাবে বলা যায়, একটা হচ্ছে ফিল্টার সিস্টেমটা আর এক হচ্ছে কংক্রিটের কনস্ট্রাকশনটা। এইটা একটা ফিক্সড অ্যাসেট যদি করে নেওয়া হয় তাহলে এ যা আমি যা দেখছি আমি একদম রার মাটির উপর এটা করেছি, তাহলেও এটা আমার 3-4 বছর হয়ে গেল, প্রায় 3 বছর মানে পূর্ণ হয়ে গেছে, ট্যাঙ্কে সেরকম কোনো সমস্যা আসেনি, আর জলের ব্যাপারটাই আসে সেজন্য মাঝে মাঝে একটু ফিল্টারে খরচ হয়, তাছাড়া খুব বিশেষ এতে খাবারে বা আপনার রেয়ারিংয়ে এক্সেস কোনো খরচ নাই।
1: খাবারটা কী?
0: খাবারটা এদেরকে আমরা দুটো স্টেজে খাবার মানে খাবারটা কিছুটা আমরা কোম্পানির খাবার খাওয়াই আর কিছুটা আমাদের নিজস্ব খাবার খাওয়াই।
1: আচ্ছা, বাড়িতে তৈরি।
0: যেমন আপনার একদম যখন আমরা এর স্পনটা আমরা খুব কম কিনি, কেননা স্পন কিনতে গেলে মিনিমাম 10,000 কিনতে হয়, এবার 10,000 ট্রান্সপোর্টেশন করে আনার সময় দেখা যায় যে ট্রান্সপোর্টেশন কস্টিংটাই অনেক বেশি পড়ে যায়, তারপরে স্পন এসে অনেক সময় হয় কি একটু টেম্পারেচার ফ্লাকচুয়েশন হলে বা ফাঙ্গাল অ্যাটাক হলে এরা মারা যায়, সার্ভাইভ রেটটা খুব কমে যায়, যার জন্য আমরা অল্প পরিমাণ কিছু ব্রুডার মাছ রেখে দিই। এবার ব্রুডার মাছটা রাখাতে হয় কি আমরা ওখান থেকে স্পনটা পেয়ে যাই আর এটা হয়ে যাবে, সেই স্পনটা যে স্টেজের আছে যেমন একদম ফার্স্ট স্টেজে মানে 6-8 দিন বয়স, তখন ইনফুসরিয়া বলে একটা ফুড খাওয়ানো হয়। এবার যেমন যেমন বয়স বাড়ে তেমন আমাদের ন্যাচারাল ফিড আমরা যেমন টিউবিফ্লেক্সটা কালচার করে খাইয়ে দিই, আপনার ছোট স্টেজের কিছু পরিমাণ মাছকে ডিমের মানে এগ ইয়কটাও খাওয়ানো হয়, তারপরে কিছু কোম্পানির ড্রাই ফুড যেমন কালার গ্রো করার জন্য একটু মানে এনার্জি ওদেরকে ডেভেলপ করার জন্য, তখন কিছু সিপি বা বিভিন্ন টেট্রাবিটস এরকম কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা দিয়ে থাকি।
1: এই ধরনের মাছ রেয়ারিংয়ের ক্ষেত্রে কোনো রোগ আক্রমণ হয় এই ধরনের মাছের?
0: দেখুন মাছ একটা জলজ প্রাণী, ওরা কথা বলতে পারে না, আর আমরা জল ভাবলেই জল হয় না, জলের মধ্যে প্রচুর ভাগ আছে, সে ভাগগুলো ঠিকঠাক না থাকলে বা একটুকু পরিবর্তন মানে চেঞ্জেস চলে আসলে রোগের সংক্রমণ হয়। কিন্তু এই যে আপনাকে আগেই বললাম ফিল্টার সিস্টেম, এই ফিল্টার সিস্টেমটা থাকলে অনেক রোগ অ্যাভয়েড করা যায়, আর রোগের মধ্যে কয়েকটা একটু মানে রোগ হয়ে থাকে যেগুলো মেডিসিন টুকটাক মেডিসিন দিলেই এগুলো রিকভারি হয়ে যায়, আর সেইভাবে মানে একদম পুরো ট্যাঙ্কের মাছ মরে যাবে বা এই রকম সিচুয়েশন সেইভাবে আমার একবার তৈরি হয়েছিল। হ্যাঁ, তা আমাদের নিজেদের কিছু প্রবলেমে, তাছাড়া সেইভাবে বড় সড়ো কোনো রোগ আসে না,
1: মানে মাঝে মাঝে
0: একটা রোগ আসে যেগুলো খুব সামান্য মাত্রায়, হ্যাঁ সামান্য মাত্রায় একটু মনিটরিং করলে এই রোগগুলো রিকভারি করা যায়, ইজিলি রিকভারি করা যায়।
1: আর এই মাছ চাষ যে করছেন, এই মাছ চাষের জন্য আপনাকে তো প্রশিক্ষণ নিতে হয়েছে, কোথায় প্রশিক্ষণ, কিভাবে?
0: মাছ চাষের জন্য আমার সেইভাবে পুঁথিগত বিদ্যা সেরকম নেই, আমার পুরো মানে মাছ চাষ বা

0: মাছের জল বা মাছের ডিজিজ, ব্রিডিং, এই পুরো ব্যাপারগুলো দীর্ঘদিন ধরে মৎস্য দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় এগুলো তৈরি হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাঝে সাঝেই বিভিন্ন রকম এসব ব্যাপারগুলো ট্রেনিং নিয়েছিলাম, মিন ভবনেও বিভিন্ন ব্যাপারে ট্রেনিং নিয়েছি বা কথা বলেছি, তারপর আস্তে আস্তে এটা অভিজ্ঞতাটা বাড়িয়েছি। প্রথমে জানতাম জল না জল, জলের যে প্যারামিটার বা ব্যাপারগুলো এগুলো সব কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এবং মিন ভবন থেকে, কখন কোন কালারের কোন জলটা কোন কোয়ালিটির হওয়া উচিত জল, যেমন আমি জল টেস্টিং করতে জানতাম না, ওটা মিন ভবন থেকে শিখেছিলাম জল টেস্টিং। জলের অন্যান্য যে সমস্ত প্যারামিটার ব্যাপারগুলো সব এই মানে এই সব দুটো তিনটে ডিপার্টমেন্ট থেকেই আমার শেখা। আমার পুঁথিগত বিদ্যা সেরকম ছিল না, থিওরিটিক্যাল ছিল, মাছ কিনেছি, মাছ নেড়েছি, মাছ ইয়ে করেছি, তারপর আস্তে আস্তে থিওরির ব্যাপারগুলো, ডিজিজ মানে কোন টাইমে কোনটা কোন স্টেজে আছে সেই সব ব্যাপারগুলো, এগুলো সব এখান থেকেই পাওয়া।
1: ধরুন কোনো বেকার যুবক যুবতী যদি ভাবে এই ধরনের চাষ করব, করে তার সংসার প্রতিপালন করবে, তো সেটা করতে পারে? হ্যাঁ, এই ধরনের মাছ চাষ করে
0: সেটা করতে পারে। যে আমরা যেমন আমাদের দেশে মানে ছেলে মেয়ে উভয়ই সমান পরিমাণে মানে কাজ করলেও মেয়েদের কাজটা যদি আমরা একটু হালকা কাজ দিই তাহলে খুব ভালো হয়। যদি ছোট্ট মানে খুব অল্প পরিমাণে অ্যামাউন্ট ইনভেস্ট করা হয়, এবার ব্যাপার হচ্ছে যে আমি যে আমার ইনকাম অফ রেশিওটা থাকবে, আমি ইনভেস্ট কতটা করলাম আমার কত টাকা এলো। আমি যদি 10,000 ইনভেস্ট করি, করে যদি মাসে 6,000 পাই, সেটা একটা আলাদা জায়গা। আর এখানে হচ্ছে আপনি যদি জাস্ট একটা 10 টাকা পিসের মাছ যদি আপনি পারচেস করেন, একে একটা 50 টাকাওয়ালা মাটির চারিতে রেয়ারিং করেন, রেয়ারিং করলে এ রেয়ারিং স্টার্টিংয়ের আপনার 3 মাস পর থেকে মিনিমাম মানে 40 বা 50 পিস করে বেবি সার্ভাইভ করবে। এই রেটটা 1 বছরের মধ্যে একটা 10 টাকার পিস মাছ থেকে 250 থেকে 300 টাকা পর্যন্ত বেচে কিনা করা যায়। এই পিরিয়ডটা কিন্তু ওয়েট করতে হবে, যে আমি আজকে ইনভেস্ট করলাম আমার পুরো সংসারের পুরো খরচটা ও বেয়ার করবে, সেই ব্যাপারটা কিন্তু ভাবলে হবে না। যে আমার ইনভেস্টমেন্ট এতটা, আমি এখান থেকে এই এক পিস থেকে এতটা পরিমাণ প্রফিট পেতে পারি, যে বুডার যে আপনি যে মাছটা পারচেস করবেন সেটা বুডার স্টক হিসাবে থেকেই গেল, ওখান থেকে যে বেবি পাচ্ছেন তাতে প্রায় 300 পিস আপনি বেবি পাবেন, যার মিনিমাম ভ্যালু ধরতে 1 টাকা পিসে সেল হলেও 300 টাকা ভ্যালু আছে। আপনার ইনভেস্টমেন্ট কিন্তু জাস্ট ওই একটা ওকে রাখার রেয়ারিং ইউনিট আর পারচেস অ্যামাউন্টটা। এবার রেয়ারিং ইউনিটটা আপনি ধরুন 300 পিস যখন করবেন তার জন্য একটু বড় ইউনিট দিতে হবে, আর ইউনিটটা তো আপনার একবারের জন্য না, রাখার প্লেসটা আস্তে আস্তে যেমন এ করবেন যেমন, এবার ওইটা একবার ইনভেস্ট করলে 10-15 বছর কোনো অসুবিধা নেই,
1: অসুবিধা নেই, চলে যাবে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা রঙিন মাছ চাষের বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের লিচুতলা থেকে এসেছিলেন মৃণাল দাস, যিনি দীর্ঘদিন ধরে এই মাছ চাষের সঙ্গে যুক্ত, মানে রঙিন মাছ চাষের সঙ্গে যুক্ত, এবং এই রঙিন মাছ চাষ করে বেশ ভালো আছেন এবং বেশ আয়ও করছেন এই মাছ চাষ করে। তো এই মাছ চাষের জন্য একটা তো সরকারি সহযোগিতা আছে, সেটাও তিনি পেয়েছেন এবং পেয়ে ভীষণই খুশি। মৃণালবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছে খড়গাম ব্লকের নগর গ্রামেরই হালদারপাড়ায় আর এখানে এসে আমরা পেয়েছি একজন গোপালককে যিনি গরু পালন করে তার জীবিকা নির্বাহ করে সঙ্গে কিছু জমি জায়গাও আছে তার অভিজ্ঞতার কথা শুনবো তার আগে একটু পরিচয়টা করে নিই আপনার নাম
5: আমার নাম অতুল কুমার মণ্ডল
4: অতুল কুমার মণ্ডল তো আপনার গরু কটা আছে
5: আমার গরু আছে বর্তমানে ছয় মায়ে তিনটে
4: মানে তিনটে কি দুটোই দুধ দিচ্ছে নাকি
5: দুটোই দুধ দিত তার মধ্যে আপনার হালে দু মাস হলো একটা দুধ বন্ধ হয়েছে কারণ ওটা গাভিন হয়েছে আপনার দুধ আর দোয়ালে পরে দুধ কমে যাবে বলে আর দোয়ায় না
4: এই যে গরুগুলো আছে ধরুন এগুলো কি কি জাতের গরু
5: একটা আছে আমাদের দেশি আর একটা আছে জার্সি
4: দেশি গরু তো এখন মোটামুটি দেখাই যায় না সবই তো হাইব্রিড ক্রসব্রিডের গরু
5: হ্যাঁ কিন্তু দেশি গরুটা আমরা শখ করে ছোটতে নিয়েছিলাম একদম ছোট অবস্থায় কিনে

0: করছিলাম, সে আজ আমার ঘরে বেশ ভালো অবস্থায় দুধ দিত। তার বংশটা দেখে নিয়েছিলাম যে একটা আমাদের প্রতিবেশীরই যে দুধ ভালো দেয় বলে নিয়েছিলাম,
1: মানে জানাশোনার মধ্যে,
0: জানাশোনার মধ্যে নাকি ওর মা দুধ দিত প্রায় 7 কেজি, সেই হিসাবে নিয়েছিলাম দেশি গরু। তা আমার বাড়িতে এসে প্রায় 6.5 কেজি দুধ দিয়েছে থাকে।
1: মোটামুটি
0: আমার এখন বর্তমানে এখন 4 বিয়ানে পড়েছে,
1: দেশিটা
0: 4 বিয়ানে।
1: 4 বিয়ান, 4 বিয়ান এখন কত করে দুধ দেয়?
0: এখন প্রথমে দিয়েছিল 6.5 কেজি, এখন একটু কমেছে আপনার প্রায় 4.5।
1: এটারই কি এখন দুধ হচ্ছে না?
0: এটারই এখন দুধ হচ্ছে।
1: আর বললেন তো একটা জার্সি,
0: আর জার্সি ও এখন বন্ধ করে দিয়েছি, ওকে এখন বর্তমানে দুধ
1: দিচ্ছে না।
0: গাভিন ও প্রায় আপনার 8 কেজি দুধ দিয়েছে এক সময়।
1: ওটা কি এক বেলায় দেয় না দুবেলা?
0: এক বেলাতেই
1: নেন নাকি?
0: আর বিকেল বেলায় নিয়ে, আর বিকেলে হয়তো কোনোদিন সামান্য একটু দোয়ায়, বা কোনোদিন
1: যদি প্রয়োজন হয় কখনো হয় কখনো সকল,
0: হ্যাঁ নাহলে বাছুরে খেয়ে দিয়ে এরকম একটা করি।
1: সেটা সে বাছুরটাকেও তো খাওয়াতে হয়,
0: হ্যাঁ একটা
1: না খাওয়ালে সেও তো ভালো পুষ্টি পাবে না। তো মোটামুটি এটা ধরুন পাশাপাশি তো আপনি এটা দুটো দেখছেন যে একটা দেশি গরু আর একটা আপনার শঙ্করায়ণ বা আপনার জার্সি, তো এই দুটোর মধ্যে দুধের কি কিছু পার্থক্য লক্ষ্য করেছেন?
0: হ্যাঁ আমরা দেখেছি দেশি গরুর দুধটা ওই জার্সির থেকে একটু গাঢ় দুধ, হ্যাঁ এবং দুধটা ওর থেকে একটু খেতেও ভালো,
1: স্বাদ আছে,
0: হ্যাঁ স্বাদ আছে। আপনার জার্সিটাতে একটু দুধটা পাতলা, জার্সির দুধটা একটু পাতলা, আর আপনার দেশিটার দুধ একটু গাঢ়, একটু স্বাদ আছে।
1: তো মোটামুটি দুধটা কী করেন আপনি?
0: আমরা দুধটা আমাদের এখানে সমিতিতে আগে দিতাম, সমিতি বন্ধ হয়ে যাতে, বর্তমানে এখন কিছুটা বাড়ি আমাদের রোজ করা আছে সেই বাড়িতে দিই, আর এটা চায়ের দোকানে দিই, এইভাবেই এখন চালাই,
1: এইভাবেই চলে। আপনার তো সংসার মানে এর উপরই নির্ভর করে?
0: হ্যাঁ বেশিরভাগই এর উপরই নির্ভর করে, তবে কিছুটা অন্য কাজও করি, একটু জমি জায়গা আছে সেখানে চাষবাস করি, হ্যাঁ প্রয়োজনে অপরের কোনো কাজকর্ম করি, এইভাবেই চালাই। তবে গরুর প্রতি আমার নেশা ছোটো থেকেই আর কি, গরু আমি দেখি,
1: আপনাদের
0: প্রতি আমার খুব ভক্তি
1: গরুর প্রতি,
0: হ্যাঁ গরুর প্রতি আমার খুব
1: গরুর প্রতি ভক্তি,
0: হ্যাঁ গরু।
1: তো গরুকে যেখানে রাখেন সে জায়গাটা কেমন?
0: সে জায়গাটা এমনি আপনার কিছুটা খড় আছে, কিছুটা টালি দেওয়ার পর একটা চালা করা আছে, সেই চালা ঘরের উপরে গরু রাখি। মেঝাটা ইট পেরে দিয়েছি, মেঝাতে আপনার ইট সাইডগুলো আগে আপনার ফলপা টলপা দিয়েছিলো, এখন ইট দিয়ে তাকে ই করে দিয়েছি,
1: পাকা করে দিয়েছি।
0: উপরে কিন্তু আপনার খড় আর টালি আছে,
1: টালি আছে
0: এক সাইড, দুটো চাল এক সাইড আছে, খড় এক সাইড আছে, টালি
1: টালি। এটা করে যেমন ঠান্ডা থাকে
0: না? এটা ঠান্ডা থাকার জন্য তো বটে, আমার বাড়িতে কিছু এক্সট্রা টালি ছিল, সেই টালিটা কোথায় রাখবো তার জন্য ওই উপরে সাইডে দিয়ে দিয়েছি।
1: তো যত্ন পরিচর্যাটা কি কি করেন যে গরুর প্রতি এত ভালোবাসা যখন আপনার রয়েছে, কীভাবে যত্নটা পরিচর্যা করেন?
0: যত্নটা করি আমি দেখি সময়ের প্রয়োজনে, মাঠ থেকে ঘাস কেটে এনেও খাইয়েছি, আপনার অসুখ বিসুখ হলে সেটাও রীতিমতো ডাক্তারের কাছে নিয়ে যায়, আমাদের এখানে যে আপনার ভেটেরিনারি সার্জন আছে সেখানেও আমরা সময় নিয়ে যাই, আর সমস্ত তার গা ধুয়ে দেওয়া এই করার ব্যবস্থাটাও আছে, কারণ হচ্ছে আমাদের তো পুকুরের ব্যাপার, পুকুর টুকুরে নিয়ে যায়, হ্যাঁ সময় সময় যখন পুকুর হয় না তখন কোথাও হয়তো টিউবওয়েলে জল টিপেও আর কি গা ধোয়, তাতে এই গ্রীষ্মের সময় মোটামুটি সপ্তাহে তো 2 দিন বা না হলেও 1 দিন করায় আর কি।
1: অনেক জায়গায় দেখা যায় গরু তো এমনিও গরম লাগে, অনেক গোয়ালেও তো ফ্যান আপনার কি?
0: ফ্যান লাগিয়ে দিয়েছি। তাতে
1: সন্ধ্যাবেলায় মশার কামড়ের
0: জন্য আপনার এমনি নেট টাঙানো আছে, প্রয়োজনে একটু ধোঁয়া টুমাও দিই। তো আমরা ওই এক ধরনের আগে সেই মশা মারা মটনগুলো দিতাম, তাতে গরুর দুধ কমে যেত, তো সেই কারণে ওসব দিতাম না। সময় আবার মশাতে কামড়ায় গরুর দুধ কমে যায়,
1: সে তো বটেই,
0: গরুতে দুধ কম দেয়। আপনার মটন দেওয়াটা বন্ধ করে দিই, এখন ওই ধোঁয়া টুমা দিই সময়।
1: তো গরুকে খাওয়ান কি?
0: গরুকে খাওয়া আমাদের কিছু খড় দিই, প্রথমত খড় জোয়ালি, তারপর এক ধরনের আপনার ওই গমেরই ভুসি পাওয়া যায়, আপনার খোল থাকে, সময় যে গরুটায় দুধ দেয় তাকে পরিমাণে একটু আপনার গুড় খাওয়ায়, সময় একটু আধটু, মানে সব
1: যখন দুধ দেয় না,
0: দুধ দেয় হয়তো গ্রীষ্মের সময়, এখন লবণ টবণগুলো খুব কম দিই, ওটা হয়তো শীতের সময় একটু দিই।
1: বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক

এখন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক, বৃষ্টি হয়নি। আগামী 7 দিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামী 6ই জুলাই সোমবার। জেলার অধিকাংশ অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। পরবর্তী 2 দিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। মোহাম্মদ রফির অকাল প্রয়াণে তার শূন্যস্থান পূরণে তিনি ছিলেন অগ্রগণ্য। বাংলা, হিন্দি, ওড়িয়া গানে ভরিয়েছেন অগণিত শ্রোতার মন। তিনি মোহাম্মদ আজিজ। আজ শনিবার রাত 10টা বেজে 15 মিনিটে লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছেন তিনি এবং তার গান জিন্দেগি কা নাম দোস্তি। অনুষ্ঠান জুড়ে মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা এবং বার্তা হবে এই নাম্বারে 9434921300 এবং 0348225968। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

0: संसद का मॉनसून सत्र 20 जुलाई से 13 अगस्त तक बुलाने के सरकार के प्रस्ताव को मंजूरी दे दी है। ये सत्र राष्ट्रीय महत्व के मुद्दों पर सार्थक बहस, चर्चा और निर्णयों पर केंद्रित होगा। वैश्विक शांति अभियानों में भारत के दीर्घकालिक योगदान को एक महत्वपूर्ण मान्यता मिली है। डेमोक्रेटिक रिपब्लिक ऑफ कॉन्गो में कल संयुक्त राष्ट्र के अधीन सेवारत 651 भारतीय सेना के कर्मियों को प्रतिष्ठित संयुक्त राष्ट्र पदक से सम्मानित किया गया। भारत और इंग्लैंड के बीच दूसरा T20 क्रिकेट मैच आज मैनचेस्टर में शाम 7 बजे से खेला जाएगा। 5 मैचों की श्रृंखला का पहला मैच बारिश की वजह से रद्द हो गया था। और इसके साथ ही यह समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी मुर्शिदाबाद, এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, সবার জন্য সেন্ট জন অ্যাম্বুলেন্স। অনুষ্ঠানে অনুত্তম রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবী সরকার মুখোপাধ্যায়।
2: নমস্কার, দূরে কাছে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সঙ্গে মোটামুটি পরিচিত। আমরা অনেকেই পছন্দ করি যে একটা মানুষের জীবন যাপন করব, আর সেই যাপনে শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবব, সমাজের জন্য কিচ্ছুটি করব না, এমন মানুষ বোধহয় আমরা কেউই হতে চাই না। আমি যেমন একটা গৃহস্থ পরিবারের বধূ, আমার একটা সংসার আছে, তেমনি সাংসারিক জীবনের পাশাপাশি আমার একটা সামাজিক জীবনও আছে, যে জীবন আমাকে উৎসাহিত করে, এসেছ একটা ছোট্ট হলেও দাগ রেখে যাও, মানুষের জন্য কিছু করো। তো আমরা আজ এমন একজনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, তিনিও বোধহয় আমার মতনই ভেবেছিলেন যে একটা সাংসারিক জীবনের পাশাপাশি আমি একজন সামাজিক মানুষ, আমার একটা সামাজিক জীবন আছে, সেই জীবন পরের জন্য কিছু করতে চাই। নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে কার সঙ্গে আলাপ করাবো, আপনাদের কেনই বা করাবো, আর কী বা শুনবো তার কাছ থেকে। আমার সামনে আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার জেলা সেক্রেটারি অনুত্তম রায়। অনুত্তমবাবু, আপনাকে নমস্কার, স্বাগত।
3: নমস্কার।
2: এই যে বলছিলাম না যে আমাদের প্রত্যেকের যেমন একটা গৃহস্থ বা সাংসারিক জীবন আছে, তার পাশাপাশি একটা সামাজিক জীবন আছে, আর সেই সামাজিক জীবন যাপন করতে গিয়েই আপনি কিভাবে এলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনে, সেই গল্পটি যদি আমাদের একটু শোনাতেন। কি করে যুক্ত হলেন, কোন বয়সে, কেন হলেন, সেটা
3: আমি তাহলে আমি একটু আমার পুরনো দিকটাতে তুলে ধরি আগে।
2: আচ্ছা,
3: যে আমি কিভাবে এই সংগঠনের সাথে যুক্ত হলাম। আমার একটা প্রথম থেকে প্রবণতা ছিল সমাজের মানুষের জন্য, সমাজের জন্য কিছু করার, এবং সেটা কিভাবে করব, কোন দিক দিয়ে করব। আমার কিন্তু একটা রাজনৈতিক পরিচিতি আছে। আমি 1981 সালে প্রথম বহরম পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হই।
2: আচ্ছা।
3: এবং সেই সুবাদেই একটা বৃহৎ অংশের মানুষের সঙ্গে আমার যোগাযোগ, মানুষের জন্য কিছু করা, এবং এইটাকে ভেবেই আমি পরপর 98 পর্যন্ত 20 বছর মিউনিসিপ্যালিটি কাউন্সিলর ছিলাম।
2: আচ্ছা।
3: সেখান থেকেই আমি যে মানুষের জন্য কিছু করতে হবে এই ভাবনা নিয়ে আমি 98 সালে আমার কাউন্সিলর জীবন শেষ হয়ে গেল, এবং আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হতে চলেছি অলরেডি। যেমন আমি রেডক্রসের লাইফ মেম্বার,
2: আচ্ছা,
3: আমি সুইমিং অ্যাসোসিয়েশনের লাইফ মেম্বার, এবং আমি সেন্ট জন অ্যাম্বুলেন্সে এখন যেখানে আমি যে সংগঠনের সম্বন্ধে বলব আমি তার লাইফ মেম্বার।
2: আচ্ছা।
3: দীর্ঘদিন ধরে আমি লাইফ মেম্বার হয়ে এই সংগঠনের সাথে যুক্ত।
2: এবং এই মুহূর্তে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন সমাজের জন্য কি কি কাজ করছে, তার যদি একটা ছোট্ট করে তালিকা আমাদের কাছে রাখেন।
3: সেন্ট জনসের কাজ বলতে আমি প্রথমে আপনাকে বলি যে আমাদের এই সেন্টারটা স্টেট সেন্টার

0: কেন্দ্রীয় সেন্টার, সেখান থেকে যা যা আমাদের আসে করার জন্য মানুষের, এবং তার বাইরেও আমরা কিছু করি। যেমন আমাদের মূলত হচ্ছে ট্রেনিং, ফার্স্ট এড ট্রেনিং, হোম নার্সিং ট্রেনিং, স্যানিটেশন এবং হাইজিনের উপর ট্রেনিং। এই ট্রেনিংগুলো আমাদের ধারাবাহিকভাবে চলে।
1: কারা নেন?
0: কারা নেয়? যারা ছাত্র, যারা লেখাপড়া করে, বা এই বিশেষ করে ফার্স্ট এডটা আপনার কলকারখানাতে এই ট্রেনিংটা নেওয়া হয়, দেওয়া হয়। কলকারখানায় যে সমস্ত শ্রমিক আছে তাদের অত্যন্ত প্রয়োজন হয় এই ট্রেনিংটার জন্য, ফার্স্ট এড।
1: ফার্স্ট এড
0: প্রাথমিকভাবে, তারা কেউ যদি আহত হয় প্রাথমিকভাবে একটা হাসপাতালে যাবার জন্য যে সময়টুকু লাগে প্রাথমিকভাবে তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হয়, এতে সেই সময়টুকু সে একটু সুস্থ থাকে, তারপর সে একটা হেলথ সেন্টারে বা হাসপাতালে পৌঁছায়। সেই জন্য ফার্স্ট এডটা খুব প্রয়োজন, আমরা এদেরকে দিয়ে থাকি ফার্স্ট এড।
1: আচ্ছা, আমরা তো বাসে যেতে গিয়েও দেখি যে একটা ফার্স্ট এড বক্স তাদের রাখা রয়েছে।
0: অবশ্যই, কেটে গেল বা কোনো কিছু হলো তাৎক্ষণিকভাবে তাকে একটা পরিষেবা দেওয়া
1: দেওয়া
0: তাৎক্ষণিকভাবে।
1: তো আর কারা কারা নেন এই ফার্স্ট এড ট্রেনিংটা? স্টুডেন্টরা নিচ্ছে, বিভিন্ন কলকারখানায় যাচ্ছে,
0: বিভিন্ন কলকারখানা, বিভিন্ন যাদের,
1: আপনি বলছিলেন ড্রাইভারেরাও নেয়?
0: হ্যাঁ, ড্রাইভাররা নেয়। ড্রাইভাররা, ড্রাইভার,
1: তারপর বলছিলেন যে গৃহ পরিষেবা, মানে গৃহ পরিচারক, পরিচারিকারা,
0: গৃহ পরিচারিকা। আমি আপনাকে যেটা বলছি যে যারা গৃহে পরিষেবা দেয় তারাও একদিন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, এবং সেটা প্রায় বছর দুয়েক, এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে।
1: আচ্ছা,
0: এবং তার ডকুমেন্টস আমার কাছে আছে। এই একটা। আর আমরা সমাজে পিছিয়ে পড়া মানুষ, যেমন গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে আমরা হেলথ অ্যাওয়ারনেস করি, আমরা মেডিকেল ক্যাম্প করি, সেখানে আমাদের ডাক্তাররা যায়, আমরা সেখানটাতে গিয়ে ওষুধ দেই এবং একদিন একটা মেডিকেল চেক আপ করি। এইটা কিন্তু প্রতিনিয়তই আমরা করে থাকি বিভিন্ন প্রত্যন্ত গ্রামে।
1: আচ্ছা,
0: আমরা শীতকালে গরিব মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করি, খাদ্য খাবার বিতরণ করি। এটা কিন্তু প্রতিনিয়তই, অন্ততপক্ষে পুজোর আগে শীতকালে এটা করে থাকি। আমরা ছাত্রদের আমরা বই দিই, খাতা দিই।
1: আচ্ছা, এই যে বই বিতরণ করেন, এই টাকাটা কোত্থেকে আসে? বই কারা দেন?
0: আমি বলি, বই কারা দেয় বলতে, আমরা প্রথমে বোধহয় বলেছি যে আমরা সরকারিভাবে কোনো ফান্ডিং পাই না। এই বৃহত্তর সংস্থা চালাতে গেলে অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া কোনো সংগঠন চলে না।
1: না,
0: আমাদের প্রায় 500 মেম্বার আছে। এই মেম্বারদের কাছ থেকে আমরা চাঁদা নিই, এবং তাদের একটা বাৎসরিক চাঁদা আছে, সেই চাঁদা থেকে এবং বিভিন্ন দোকান থেকে আমরা বই কালেকশন করি। সেই কালেকশন করে সেই বইগুলো দিই, এবং খাতা, পেন্সিল, রবার, বাচ্চাদের একটা কিডস, এডুকেশনাল কিডস আমরা সেগুলো বাচ্চাদের সমস্ত স্কুলে যাই, বিশেষ করে গ্রামাঞ্চলে যাই। সেখানে গিয়ে বছরে দুবার বা তিনবার আমরা একটা ক্যাম্প করে সেখানটাতে তাদের বই খাতা দিই, তাদের শীতকালে যেমন কমলা লেবু,
1: মানে যতটুকু
0: খাদ্য খাবার যতটা পারি আমরা সেটাকে
1: ওদের হাতে
0: পৌঁছে দিই। এই আপনার গত বছর মহালয়ার দিন আমরা একটা আদিবাসী গ্রামে গিয়েছিলাম, সেখানে প্রচুর মানুষকে আমরা কাপড়, জামা, তারপরে কিছু খাবার তাদের হাতে তুলে দিয়ে এসেছিলাম।
1: তো আপনাদের এই যে 500 জন বলছেন যে লাইফ টাইম মেম্বার রয়েছেন, এখন দেখবেন, এটা আমার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা হয়তো ভিন্ন হতে পারে, যে অনেকেই কিন্তু চাঁদা বা ডোনেশন দেওয়ার ক্ষেত্রে অদ্ভুত এক কার্পণ্য, দিতে চান না। আপনারা কখনো এই সমস্যার মুখোমুখি হয়েছেন?
0: না, সে তো হতেই হয়। এই দেখুন, আমি আপনাকে আবার চলে আসি এক কথা থেকে। আজকে আমি তো আমার 50 বছর, 1975 সালে 3rd September এই মুর্শিদাবাদ সেন্টারটার স্বীকৃতি পাই।
1: আচ্ছা,
0: তাহলে আজকে আমার 50 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমরা আগামী 5ই জুলাই একটা বর্ষপূর্তি উৎসব করছি 50 বছরের।
1: আচ্ছা,
0: সেখানে বিভিন্ন অনুষ্ঠান আমরা রেখেছি,
1: দেখলাম আমি, পেয়েছি আজকে।

0: তে সকালে বলেওছি যে রক্তদান শিবির আছে, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, কিন্তু এটা তো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, তাই না? তো 500 জন মেম্বারকে কি সঙ্গে পান এই বৃহৎ কর্মকাণ্ডে?
1: এটা এটা কোনো সময়তেই পাওয়া যায় না 500 জনকে। এবং এই আজকে আমরা প্রতিদিনই বেরোচ্ছি, আজকে সকালবেলাতে আমরা বেরোলাম দুজনে মিলে, তাদেরকে ইনভাইটেশনের কার্ডও দিলাম, আবার তাদেরকে বললাম বন্ধু বান্ধব যা পরিচিতি আছে বললাম ভাই এরকম একটা ইয়ে হচ্ছে, টাকা ছাড়া তো হবে না, ঠিক আছে যে যা পারল দিল, কেউ না করলো না কিন্তু, এবং সেই না করাটা হচ্ছে পরিচিতির মধ্যে করেছে, না করলো না, তবে কষ্ট তো হয়। আবার কেউ টাকা দেয়
0: এই বয়সে, আপনি এখনো ছুটে বেড়াচ্ছেন, ইয়াং জেনারেশনকে পাচ্ছেন কতটুকু পাশে?
1: ইয়াং জেনারেশনকে সেই অর্থে কিন্তু পাওয়া যাচ্ছে না, তারা তাদের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে, তাদের জীবনটাকে কিভাবে গড়ে উঠবে, তাদের যে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে যে দিনের একটা সময় আমি সমাজের প্রতি কোনো কাজ করব। আমি বলছি না যে এই সংগঠনে আসতে হবে, আরও তো সংগঠন আছে, তুমি সেখানে যাও মানুষের জন্য কিছু করে, এবং তারা অনেকেই হয়তো কিছু করে, যেমন আমি বলি কেউ হয়তো পথের কুকুরকে খাওয়াচ্ছে, সেটাও একটা পরিষেবা, কিন্তু এই সংগঠিতভাবে যে পরিষেবা, যে আশা,
0: ওটা তো একক কাজ,
1: একক কাজ হচ্ছে, একক কাজে অনেক লোক করছে। আমি মনে করি না যে এই সমাজসেবা খালি আমি করি, সবাই করে টুকরো টুকরো ভাবে, কিন্তু একটা সংঘবদ্ধ ভাবে একটা ছাতার তলায় এসে কাজ করা, সেটা কিন্তু অনেকে করে না। আমাদের মধ্যে যেমন আছে রাজীব ঘোষ বলে আমাদের এক মেম্বার আছে, যে প্রচুর সমাজসেবা করে, এই যে রক্তের ব্যাপারটা সে কিন্তু খুব মানে ভালোভাবে করে, এবং সে রক্ত দিয়েছে নিজে 72 বার।
0: আচ্ছা,
1: আমাদের এই ক্যাম্পেও সে রক্ত দেবে, 72 বার রক্ত দিয়েছে।
0: অর্থাৎ বয়স কত তার?
1: বয়স হচ্ছে আপনার প্রায় 50। এই কাজটা এসে কিন্তু করে আসছে, মানে এক একটা মানুষ কিন্তু চলে আসে সেখান থেকে, সেখান থেকে সে আর বেরিয়ে যেতে পারে না, এই চলে আসা।
0: রাজীব বাবুর মতন মানুষ, অনেক মানুষ দরকার। আচ্ছা, রক্তদান শিবিরে এবারে কেমন আশা করছেন যে কতজন রক্ত দেবে?
1: অ্যাবাব 100।
0: এই রক্তটা কি করবেন?
1: রক্ত চলে যাবে মেডিকেল কলেজে, চলে যাবে যেখান থেকে।
0: আচ্ছা, মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক,
1: যেখান থেকে ব্লাড ব্যাংকে যেখান থেকে নেওয়া হবে।
0: কিন্তু আমরা দেখি প্রতিনিয়তই মানুষ ছুটে আসছেন, আজকাল কিছু হলেই ডাক্তারবাবুরা কিন্তু লিখে দেন যে রক্ত দিতে হবে, তখন কি তারা, এই যে ধরুন আপনার প্রতিষ্ঠান 100 জন রক্ত ডোনেট করবে এই জুলাইয়ে, তাই তো? এবার ধরুন তার পরের দিনই হয়তো কেউ পরিচিত এসে বললেন যে আমার রক্তের দরকার, হয়তো ও গ্রুপের রক্ত দরকার, তখন কি আপনারা ব্লাড ব্যাংকের কাছ থেকে সেই সুযোগটা পান যে আপনি যাকে নিয়ে গেলেন তাকে রক্তটা দেওয়া হলো?
1: না, সবসময় সেই সুযোগ পাওয়া যায় না। ব্লাড ব্যাংকে গেলে বলে ব্লাড নেই, বা ওই গ্রুপের ব্লাড নেই, সবসময় সেই সুযোগ পাওয়া যায় না।
0: তখন কি ডোনার নিয়ে যেতে বলেন?
1: তখন ডোনার নিয়ে যেতে বলে,
0: বলেন যে ডোনার,
1: আমি আমার রক্ত, আমি আমার দাদা বৌদির ক্ষেত্রে দেখেছি, দুজনে ক্যান্সার পেশেন্ট ছিলেন, সেখানে এমন একটা দিন গিয়েছে 19 সালের আপনার অষ্টমীর দিন, সেখানে তার 2 বোতল ব্লাড লাগবে, আমি 1 বোতল ডোনার নিয়ে গিয়েছি কিন্তু আর একটা জোগাড় করতে পারিনি, কার্ড নিয়ে গিয়েছি।
0: তো সেক্ষেত্রে আপনারাও ভিন্নভাবে ভাবেন না যে আপনাদের কাছে বেশ আপনাদের চেনা শোনা পরিমণ্ডলে, প্রত্যেকের একটা নিজস্ব পরিমণ্ডল থাকে, সেখানে সে ডোনারদের নামগুলো নথিভুক্ত করে?
1: বললাম আপনাকে, আমি একটু আগে বলেছি যে আমরা একটা ওই গ্রুপ ক্যাম্প গ্রুপ করেছি, যখন যার প্রয়োজন হবে তাকে তখন সেই গ্রুপ থেকে ওই করি।
0: আচ্ছা,
1: এটা আমি আপনাকে বলেছি বা এখনো বলছি আর কি।
0: হ্যাঁ, কথা প্রসঙ্গে আমরা বলছিলাম, আমাদের রেকর্ডিং এর আগে,
1: না না রেকর্ডিং এ আসেনি,
0: কথা হচ্ছিল,
1: কিন্তু কথা হচ্ছিল তাতে আমরা একটা, যেহেতু আমাদের এই অভিজ্ঞতা, আজকে আমি 100 ব্লাড দেব, পরের দিন গিয়ে সেই ছেলেটির বাবা বা মার বা আত্মীয় স্বজন পরিজনের দরকার হবে, আমি তাকে ব্লাডটা হাসপাতাল থেকে
0: দিতে পারবো
1: না,
0: এটা বড় দুঃখের,
1: খুব দুঃখের ব্যাপার,
0: খুব দুঃখের এটা।
1: যার ফলে পাশাপাশি আমি ওইটাও করেছি ব্যবস্থা, এটা গ্রুপিং লিস্ট করেছি, যার যখন দরকার কে কখন কবে দিয়েছে, সে এখন দিতে পারবে কি না, সেই ব্যক্তিটা এখন অ্যাভেলেবল কি না, এইটা আমরা করেছি বা এটা।
0: আচ্ছা, এ তো গেল ধরুন রক্তদানের কথা, যে

আপনারা এগোচ্ছেন নিজেদের মতন করে, ভাবছেন যে ক্যাম্পও যেমন করব, পাশাপাশি আমাদের গ্রুপেও কিন্তু থাকবে, যে যার যখন দরকার পড়বে আমরা যেন মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়াতে পারি। আমরা একটা কথা ছোট থেকে শিখে বড় হয়েছি যে সবাই মিলে

0: হয়ে গেছে, তারপর থেকে যেন মানুষের মধ্যে উৎসাহ আরও বেড়েছে। আমরা আরও একটি প্রতিষ্ঠানের কথা মনে করতে পারি, আমি তার নাম বলছি না। তারা কিন্তু চক্ষুদান নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। তো সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন এমন কোনো কাজ কি করছেন তারা বা ভাবছেন?
1: আমরা চক্ষুদানের ব্যাপারটাতে সক্রিয়ভাবে কাজ করিনি এখনো পর্যন্ত। আমাদের ভাবনায় আছে,
0: জেলায় যেহেতু আরেকটি প্রতিষ্ঠান করছে,
1: হ্যাঁ একটা প্রতিষ্ঠান করছে আমি জানি, তাদের সাথেও আমাদের খুব সক্ষমতা আছে।
0: অঙ্গদান নিয়ে কি ভাবছেন?
1: আমরা অঙ্গদান অলরেডি শুরু করে দিয়েছি।
0: আচ্ছা,
1: আমরা তিনটে ইয়ে করেছিলাম, প্রায় 25টা কোনো ক্যাম্পে, কোনোটাতে 30টা, আমরা অলরেডি শুরু করেছি। বছরখানেক হলো অঙ্গদান শুরু করেছি, এবং আমরা যেটা প্রথম স্টার্ট করেছিলাম অঙ্গদানটা, সেদিন আমাদের ক্যাম্পে
0: মানে অঙ্গদানের অঙ্গীকার করছে,
1: হ্যাঁ অঙ্গদানের অঙ্গীকার, সেদিনকে আমাদের যে ক্যাম্প হয়েছিল, তাতে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তখন ছিলেন রাজশ্রী মিত্র সাহেব, তিনি এসেছিলেন, MSBP এসেছিলেন, যখন আমরা সেটাকে শুরু করি, সেই শুরুতে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে করেছিলাম।
0: কতজন সেদিন অঙ্গীকারপত্রে সই করেছিলেন?
1: 35 জন।
0: 35 জন? আচ্ছা, এমন কি হয়েছে যে এখনো পর্যন্ত যে যারা অঙ্গীকারপত্রে সেদিন স্বাক্ষর করেছিলেন তাদের মধ্যে কেউ হয়তো চলে গেছেন পরপারে, তাদের কারো অঙ্গদান করার সুযোগ কি হয়েছে? মেডিকেল কলেজের কাছে পৌঁছে দিতে পেরেছেন তাদের বডি?
1: যেটা দুজন হয়েছে, সেই দুজন তো এখানে মারা যায়নি, একজন মারা গেছে, তাদেরটা হয়েছে, এবং আরেকজন বাইরে মারা গেছে, এবং তারা ওখান থেকে কন্ট্যাক্ট করে ঠিক করতে পারেনি।
0: আচ্ছা,
1: কারণ নিয়ারেস্ট যে হাসপাতালটা থাকবে তারা সেখানেই করে দেবে, কারণ এখান থেকে আনা সম্ভব না, বাইরে থেকে
0: না না না।
1: অতএব নিয়ারেস্ট যে হসপিটাল থাকবে সেখানে তারা করবে, যে কোনো কারণেই হোক তারা বোধহয় যোগাযোগ করে উঠতে পারেনি, আমার কাছে পরে তারা মেসেজ করেছিল।
0: ঠিক, আমিও কিন্তু আপনার সঙ্গে সহমত যে আমরা অনেকে আবেগের বশে করে ফেলি, কিন্তু দেখা যায় যে অঙ্গদান করার সময় প্রথম বাধাটা আসে পরিবার থেকে, তাই না? যে আমাদের মধ্যে এখনও কিছু ট্যাবু আছে যে বাবা একদম তার কোনো অঙ্গ দেওয়া যাবে না, তার বডিটা দাহ হবে না, তার পারলৌকিক ক্রিয়া হবে না, সে বোধহয় এই আমাদের চারপাশে ঘুরে ঘুরে বেড়াবে। আমরা এখনও সেই জায়গাটা থেকে সকলে যে একদম বেরিয়ে আসতে পেরেছি তা বলবো
1: না, পারিনি। এমনও হয়েছে তো, আমি আপনাকে বলছি, আমার 35 জনের মধ্যে যারা মারে তারা হয়তো কেউ তাদের পরিবার থেকে বাধা দিয়েছে, যতই পরিবারের লোক সেই ইয়েতে সিগনেচার করে থাকুক না কেন,
0: কিন্তু সেই সময় কাজটি যদি না করেন তাহলে তো হবে না,
1: কিছু করার নেই, কিছু করার নেই। আর তাদের আত্মীয় স্বজন পরিজন আছে, তারা বিভিন্ন মতামতের মধ্যে আছে,
0: হ্যাঁ তারা বাধা দেওয়ার চেষ্টা করছে,
1: বাধা দেওয়ার চেষ্টা করেছে, হয়নি।
0: তবে আমরা আশাবাদী, বলুন,
1: অবশ্যই
0: একদিন মানুষ ঠিক বুঝবে।
1: শুনেন, আমি একটা কথা বলে দিই, এই রক্তদানটার ব্যাপারটা এখন অনেক মানুষ কিন্তু এটা বুঝতে পেরেছে। আগে যেটা ছিল, আমি যদি 20 বছর আগে পিছিয়ে যাই, তখন কিন্তু রক্ত দেবো সেই প্রবণতাটা মানুষের মধ্যে কম ছিল, সচেতনতা কম ছিল, কিন্তু আজকে যত দিন এগিয়ে আসছে যে রক্ত কিনতে পাওয়া যায় না, রক্ত কারখানায় তৈরি হয় না, তাহলে একজনের রক্তে আরেকজন বাঁচবে, এইটা কিন্তু সচেতন মানুষ হয়েছে,
0: এবং রক্ত দিলে পরে
1: তার কোনো ক্ষতি হবে না,
0: কারণ আমরা জানি যে 120 দিন পর কিন্তু তার ব্লাড সেল অটোমেটিক্যালি মারা যাবে।
1: হ্যাঁ,
0: তাহলে সেই রক্তটা সুস্থ থাকাকালীন মানুষের কাজে লাগবে,
1: সেই সচেতনটা কিন্তু মানুষ হয়েছে।
0: তো সেই প্রচারটাই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান, আমরা মানুষের মাঝে আবারও পৌঁছে দিতে চাই যে বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেকের কাছে হাত জোর করে আবেদন করছি যে আসুন, একটি প্রতিষ্ঠান তৈরি করা যতখানি সহজ সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাওয়া এতটা সহজ নয়। প্রত্যেকটি মানুষের সহযোগিতা, সহমর্মিতা, তার ভালোবাসা, তার ঐকান্তিক ইচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে যদি পাশে দাঁড়ান তবেই একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে হই হই করে তার কাজটি করে যেতে পারে। আর দেখুন, আমরা প্রত্যেকে যেমন সাংসারিক মানুষ, পাশাপাশি সামাজিক ভূমিকা আমাদের থাকবে না, তা কী করে হয়? কী জবাবদেহি করবো আমার ভাবী প্রজন্মের কাছে যে আমি মানুষ হয়ে জন্মালাম কিন্তু মানুষের জন্য কিছু করে যেতে পারলাম না?
1: এক্স্যাক্টলি।
0: তো যে প্রতিষ্ঠান তার 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করতে চলেছে এই বহরমপুর শহরে, মুর্শিদাবাদ জেলায়, তো আসুন না আমরা সকলে মিলে এই কর্মকাণ্ডকে সফল করে তুলি, তাই তো অনুত্তমবাবু? এই কথাই তো বলবার জন্য আজকে এসেছি।
1: অবশ্যই, আজকে আমার এটা একটা আমার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সমস্ত

0: সদস্যদের কাছে একটা আনন্দের বিষয় যে আমরা এই 50 বছর যেদিন শুরু হয়েছে সেদিন হয়তো আমরা ছিলাম না, পরপর পরপর পরপর আজকে আমরা এসেছি, আমরা 50 বছরকে মানুষের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে চলি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রক্তদান একটা বড় বিষয়, যে রক্ত লাগে মানুষের, থ্যালাসেমিয়া পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট,
1: প্রসূতি মা,
0: অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বিষয়ে রক্তের খুব কিন্তু প্রয়োজন। অর্থাৎ সেই রক্তটাকে কিন্তু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। আমরা প্রতিনিয়ত যেমন রক্তদান শিবিরটা করি, তবে আজকের এই অনুষ্ঠান 50 বছরের যে অনুষ্ঠান 5ই জুলাই করব, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের রক্তদান শিবির।
1: আচ্ছা, এবং মহিলাদের থেকে সাড়া পাচ্ছেন, কেমন আসছে? আগে তো মহিলারা রক্ত দিতে আসতেন না, এখন কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো রক্তদান শিবিরে
0: এগিয়ে আসছেন। হ্যাঁ, ওই যে আমার বন্ধুরই মেয়ে, যেদিন 18 বছর পূর্ণ হয়েছে, প্রথম আমার সেন্টারেই সে রক্ত দিয়েছে।
1: বাহ, আমিও কিন্তু আমার ছেলেকে শিখিয়েছি, 18 বছর যেই পূর্ণ হয়েছে চলো,
0: এবং যখনই সুযোগ পাই, ও এখন ব্যাঙ্গালোরে আছে, সেদিনও ব্যাঙ্গালোরে একটা ক্যাম্প হয়েছে, ও গিয়ে শুয়ে পড়ে রক্তটা দিয়ে দিয়েছে।
1: বাহ,
0: এবং এইটা মানুষ বুঝতে পেরেছে যে রক্ত দিলে শরীর ভালোই থাকে, শরীরে কোনো ক্ষতি হয় না,
1: তাজা রক্ত আবার তৈরি হয়ে যাবে,
0: তাজা রক্ত তৈরি হয়ে যাবে। এখন আমরা 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারি, 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারি, 18 থেকে 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারি, এবং 3 মাস অন্তর অন্তর। সেই জন্যে আমার এই অনুষ্ঠানের আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে রক্তদান শিবির।
1: রক্তদান শিবির
0: সেখানে আমি আশা করছি, বা আমরা আমাদের সংগঠনের সদস্যরা আশা করছে, সবাই অক্লান্ত পরিশ্রম করে এই রক্তদান শিবিরটাকে যাতে সাকসেস করা যায়, তার জন্য আমাদের যারা সদস্য যারা আছে, যারা সক্রিয় সদস্য, তারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করছে যে অন্ততপক্ষে অ্যাবাব 100 যাতে আমরা রক্ত তুলে দিতে পারি।
1: আচ্ছা,
0: এবং অন্ততপক্ষে আজকাল তো, আগে ছিল হোল ব্লাড, এখন তো ব্লাডের সেগ্রিগেশন হয়ে একটা ব্লাডে 3 জন ইয়ে পাচ্ছে,
1: 3 জন মানুষ উপকৃত।
0: আগে আমরা যখন দেখেছি তখন ছিল হোল ব্লাড, তা হোল ব্লাডে হচ্ছে 1 জন, কিন্তু এখন একটা ব্লাডে 3 জন উপকৃত হচ্ছে। অতএব আমাদের এই ফার্স্ট প্রায়োরিটি, এবং তার সাথে আনুষঙ্গিক যা কর্মকাণ্ড আছে। তবে আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টারের উপরে দাঁড়িয়ে যখন কোথাও বান বন্যা হচ্ছে, আমাদের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা সেখানে পাঠাই, সেখানে খাদ্য দরকার হলে খাবার পাঠাই, আমরা যতটা পারি চেষ্টা করি,
1: মানে যতখানি সমাজের মানুষের পাশে দাঁড়ানো যায়,
0: যেভাবে হোক।
1: ঐকান্তিক ইচ্ছে নিয়ে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন এগিয়ে চলেছে। শ্রোতা বন্ধুরা, যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা এই সাক্ষাৎকার শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনীত আবেদন রইল, আসুন, জেলার একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সামাজিক কাজ করে চলেছে, তাদের ফাস্টারের কথা শুনলেন, তারা বিভিন্নভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করে চলেছেন, আসুন আমরা সকলে মিলে তাদের এই মহতি উদ্যোগকে সফল করে তুলি। আর অনুত্তমবাবু, আপনাকে নমস্কার, শ্রদ্ধা, আমরা নিশ্চয়ই পারব, এভাবেই এগিয়ে যাবে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন।
0: আসুন সবাই মিলে আমরা কাজ করি,
1: নিশ্চয়ই
0: সবার জন্য সবাই মিলে কাজ করি, সেন্ট জন একা কাউরির না, সকলের।
1: আকাশবাণীর মাধ্যমে এই বার্তা দিকে দিকে ছড়িয়ে দিলাম যে আমরা 50 বছর উদযাপন করব, মানে 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান করব, সেই অনুষ্ঠান সকলে মিলে আমরা সফল করে তুলব। অনেক অনেক শুভেচ্ছা রইল এই সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের জন্য। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন, তাদের 50 বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে রক্তদান শিবির। সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনুত্তম রায়ের সঙ্গে এতক্ষণ কথা বললাম, আমি দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
2: অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।

এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনুন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা। ভারত সরকারের আয়ুষ মন্ত্রক পরিচালনাধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন কর্তৃপক্ষ রিসার্চ অফিসার, স্টাফ নার্স, অ্যাকাউন্টস অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছেন। মোট শূন্যপদের সংখ্যা 176। শিক্ষাগত যোগ্যতা পদ অনুসারে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন অথবা নির্দিষ্ট ট্রেডের স্পেশালাইজেশন সহ বিই অথবা বিটেক অথবা বিকম, এছাড়া বিএসসি নার্সিং অথবা নার্সিং ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 31 জুলাই তারিখ পর্যন্ত। অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.ccrum.res.in। বিশদে জানতে দেখে নিতে পারেন 6-12 জুন তারিখের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। এতক্ষণ জীবিকার জন্য অনুষ্ঠানে শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে আইআইটি আইআইএমগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ খড়গপুর আইআইটির 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আজ 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আইআইটি খড়গপুরের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ হ্যাক হওয়া ওই অ্যাকাউন্ট থেকে তাঁর পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করে বার্তা পাঠানো হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আজ বিষয়টি নজরে আসার পর তিনি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোলের বারাবণী বিধানসভার পানুরিয়া হাটতলা এলাকায় অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পেয়ে উপভোক্তাদের মধ্যে উৎসাহে সঞ্চার হয়েছে। প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এককালীন 3,000 টাকা করে দেওয়া হয়েছে। এ উপলক্ষে স্থানীয় পানুরিয়া বাজারে কয়েকজন উপভোক্তা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগ করে নেন। তারা এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তোলাবাজি ও আর্থিক আবাস দুর্নীতি মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমা আদালত। গত 17 জুন কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী 17 জুলাই তাকে ফের আদালতে তোলা হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলীয় জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণেশ ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। তারাতলা বিপর্যয়ে উদ্ধার কাজে যুক্ত বিভিন্ন বাহিনীর সদস্যদের শনিবার আলিপুর বডিগার্ড লাইনে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি উদ্ধারকর্মীদের কাজের প্রশংসা করে বলেন, তাদের দ্রুত ও সমন্বিত তৎপরতায় 17 জনের জীবন রক্ষা পেয়েছে। ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় আধুনিক সরঞ্জাম ও পরিকাঠামো উন্নয়নের জন্য 200 কোটি টাকা বরাদ্দের কথাও তিনি ঘোষণা করেন। হুগলি জেলার খানাকুলের রামমোহন গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় আজ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকান ও একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও খানাকুল থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হল। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানের বিষয় থাকছে জিন্দেগি কা নাম দোস্তি। অনুষ্ঠান জুড়ে থাকবে মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা হবে এই নাম্বারে

বিফোর 921300 অথবা 03482259648। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। এখন ভক্তিগীতির অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন। শিল্পীরা ছিলেন অজয় চক্রবর্তী, মৈত্রী মজুমদার এবং

0: নানা সুরে নানা ছন্দে
1: উৎসব ও অনুষ্ঠানে কেনাকাটার বাজার মানে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার নমস্কার নমস্কার,
3: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
2: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা।
4: রক্তদান মহৎ দান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
5: নমস্কার। সুনিতার কর্তৃপক্ষ এবং কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। মানে আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমে লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
3: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
2: কোট প্যান্ট, শেরওয়ানি,
3: বিপুল সম্ভার এখন সুনিতায়।
2: সুনিতা এখন আরো বড়,
3: আরো বেশি স্টক এখন সুনিতায়।
2: সুনিতা বহরমপুর,
3: সুনিতা লালবাগ।
4: এবারে আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
6: সুজয় কুমার দাস।
4: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
6: হ্যাঁ, প্রথম।
4: কেমন লাগছে?
6: ভালো লাগছে।
4: কেন রক্ত দিচ্ছেন?
6: মানুষের যাতে উপকার হয়,
4: একটা মুমূর্ষ রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
6: একদম একদম একদম।
4: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছা থাকলো?
6: অবশ্যই দেবো, দেবো। এটা দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
4: আপনার নাম?
7: আমার নাম পিয়ু সরকার শিকদার।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
7: না, প্রথম দিচ্ছি না, এখানে দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট আমি জানুয়ারিতেও দিয়েছি এখানে।
4: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
7: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন ওনারা, ওনাদের যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেকে দাদা দিদি ভাইরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি, সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
4: রক্ত কেন দেন?
7: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে, যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত। যেমন একটু ওয়েট দেখে, শরীর ভালো আছে নাকি, এসবগুলো দেখে অন্তত পক্ষে রক্তটা তার দেওয়া উচিত যে দেয়।
4: আপনি রক্ত দিলেন?
8: হ্যাঁ।
4: আপনার নাম?
8: সুমনা চ্যাটার্জি মজুমদার।
4: আপনার বাড়ি কোথায়?
8: বাড়ি এখানে খাগড়াতেই।
4: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
8: না না, প্রথম দিনই, আগেও দিয়েছি।
4: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
8: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া, এখনো দিয়া।
4: সুনিতাতেই কেন রক্ত দেন?
8: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সেই টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কেল আমাকে প্রচুর হেল্প করেছিল, তো আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে সেই ভেবেই দিয়া। সত্যি কথা বলতে

0: পরিষেবাটা অসাধারণ, তার জন্য আরো দেয়া, খুব কোঅপারেটিভ এরা।
1: রক্ত দিতে কেমন লাগে?
0: এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, সত্যি খুব দারুণ।
1: এখনো যারা ধরুন কোনোদিন রক্ত দেয়নি তাদের জন্য কি বলবেন?
0: একটু যদি হিম্মত করা যায়, একটু যদি চেষ্টা করা যায়, তারাও পারবে। আর তাদের এক বোতল রক্ত হয়তো কারোর প্রাণটা বাঁচাবে, এটুকুই বলবো, তারা যেন চেষ্টা করুক একবার দেওয়ার।
1: আপনার নাম?
2: আমার নাম সাইফুল মীর।
1: আপনি কি এবার প্রথম রক্ত দিলেন?
2: আমি প্রথম দিলাম।
1: কেমন লাগছে রক্ত
2: দিয়ে? খুবই ভালো,
1: খুবই ভালো লাগছে। কোনো ভয়
2: না, কোনো কিছু নেই, সবার উৎসাহতে আনন্দতে দিলাম।
1: বাড়ি কোথায়?
2: নারায়ণপুর, নদিয়া।
1: হ্যাঁ,
2: নাজিদপুরের পাশে।
1: আচ্ছা,
2: আমতলা ঘাট পার হয়ে গেলে তাড়াতাড়ি হয় ওটা।
1: তো অত দূর থেকে এখানে
2: আসলাম, আমাদের সংগঠন আছে বিপদের বন্ধু, ওর থেকে আমরা এসেছি।
1: আচ্ছা, আপনার নাম?
3: রিপম মণ্ডল।
1: আপনার বাড়ি কোথায়?
3: বাড়ি নদিয়া, নাজিদপুর।
1: আপনি নদিয়া থেকে এসেছেন?
3: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
1: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন? এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
3: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের।
1: হ্যাঁ,
3: আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
1: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
3: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
1: 14 বার? কেমন লাগে রক্ত দিতে?
3: খুবই ভালো লাগে।
1: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
3: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
1: আপনার নাম কি?
4: আমার নাম MD মতিউর রহমান।
1: আপনি রক্ত দিলেন?
4: হ্যাঁ স্যার।
1: কেমন লাগলো রক্ত দিতে?
4: তো ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে।
1: আচ্ছা,
4: তারপরে ভালো লাগে।
1: আজকে প্রথম দিলেন না?
4: গোটা 6 বার
1: এখনো পর্যন্ত। 6 বার? এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কি বলবেন?
4: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
1: জয় করতে হবে,
4: তবেই ভালো লাগবে।
1: প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা,
4: তাই তো?
1: অবশ্যই। আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
4: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
1: সুনিতার এখানে প্রথম?
4: না না, এখানে আপনার 3 বার চলছে।
1: আপনার বাড়ি কোথায়?
4: আমার বাড়ি গোড়াবাজার।
1: গোড়াবাজার।

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু, যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলোই বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা একটা বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাঙ্কই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাস করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এগুলো তো আছেই, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, RPR, দ্যাট ইজ সিফিলিস।

0: এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে, ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলা সেটা হচ্ছে হয়তো আইসি ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের। এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো সেগুলো যদি আরও প্রোপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরও ভালো জায়গায় যাবে।
1: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
0: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
1: আমরা তো জানি রক্তদান মহৎ দান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমনভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইব।
0: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্তকণিকা তৈরি হয় যেটা আমরা বের করে নিচ্ছি। তার ভিতরে ভ্যারাইটিজ এজ গ্রুপের রক্তকণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্তকণিকা তৈরি হয় যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, এক নম্বর। 2 নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, ভিডিআরএল যেটা আমরা সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে যেটা, এইচআইভি H1 HIV 1 2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলোনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। রক্তদান করলে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা। তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এই রকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
1: আচ্ছা, থাইরয়েড রয়েছে, এরকম কোনো পেশেন্ট প্রতিদিন সে এলট্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
0: কম এলট্রক্সিন খায় যারা 50 বা তার নিচে, তাদের ক্ষেত্রে যদি তার 3 মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
1: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
0: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত 3 মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি।
1: হার্টের
0: অসুখ থাকলে দেওয়া উচিত না।
1: স্টেরয়েড খেয়েছে?
0: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার। স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে, অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার। আমি যদি আজকে একটা টিটেনাসের ভ্যাকসিন নিই, আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কোনো লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেব না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
1: শুধু রক্তদান নয়, এ যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তাঁরা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে, একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে।

0: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা। কারিগরি সহায়তায় চম্পক পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, এ বিষয়ে আমাদের রাজ্যের নানা জায়গা থেকে আমাদের শ্রোতা বন্ধুরা লিখেছেন তাঁদের চিঠি, সেই চিঠি পড়ব। আজকের প্রথম চিঠি লিখছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। বিপর্যয় মানুষের জীবনে এক অনিবার্য বাস্তবতা। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা ব্যক্তিগত জীবনে হঠাৎ নেমে আসা দুঃখ, যাই হোক না কেন, বিপর্যয়ের মুহূর্তে টিকে থাকার মূল চাবিকাঠি হল সাহস আর মনোবল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। এই শক্তিশালী বাণীটি আমাদের জীবনের চরম সত্যকে তুলে ধরে। বিপর্যয়ের সময় ভেঙে না পড়ে সাহসের সঙ্গে তার মোকাবিলা করাই মানুষের শ্রেষ্ঠত্ব। প্রতিকূল পরিস্থিতি আমাদের ভেতরের আসল শক্তি ও সহনশীলতার পরীক্ষা নেয়। দুর্যোগের ঘনঘোর অন্ধকার ভেদ করে নতুন ভোরের আলো ফোটে, ইতিহাস সাক্ষী আছে। প্রতিটি বিপর্যয় মানব জাতিকে আরো শক্তিশালী ও সচেতন করে তুলেছে। তাই বিপর্যয়কে অভিশাপ না ভেবে ঘুরে দাঁড়ানোর প্রেরণা হিসেবে গ্রহণ করতে হবে। অসীম সাহসের সঙ্গে প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে চলাই মানুষের ধর্ম। চিঠি লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে।

0: দেওয়ার সময় চেক করনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের পর যাব পরের চিঠিতে। পরের চিঠি লিখছেন কুতুবুদ্দিন মোল্লা, জয়নগর তিলপি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

জীবনের পথ সবসময় মসৃণ হয় না। নানা প্রতিকূলতা, ব্যর্থতা ও বিপর্যয় মানুষের জীবনকে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়। কিন্তু এই দুর্যোগই মানুষকে আরও দৃঢ়, সাহসী ও অভিজ্ঞ করে তোলে। বিপর্যয়ের সময় ভেঙে না পড়ে ধৈর্য, আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাওয়াই প্রকৃত বিজয়ের পথ। মনে রাখতে হবে, অন্ধকার রাতের পরই সূর্যের আলো উদিত হয়। তাই সাময়িক ব্যর্থতাকে শেষ পরিণতি মনে না করে নতুন উদ্যমে পথ চলা শুরু করতে হবে। সাহসী মানুষ কখনো প্রতিকূল পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করে না।

গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজকের শেষ চিঠি লিখছেন শিশির দাস, দেবী ঝোড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। ছন্দে লেখা চিঠি। সুপ্রিয়, আজ সন্ধ্যায় ঝড়ের মেঘে আকাশ যখন ঢাকে অন্ধকারে, সাহস করে লড়বে তখন আপন মনের জোরে, ভেঙে পড়লে আশার স্বপ্ন বাড়বে হাহাকার, ধৈর্য রাখলে কাটবে জানি দুঃখের ওই পাহাড়। বিপর্যয়ের কালো ছায়ায় হারায় যখন দিশা, মনের জোরে কাটাতে হয় বিপদের অমানিশা। আঘাত আসুক মনের মাঝে, আসুক যতই ঝড়, ভয়কে জয় করেই আবার বাঁধতে হবে ঘর। রবীন্দ্রনাথ দিয়ে গেছেন খাঁটি দিব্য অমর বাণী, তাই বিপর্যয়ে আমরা সবাই লড়াই করতে জানি। শুধু প্রার্থনা নয়, বিপর্যয়ে রক্ষা পাওয়ার দিনে সাহস থাকুক হৃদয় জুড়ে, শক্তি থাকুক তনু মনে। বিপর্যয়ে সাহস নিয়ে জেগে ওঠো সর্বজনবীর, বিপদ দেখে ভয় না পেয়ে সবাই উঁচু রাখো শির। উঠে দাঁড়াও, লড়াই করো অদম্য মনের জোরে, সুখের আলোয় জীবন ভরবে দুঃখের নিশি ভরে।

ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত বা চরিত্রহীন, কিংবা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার কোনো না কোনো বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। সবার উপরে তো রয়েছে তিনি, রয়েছেন রবীন্দ্রনাথ। লিখুন বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী কার লেখায় পড়েছিলেন, 150 শব্দে আপনার অনুভবের কথা লিখুন আজ সন্ধ্যায়ের দপ্তরে। জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। পাঠান আমাদের এই ঠিকানায় আজ সন্ধ্যায়, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, 742101, ইমেল মাধ্যম akashbanimurshidabad@gmail.com। আবার বলি জুলাই মাসের আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয় বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। শুনলেন তো জুলাই মাসের বিষয়টা? তাহলে সদ্য তো মাসটা শুরু হয়েছে, যাদের হাতে একটুখানি সময় আছে বসে পড়ুন কলম নিয়ে, পাঠান আপনার অনুভব।

0: আজ এ পর্যন্তই, আজ সন্ধ্যায়। ভালো থাকুন শ্রোতা বন্ধুরা, লিখুন নির্দিষ্ট বিষয়ে, বাকি কথা ঠিক এই সময় আগামীকাল। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের বন্ধু মুক্তি হক। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি

0: 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আইকেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হল গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষে ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায়, তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজের গ্লুকোমা হয়, তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে। আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসম্যাপি গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয়, তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসম্যাপি গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা হয় সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেলে মানছি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমা ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক, তারা দয়া করে আসুন। খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে বলবো, মেশিন আছে, যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
0: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ।
5: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ

0: শেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। আইআইটি খড়গপুরের সমাবর্তনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করেছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেছেন। 7,500 কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের অধীনে গড়ে ওঠা এই কেন্দ্রটি দেশের প্রযুক্তি উৎপাদন যাত্রায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের ক্ষেত্রে এটি এক বড় অগ্রগতি। সানন্দে প্রধানমন্ত্রী অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই কারখানাটি ঘুরে দেখেন এবং উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করেন। তিনি কর্মরত ইঞ্জিনিয়ার ও অপারেটরদের সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবার ফলে আগামী দিনে এখানে বহু স্টার্টআপ সংস্থা গড়ে উঠবে। এখান থেকে বহু শিল্প সংস্থা তাদের উৎপাদন শুরু করবে। আগামী দিনে এই অঞ্চলে প্রচুর কর্মসংস্থানও সৃষ্টি হবে। শ্রী মোদী আরও বলেন, বহু রাজ্যে সেমিকন্ডাক্টর ক্লাস্টার গড়ে উঠবে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে হাম ডিজাইন ইন ইন্ডিয়া मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
0: प्रधानमंत्री आज राजस्थान में 1,05,000 कोटी टाकारो बेशी मूल्य বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানের পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালোতারা জেলার পাঁচপান্দ্রায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरी को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবাহো সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 থেকে 8 তারিখ ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থ সফর এবং 2018 সালের মে মাসে ভারত ইন্দোনেশিয়ার সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন করা বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে

0: ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লোকসভার অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস পেয়েছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভারতের প্রথম এই আইআইটিকে সমস্ত আইআইটির জননী হিসেবে অভিহিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও জাতি গঠনের যাত্রাপথে এর অনন্য অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, গত 75 বছরে এই প্রতিষ্ঠানটি আইআইটি আন্দোলনের সূতিকাগার থেকে ভারতের অন্যতম প্রধান উদ্ভাবক, উদ্যোক্তা সৃষ্টি এবং শিক্ষাগত উৎকর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে। যারা আজ ডিগ্রি পেয়েছেন তাঁদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী 2047 সালের মধ্যে বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে অবদান রাখার আহ্বান জানান।
1: ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি, এইম টু বিকাম এ ফুললি ডেভেলপড নেশন উইথিন ভারত বাই 2047 এন্ড উইদাউট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গ্র্যাজুয়েটস এন্ড অ্যালুমনাই অফ দিস ইনস্টিটিউশন ইট ক্যানট বি পসিবল, সো ইউ হ্যাভ টু প্লে এ পিভোটাল রোল।
0: দিল্লির একটি আদালত আজ জাতীয় রাজধানী অঞ্চলে দাঙ্গার ষড়যন্ত্র মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। কারকাডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী দুজনের জামিন আবেদনই নাকচ করে দেন। বিচার প্রক্রিয়া শুরু না হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে তাদের কারাবন্দী করে রাখা ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকারের লঙ্ঘন, এই যুক্তিতে তারা জামিন চেয়েছিলেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শান্তিরক্ষা মিশনে ভারতের দীর্ঘদিনের অবদান এক বিশেষ স্বীকৃতি লাভ করেছে। কঙ্গোর পার্মানেন্ট অপারেটিং বেস সাকেতে অনুষ্ঠিত এক কুচকাওয়াজে জাতিসংঘের অধীনে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর 651 জন সদস্যকে মর্যাদাপূর্ণ জাতিসংঘ পদক বা ইউনাইটেড নেশনস মেডেল দেওয়া হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ ভারতীয় কন্টিনজেন্টকে সম্মান জানাতে গতকাল অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামেনির 6-দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য আজ তেহরানে শুরু হয়েছে। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লক্ষ লক্ষ শোকার্ত মানুষ সমবেত হয়েছেন। তারা খামেনির কফিন এবং সেই বিমান হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মার্ঘেরিটা জানান, তারা ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রতিক সংঘাতের ঘটনায় নিহতদের পরিবারের প্রতিও তারা গভীর সমবেদনা জানিয়েছেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব, চীনের প্রবীণ প্রতিনিধি হে ওয়েই, আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান অভিযানে খামেনির প্রাণ হারানোর পর এই শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে। আগামী কয়েকদিন ধরে এই শেষকৃত্য অনুষ্ঠান হবে। 9 তারিখে পবিত্র শহর মাশহাদে তাকে সমাহিত করার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। এরপর 40 দিন ধরে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। ওল্ড ট্র্যাফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে 7 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে ভারত 79 রান করেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের বিষয়ে সকলের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি আজ গুজরাটের সানন্দে সিজিসেমির আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করে বক্তব্য রাখেন। পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট, সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, রাত 9টায় ভজন শুনবেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 9:15 আধুনিক গান শুভেন্দু দাস, 9:30 সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান মুখোমুখি প্রমথনাথ বিশ্বের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, 10টায় অখিল ভারতীয় সঙ্গীত কার্যক্রমে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়, আকাশবাণী কলকাতা কেন্দ্রের নিবেদন। রাত 11টায় কীর্তন সুমিতা সাহা, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই রাত 8টায় শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহে কাঁসা উপস্থাপনায় সৈয়দ আজ আহমেদ, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব পোশাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী কলকাতা।
1: রামধনু কলম, 10ম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র 10ম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education EDUCATION AKASHBANIKOLKATA@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, 10ম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পর।
1: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনো কে লিয়ে সবসে সহি আরপিএলআই ইসসে বেহতর কুছ নাহি।
2: আপনি পরিবার কো দিজিয়ে সুরক্ষিত জীবন রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স আরপিএলআই কি লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ কে সাথ আপনি নজদীকি ডাকঘর সে আজ হি সম্পর্ক করেন ইয়া indiapost.gov.in পর লগ অন করেন।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি।

0: পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি আজ একথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। হকার সংগঠনগুলি এই দাবি করেছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রায় আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেয় বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের।
1: आपकी नैतिक जिम्मेदारी बन जाती है कि इस कालखंड की विधानसभा के सदस्य के रूप में आपके विधानसभा के अंदर आपके वक्तव्य, आपके विचार, आप संसदीय संवाद, चर्चा, लोगों की अपेक्षाएं, आकांक्षा, चुनौती और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य की आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
0: এদিকে রাজ্য বিধানসভায় আগামী 100 দিনের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস কাজ করা হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
2: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলেও তিনি জানান। সমাপ্তি ভাষণে রাজ্যপাল আর এন রবি বিধায়কদের বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
3: As a member of this legislative assembly, each one of you must bear in mind that you are not just an individual. You carry the dreams and aspirations of millions of your people.
0: কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে রাজ্য সরকার। আলিপুর বডিগার্ড লাইন্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরো দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করেছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে 3টি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে

0: তিন সদস্যের একটি দল আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
1: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পুজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
0: হকারদের সমস্যাগুলি খতিয়ে দেখতে রাজ্যস্তরে একটি মনিটরিং কমিটি তৈরির আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে অসিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন। তবে রেলে জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে ফের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। বরুণ বিশ্বাসের দাদা আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেছেন এই খুনের ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল। প্রকৃত দোষীদের অনেকেই বিচারের আওতার বাইরে রয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাঁর উপর অনাস্থা ব্যক্ত করায় ইস্তফার সিদ্ধান্ত বলে প্রাক্তন অর্থমন্ত্রী জানান। পাশাপাশি বাজেট পেশের সময় তার সঙ্গে কোন রকম আলোচনা করা হতো না বলেও চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
2: বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি, জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না।
0: ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন।
3: যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে তারা আজ বলছেন 2023 এর পরে নাকি এই পার্টির কোনো অস্তিত্ব নেই। দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব।
0: বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, মমতা ব্যানার্জির আমলে রাজ্য দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেটে পরিণত হয়েছিল।
4: তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চুরি চোরচুরির সঙ্গে জোরচুরি ছিলেন তারা প্রত্যেকেই ওই ট্র্যাকার ভাগ নিতেন এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন।
0: অন্নপূর্ণা যোজনায় সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার মহিলারাও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাচ্ছেন। সংসারের খরচ সামলাতে এই অর্থ তাদের বড় ভরসা বলে মন্তব্য করেছেন নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার এক উপভোক্তা।
5: আগে আমরা 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডারে টাকা পেতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 টাকা করে দেবেন, তা সেটা আমি গতকাল পেয়েছি এবং পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি আর উপকৃত হয়েছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার নাম মমতা পণ্ডিত, দিগনগর, ব্রাহ্মণপাড়া।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।

0: আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি নয়, কারুর বাড়ি নয়, কারুর বাড়ি নয়, কারুর নয়, তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি কারুর। ইস, একবারে কামড়ে ধরেছে ময়লাগুলো, কারো দৃষ্টি নেই, খাচ্ছে দাচ্ছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর তোমার একটা ছেলে, আমার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি নয় কারুর বাড়ি নয়।
1: কি মশাই, আরে কি মশাই,
0: আমার বাড়ি। ও বটু বাবু,
1: হলোটা কি?
0: আসুন আসুন,
1: বাজারে যাবেন না নাকি? আজ প্যান্ট্রি ডিপার্টমেন্ট লক আউট, গিন্নির সঙ্গে কাল বুঝি এক চোট মিসাইল আপনার।
0: না না, তেমন কিছু নয়, বুঝলেন না, অল কোয়াইট, এভরিথিং ইজ নরমাল।
1: তবে তবে বাজারে যাবার নাম গন্ধ নেই, মর্নিং ওয়াকটাই বা কখন করবেন? সূর্য উঠে গেল, রেডিও কোম্পানি মর্নিং টিউন বাজিয়ে দিল, কেষ্ট চায়ের দোকানে কেটলিতে জল এক ফুট হয়ে গেল, করছেন কি বসাই?
0: না, এই এই হয়ে গেছে, আর একটু। আমার বাড়ি আমার বাড়ি,
1: হ্যাঁ
0: বুড়ো মাসে গান গাইছি, বুঝলাম, এর একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার দরজাটা একটু ঝেড়ে নি।
1: দরজা, দরজা কোথায়? আরে তো নেম প্লেট ঘষছেন, আর সময় পেলেন না, সকালটার ইজ্জত একেবারে পাংচার করে দিলেন আপনি। আপনি তো আচ্ছা লোক মশাই।
0: আর কি আছে বলুন, আমার পৈতৃক স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি বলতে এই নামটুকুই, নৃপেন্দ্র এন নাথ আইয়ে।
1: নামের সঙ্গে জোড়া ওই আইয়ে ডিগ্রিটাও কি আপনার পিতৃদত্ত নাকি?
0: না তা অবশ্য নয়, ওটি আমারই অর্জিত সম্পত্তি, খোদ সাহেব মাস্টারের মুখনিঃসৃত বাণীর নির্যাসে জ্ঞান অর্জন করতে হয়েছে মশাই।
1: তাই বুঝি?
0: হ্যাঁ, বহু বাজিয়ে গোড়া মাস্টার আমাকে বাজিয়েছে বাজিয়েছে, তারপরে না আমায় ডিগ্রি দিয়েছে আইয়ে, বুঝলেন? ও সে কি ইংরেজি মশাই, একেবারে অরিজিনাল।
1: সত্যি আপনি সত্যি ভাগ্যবান।
0: আচ্ছা, আপনি এখনকার ছেলেদের দেখলে দুঃখ হয় জানেন, প্রচন্ড দুঃখ হয় মশাই। এর এক একটা মুখ্য সব BMA পাশ করেছে, শুদ্ধ ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবে বলুন? পারবে? বুঝলেন মশাই, ইংরেজি না জানলে কেউ শিক্ষিত হয় না, কি হয়?
1: তা বোধ হয় নয়, ইংরেজি শেখা ভালো, কিন্তু লালমুখদের মাতৃভাষাটি না জানলে আমরা কালা আদমিরা মূর্খ হয়ে যাব, এ কেমন কথা?
0: ওইটি তো হক কথা, হক কথা।
1: হ্যাঁ
0: শুনে রাখুন, সাহেবরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান জাত, হ্যাঁ, তাই ওরা ইংরেজিটা শিখে নিয়েছিল, আর ওই ইংরেজি জোরেই তারা গোটা বিশ্ব জয় করেছিল।
1: বাট দে আর আওয়ার এনিমিজ,
0: হ্যাঁ,
1: আমাদের দেশের শত্রু, আমাদের শোষণ করত, উই কট অ্যান্ড কিল দেম আউট।
0: বাদ দিন মশাই বাদ দিন, ওই পেটে খেলে পিঠে সয়। আচ্ছা আপনি মনে করুন তো, হ্যাঁ, তখন আমাদের এই মাংসের দাম, মাংসের দামটা কত ছিল? চাল ডাল তেল আলু বেগুন পটল মূলো,
1: এক আনা দু আনা ছিল এই তো, আর সস্তায় পেয়ে সেগুলো গোগ্রাসে খেয়ে সাহেবদের বদান্যতায় নিজের শরীরের হালটা কি করেছেন বলুন তো, সেদিকে খেয়াল আছে আপনার?
0: না না, মানে দেওয়া বলতে পারেন এই মোটা হওয়াটাও পৈতৃক সূত্রে পাওয়া, আর একটা স্থাবর সম্পত্তি আর কি। আরে বলে জল খেলে আমি মোটা হয়ে যাই, হ্যাঁ জানেন, এই জল খাচ্ছি।

0: ওজনের সঙ্গে আরো 10 যোগ করুন, মানে 90
1: মানে
0: আপনার 61 শরীরের হাড়, মাংস ও চর্বির বিপুল সমারোহের মধ্যে অরিজিনাল সাহেবী ইংরেজি শোনার সাফল্য, গর্ব ও সেই সঙ্গে রাগেরও তো সহাবস্থা রয়েছে, ওদেরও তো একটা ওজন আছে, তাই না?
1: ওই শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়।
0: ঠিকই ঠিকই ঠিকই, তবে ওই বাণী কচি কাঁচাদের জন্যেই। বাট ইওর এজ, বয়সটার দিকে একটু নজর রাখবেন, নৃপেন্দ্র এন নাথ আইএ।
1: হ্যাঁ, কতই তো করলাম মশাই, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, হাকিমি, কিছুতেই কিছু হলো না, ফোলা ফানুসি রয়ে গেলাম মশাই।
0: খাদ্যদ্রব্যের প্রতি অত স্নেহ থাকলে দেহে স্নেহ পদার্থ তো বাড়বে।
1: না মশাই, না না না, সেখানে তো ডায়েট কন্ট্রোল করে দিয়েছেন, হাড় সিবিয়ে প্রাণ জুড়োতম, তার থেকে এখন শত যোজন দূরে থাকি। মিষ্টির মধ্যে জানেন, ল্যাংচা আমার প্রাণাধিকের স্ট্যাটাস পেয়েছিল, সেই ল্যাংচাকে আমি বিসর্জন দিয়েছি, আর কত করব মশাই?
0: এই সামান্যটুকু তো করতেই হবে আপনাকে, নইলে সর্বস্ব দিয়ে এই যে বাড়ি বানিয়েছেন, এই যে রাত কাটতে না কাটতেই কাক ভোরে উঠে যত্ন করে নেম প্লেট মুছছেন, ঘষে ঘষে সদর দরজার পালিশ তুলছেন, এসব ভোগেই লাগবে না। শরীর গেল তো আপনি চোখ বুঝলেন, আপনি চোখ বুঝলেন তো বাড়িও।
1: না মশাই, না না না, ওই কথাটি একদম বলবেন না, বাড়ি গেলে আমি আর বাঁচব না। জানেন বটুবাবু, আমার শরীর যাক, আমি যাই, কিন্তু বাড়িটা যেন থাকে, বুকের রক্ত জল করে বাড়িটা করেছি মশাই।
0: বালাই ষাট, এখনই স্বর্গারোহণের কথা ভাবছেন কেন? এখনো কতদিন আপনাকে বাঁচতে হবে, শরীরটা ঠিক রাখতে হবে তো, বর্ষার কুমড়ো হয়ে বেঁচে থাকলে কি চলবে? নিন এই মোচামুচি রেখে ভেতর থেকে ঝটপট বাজারের থলিটা নিয়ে আসুন তো, একটু মর্নিং ওয়াক করি।
1: একটু দাঁড়ান মশাই, আমি বাজারের থলেটা একবার নিয়ে
0: আসি। তাড়াতাড়ি
1: যাবেন না, যাবেন না।
0: না না না।

0: আরে এই তো যাচ্ছি, ঘোড়া একেবারে সব জিন দিয়ে আছে। এই তো সবে বাজার থেকে এলুম।
1: এই তো এলে?
0: হ্যাঁ।
1: কি করছো কি বলো তো এতক্ষণ?
0: কেন
1: দরজার শব্দ তো পেলাম এক যুগ আগে। রান্না চাপাতে হবে না, আপিস আছে, কলেজ আছে, বাবুরা সব বেরোবেন, বলি আমি কি দশ বুঝা নাকি?
0: এক যুগ আগে? আরে এই তো সবে ঢুকে চটি ছেড়ে দরজা বন্ধ করছি।
1: ও, দরজা বন্ধ করতে এতক্ষণ লাগে বুঝি? হ্যাঁ গো, তোমার দরজা কি মোম দিয়ে তৈরি নাকি?
0: কি হয়েছে?
1: মোম দিয়ে তৈরি যে টোকা মারলে গলে যাবে দরজা? সত্যি বাপু, এরকম বাতিগ্রস্ত মানুষ আমি আর কখনো দেখিনি।
0: দেখো দেখো দেখো, আমাকে যা বলার বলো, কিন্তু দরজা নিয়ে এরকম মশকরা করবে নাকি নিয়ে আছে আমি বলে দিলাম।
1: কেন, দরজা কি এমন হাতি ঘোড়া যে কোনো কথা পর্যন্ত বলা যাবে না? দেখো এত আধিক্ষেতা দেখিও না বুঝলে।
0: শুধু দরজা কেন, জানলা, বাথরুম, রান্নাঘর, ছাদ সব কটি এক একটা হাতি আর ঘোড়া। হ্যাঁ, এক একটা হাতি পোষার খরচ লেগেছে এদের তৈরি করতে, জানো? টাকা জোগাড় করতে গিয়ে টেনশন আর দুশ্চিন্তা, আমার প্রেশার বেড়েছে, সুগার বেড়েছে, হার্টের রোগ বেড়েছে। তোমার আর কি, চাবির গোছা পিঠে দুলিয়ে মার্বেল মেজের উপর দিয়ে চলাফেরা করে বেড়াচ্ছ।
1: কি এত বড় কথা?
0: হ্যাঁ
1: বলি, বাড়ি তৈরি করতে আমার কোনো অবদান নেই বুঝি? এই যে 20 বছর ধরে তোমার সংসারের জোয়াল ঠেলছি, কাজের লোকের মতো খাটাচ্ছ আমাকে, পয়সা নিয়েছি কখনো? হাত খরচা নিয়েছি? একটা ভালো শাড়ি কোনোদিন দিয়েছো আমাকে? চপ, কাটলেট, চাউ, রোজ রোজ তোমার কাছে আমি খেতে চেয়েছি বলি, আমার পেছনে কত টাকাই বা তোমার ডাক্তারের জন্য গেছে শুনি? দেখ তাজমহল করতে লাগেনি?
0: আরে ঠিক আছে ঠিক আছে, আমি কি তাই বলেছি? আহা, চটছো কেন?
1: না চটবে না,

0: দরজা জানলাগুলোকে কোলবালিশ করে না, সারাদিন শুয়ে থাক।
1: আনপার্লামেন্টারি কথা বলো না তো, একদম বলো না। কোলবালিশ এই শব্দ সংসদে ব্যবহার হলে তোলপাড় হতো জানো, তাছাড়া ছেলে বাড়িতে আসে না, শুনতে পাবে যে, বলিয়ারি তোমার রাগ।
0: ও খালি আমার রাগটাই দেখছো, আর তোমার কাঞ্চনজঙ্ঘার বরফ তুমি না?
1: যাই বলো, আগের চেয়ে অনেক কমে গেছে বলো বলো। তোমার ওই কাস্টাডিতে 20 বছর থেকে রাগ একবারে লিকুইড ওয়াটার।
0: দেখো সকালবেলায় সব করোনা
1: না না না না বলো গিন্নি, এই এই একই আকাশে দুটো সূর্য তো থাকতে পারেই না। হ্যাঁ, তোমার ওই চন্দ্র হওয়ার কথা ছিল, তা যখন না হয়ে ওই মিসপ্লেসড হয়েছে, সূর্যের তাপ পেয়েছ, তখন আমাকে চন্দ্রের স্নিগ্ধতায় মাথায় তুলে নিতে হয়েছে।
0: মরে যাই মরে যাই। তাহলে আর বটুবাবু দিনরাত্রির এসে জ্ঞান দিত না তোমায়? রাগ কমান।
1: না কি জানো গিন্নি, বাড়িটাই যত নষ্টের গোড়া, ওটার কিছু হলে আমি আমি ঠিক থাকতে পারি না গো, মাথায় কিরম রক্ত চড়ে যায়।
0: মাথায় বর দাও, যাও।
1: এই যে কি করছে, পেরেক ঠুকছে, কি স্বপন এসে কথা! আরে দাঁড়া দাঁড়া আমি দেখি। এই রে এই এই হা হা হা হা, এই আরে বলি হচ্ছেটা কি? হ্যাঁ
2: পেরেক পুঁচি,
1: সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন?
2: প্রভুদেবার একটা ছবি টাঙাবো।
1: কে দেবা?
2: প্রভুদেবা, গড, ভগবান, ভগবান।
1: তার জন্য তো ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরে তার ছবি রেখে আয়।
2: না ওটা আমার ঘরে থাকবে।
1: কি?
2: আমার পার্সোনাল গড।
1: আরে
2: তোমাদের শিবের চেয়েও ভালো নাচতে পারে, ব্রেক ড্যান্স। ওই ব্রেক ড্যান্স তোমাদের শিব কোনোদিন নেচেছে? ইনি নাচেন, বেস্ট অফ দা লট।
1: ব্রেক ডান্স নাচেন? ব্রেক ডান্স নাচেন কি রকম ভগবান?
2: ও তুমি বুঝবে না, ইনি হচ্ছেন সাউথ ইন্ডিয়ান গড, লৌকিক দেবতা, গ্র্যাজুয়ালি ভারত দখল করেছেন।
1: ও
2: ও পাওয়ারফুল, একেবারে জাগ্রত।
1: সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু তা বলে তুই এমন দেয়ালটাকে ক্ষতবিক্ষত করবি? এখনই বন্ধ কর, বন্ধ কর সব পেরেক পেরেক পোঁতা।
2: এত বড় একটা দেওয়ালে একটা পেরেক পুঁচি তো হয়েছে কি?
1: আবার মুখে মুখে তক্ষ, যা বলছি শোন, দেওয়ালে কোনো পেরেক পোঁতা চলবে না।
2: ভগবানের ছবি লাগাচ্ছি তো বাবা।
1: যার ছবি লাগাও, আমার ওই এক কথা এবং শেষ কথা, দেওয়ালে কোনো পেরেক পোঁতা চলবে না। দেখবি দেখবি, তার চেয়ে আমার আমার বুকে পেরেক পোঁত না, আমার বুকটা পেতে দিচ্ছি পেরেক পোঁত। দেখবি তোর মাথায় পেরেক ঠুকলে কেমন লাগে দেখবি।
2: প্লিজ বাবা তুমি রাগ করো না, তুমি অভিশাপ পাবে কিন্তু ভগবানের।
1: হ্যাঁ ওর অভিশাপ, অভিশাপ পেয়ে আমি একবারে মরে ভূত হয়ে যাই তা বাচ্চা, কিন্তু বাড়ির কোনো ক্ষতি আমি হতে দেব না। জানিস জানিস এই বাড়ির ইঁট কাঠ দেওয়ালেরও প্রাণ আছে, আমি ফিল করি, ওরা আমার সঙ্গে কথা বলে, ওদের কষ্টের কথা জানায়।
2: ওরা কষ্ট পায় না, কচু পায় বলো, তোমার বুক ফেটে যায়।
1: হ্যাঁ যাই তো, তোমাকে তো আর বুকের রক্ত জল করতে হয়নি, হয়েছে আমাকে, এই রক্ত জল করা পয়সায় এই বাড়িটা খাড়া করতে হয়েছে আমায়। তোমার আর কি, জন্মেই বাড়ি পেয়েছো, কাপ্তানি করছো।
0: ওহ বাবারে বাবা, আমার কি হলো?
1: না এই কি
0: তাই, তুমি এই বাড়ি বাড়ি করেই না একদিন বিপদ ঘটাবে একটা দেখছি, একটু শান্ত হও তো। এই আপা বলে হচ্ছেটা কি?
2: এই দেখো না, প্রভুদেবের একটা ছবি টাঙাচ্ছিলাম, তাতেই বাবা এবারে রেগে রেগে চিৎকার শুরু করে দিল।
1: না রাগবে না, পুজো করবে, পুজো করতে হয়তো ঠাকুর ঘর রয়েছে, এখানে কেন? ভিতের মধ্যে আমায় কবর দেবে, আমি আমার বাড়ির সঙ্গে পরকালে থাকতে চাই।
0: ছি ছি ছি ছি ছি ছি ছি, কি সব অলক্ষণে কথা বলছো এই সকালবেলা! এই চলো তো এঘর থেকে চলো, বসার ঘরে কাগজ এসে গেছে, কাগজ পড়ো, বিশ্রাম নাও।
1: বিশ্রাম?
0: সেই বাজার থেকে এসে অবধি না বসে শুধু বাড়ি বাড়ি, সত্যি বাবা বাড়ি বাড়ি করে একবার চুলকালাম করছো, আশ্চর্য।
1: না না না না, ছাড়ো ছাড়ো,

0: দেখলে গিন্নি
1: কি হলো আবার?
0: কত জোরে অপা গান বাজাচ্ছে!
1: তাতে তোমার বাড়ির কি হলো?
0: হ্যাঁ, শব্দের চোটে দেওয়াল দরজা জানলা ফেটে যাবে না? ওকে ভলিউম কমাতে বলো, আস্তে আস্তে করতে বলো।
1: অপা, ভলিউমটা একটু আস্তে কর বাবা।
2: এর থেকে আস্তে করলে টেপ থেকে ইজ্জত চলে যাবে না।
0: শুনলে ছোড়াটা কি বললো একবার শুনলে? ওই ছোড়াই আমাকে খুন করবে একদিন, এই তোমায় বলে দিলাম।
1: আবার ওসব বাজে কথা, ছি, নিজের ছেলেকে ছোড়া বলতে নেই।
0: ওইটা ওইটা আর

0: বলে কে আশকারা দিয়ে দিয়ে ছেলেটাকে একবারে কল্লায় পাঠিয়ে দিয়েছ, বাড়িটাকে যত্ন করতে শেখালে না কোনোদিন। হ্যাঁ ভাল লাগে না, আর আমার এই সব ভাল লাগে। কোথায় গেলে ও অপার মা? গ্যাস হলো বোধ হয়, ওই দেখো।
1: তোমার
0: চামড়া কাটকে ডুগডুগি বাজায় গা।
1: বাবু মাফ কিজিয়ে বাবু,
0: তোমার মকান নাই হ্যাঁ, ইসিলিয়ে ঐসা কাম কিয়া তুম।
1: বাবু গলতি হো গিয়া, মাফ কিজিয়ে, গরিব হ্যায়।
0: গরিব হ্যায় তো কি হ্যায়, জানো কেতনা রুপিয়া? এই এই এই টাকা ফেলো তো, টাকা ফেলো, নিকালো 100 রুপিয়া।
1: রুপিয়া কিউ বাবু?
0: ফের চোপা, নিকালো নিকালো।
1: এসে কবি নেই হোগা বাবু,
0: মেজে বানাতে পয়সা লাগে না। না তোর বাপ পয়সা দিয়ে গেছে রিপেয়ারিং কে লিয়ে, পয়সা ফেকো জলদি, তুরা নিকালো।
1: থোড়া টুটা হ্যায় ইসিলিয়ে 100 রুপিয়া।
0: চুপ, নিকালো রুপিয়া জলদি।
1: কিয়া
0: কি আমার চোখ রাঙানো হচ্ছে? আমাকে চোখ রাঙানো?
1: ক্যা হামকো মারা?
0: হ্যাঁ মারা মারা, আবার মারেগা, আবার মারে।
2: ও বটু বাবু,
0: আমার নিজে সবনাশ
2: করে দিয়া
0: আবার তক্ক হচ্ছে মুখে।
2: গিয়ে শিগগিরই একবার আসুন, এখানে কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে।
1: ও গিয়েছে,
2: আসুন আসুন শিগগিরই।
3: তুম তুম তুম তুম তুম ইস আদমি পর হাত উঠায়া?
0: হ্যাঁ এই দেখো দেখো,
3: আব দেখো এই হাত কেসা মজা তুমকো দে সকতা।
1: মর গিয়া বাপ, ভগবান জানে মাই ক্যা কিয়া ইয়া বাপ। ও
3: যা যা ছেড়ে দিলাম, আগে বাড়ো কোম্পানি, আগে বাড়ো, এক ছুটে চলে যা।
1: মর গিয়া।
3: ছি ছি ছি ছি মশাই, এই বয়সে এতটা রাগ কি ভালো? কতদিন না বলেছি রাগটাকে হাতের মুঠোর মধ্যে করে রাখবেন, একেবারে আন্ডার কন্ট্রোল।
0: না মানে কন্ট্রোলই রেখেছিলাম জানেন, কিন্তু কি যে হলো,
3: চড় মারলেন। ও বেটা যদি আপনাকে চড় কষাতো আপনি সামলাতে পারতেন?
0: না ব্যাপারটা আসলে জানেন, ওই
3: আসল টাসল নয়, আমি যদি না আসতাম আপনি এতক্ষণে কিন্তু ভুলুণ্ঠিত, অ্যাবাউট টু ডাই, সেটা কি খুব সুখের হতো?
0: না ব্যাপারটা যে আপনারা আছেন বলে তো এখনো পর্যন্ত ঠিকই আছে।
3: ওসব কথা বাদ দিন, আপনাকে বাঁচতেই হবে, অপা আছে বৌদি আছে,
0: হ্যাঁ
3: এদের কথা আপনাকে ভাবতে হবে না। ভগবান না করুন একটা যদি কিছু আপনার হয় তাহলে ওরা কোথায় যাবে বলুন তো?
0: আসলে কি হয় কি যে হয় আমার, আপনাকে কি বলবো বটুবাবু, বাড়ির একটা কিছু হলে মনে হয় নিজেই মারা যাব, রাগ সামলাতে পারি না।
3: আরে মশাই বাড়ি কি আর কারো নেই, না করে না, না আপনি একমাত্র পৃথিবীতে সেই ব্যক্তি যিনি বাড়ি করেছেন।
0: না বুঝছে, জানেন তো কত কষ্ট
3: করেই কষ্ট করে বাড়ি করে, আপনিও করেছেন, এতে হয়েছেটা কি
0: বটুবাবু? সবাই এর কষ্ট আর আমার কষ্ট এক নয়, আমার কষ্টটা হলো সত্যিকারের কষ্ট, কিন্তু কেউ বুঝলো
3: না। ওই ওই ওই ওই ওই আবার রাগের কথা, শুনুন আপনার ভালোর জন্যই বলছি রাগ কমান, ব্রাহ্মী শাক খান, বেলপাতা চিবিয়ে খান।
0: চিবিয়ে খাবো?
3: হ্যাঁ, আর প্রতিদিন রাতে শোয়ার আগে ক্যালসিয়াম 6X-এর 4টি দানা মুখে ফেলে দিন, ব্যাস রাগ একেবারে জলের আকার নেবে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে।
0: হ্যাঁ সে তো 100 বার।
3: তবে দেখুন আমাকে, আমিও ধার দেনা করে বাড়ি করেছি, শ্বশুরের টাকায় করিনি, রাগ তো ছিল প্রচুর, জানেন তো মিলিটারিতে প্রচুর রাগ ছাড়া চাকরি হয় না,
0: তাই নাকি?
3: কিন্তু রিটায়ার করার পর সেই রাগকে বাড়ির সঙ্গে জুড়ে দিইনি।
2: একটু বোঝান তো ওকে বটুবাবু, কি রাগ রে বাবা, গগন ফাটছে, বাড়িতে একটু আঁচড় লাগার উপায় নেই।
4: আমাকেও না জেঠু, একটু আগে বাবা দারুণ বকাবকি করেছে।
3: কেন, তুমি আবার কি করছিলে?
4: কিচ্ছু না, সিম্পল একটা ছবি টাঙাচ্ছিলাম দেওয়ালে।
3: কার ছবি?
4: প্রভু দেবা।
3: হ্যাঁ ওই ওই হাড়গোড় ভাঙা ছেলেটা?
4: কি বলছেন জেঠু, জানেন উনি হচ্ছেন ইন্ডিয়ান মাইকেল জ্যাকসন, দ্য গ্রেট ডান্সার। আর বাবা বলছিল ওর ছবি দেওয়া।

0: না টাঙিয়ে ঠাকুর ঘরে রাখতে।
1: অপা বলছিল ওটা নাকি ওর গড়, তাই আমি দেওয়ালে মানে দেওয়ালটা নষ্ট না করে ঠাকুর ঘরে রাখতে বললুম। ঠাকুর ঘর তো আছে মশাই নাকি, হ্যাঁ মোজাইক মার্বেল করে দিয়েছি 10x8, ঠাকুরের জন্য ওই শ্বেত পাথরের বেদিও করে দিয়েছি। হ্যাঁ আপনি তো সব দেখেছেন।
2: ঠিক ঠিক ঠিক, আমি দেখেছি দারুণ ঠাকুর ঘর। অমন ঠাকুর ঘর থাকতে তুমি প্রভুকে দেয়ালে ঝোলাতে পারবে না ওপা।
0: যেটুক আপনিও বাবার মতো।
2: আমি বাবার বয়সী বলেই বাবার মতোই বলছি। তুমি তোমার লর্ডকে ঠাকুর ঘরেই রেখে দেবে, পুজো আচ্ছা যা করার ওখানে গিয়েই করবে।
3: সে কি নাচিয়ে ভগবান, একটা নাচিয়ে সিনেমার ছোকরা আমার গোপালের পাশে থাকবে?
1: সে কি নাচিয়ে ছোকরা গোপালের পাশে?
3: তাই তো বলছে, আমি কিছুতেই প্রাণ থাকতে অনাচার হতে দেব না, কখনো না।
2: দেখুন দেখুন দেখুন দেখুন দেখুন দেখুন ম্যাডাম, আপনিও শেষে টেম্পার লুজ করলেন, রেগে গেলেন।
3: ওমা রাগবো না বলি, এখন যদি না রাগি তবে কবে আর রাগবো বলুন তো।
1: হ্যাঁ
3: আমার গোপালের পাশে কিনা সিনেমার এক নাচিয়ে চোখ।
1: এ রাম রাম রাম রাম,
3: এ কি অনাচিষ্টি রে বাবা,
1: অনাচিষ্টি রে বাবা।
3: আমি কি করি
1: কি করি, হলো তো হলো তো, এখন বুঝতে পারছো রাগ তাহলে তোমারও আছে, জায়গা মতো ঘা পড়লে তুমি আমার ফস করে ওঠো।
3: দেখো আমি তোমার মতন রাগি না, তুমি মিছি মিছি রাগ করো, ওটা তোমার শখের রাগ, অকারণে রেগে একবারে শরীর টরি সব খারাপ করো।
1: ও আর তোমার রাগ বুঝি কারণের রাগ, কারণ ছাড়া তুমি রাগো না? না
3: একদম না, একদিনও দেখাতে পারবে তোমার মতো সময় নেই অসময় নেই অকারণে গাঁগা করে চেঁচিয়েছি।
1: সর্বস্ব দিয়ে বাড়ি করেছি, সেটা যদি ভেঙে যায় ভেঙে পড়ে চেঁচাবো না? অপা দেয়াল ফুটো করছে, গ্যাসের লোকটা মেজে চটিয়ে দিচ্ছে, বলবো না আমি অকারণে চেঁচালুম?
3: অকারণে না, ওই যে মোটুবাবু বললেন বাড়ি সকলেই করে কষ্ট করে, কিন্তু তোমার মতো বাড়ি বাড়ি করে কেউ মাথা খারাপ করে না।
1: তুমি তাহলে ঠাকুর ঠাকুর করে মাথা খারাপ করছো কেন?
3: হ্যাঁ বলি ঠাকুর আর বাড়ি এক হলো?
1: একই তো, বাড়ি যদি ভেঙে পড়ে তবে তোমার ঠাকুর বসবেটা কোথায় গিন্নি? বাড়ির যত্ন না করলে ঠাকুরের যত্ন করতে পারবে? ঠিক আছে ঠিক আছে, কালই আমি লোক ডেকে ঠাকুর ঘর ভেঙে একবারে তছনছ করে দেবো। হ্যাঁ
3: কি বললে?
1: তছনছ করে দেবো।
3: তছনছ করে দেবে?
1: একবারে তছনছ করে দেবো।
3: আচ্ছা দেখাচ্ছি মজা, সত্যি আমারই মাথা খারাপ হয়ে যাবে, সকাল থেকে খালি অলক্ষণে সব কথা। আচ্ছা গেরস্থ লোকেরা এইসব কুকথা মুখে আনে?
2: এ তো মহা মুশকিল হলো দেখছি,
1: না
2: কাকে ছেড়ে কাকে এখন দেখি। ও আপা
1: মুখে আনে না, কান দিয়ে বলে।
2: ও আপা তোমার বাবা মাকে তুমি সামলাও বাবা, আমি চললুম ইম্পসিবল অসম্ভব। এর চেয়ে 1971 এর মুক্তিযুদ্ধ অনেক বেটার ছিল, পাক ফোর্সকে ট্যাকল করতে এরকম বেগ পেতে হয়নি আমায়।
0: না না ও আমি শুনছি না জেঠু, আপনি একজন কর্নেল সেনানায়কও, আপনি ব্যাটেল ফিল্ড ছেড়ে পালাবেন তা কি করে হয় বলুন?
2: হ্যাঁ ঠিক ঠিক ঠিক, খুব সত্যি কথা। তাহলে এখন কি করা উচিত?
0: আপনি বরঞ্চ দুপক্ষকেই একটা মিলিটারি কড়া শাস্তি দিন, যেমন একটু আগে রিফিল ম্যানকে দিলেন।
1: ও বাবা এটা বলে কি আবার সেই পাই পাই পাই পাই করে ছুটতে হবে?
3: না না না না না, আমার দ্বারা এই বয়সে ওসব আর হবে না।
1: না
3: কদিন হলো বাতের ব্যথায় হাঁটু দুটো ভীষণ ফুলেছে আমার।
2: বাততেই হবে, শুধু ম্যাডাম বা হার হাই কমান্ডই নয়, অপা তোমাকেও শাস্তি পেতে হবে।
0: আমাকেও জেঠু? ওকে নো প্রবলেম, অর্ডার দিন ছুটে আসছি, শাস্তি শাস্তি।
2: না না না না না, বাড়ি ছেড়ে দৌড় দেবার শাস্তি আমি দিচ্ছি না, আমার অর্ডার হলো কোম্পানি রুক যা, এক দো তিন এক,
1: সিমেন্ট বালি ইট
2: মানে যে বাড়ি নিয়ে আজ এই ব্যাটল যুদ্ধ, সেই বাড়ি ছেড়ে আজ আর কারো বেরোনো চলবে না।
1: বেরোনো চলবে না?
2: হ্যাঁ
1: মানে
2: মানে আজ আপনি অফিস কামাই করবেন।
1: ও
2: অপা তুমিও আজ কলেজ যেতে পারবে না, আর ম্যাডাম আপনি এদের দুজনকে পাহারায় পোস্টিং থাকবেন।
3: হ্যাঁ আমি
2: দেখবেন কেউ যেন পালাতে না পারে।
0: এটা কিরকম মিলিটারি শাস্তি হলো জেঠু, তিনজনে গোটা দিন বাড়িতে থাকলে তো এগেন যুদ্ধ অবশ্যম্ভাবী।
2: নো নো নো নো নো, ম্যাডামকে তো আর ঢাল তলোয়ারবিহীন অবস্থায় পাহারায় রাখতে পাচ্ছি না, ওর সঙ্গে থাকবে 3-4 অত্যাধুনিক মিসাইল, আমি সাপ্লাই করব।
0: মা মিসাইল চালাবে জেঠু, আর ইউ ম্যাড?
1: স্ত্রীর হাতে ইহলীলা।

0: সম্বরণ, ও তাহলে এই ছিল আমার নিয়তি। কষ্টের বাড়িটা আর আমার ভোগে লাগলো না। এই আপনার মনে ছিল বটুবাবু, সবই আমার কপাল।
1: ম্যাডাম,
2: হ্যাঁ বলুন।
1: আপনাকে অর্ডার দিচ্ছি, রান্না স্টপ, সিজ ফায়ার। যদি কিছু এর মধ্যে করে থাকেন ফ্রিজে তুলে দিন। আমি মিসাইল নিয়ে একটার মধ্যে এই ব্যাটলফিল্ডে আবার ব্যাক করছি। ততক্ষণ এই কঘন্টা আপনি এদের কড়া পাহারায় রাখবেন, দেখবেন শত্রুরা যেন ভেগে না পড়ে। জানেন তো, কর্নেলের অর্ডার পালন না করলে মিলিটারিতে কড়া শাস্তির ব্যবস্থা আছে।
3: শুনলেন নাটক বাড়ি বাতিক।
4: বাড়ি বাতিক নাটকটি প্রচারিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গান বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে।

0: পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: পরের গান ফিরোজা বেগমের কণ্ঠে।

কত অ্যাডভান্স বাড়াচ্ছে ভাড়া? টিপ টিপ করা বৃষ্টি থামছে, ছোট ছোট বাড়ি, একতলা পাড়া, সন্ধ্যের মুখে একলা দেখছে

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছিলেন আধুনিক গান, আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হচ্ছে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি।
1: নমস্কার বন্ধুরা, শ্রুতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা শুনব কবিতা আর গল্প। প্রথমেই স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন সমরেন্দ্রনাথ রায়।
2: কবিতার নাম চার পথিক কথা। দৃষ্টির দিকে চেয়ে দেখি সে কি অনা সৃষ্টি, বৃষ্টি এসে জানান দিল এসবই কুয়াশা কৃষ্টি। দুই, ওরা কেউ কেউ মানে সংবিধান, জিলিপির প্যাচে কষে দেখি গণিত নিদান। তিন, এখনো বেঁচে আছি নির্বিকার, সবখানেই ভেসে ভেসে কোঁচরে পুরেছি মিথ্যা দানা, অন্তর ভরেছে রোষে আক্রোশে। চার, ওদিকে যেও না, হায় না আবাস, খুঁজে নিতে হয়, তা না হলে নিমেষে হারাবে আরাধিত সঞ্চয়। দ্বিতীয় কবিতা, কলম চাওয়া। কলমের প্রতি লোভ আমার চিরকালই, তাই

0: মাঝে মধ্যে কাউকে বলে ফেলি, একটা কলম দিও তো। আসলে এই চাওয়া পাওয়া বসন্তে গজে ওঠা নতুন পাতার মতো, ঝরে পড়া পাতারা আর ফেরে না কখনো, কিন্তু মাটির রসে মিলেমিশে তৈরি করে অপরা বসন্ত। মাটিতেই জেগে ওঠে অনন্তর গাছ পরিবার, আমরা কেবল দেখতেই থাকি অনন্য জীবন, জীবনের কাঠামো। ফেলে দেওয়ার মতো কিছুই নেই, ফেলে আসা দিনগুলোও থেকে যায় কাগজ কলমে, ফিরে আসে অজানা জগৎ, হয়তোবা কলম সংঘাত। তবে একথা স্বীকার করতেই হবে, কলম আছে বলেই চেয়ে থাকে অদেখা কারিগরি, অজানা সংকেত। এখন থেকে হাজার বছর পরেও কাউকেই বলতেই হবে, আমাকে একটা কলম দিও তো, কেননা সবাইকে লেখার জন্য কলমের প্রয়োজন থাকতেই হবে।
1: আমরা স্বরচিত কবিতা শুনছি, পাঠ করছেন সমরেন্দ্রনাথ রায়।
0: পরের কবিতা চোখ ভাষা। তোমাদের চোখগুলো কেমন যেন কুঁচকানো, তোমরা কি ঝাপসা দেখো? মনে হয় না, আসলে আপন চেনো। আয়নায় নিজেকে শ্রুত মনে করো, আর কিছু দূরে অন্য চোখগুলো দেখো, যাদের চোখগুলো ঘুম চোখে স্বপ্ন দেখে। ওরা এত চোখ দেখেছে, কোথাও শুভ্রপল্লব বা কৃষ্ণমণি দেখেনি, কেবল বুঝেছে নীলাশ্রুতে নীল মাখা আছে। আমার চোখ দুটোকে খুব সন্দেহজনক মনে হয়, কেননা নিজেকে দেখতে দেখতে ভুলে যাই, অন্য চোখেদের ভিতর কেবলই তির্যক চাহনিতে হাসি ঝরে, নিমগ্ন ছোবল। এ বড়ই অশান্ত বিড়ম্বনা। আমি তো সেই চোখ চেয়েছি যে চোখের বর্ণমালায় দেখা দেবে পুঞ্জ পুঞ্জ মেঘের সমবেত কোলাহল, রঙে রঙিন বিচ্ছুরণ, এরপর সমস্ত রং পাখি হয়ে ঘোষণা করবে সকলেই আমরা আপনার ছায়া শরীর। পরের কবিতা প্রাক গধূলিতে ছেলেবেলা। এক, তোমাকে কেমন বিপন্ন মনে হচ্ছে, কতকাল আগের শেষ দেখা যেন, এতদিনে ফিরে এলো সন্ধিক্ষণ, বদলেছে আপামর অবয়ব, তবু মনে হয় আজও চোরা চোখে বেঁধেছ বাসা, অতীত আমন্ত্রণ। অকস্মাৎ গাছ হই দমকা বাতাস, হৃদঘর ফালা ফালা, শরীর গিলে নেয় চকিত রোমাঞ্চ, দিশাহারা কিছুটা সময়, ধীরে ধীরে ফিরে আসে মনন মাকড়সা জাল। দুই, ছায়া ছায়া স্বপ্ন ঘেরাই জেগে ওঠে অতীত করমর্দন, একদিন তোমার টান টান এলোকেশ ভেসে ভেসে ছুঁয়েছিল আমার অন্তর, শিমুল তুলোর মতো। কত কথা কত ব্যথা, মুখোমুখি জাগিয়েছিল কত আশা, এরপর কি যে হল আজও বুঝিনি কিছু, চলে গেলে ছায়াদের ঘরে। এতটা বছর বালুচরে খুঁজেছি চাতক পিয়াসা। তিন, ফুরিয়েছে অমানিসাকাল, হঠাৎ দেখাতে মনে হলো নিকোনো উঠোনে সন্ধ্যায় প্রদীপ শিখা যেন দপ করে জ্বলে, এও এক তড়িৎ আবেশ। ছগবাঁধা অবাক অন্ধকার, নেমে আসে স্বাগত সম্ভাষণ। চার, দূরে দূরে দুটো মাত্র ফুল, পৃথক আলেয়া, এখানে জীবনে জীবন কাঁদে পাশাপাশি, বিস্ফলে ভরে গেছে অনুসরণ, দুচোখে হাসি নেই, স্মৃতিটুকু তাকিয়ে আছে, হয়তো থাকবেও আমৃত্যুকাল। আমি যেন মুমূর্ষ গাছ হিমজালে আক্রান্ত, অসার চিন্তায় ঢেকে যায় বিক্ষিপ্ত আবাসন। পাঁচ, এখনো আমি বিবশ হইনি,

0: অথচ দিকি দিকি কম্পনে মেনে নেই সেই স্পর্শানল। প্রাগগধূলিতে মনে হয় এটাই বুঝি ছেলেবেলা, এতটুকু তাপ পেলে পাখা মেলবে জলজ শ্যাওলা। ৬. আমাদের দেহে আছে যে সুপ্ত আগ্নেয়গিরি, কখনো কখনো থেকে যায় অমোঘ সম্ভাবনা বিস্ফারিত হওয়ার। এটাই বোধহয় নিবন্ত প্রদীপের শেষ কারুকাজ। শেষ কবিতা ষড়দর্শন। খবর পেয়েছ কি তুমি অন্তর্লীন, শুধু অভিমান ছুঁড়ে দাও। বাতাস বহে এলো চুল, চেহারা দেখেনি মুখোশ, বিস্ফার মায়তরু দল। ওদিকে যেও না ধৃত কঙ্কাল, ছায়ালো রেখাপাত ওত পেতে দেখে পুরনো ভিটে। জীবন খোয়ানো নিশাঘাত, আজও নীল ফোল ফটে কন্দরে ঝাঁঝালো বিষ। জানালারা পর্দানসীন, অন্তরে কাঠ পোকা ভিড়, কুরে কুরে খায় ধরণীকাল। এখনো ফুরোইনি ছায়াভূমি, যদিও পড়ন্ত বিকেল, অনুভবে শুধুই অপেক্ষা আমাদের চির অবলম্বন।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন কবি সমরেন্দ্রনাথ রায়। শ্রুতি অনুষ্ঠানে এবারে শুনব গল্প। ছোট গল্প পাঠ করবেন বিপ্লব বিশ্বাস।
2: গল্প ছেলেটা। ম্যান্টন থেকে উঠল, উঠেই আমার পায়ের সামনে রেখে দিল ধপাস একটা কালচিটে বড় হলদে পলিথিন ব্যাগ, তার মধ্যে মেজো সেজো ছোট আরও গোটা কয়, অনেকটা সেই দশ টাকায় দশটি চিরুনির মতো, শেষেরটি উকুন বিনাশী। ওর চেহারাতেও সমধিক তেল আঠা, পরনের প্যান্টটি মাপে বারমুডা স্টাইলে নয়, অমাপি কেউ দিয়েছে হয়তো। চোখ মুখে একটা বিধ্বস্ত ছাপ, বছর দশেকের কিশোর শরীর অকাতর ঘুম চাইছে, তাই মাঝের লোহার রডটি জড়িয়ে ধরে ঢুলুনি মারছে, আর গতিযান ঝাঁকুনি মারলে চমকে খাড়া হচ্ছে, ঠিক যেন মায়ের কোলের শিশু। এর মধ্যেই ডেকে খুচরো পয়সায় ভাড়া মেটালো, নামবে প্রাচী, শ্যালদার কোনো হোটেল বয় হয়তো। নিয়মিত ঘুম সময়ের অভাব, সর্বশিক্ষা অভিযানের সঙ্গী হবার কপাল নয় ওর। অথচ ওর নোংরা ব্যাগ ছোঁয়ায় আমার অস্বস্তি পাঠ করে নীরবে ওটা টেনে ওর দুপায়ের ফাঁকে গুঁজে নেয়। আবার ড্রাইভার কন্ডাক্টরের অযথা সময় হত্যার চালাকি ঠাউরে বিরক্তির বিড়বিড়ানিও ছড়াচ্ছে। এর মধ্যে একবালপুরের মুখটায় খাড়ানো মানুষের চৈতন্যবাহুর ফাঁক গলে বাসপেটে সেঁধিয়ে যায় এক মাঝবয়সী অন্ধ কানাই। চেতনারহিত আমরা অনেকেই দেব কি দেবনার টানা পড়েনে ঝুলে থাকলেও ছেলেটি ফট করে ছেঁড়া পকেটে আঙুল গলিয়ে আলতো তুলে এনে অন্ধের হাতে গুঁজে দেয় একটি দুটাকার কয়েন। আমি বাইরে চোখ ফেলি, বাস চলছে গাঁক গাঁক, অথচ গতিতে ভারতীয় দৌড়বীর। এর মধ্যেই আবার ঢুলছে সে, যোগী চোখ মেলছে আর বুঝছে ডান্ডা জড়িয়ে। আমার পাশটিতে সেতির আবছায়া মাখা প্রৌঢ় গেয়ে চলেছে একটানা মোহিনী চৌধুরী, কমল দাশগুপ্ত, যুথিকা রায়। পুরনোতে প্রাণিত আমিও গুনগুনিয়ে উঠলাম, মেনেছি গো হার মেনেছি। কেন হার, জেতার ইচ্ছে নেই কেন? এর মধ্যেই ঢুকে পড়েন তিনি, রবীন্দ্রনাথ, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবিসাড়া। ধুত্তর, সব লোক শুনানি, বুক কথা নয়। ছেলেটিকে একটু বসতে দিলে হয় না, নিজে দাঁড়িয়ে বসে তো অনেকক্ষণ, মাজাপিট ফাটফাট করছে, অথচ আবার সেই দিলে হয় না টানা পড়েন। এই ফাঁকেই সেতী গায়ক সেরে ফেলেছে তার কর্তব্য, ঢুলন্ত ছেলেটির গায়ে আলতো টোকা মেরে ইশারায় বসিয়ে দিয়েছে নিজ সিটে। না, সামনে নামবে বলে নয়, চটজলতি সিদ্ধান্তের টানে। অথচ খানিক বাদে এক বুড়িমাকে উঠতে দেখে ছেলেটিও উঠে পড়ে তুরন্ত, এবারও পারলাম না। আসলে আবাসন পর্ষদের হিসাবে আমি উচ্চবিত্ত আর ছেলেটি উচ্চচিত্ত।
1: এতক্ষণ শুনলাম স্বরচিত গল্প, শোনালেন বিপ্লব বিশ্বাস। বন্ধুরা, আর তো সময় নেই, যাবার পালা। সবাই খুব খুব ভালো থাকবেন এই আশাতেই শেষ করব আজকের শ্রুতি অনুষ্ঠান। সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শ্রুতি অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দা মুসাররাত নাজরীন। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই মেহফিল।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।

আকাশবাণী মুর্শিদাবাদের সমস্ত শ্রোতা বন্ধুর জন্য আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। এফএম 102.2 মেগাহার্টসে আপনাদের বন্ধু মুক্তি হক হাজির আজ রাতের লাইভ ফোন ইন মেহফিল নিয়ে। মোহাম্মদ রফির অকাল প্রয়াণে তার শূন্যস্থান পূরণে তিনি ছিলেন অগ্রগণ্য। বাংলা, হিন্দি, ওড়িয়া গানে ভরিয়েছেন অগণিত শ্রোতার মন। তিনি মোহাম্মদ আজিজ। সেই গানের মানুষটিকে মনে রেখে আজ 4 জুলাই শনিবারের লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে প্রসঙ্গে থাকছেন তিনি এবং তার গান। বিষয়, জিন্দেগি কা নাম দোস্তি। শোনাব মোহাম্মদ আজিজের কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা এই নাম্বারে 9434921300। ফোন করতে পারেন এই নাম্বারেও 03482259648। হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন এই নাম্বারে 9434921300।

1980 থেকে 1990, এক দশক ধরে 20,000-এরও বেশি গান গেয়েছেন। হিন্দি, ওড়িয়া, বাংলা ভাষাসহ মোট 10 রকম ভাষায় গান গাইতে পারতেন তিনি। কখনো অমিতাভ বচ্চন, কখনো গোবিন্দা, কখনো অনিল কাপুরের কণ্ঠে গেয়ে একের পর এক হিট হিন্দি গান বলিউড ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন।

0: ফোনে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে
1: হ্যালো
0: বলছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: বহরমপুর হায়দ্রাবাদ থেকে প্রসেনজিৎ ঘোষ।
0: প্রসেনজিৎ ঘোষ, বলুন।
1: এক অন্ধেরা লাখ সিতারে, আজকেই কলার টিউনটা সেট করলাম।
0: কোন ছবির গান
1: দাদা? আমি ছবির কথা বলতে হয়তো আখির কিউ যতদূর সম্ভব, কিন্তু এই কথাটা কে লিখেছেন যদি একটু জানাতে পারেন। এক গান তো অবশ্যই আমাদের মোহাম্মদ আজিজের, অথবা মোহাম্মদ রফির ওপর একটা গান রয়েছে ওনার, সেই গানটা, অথবা দুনিয়া মে কিতনা গম হ্যায়, এই তিনটের মধ্যে যে কোনো একটা। ধন্যবাদ দাদা।
0: আচ্ছা, আপনাকে জানাচ্ছি, এক অন্ধেরা লাখ সিতারে ছবির নাম আখির কিউ।
1: গুলজারজির লেখা এটা?
0: না, গানটা লিখেছিলেন ইন্দিবার।
1: ওকে, কত সুন্দর কথা দাদা। আমি আমি গানটা বারবার শুনবো। আমার কাউকে ছোট করছি না, মোহাম্মদ আজিজ হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার, ঠিক আছে? একদম বাজান দাদা।
0: ভালো থাকুন। হ্যাঁ।

সবাইকে জানাচ্ছি আজকের মেহফিলের বিষয়, জিন্দেগি কা নাম দোস্তি, মাহমুদ আজিজ স্মরণে হিন্দি ছবির গান। সরাসরি কথাবার্তা 9434921300, 0348225968।

0: আজকের মেহফিল মাহমুদ আজিজির স্মরণে। কোন বন্ধু আছেন?
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ
1: হ্যালো
0: বলুন, শুনছি।
1: হ্যাঁ হ্যালো দাদাভাই, অনেকক্ষণ অপেক্ষা করছি দাদাভাই, আমি ভোলা ঝোলা নিয়ে বসে আছি। হ্যাঁ, তো এই অপেক্ষাটা মানে আমার খুব আপনাকে ধন্যবাদ দেওয়া দরকার দাদাভাই, কারণ
0: আপনিও ধন্যবাদ, আপনিও ধন্যবাদ নেবেন কারণ এতক্ষণ অপেক্ষা করছেন।
1: না না দাদাভাই, এই অপেক্ষাটা করতে আমি একদম ভালোবাসি, কারণ দেখুন দাদাভাই মানে প্রত্যেকটা এই যে জিনিস, প্রথমেই একটা গান শুনিয়ে দিয়েছেন কর্মা বইয়ের, হ্যাঁ মোহাম্মদ আজিজ আর কবিতা কৃষ্ণমূর্তির, তো এই গানটাতেই আপনাকে মানে শতকোটি প্রণাম দাদাভাই, ওই গানটা আমার ফেভারিট গান, এবং আপনি শুনিয়ে দিয়েছেন, আমার আর কোনো বক্তব্য নেই, আপনি যেটা শোনাবেন ওটাই শুনতে থাকছি আমি অনুষ্ঠানে, মানে ঝোলা ভোলা নিয়ে ভোলা ঝোলা নিয়ে বসে আছে।
0: কিন্তু আপনার কিন্তু আমার ঝোলায়, কিন্তু ভোলানাথের আসল নামটাই তো আমার শোনা হলো না।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে কবির কুমার মন্ডল দাদাভাই।
0: ভালো থাকুন, কেমন আমার কথা হবে? কোন বন্ধু আছেন? নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি পাঁচগ্রাম ওয়ারপুর থেকে আনিকুল সে বলছি।
0: আনিকুল ভাই বলুন।
2: হ্যাঁ, আজকে তো মোহাম্মদ আজিজকে নিয়ে খুব ভালো অনুষ্ঠান, আর মোহাম্মদ আজিজ আমার দুটো গান সিলেকশন আছে, একটা মুলজিম ছবির, হ্যাঁ আদালত ছড় গেয়া ইনসান এই গানটা, আর একটা গান আছে জানকি বাজি আতে আতে এই গানটা। হ্যাঁ, আপনি যেটা বাজাবেন, গান সবই ভালো স্যার, যেটা খুশি আপনি বাজান, সঙ্গে আছি। হ্যালো
0: হ্যালো
2: হ্যাঁ,
0: কতক্ষণ শুনছেন অনুষ্ঠান?
2: আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম পাঁচগ্রাম থেকে স্যার, মোহাম্মদ আজিজের প্রোগ্রাম দিয়েছেন, আমি রোজই শুনি।
0: কেন?
2: প্রতিদিনই ভালো লাগে।
0: আচ্ছা, মোহাম্মদ আজিজের গান কেন ভালো লাগে যদি জিজ্ঞেস করা যায়, কি বলবেন?
2: মোহাম্মদ আজিজের গান বলতে গেলে আমাদের রবি সাহেবের মানে পরে যে সাব্বির কুমার এসেছিল, তারপরে মোহাম্মদ আজিজ, শাহেন সাহেব ওই গান দিয়েছিল ওই গানটা, জানে দো জানে দো এই গানটাও ভালো গান, গান যে কোনো মানে সব কটাই গান ভালো।
0: তাহলে জানকি বাজি, ওকে
2: জানকি বাজি হোক এটা।

1954 সালের 2রা জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সাইদ মোহাম্মদ আজিজুন নবী ওরফে মোহাম্মদ আজিজ ওরফে মুন্নার। ছোটবেলা থেকেই মোহাম্মদ রফির ভক্ত তিনি। মোহাম্মদ রফিকে অনুসরণ করে তার মতো গান গাওয়ার চেষ্টা করতেন মোহাম্মদ আজিজ। পড়াশোনার পাশাপাশি গান শেখাটাও শুরু করেছিলেন সেই কম বয়স থেকেই। কিন্তু ভাগ্য তাকে অন্য পথে যেতে বাধ্য করে। হঠাৎই পরিবারের আর্থিক অবস্থার অবনতি হলে অর্থের প্রয়োজনে যে কোনো একটা কাজ

পরিস্থিতির চাপে গান শেখাটা বন্ধ হয়ে গেল তাঁর। বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন ধরাছোঁয়ার বাইরে চলে গেল তাঁর। তবে মোহাম্মদ আজিজ হার মানার পাত্র নন। মঞ্চে গান গাইতে পারছেন না তো কি হয়েছে, অর্থ উপার্জনের জন্য গান নিয়েই এগোনোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। কলকাতার নামি বার এবং রেস্তোরাঁয় গান করতেন একসময়, কিন্তু তাতে পরিবারের পরিস্থিতি কিছুটা সামলে গেলেও শান্তি নেই মনে।

0: নমস্কার, কোন বন্ধু আছেন?
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কে বলছেন?
1: আমি গোলডাঙ্গা মাগরাম্পা থেকে মোহাম্মদ আলী বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি আমাকে মেদার ফিল্মার প্যারে হামারা আমার রহেগা এগান্দা ফিলারে কি ভালো লাগে।
0: আরেকবার বলুন, কোথা থেকে কে বলছেন?
1: গোলডাঙ্গা মাগরাম্পা থেকে মোহাম্মদ আলী।
0: ভালো।

দেখুন, শনিবারের রাত মানে তো একটু নস্টালজিয়া, একটু আড্ডা আর এক বুক ভালো লাগা গান। আর আজকের রাতটা আরও বেশি স্পেশাল, কারণ আজ আমাদের মেহফিল সাজানো হয়েছে এমন এক সুরের জাদুকরকে মনে করে, যিনি তাঁর কণ্ঠের মাদকতায় 80 আর 90-এর দশককে মাতিয়ে রেখেছিলেন। মুদ্রার ছবির গান শুনছি, সঙ্গে আশা ভোসলে।

শুভ সন্ধ্যা দাদা ভাই। রোজ শনিবার রাতে এই সময়টা আকাশবাণী মুর্শিদাবাদের সঙ্গে আমি তো থাকবই, কারণ আমাদের দাদা ভাই যে দারুণ দারুণ বিষয় নিয়ে মেহফিল অনুষ্ঠানে আমাদের উপহার দেন সেটা কি না শুনে থাকা যাবে? ভালো থাকুন। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, আছি সেই রাত 11টা পর্যন্ত, সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: দাদা আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের বিষয় মোহাম্মদ আজিজ, কি কণ্ঠ, আমার ফেভারিট শিল্পী উনি। দাদা আমি একটা গানের অনুরোধ করলাম, মুভির নাম ক্রোধ, না ফনকার না তুজসা তেরে বাদ আয়া, মোহাম্মদ রফি তু বহুত ইয়াদ আয়া। পলাশ সরকার মধুপুর থেকে লিখছেন গানটা অমিতাভ বচ্চনের কথায়, নিশ্চয়ই, কেননা গুরু বলে জেনেছেন যাকে, ছেলেবেলা থেকে যাকে অনুসরণ করে গাইছিলেন মোহাম্মদ আজিজ, তার নামটা উচ্চারণ করে তাকে স্মরণ করে যখন তিনি গান করেন হিন্দি সিনেমায়, তখন সেটা অনবদ্য হয়ে ওঠে বই কি। ভালো থাকুন, এইভাবেই আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা সঙ্গে থাকবেন আশা করছি। আছি রাত ১১টা পর্যন্ত আজকের মেহফিলে। যারা একটুখানি দেরিতে রেডিওটা খুলেছেন তাদের জানাই, আজকে আমরা স্মরণ করছি মোহাম্মদ আজিজকে, কেননা গতকালকেই ২ তারিখ জুলাই মাসের ছিল তাঁর জন্মদিন। বন্যার মতো মেসেজ আসছে, একের পর এক বার্তা আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা লিখছেন, যেভাবে লিখছেন, বিভিন্ন গানের কথা বলছেন, তাদের স্মৃতির কথা বলছেন। আসুন আপনাদের নিজস্ব অনুভব নিয়ে, নস্টালজিক হোক এই অনুষ্ঠানটা, আর একটু আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। কোনো বন্ধু এসেছেন ফোনে, যাব তাদের সঙ্গে কথায় অবশ্যই। তবে ইন্দ্রজিৎ মণ্ডল কয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, অনুষ্ঠান ভালো লাগছে, একটি গানের কথা বলছেন সেটা অবশ্যই শোনাব। তবে আমাদের যে শ্রোতা বন্ধু লিখেছেন, মর্দ টাঙ্গেওয়ালা টাইটেল সং শোনাবেন স্যার, শুভেচ্ছা সহ ইন্দ্রজিৎ মণ্ডল কয়া মুর্শিদাবাদ থেকে। আর এই গানটি বিশেষ করে মোহাম্মদ আজিজকে নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আসে, কেননা প্রথম ব্রেক এই ছবিতেই।
1: মর্দ টাঙ্গে ওয়ালা মৈ হু, মর্দ টাঙ্গে ওয়ালা, হে মর্দ টাঙ্গে ওয়ালা মৈ হু, মর্দ টাঙ্গে ওয়ালা, মুঝে দুশ্মন ক্যা মারেগা, মেরে দোস্ত হ্যায় উপর ওয়ালা। মর্দ টাঙ্গে ওয়ালা, ও মর্দ টাঙ্গে ওয়ালা, মুঝে দুশ্মন ক্যা মারেগা, মেরে দোস্ত হ্যায় উপর ওয়ালা।

এস এম সাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে লিখছেন। মেহফিল অনুষ্ঠান শুনছি, মোহাম্মদ আজিজ ও দ্বৈত কণ্ঠে গাওয়া গানগুলো ভালো লাগছে। ভালো লাগছে গানের ফাঁকে ফাঁকে মোহাম্মদ আজিজের জীবনের কথামালা। ভালো থাকুন, মুক্তি হক। শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন বন্ধু সাবেদ আলী।

আজকের বিষয় মোহাম্মদ আজিজ। ১৯৫৪ সালের দোসরা জুলাই কলকাতায় জন্ম তার। শুরুতে তিনি একটি রেস্টুরেন্টে গান করতেন, পরে ১৯৮২ সালে মুম্বাই যান। তুনে বেচেন ইতনা জিয়াদা কিয়া গানটি শোনানোর অনুরোধ রাখলাম। লিখছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে।

একটা সময় চূড়ান্তভাবেই মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আজিজ। স্বপ্ন ছিল মুম্বাই গিয়ে মোহাম্মদ রফির কাছ থেকে গান শিখবেন। পরিবারের কাছ থেকে দু বছরের সময় চেয়ে নিলেন, আশ্বাস দিলেন দু বছরের মধ্যে যদি গান নিয়ে ক্যারিয়ারে এগোতে না পারেন তাহলে কলকাতায় ফিরে আসবেন। 1980 সালের এই জুলাই মাসেই প্রয়াত হন মোহাম্মদ রফি। রফিকে গুরুর চোখে দেখতেন আজিজ, আর গুরুর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন তিনি। রফি না থাকলে কার কাছে গান শিখবেন তিনি? স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেও শেষ পর্যন্ত পা রাখলেন মুম্বাইয়ে। আমি বহরমপুর দয়ানগর থেকে বর্ণালী সাহা। মোহাম্মদ রফির একটি গান শোনালে খুশি হতাম এবং শুভরাত্রি, না এখনই শুভরাত্রি নয়, এখনও 17 মিনিট সময় আছে, কেননা আজকে মোহাম্মদ রফি নন, মোহাম্মদ আজিজকে নিয়ে বসেছি আমরা তাঁর গান শুনবো বলে।

বিধান দাস নিয়াল্লিশ পাড়া থেকে লিখছেন, এক সপ্তাহ অপেক্ষায় বসে থাকি মেহফিল শোনার জন্য, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান শুনছি, ভালো থাকুন দাদা, ভালো থাকবেন আপনারাও সবাই।

0: কোন বন্ধু আছেন? নমস্কার,
1: নমস্কার।
0: কোথা থেকে কে বলছেন বলুন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: অমিতাভ দা বলুন।
1: হ্যাঁ বলছি, পাতে ঝরে শ্রাবণ বসন্তে বহার, এক বরস কে দো সরবার, এই গানটা দাদা ভাই
0: কেন?
1: কোন সিনেমা আমাকে দেখি। হ্যাঁ হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো বলুন।
0: এই গানটা কেন?
1: এই গানটা কেন মানে বসন্ত তো আসছে, আসবে, তার জন্য প্রতীক্ষা করছি, আর এই গানটা শোনার ইচ্ছে হলো।
0: আর কতদিন এই রেডিওটা শুনছেন আমাদের অনুষ্ঠান, সেটা শুনি।
1: সেটা তো ধরুন অনেকদিন ধরেই শুনছি আমি, আপনি তো আমার পিছিয়েও পড়েছেন। হ্যাঁ আমি কি ভুল বললাম দাদা ভাই?
0: না, চেনা বন্ধু, শুনুন।

একটা সময় এরকম হয়েছিল। মোহাম্মদ আজিজের গান শুনে অনেকেই ভেবেছিলেন অন্য যে সমস্ত শিল্পী তখন মোহাম্মদ রফিকে অনুসরণ করে গাইছেন তাদের কারো কণ্ঠে গানটা করা হয়েছে, কিন্তু তাদের ভুল ভাঙতে দেরি হয়নি।

0: নমস্কার নেবেন মোহাম্মদ আজিজকে আমার প্রণাম। খুব সুন্দর সিঙ্গার, তার কণ্ঠে একটি গানের কথা বলছেন মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি তো, একসঙ্গে থাকি। কোন বন্ধু ফোনে আছেন? নমস্কার, ওয়ালাইকুম সালাম, কোথা থেকে কে বলছেন? আজকে কি প্রথম কথা বলছি?
1: না দাদা, এর আগে অনেকবার।
0: আচ্ছা, তাহলে মোহাম্মদ আজিজ আপনার চোখে কেমন শিল্পী, তার কোন কোন গান ভালো লাগে, কোন কোন ছবির গানে আপনার অনুভবটা আরেকটু নস্টালজিক হয়েছিল সেগুলো শুনি।
1: বলছি, প্রথম যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হয়ে গেছে, আর বাকি আর যেগুলা গান হলো সবই অন্তরে জড়িয়ে আছে। আর এখন যেটা শুনতে চাইব, ঐসা ফিয়ার কাহ চল মুসাফির চল,
0: ওই বিষণ্ণ গানটাই শুনতে শুনতে হবে মনে হচ্ছে।
1: হ্যাঁ,
0: কতদিন অনুষ্ঠান শুনছেন?
1: অনুষ্ঠান শুনছি যেদিন আকাশবাণী মুর্শিদাবাদ উদ্বোধন হয় সেদিন থেকে, আর রেডিও শুনছি। আমার বয়স এখন 58, মোটামুটি বয়স যখন আমার 8-9 বছর তখন থেকে রেডিও শুনছি।
0: বেশ,
1: আর দাদু রেডিও ছিল,
0: রেডিও তো শুনছেন বহুদিন, মেহফিলের সঙ্গে আছেন কতদিন যদি জিজ্ঞেস করা যায়?
1: মেহফিল যতদিন থেকে চলছে মেহফিলের সাথে
0: আছি। শোনা যাক, আপনার
1: আপনার মেহফিলে প্রত্যেক মেহফিলের সাথে থাকি।
0: আপনার পছন্দের গানটা একটুখানি শুনি। হ্যাঁ,

মোহাম্মদ আজিজ শুধু হিন্দি গানই করেনি, আমাদের বাংলা সিনেমাও তার অবদান ভোলার নয়। লতা মঙ্গেশকর, আশা ভোসলে থেকে শুরু করে অনুরাধা পাড়োয়াল বা কবিতা কৃষ্ণমূর্তি, সবার সাথেই তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ডুয়েট। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিতি গড়ে তোলার পর আর থেমে থাকেননি আজিজ, একের পর এক হিন্দি ছবিতে হিট গান তার। দিলীপ কুমার, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, জিতেন্দ্র, কমল হাসান, রজনীকান্ত, সঞ্জয় দত্ত, গোবিন্দ, অক্ষয় কুমার, শাহরুখ খান, নানা পাটেকর, মিঠুন চক্রবর্তী, কার কণ্ঠে তিনি গান করেননি?

2018 সালের 27 নভেম্বর কলকাতা থেকে বিমানে মুম্বাই আসছিলেন আজিজ। মুম্বাইয়ে নিজের বাড়ি যাওয়ার পথে হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে তাকে ভর্তি করানো হয়, কিন্তু হাসপাতালের চিকিৎসকরা বিষণ্ন কণ্ঠে জানান তিনি ইতোমধ্যেই চলে গেছেন সুরের ওপারে, যেখানে হয়তো তার স্বপ্নের গায়ক মোহাম্মদ রফির পায়ের কাছে বসে তিনি গান শিখতে শুরু করে দিয়েছেন। অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল সারা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে। বলিউড ইন্ডাস্ট্রিতে কোনো তারকার অকাল প্রয়াণ ঘটলে অন্য তারকারা নিজেদের সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেন, কিন্তু মোহাম্মদ আজিজের প্রয়াণে স্তব্ধ ছিলেন সবাই। এমনকি যাদের সঙ্গে, যেসব শিল্পীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, তারাও নীরব হয়ে গেছিলেন। হয়তো এই মানুষটি সারা জীবন খুঁজে বেড়িয়েছেন তার আত্মার এক আত্মীয়কে, যিনি ছিলেন তার বন্ধু, তার স্বজন, মনের গহনের কোনো মানুষকে কিংবা সত্যিকারের কোনো বন্ধুকে। এভাবেই আনওয়েপ্ট, আনঅনার্ড, সম্ভবত আনসাং হবার সময়ও হয়তো তিনি খুঁজছিলেন প্রকৃত কোনো স্বজন, কোনো সত্যিকারের বন্ধুর হাতের জন্য।

রাত বাড়ছে, আর আমাদের এই 40 মিনিটের বিশেষ লাইভ মেহফিলের সময়ও ফুরিয়ে এসেছে। আজকের শনিবারের রাতটা স্পেশাল হয়ে থাকল আপনাদের ভালোবাসায় আর মাহমুদ আজিজের অমর সুরের ছোঁয়ায়। আগামী শনিবার কথা হবে নতুন বিষয়ে। সুস্থ আর সুন্দর থাকুন আমাদের প্রিয় বন্ধুরা সবাই। আয়োজনের কারিগরি সখা ছিলেন সুদীপ্ত রায়। সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার। আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিই আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল, উপস্থাপনা মানসী মিত্র, বিষয় কংক্রিট ছেড়ে সবুজের টানে। বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি। ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আয়োজিত ICC উইমেন্স T20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ধারা বিবরণী সন্ধে 6:40, রাত 8:40 এবং রাত 9:15 থেকে শোনা যাবে। রাত 10টায় যুবজগৎ, চিত্রগীত 10:30। এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সোমবার ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী কয়েকদিন অপরিবর্তিত থাকবে আবহাওয়া। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে রাত 11টা। জয় হিন্দ।